0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার টানা, জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। ওই যে আমার কুয়োতলার কাছে সামান্য ওই আমের গাছে কখনো বা রৌদ্র খেলায় কবু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা। সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির তলে, শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে, আছি আছি এই যে আমি আছি, পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি। দিকে দিগন্তরে চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। আসুন এবারে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি অভিক, এরিনা মুখোপাধ্যায় এবং সুমিত্রা সেনের কণ্ঠে।

এমনি করেই মাঝে মাঝে সোনার কাঠি আনে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে, অলস মনে শিয়রতে কেশে অন্তর্জামে, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি, যে আমিরে ধূসর ছায় প্রতিদিনে ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা, সেসব নিমেষ রয় কিনা রয় কোনোখানে কেউ তাহার জানে বানাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী, অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরী তারার মাল্য পড়ি। আমি কবিতাটি পাঠ করে শোনালাম কবিগুরুর, পাশাপাশি শুনছি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত যা আমাদের মন প্রাণ আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। শুভেন্দু দাসের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত চলুন শুনে নিই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ বুধবার, 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 36 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান, সেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ঝোড়ো আবহাওয়া সঙ্গে দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার থাকতে পারে, যা বেড়ে গিয়ে ঘণ্টায় 65 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ

ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী 12 ঘণ্টায়। এই হাওয়ার গতিবেগ পরবর্তী সময়ে ক্রমশ কমতে পারে। মৎস্যজীবীদের আগামী 18 ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও একবার বলছি, মৎস্যজীবীদের আগামী 18 ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তাটি শুনলেন আকাশবাণী মৈত্রী। এখন সুচিন্তন।

বিপিনচন্দ্র পালের রচনা। বাংলার চিরদিনের বৈশিষ্ট্য স্বাধীনতা ও মানবতা। বর্তমান যুগে ব্রাহ্ম সমাজ যে পরিমাণে এই স্বাধীনতা এবং মানবতার আদর্শকে একদিন আঁকড়াইয়া ধরিয়াছিলেন এবং সর্বস্ব পণ করিয়া জীবনে ও চরিত্রে এই আদর্শকে প্রত্যক্ষ ও প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিয়াছিলেন, আর কেহ সেরূপ করেন নাই। ব্রাহ্ম সমাজ সত্য প্রতিষ্ঠায় শাস্ত্রগুরু বর্জন করিয়া প্রত্যেক মানুষের সহজ বিচার বুদ্ধিকেই একমাত্র প্রামাণ্য বলিয়া প্রচার করিলেন। যাহা আমার বিচার বুদ্ধিতে সত্য বলিয়া বোধ হয়, কেবল তাহাই সত্য বলিয়া গ্রহণ করিব। যাহা নিজের কাছে সত্য বলিয়া বোধ হয় না, তাহাকে কাহারও কথায় সত্য বলিয়া মানিয়া লইব না। শাস্ত্রের কথায়ও নহে, গুরুর কথায়ও নহে। যাহা নিজের ধর্মবুদ্ধিতে সাধু এবং সঙ্গত বলিয়া মনে হয়, কেবল তাহারই অনুসরণ করিয়া চলিব। যে পথ নিজের ধর্মবুদ্ধির নিকটে আত্মপ্রকাশ না করে, কল্যাণের পথ বলিয়া তাহাকে কখনোই আশ্রয় করিব না। গুরুজনের আদেশেও নহে, সমাজের শাসনের ভয়ও নহে। সত্যাসত্যের এবং ধর্মাধর্মের কষ্টিপাথর আমার নিজের ভিতরেই আছে। সত্য এবং ধর্মকে এই কষ্টিপাথরে যাচাই করিয়া লইব। কাহারও কথায় না বুঝিয়া সত্য বা ধর্মকে গ্রহণ করিব না। যাহা সত্য বুঝিব, তাহা জীবনের সর্ববিধ ব্যাপারে মানিয়া চলিব। অন্তরের ধর্মবুদ্ধি বা বিবেক বা কনসেন্স অনুযায়ী সমস্ত জীবনকে গড়িয়া তুলিতে হইবে। ইহাই ব্রাহ্মধর্মের সত্য আদর্শ। যেখানেই জাতীয় স্বাধীনতার প্রচেষ্টা হইয়াছে, সেইখানেই তাহার গোড়ায় একটা ধর্মের প্রেরণা জাগিয়াছে এবং এই ধর্মের প্রেরণায় মানুষ আগে ভিতরের বাঁধন কাটিয়াছে, নিজের চিন্তা ও চিত্তকে বাহিরের বন্ধনমুক্ত করিয়াছে। পরিবারে ও সমাজে এই স্বাধীনতার আদর্শকে গড়িয়া তুলিতে গিয়াছে এবং পরিণামে এই ব্যক্তিগত স্বাধীনতার সুদৃঢ় ভিত্তির উপরেই নিজের রাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করিবার জন্য অগ্রসর হইয়াছে। ভিতরে যে দাস, বাহিরে সে স্বাধীন হইতে পারে না। পরিবারে এবং সমাজে যে আপনার বিচার বুদ্ধি এবং বিশ্বাস অনুসারে চলিতে ভয় পায়, সে কখনো নির্ভীক হইয়া একতন্ত্র রাজশক্তির সম্মুখীন হইতে পারে না। কেবল সাংসারিক সুখ সুবিধা যেখানে জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতার মূল প্রেরণা হইয়া রহে, সেখানে এই স্বাধীনতা সংগ্রাম কদাপি জয়যুক্ত হইতে পারে না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। প্রথমে রাগ আনন্দ ভৈরব।

0: প্রথমে আনন্দ ভৈরব ও পরে চারুকেশীর আগে সেতার শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো আকাশবাণী মৈত্রী।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কল্প কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবে আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতীয় সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিজেপি সাংসদ বাসরি সোরাজ এই আইনটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের আইনের অত্যন্ত প্রয়োজন। বর্তমানে পরীক্ষা মাফিয়ারা সংগঠিত হয়ে বিভিন্ন রাজ্য জুড়ে বিস্তৃত এক অপরাধী চক্রে পরিণত হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এআইটিসির অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিডিপির লাভু শ্রীকৃষ্ণ দেবারায়ালু এবং শিবসেনার ডক্টর শ্রীকান্ত শেল্ডে বিলকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ব্যর্থতা এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ আনেন। বিলটি নিয়ে আলোচনা গতকাল অমীমাংসিত থেকে যায়। প্রিসাইডিং অফিসার সভার অধিবেশন মুলতবি ঘোষণা করে আজ সকাল 11টায় পুনরায় বসার কথা জানিয়েছেন।

0: দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালে নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি ও ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারি বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ভারতের শিল্প উৎপাদন সূচক আইআইপি চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুন মাসে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য কিছু বেশি। মাওবাদী দমন অভিযানে ঝাড়খণ্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাওনেতা ও পলিটব্যুরো সদস্য মিসির বেসরাকে ধানবাদ গিরিডিহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে 1 কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছিল। সিআরপিএফ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনী যৌথ অভিযানে মেহনাত ওরফে মচ্চু এবং গৌরব নামে আরও 2 মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। 2 গ্রামবাসীকেও আটক করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে তা বিক্ষোভ থেকেই প্রমাণিত।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাকসেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাক প্রশাসনের প্রতি যোগাযোগ ব্যবস্থার পুনর্বহাল এবং ওই অঞ্চলের সংবাদ মাধ্যম এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 7টি রূপো, 3টি ব্রোঞ্জ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। গোটা বিশ্বে জাহাজ শিল্পের সঙ্গে 3,11,000-এরও বেশি নাবিক যুক্ত বলে বিআইএমসিও আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স নামে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ভারতের আগে রয়েছে ফিলিপিন্স। 2015 এবং 2021 সালে এক্ষেত্রে ভারতের স্থান ছিল 5ম। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প

0: ও বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ও ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিং। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:30 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 7:35। এখন এই মহাজীবন, আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি, এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে, এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে। কিন্তু আমি যে একই, সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিজ্জের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশ।

এর দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এখন জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। নানা রঙের চরিত্রে অনায়াস অভিনয় তাঁর সহজাত প্রতিভা। থিয়েটার প্রেমীদের মতে অহিন্দ্র চৌধুরী ও শিশির কুমার ভাদুড়ির পর বাংলার মঞ্চে অভিনয়ের নতুন যুগের অন্যতম স্থপতি ছিলেন তিনি। চলচ্চিত্রের পর্দায় আভিজাত্য, ব্যক্তিত্ব ও কর্তৃত্বকে আর কেউ ততটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেননি যতটা তিনি পেরেছিলেন। রাশভারী, অভিজাত, দোর্দণ্ড প্রতাপ, এই তিনটি শব্দের বাংলা প্রতিশব্দ একটাই, ছবি বিশ্বাস। তাঁর অভিনয় জীবনের নানা গল্প আর অভিনীত ছবির গানে সাজানো আজকের হারানো দিনের গান, সৃজনে কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না হারানো দিনের গান, ঠিক আজ ভারতীয় সময় রাত 11টায়, বাংলাদেশ সময় রাত 11:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।

0: বন্ধুরা, আজ শুনবেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।
1: এই আমন ধানের জন্যে জৈব কীটনাশক অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা প্রায় বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প খরচে কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশকের মূল উপাদান নিম তেল। পরিষ্কার হলুদ রঙের ফলযুক্ত নিমের ফল থেকে নিমের বীজ বের করে নিন। সেখান থেকে তাকে শুষ্ক করে নিয়ে তাকে সঠিকভাবে পরিষ্কার করে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে তার থেকে নিম তেল বের করে নিতে হবে। সেই নিম তেল 100 ml নিম তেল প্রতি 1 লিটার জলে মিশিয়ে তার সঙ্গে 50 গ্রাম গায়ে মাখা সাবান মিশিয়ে যদি গাছের পাতার ওপর এবং নিচের দিকে স্প্রে করা যায়, তাহলে যে কোনো ধরনের অন্তর্বাহী চুষে খাওয়া পোকা অথবা যারা উপরে পাতা খায় যে কোনো ধরনের পোকার ক্ষেত্রে এটি কাজ করতে পারে। নিম তেলের পাশাপাশি আমরা বলতে পারি অন্যান্য বেশ কিছু উপাদান রয়েছে, যেমন সোহাগা, তুঁতে এবং দোক্তা পাতা ইত্যাদি। এই উপাদানগুলি দিয়েও আমরা কিন্তু একইভাবে জৈব কীটনাশক বানাতে পারি। বর্তমানে নিম তেলের সঙ্গে অন্যান্য বেশ কিছু উপাদান মিশিয়ে বেশ কিছু সংস্থা বিভিন্ন নামে ওষুধ তৈরি করছেন, যেমন আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি। এই যে আগ্নেয়াস্ত্র, এই ওষুধটি কিভাবে তৈরি করা যেতে পারে? 10 লিটার গোমূত্রে 3 কিলো নিম পাতা চটকে নিতে হবে। এর সঙ্গে আতা পাতা 2 কেজি, পেঁপে পাতা 2 কেজি, ডালিয়া পাতা 2 কেজি, পেয়ারা পাতা 2 কেজি মিশিয়ে দিতে হবে। 5 বার মতো সিদ্ধ করার পর যখন উপাদানের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, তারপর সেটিকে ছেঁকে নিয়ে 2.5 লিটার নির্যাস 100 লিটার জলে মিশিয়ে স্প্রে করলে যে কোনো ধরনের পোকাকে এটি দমন করতে পারে। এরপরে আমরা বলতে পারি ধানের বেশ কিছু পোকা রয়েছে যাদের জন্য স্পেসিফিক বেশ কিছু উপাদান আমরা ব্যবহার করতে পারি দমন করার জন্য। প্রথমে রোগের কথা বলা যাক। আপনারা জানেন যে গোড়া পচা এবং ধানের খোলা পচা রোগ খুবই কমন। একে দমন করতে গেলে 100 গ্রাম চুন 5 লিটার জলে গুলিয়ে 12 ঘন্টা রাখার পর ফুলতি জল গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, অথবা 50 গ্রাম কাঁচা হলুদ বাটা 5 লিটার জলে মিশিয়ে গোড়ায় প্রয়োগ করলে আপনি একইভাবে ফল পেতে পারেন, অথবা 2 গ্রাম হিম 10 লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করলে ছত্রাক জাতীয় রোগ বিনাশ হতে পারে। ধানের কাণ্ড পচা, পাতা ধসা এবং ডোরা দাগ রোগ, তাকে যদি দমন করতে চান তাহলে 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে। যদি বাদামি দাগ বা ঝলসা রোগের কথা অথবা টুমরো রোগের কথা ভাবতে হয়, সেক্ষেত্রে 3 দিনের পুরনো গোমূত্র 1 লিটার প্রতি 10 লিটার সাদা জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে 2 বার দুপুরবেলায় স্প্রে করা দরকার, অথবা 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে। এই গেল ধানের বিভিন্ন রোগের বিষয়ে। এবার আমরা যদি পোকার কথা বলি, আমরা জানি ধানের মাজরা পোকা, ল্যাদা পোকা, পামরি পোকা, চুঙ্গি পোকা, গন্ধি পোকা, এই পোকাগুলি ধানের ফসলের সমূহ ক্ষতি করে থাকে। মাজরা এবং ল্যাদা পোকা দূর করতে গেলে কাঁচা হলুদ নিতে হবে 100 গ্রাম, তার সঙ্গে 1 লিটার গোমূত্র মেশাতে হবে। এই মিশ্রণকে 15 লিটার জলের সঙ্গে মেশাতে হবে, দিয়ে প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করলে মাজরা এবং ল্যাদা পোকার সংক্রমণ দূর হবে। মাজরা এবং ল্যাদা পোকার জন্য সংক্রমণের আরও একটি তাড়ানোর উপায় হল 200 গ্রাম আদা বাটা 10 লিটার জলে গুলে ছেঁকে নিয়ে তাকে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে। আরও একটি পদ্ধতি রয়েছে, 250 গ্রাম নিম পাতা, 100 গ্রাম গোবর 250 ml জলে মিশিয়ে সপ্তাহে 1 বার করে স্প্রে করলেও মাজরা ও ল্যাদা পোকা কিন্তু সংক্রমণ কমানো যায়। জাপ পোকার জন্যে 30 গ্রাম রসুন বাটা, 15 ml কেরোসিন তেল রাত্রিতে 12 ঘন্টা ভিজিয়ে সেখান থেকে ছেঁকে নিয়ে 15 লিটার জলে মিশিয়ে 1 বার স্প্রে করতে হবে।
0: এতক্ষণ শুনলেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রীর প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 500

5 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:18, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 25 সেকেন্ড। এখন আজ অর্থাৎ বুধবার 29শে জুলাই 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য ওড়িশার দুবলাগড়ি সমুদ্র সৈকত, 7:35 সকালের আড্ডা, 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় পল্লবী সিনহা, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী শক্তিপদ নাগ, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, 10:30 রামধনু। প্রথমে ভজন রাইমা কর্মকারের কণ্ঠে, এরপর শুনবেন অতুল প্রসাদী শিল্পী সোনালী দত্ত। 11টায় সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার। শুনবেন এই সাক্ষাৎকারের তৃতীয় পর্ব, রম্যগীতি 11:30। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 12:30 নজরুল গীতি। দুপুর 1টায় নাটক অসম সাহসিক, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আমিনুল হক, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় ব্রততী দাস। বিকেল 4:35 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা, এ বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। সন্ধ্যা 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় লিভারে চর্বি জমা, এ বিষয়ে বলবেন ডাক্তার সুজয় রায়। সন্ধ্যা 7টায় অসম সাহসিক, এই নাটকটি পুনঃপ্রচারিত হবে। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান রাত 8:30, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিজয় চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণে সিদ্ধার্থ মাইতি, রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ, রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ বুধবার 29শে জুলাই 2026-এর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনুন লোকগীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

পরীক্ষিত বালার গাওয়া এই গানটি দিয়েই শেষ করলাম লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে, আপনার মন ভ্রমণ সঙ্গী রূপে আপনার সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ।

সুবিশাল ভারতের সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল, সমুদ্র সৈকত তথা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এমনকি ভারতের মরু অঞ্চল, সর্বত্রই বিরাজ করছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও আরও অনেক দর্শনীয় ও আকর্ষণীয় বিষয়। রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্য, কোথাও বা রয়েছে ইতিহাসের প্রতিধ্বনি। আর এই সব কিছুরই অমোঘ হাতছানিতে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানে অর্থাৎ পর্যটন ঠিকানায় বারে বারে ছুটে আসেন দেশ বিদেশের অগণিত ভ্রমণপ্রিয় বা ভ্রমণরসিক মানুষজন। এই সকল ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ তৃষ্ণা নিবারণ কল্পে আকাশবাণী মৈত্রীর এই পর্যটন কেন্দ্রের বর্ণনামূলক ও সুলুক সন্ধানমূলক অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আজ আপনাকে মানুষ ভ্রমণে নিয়ে যাব ভারতের ওড়িশা রাজ্যের এক স্বল্প পরিচিত সমুদ্র সৈকতে। ভারতের ভ্রমণ মানচিত্রে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে থাকা এই ভ্রমণ কেন্দ্রটি হল ওড়িশার বালাসোরের নিকটবর্তী দুবলাগড়ি সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এই দুবলাগড়ি সমুদ্র সৈকতে ঘুরে আসার জন্যে আপনি দু তিন দিন হাতে নিয়েও বেরিয়ে পড়তে পারেন। জানিয়ে দিই দুবলাগড়িতে আসার উপায়গুলি। ভারতের বিভিন্ন জায়গা থেকে সড়ক পথে ওড়িশার বালাসোর হয়ে দুবলাগড়িতে আসা যায়। কলকাতা থেকে সড়ক পথে বাসে বা নিজস্ব গাড়িতে প্রায় 286 কিলোমিটার পথ 16 নম্বর জাতীয় মহাসড়ক ধরে পাড়ি দিয়ে পৌঁছানো যায় দুবলাগড়িতে। ট্রেনে করে আসার জন্য হাওড়া থেকে পাবেন চেন্নাই মেল, ধৌলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস এবং নবতম সংযোজন বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও বেশ কিছু ট্রেন। এই সব ট্রেনে করে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চলে আসা যায় বালেশ্বর বা বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশন থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পথ অটো বা টোটো বা অন্য ভাড়ার গাড়িতে চড়ে আপনি চলে আসুন দুবলাগড়ি সি বিচে।

এবারে বলি দুবলাগড়ি সৈকতের দর্শনীয় স্থান ও পর্যটকদের আকর্ষণ করা অন্যান্য বিষয়গুলির কথা। প্রথমত, এই দুবলাগড়ি সি বিচ এখনও পর্যন্ত মোটামুটি লোকচক্ষুর অন্তরালে থাকা এক ভ্রমণ কেন্দ্র, আর সেই কারণেই এখানে জনসমাগম ও লোকজনের কোলাহল একেবারেই নেই বললেই চলে।

দুবলাগড়ি সমুদ্র সৈকতে রয়েছে মনোরম ঘন সবুজ ঝাউ গাছের সারি, অর্থাৎ ঝাউবন। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সোনালি বালি ছড়ানো নির্মল সমুদ্র সৈকতে পায়চারি করতে করতে আপনার মন এক নির্মল প্রশান্তিতে ভরে উঠবে। ওড়িশার অন্যান্য সুপরিচিত সমুদ্র সৈকতগুলির মতো এখনও বাণিজ্যিকভাবে ততখানি সচল না হয়ে ওঠার কারণে এই বালুকাময় দীর্ঘ সৈকতটি প্রায় পুরোটাই ফাঁকা। দুবলাগড়ি সি বিচে হাঁটতে হাঁটতে আপনার দেখা মিলবে রং বেরঙের ঝিনুক ও শামুকের, আর দেখতে পাবেন লাল রঙের কাঁকড়ার দলকে। ও, একটা কথা বলা হয়নি আপনাকে, সেটা হলো বালাসোর স্টেশন থেকে এই দুবলাগড়িতে আসার পথে বুড়িবালামের তীর আপনার চোখে পড়বে। এই বুড়িবালামের তীরেই ব্রিটিশদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন বীর বিপ্লবী বাঘা যতীন ও তাঁর বীর সঙ্গী সাথীরা। এই বুড়িবালামের তীরকে আরও ভালোভাবে ও আরও কাছ থেকে দেখার জন্যে এখানে বাঘা যতীন পয়েন্ট বলে একটি ফেরিঘাট রয়েছে। এই ফেরিঘাট থেকে ছোট ছোট বোট বা স্পিড বোটের সাহায্যে এখানকার একটি সম্পূর্ণ নির্জন আইল্যান্ডেও আপনি বেড়াতে যেতে পারেন। এই জলপথ যাত্রার সময় বুড়িবালামের দুপারে দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্যের দৃশ্য। দুবলাগড়ির কাছাকাছি রয়েছে আরও কয়েকটি দর্শনীয় স্থান, যেমন কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অর্থাৎ কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, এছাড়াও বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য, আর ভাটার টানের জন্য প্রসিদ্ধ চণ্ডীপুর সৈকত।

দুবলাগুড়ি সি বিচের আরও একটি বিশেষত্ব হল সবুজ ঝাউবনের সান্নিধ্যে এর অবস্থানের ফলে এখানে তাঁবুতে থাকার জায়গা বা ক্যাম্পিং করার যথেষ্ট সুযোগ রয়েছে। এখানকার থাকবার জায়গাগুলি অর্থাৎ সি বিচে থাকার রিসর্টগুলিতে সি বিচ টেন্ট বা বিচ ক্যাম্প করা যায়, যেখানে সন্ধ্যাবেলার দিকে বনফায়ার ও বারবিকিউয়ের সমন্বয়ে আড্ডা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়ে থাকে। এখানকার স্থানীয় মাছ কিংবা সামুদ্রিক খাবার বা সি ফুড হল এই বারবিকিউয়ের অন্যতম আকর্ষণ। তাহলে বুঝতেই পারছেন যে দুবলাগুড়ি সমুদ্র সৈকতে বা সি বিচে বেড়াতে এসে থাকবার জন্যে আপনি পাবেন সমুদ্র তীরবর্তী অনেকগুলি রিসর্ট। এই রিসর্টগুলিতে দুই সজ্জা বা চার সজ্জা বিশিষ্ট সুদৃশ্য কটেজ এবং ঘর রয়েছে, যেখানে সব রকম পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পর্যটকদের পরিষেবা প্রদান করা হচ্ছে। দৈনন্দিন মাথাপিছু থাকা খাওয়ার খরচ এই রিসর্টগুলির ক্ষেত্রে সাধারণের সাধ্যের মধ্যেই রয়েছে। তাহলে অবশ্যই আসুন আর বেরিয়ে যান ভারতের ওড়িশা রাজ্যের বালাসোরের নিকটবর্তী দুবলাগুড়ি সমুদ্র সৈকতে। আজকের মতো এখানেই শেষ করছি আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা সংবাদ।

0: প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। বিস্তারিত খবর, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। কর্মী, জন অভিযোগ, পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতন গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়েরের দিন থেকেই পরবর্তী 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার উল্লেখ রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিল্লির যন্তর মন্ত্র থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসে তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনপূরণ ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এদিনে নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সঙ্গ সহ সব মঠ আশ্রমে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। সকাল থেকে অগণিত ভক্ত গুরু প্রণামের উদ্দেশ্যে মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। শাস্ত্র অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মলমাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC-র তথ্যমতে পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন।
3: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। পরে জেলেনস্কি ও সমাজ মাধ্যমে এই বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভ্যুত্থানের ফলে 4 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের নিরসনে কিভকে সাহায্য করার জন্য রিপাবলিকান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে তেহরানে পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিক এক্স পাহাড়ে ইরানের কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর গোপন তথ্য তুলে ধরেন। ইরানের সেনাবাহিনী গতরাতে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে জবাবি হামলাও চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবে সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করেছে বলে অভিযোগ। তাদের অস্ত্র ঘাঁটি ও পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিবাচক রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রূপ জিতেছেন। এছাড়াও মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগের উপ পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 2টি 7টি রূপ, 3টি ব্রোঞ্জ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতিমাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত 2 দিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপ জিতেছেন কুলবীর সিং। স্থানীয় সংবাদ এরপরেই।
4: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা।

আজ আপনার আড্ডা সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। আজ শুনবেন ভারতের সর্বপ্রথম জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে দুজন বিশিষ্ট মানুষের বার্তা, আজ জন্মদিন উপলক্ষে দুজন বিশিষ্ট মানুষের কথা, কমনওয়েলথ গেমসের কিছু খবর, জাপানে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এক বিস্ময়কর পদক্ষেপ সম্পর্কে কিছু তথ্য, বহু প্রতিকূলতাকে জয় করা এক বাঙালি কন্যার সাফল্যের কথা, আজ পালিত হওয়া একটি আন্তর্জাতিক দিবসের কথা, আর সেই সঙ্গে শুনবেন দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান।

অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতির দ্বৈতকণ্ঠে দাদার কীর্তি ছবির গান শুনলেন। 1876 সালের আজকের দিন অর্থাৎ 29 জুলাই ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন ভারতের প্রাচীনতম বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স বা

0: আইএসিএস। বর্তমানে দক্ষিণ কলকাতার যাদবপুরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের আজ সার্ধ শতবর্ষ পূর্তি। এই উপলক্ষে এখন শুনুন দুজন বিশিষ্ট মানুষের বার্তা।
1: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, 29শে জুলাই 2026 এই প্রতিষ্ঠান পূর্ণ করছে সার্ধ শতবর্ষ।

0: কাল্টিভেশন অফ সায়েন্স, যা খুব নাম করা বৈজ্ঞানিক সংস্থান, তাদের 150 বছর পুরো হচ্ছে। আমরা সবাই অনেক গর্বিত। আপনারা সবাই নিশ্চয়ই জানেন 1876-এ ডক্টর মহেন্দ্রলাল সরকার উনি এই সংস্থা স্থাপিত করেছিলেন। ডক্টর সরকার নিজে রামকৃষ্ণ পরমহংসের ডাক্তার ছিলেন। এই সংস্থানে ভারতের নাম করা বৈজ্ঞানিক কাজ করেছিলেন, যে সি বাসু, মেঘনাথ সাহা, সি ভি রামন ইত্যাদি, এরাই সবাই এখানে কাজ করেছিলেন। সি ভি রামন নিজের রামন ইফেক্ট যা ডিসকভারি করেছিলেন এই সংস্থান থেকেই 28 ফেব্রুয়ারি 1928-এ করেছিলেন। 150 বছর হওয়ার জন্য আমরা সবাই অনেক গর্বিত। ধন্যবাদ।
1: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কথা জানালেন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রফেসর স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস এবং ডিন অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
2: এই প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠানটির ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রাক স্বাধীনতা, 1876 সালে 210 বৌবাজার স্ট্রিটে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল মনে করতেন দেশকে উন্নত হতে হলে সাধারণ মানুষকেও বিজ্ঞান মনস্ক হতে হবে, তাই ISS-এর সূচনায় সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। এই বক্তৃতা দিতেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, ফাদার লাফো, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার প্রমুখরা। তবে বিজ্ঞান গবেষণা পূর্ণমাত্রায় শুরু হয় 1907 সালে, যখন সি ভি রামন ISS-এ গবেষণার জন্য যোগ দেন। এরপর তো আমাদের সকলেরই জানা 1928 সালে রামন এফেক্ট আবিষ্কৃত হয় এবং তার জন্য 1930 সালে সি ভি রামন নোবেল প্রাইজ পান। এই সময় যে বিজ্ঞানীরা ISS-এ কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কে এস কৃষ্ণন, মেঘনাথ সাহা, কেদারেশ্বর ব্যানার্জি প্রমুখরা। এবার আমরা আসব স্বাধীনতার ঠিক পরবর্তী পর্যায়ে। এই সময় মেঘনাথ সাহা অধিকর্তা হিসেবে ISS-কে পরিচালনা করেন। ISS 210 বৌবাজার স্ট্রিট থেকে স্থানান্তরিত হয় যাদবপুরে এবং সালটা ছিল 1951। মেঘনাথ সাহার নেতৃত্বে গবেষণার পরিধি বাড়ে, পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজকর্ম শুরু হয়। এই সময়কার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন শান্তিরঞ্জন পালিত, প্রিয়দারঞ্জন রায়, ফণীন্দ্রচন্দ্র দত্ত, অমল কুমার রায়চৌধুরী, সাধন বসু, মিহির চৌধুরী, উষারঞ্জন ঘটক, অশোক কুমার বড়ুয়া প্রমুখরা। এবার আসব আজকের ISS-এ। ISS এখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত গবেষণা কেন্দ্র। 2018 সালে ISS ডিমড টু বি ইউনিভার্সিটিতে উন্নত হয়েছে। ISS-এর গবেষণার পরিধি অনেকটা বেড়েছে এবং বর্তমানে ISS-এ 7টি বিভাগ রয়েছে, যেখানে গবেষণা ছাড়া BS-MS, MS ইন্টিগ্রেটেড PhD, PhD পঠন পাঠন হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তায় খুব শীঘ্রই বারুইপুরের ISS-এর নতুন ক্যাম্পাস, যার নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গড়ে উঠতে চলেছে, যা ভবিষ্যতের বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
1: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের 150 বর্ষ পূর্তি এই উপলক্ষে আমরা শুনলাম দুজন বিশিষ্ট মানুষের বার্তা, অধ্যাপক শেখর মান্ডে এবং অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
3: 2012 সালে CNN, IBN, হিস্ট্রি 18 চ্যানেলস ও BBC-র সঙ্গে যৌথ উদ্যোগে আউটলুক ম্যাগাজিনের দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান বা সর্বশ্রেষ্ঠ ভারতীয় সংক্রান্ত এক সমীক্ষা ও নির্বাচন প্রক্রিয়াতে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন। সেই কৃতি ভারতীয়র জন্ম হয় ১৯০৪ সালের আজকের দিনে।

29 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফরাসি নাগরিকত্ব ছেড়ে তিনি ভারতের নাগরিক হন 1929 সালে। ওই বছর তিনি বাণিজ্যিক লাইসেন্সপ্রাপ্ত প্রথম ভারতীয় বিমান চালক বা পাইলটদের মধ্যে একজন হয়েছিলেন। তাকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল অ্যাভিয়েশন বা ভারতীয় অসামরিক বিমান পরিবহন ব্যবস্থার জনক বলা হয়। তিনি 1932 সালে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম বাণিজ্যিক বিমান পরিবহন সংস্থা। 1925 সালে ভারতের তৎকালীন সর্ববৃহৎ শিল্পগোষ্ঠীতে তিনি সাধারণ অবেতনভোগী কর্মচারী রূপে যোগ দেন। 1938 সালে মাত্র 34 বছর বয়সে তিনি সেই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান বা সর্বাধ্যক্ষ নির্বাচিত হন। শিল্প বাণিজ্য ক্ষেত্রে সততা ও নৈতিকতার স্বাক্ষর রেখে দশকের পর দশক তাঁর নেতৃত্বে ইস্পাত, শক্তি, রাসায়নিক সহ বহু ক্ষেত্রে এই শিল্পগোষ্ঠী দুরন্ত কাজ করে এদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাঁর পাওয়া অসংখ্য সম্মানের মধ্যে কয়েকটি হল ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন খেতাব, ফরাসি সরকার প্রদত্ত লিজিয়ন অফ অনার, ভারত সরকার প্রদত্ত পদ্মবিভূষণ এবং সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। তাঁর প্রয়াণের পর ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় সংসদ মুলতুবি ঘোষণা করা হয়। এটি এমন একটি বিরল সম্মান যা সাধারণত এমন কোনো ব্যক্তিকে প্রদান করা হয় না যিনি সংসদের সদস্য ছিলেন না, অথচ তিনি সংসদের সদস্য না হয়েও এই সম্মান পেয়েছেন। এতেই বোঝা যায় ভারতের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান কতখানি। তিনি বিমান চালক ও শিল্পপতি জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা অর্থাৎ জেআরডি টাটা। আর জেআরডি টাটার 122তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। এবারে শুনুন দোলন চাপা ছবির গান, শিল্পী অনুপ জালোটা।

দোলন চাপা ছবির গান শুনলেন অনুপ জালোটার কণ্ঠে। অনুপ জালোটা ভারতীয় সঙ্গীত জগতে তিনি ভজন সম্রাট নামে খ্যাত। তাঁর জন্ম হয় 1953 সালের আজকের দিন অর্থাৎ 29শে জুলাই। তিনি পাঞ্জাবের স্যাম চৌরাশিয়া ঘরানার অন্তর্গত এক শিল্পী। লখনউয়ের বিখ্যাত ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউটে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল অল ইন্ডিয়া রেডিওতে কোরাস সিঙ্গার বা বৃন্দগানের গায়ক রূপে। তাঁর গাওয়া কিছু অবিস্মরণীয় ভজন হল এসি লাগি লগন মীরা হো গই মগন, রঙ দে চুনরিয়া, ম্যায় নেহি মাখন খায়ো। তাঁর গাওয়া জনপ্রিয় গজলের মধ্যে কয়েকটি হল তুমহারে শহর কে মৌসম, তুম ক্যা সমঝো তুম ক্যা জানো। তিনি রকস্টার বিনি, সত্য সাই বাবা, কারতুত এই ছায়াছবিগুলিতে অভিনয় করেছেন। পদ্মশ্রী সম্মান পাওয়া শিল্পী অনুপ জালোটাকে আজ তার 74তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবারে বলবো চলতি কমনওয়েলথ গেমসের কিছু টুকরো খবর। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত 23শে জুলাই শুরু হয়েছে 23তম কমনওয়েলথ গেমস 2026, চলবে আগামী 2রা অগস্ট পর্যন্ত। 74টি দেশের প্রায় 3000 ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। গতকাল পর্যন্ত এই প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা 12টি, যার মধ্যে 2টি সোনা, 7টি রুপো ও 3টি ব্রোঞ্জ পদক রয়েছে। ভারত এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে। ভারতের হয়ে সোনা জিতেছেন মীরাবাই চানু ও শর্মিলা ধনকড়, রুপো জিতেছেন ঋষিকান্ত সিং, মুদু পাণ্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব, সর্বেশ কুশারে, ভল্লুরি অজয়বাবু, হরজিন্দর কর, গুলবীর সিং। ব্রোঞ্জ জিতেছেন ঝণ্ডু কুমার, বিন্দিয়া রানী দেবী ও শিল্পা কে সাইলা। গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2030-এর 24তম কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে। এবারে শুনুন পরপর 2টি গান, প্রথমে সাহেব ছবি থেকে তরুণ বন্দ্যোপাধ্যায় ও পরে হার মানাহার ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

1940-50 যুগে এত উপার্জন হাতে গোনা সঙ্গীতকারেরই ছিল বলে শোনা যায়, যদিও শেষের দিকে তাকে ভুগতে হয় বেশ আর্থিক কষ্টে। বিশেষজ্ঞদের মতে এই বাঙালি বিশিষ্ট শিল্পীর সঙ্গীতের মূল উপাদান রাগ আর ঠুংরি।

কমল দাশগুপ্ত, কামারুদ্দিন আহমেদ। জন্ম ১৯১২র ২৮শে জুলাই, তৎকালীন ভারত অধুনা বাংলাদেশের যশোরের নারায়েলে। সঙ্গীত নিয়ে তার ডক্টরেট বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। সঙ্গীত শিক্ষার শুরু দাদা বিমল দাশগুপ্তের কাছে, প্রেরণা যোগান বাবা তারাপ্রসন্ন দাশগুপ্ত। পরবর্তীকালে গুরু হিসেবে পান দিলীপ কুমার রায়, কানাকৃষ্ট এবং উস্তাদ জামিরুদ্দিন খানকে। সঙ্গীত জগতে এক অনন্য প্রতিভা কমল দাশগুপ্ত। গান গেয়েছেন বাংলা, উর্দু, হিন্দি ও তামিল ভাষায়। সুর দিয়েছেন প্রায় ৮০০০ গানে। সুরারোপ করেন বেশ কিছু হিন্দি আর বাংলা ছবিতে।

শ্রোতা মনে বিশেষ ছাপ রেখে গেছে তার তুফান মেল, এই কি গো শেষ দানের মতো গানগুলি। একসময় সঙ্গীত নির্দেশক হিসেবে যোগ দেন গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়াতে। সে সময় তার গভীর যোগাযোগ গড়ে ওঠে কাজী নজরুল ইসলামের সঙ্গে। বিদ্রোহী কবির বহু গান সেজে ওঠে তাঁরই।

1956-এ ইসলাম ধর্ম গ্রহণের পর কমল দাশগুপ্ত কামালউদ্দিন নাম নেন, বিয়ে করেন বিশিষ্ট শিল্পী ফিরোজা বেগমকে, প্রয়াণ 1974-এর 20শে জুলাই। তবে তাঁর গান মৃত্যুঞ্জয়ী হয়ে আজও সুরের রেশ ছড়িয়ে চলেছে।

শুনলেন সুরস্রষ্টা কমল দাশগুপ্তের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা মৈত্রী সংবাদ। এবারের গান জগন্ময় মিত্রের কণ্ঠে, কথা প্রণব রায়, সুর কমল দাশগুপ্ত।

0: উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এক ভীষণই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন জাপানিরা। জাপানে মহাসড়ক বা রেলপথ বা শিল্প সম্প্রসারণ কিংবা আবাসন বা গৃহ নির্মাণের কাজ করার সময় শয়ে শয়ে গাছ কাটা হয় না, বড় বড় প্রাচীন বা শতবর্ষের উপরে জীবিত গাছগুলিকে সমূলে ছেদন না করে তাদের শিকড় সমেত স্থানান্তর করা হয়। এই পদ্ধতির নাম নেমাওয়াশি, যার অর্থ গোয়িং অ্যারাউন্ড দ্য রুটস, অর্থাৎ শিকড়কে এড়িয়ে যাওয়া। সাধারণত যেসব গাছকে স্থানান্তর করা হয়, স্থানান্তর করার আগে প্রায় ৬ মাস থেকে ১ বছর আগে পর্যন্ত সময়ের ব্যবধানে গাছটির চারিদিকে একটি পরিখা খনন করা হয়। এরপর প্রধান মূলকে সুরক্ষিত রেখে বাইরের দিকের কিছু মূল ছেঁটে ফেলেন বিশেষজ্ঞরা, ফলে কাণ্ডের কাছে সূক্ষ্ম ও পুষ্টি উপাদান শোষণকারী মূলের বৃদ্ধি হয়। এই অবস্থায় গাছটিকে ৬ মাস থেকে ১ বছর রেখে দেওয়া হয়। নতুন মূলের সাহায্যে মাটির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় গাছটিকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাছের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এরপর প্রধান শিকড়কে চাটাইয়ে মুড়ে আর দড়ি দিয়ে বেঁধে কাঠের রোলার, বায়ুভর্তি প্ল্যাটফর্ম আর শক্তিশালী ক্রেনের সাহায্যে গাছটিকে তুলে নিয়ে গিয়ে নতুন জায়গায় বিশেষ পদ্ধতিতে খনন করা, একটি পরিষ্কার পরীক্ষায় বসানো বা স্থাপন করা হয়। একেই বলে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও একই সঙ্গে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। শুনে নেব সচেতনতার বার্তা।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
0: এখন জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়ার আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪%, সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৮ মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে ঝোড়ো আবহাওয়া সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার, যা বেড়ে গিয়ে ঘন্টায় ৬৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে। পরবর্তী ১২ ঘন্টায় এই গতিবেগ ক্রমশ কমতে পারে। মৎস্যজীবীদের আগামী ১২ ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, শুনছেন সকালের আড্ডা। সম্প্রতি কঠোর অধ্যাবসায় প্রবল ইচ্ছাশক্তি এবং হার না মানা মনোভাবকে পাথেয় করে নিজের কিছু বিরল শারীরিক প্রতিকূলতাকে জয় করে সাফল্য অর্জন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিকটবর্তী সালানপুর থানার রূপনারায়ণপুর নিবাসী অনন্যা শিকদার। ছোট থেকেই অনন্যা

তার ডান হাতের রেডিয়াস অস্থিটি নেই, তার দুহাতের বেশ কয়েকটি আঙুল অসাড়। বেশ কয়েকবার অস্ত্রোপচার করেও কোনো ফল হয়নি, অথচ সকল প্রতিকূলতাকে জয় করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় দারুণ ফলাফল করে আইআইটি খড়গপুরে বিটেক কোর্সে ভর্তি হন অনন্যা। এখানে কিছুদিন আগে ক্যাম্পাস ইন্টারভিউতে সসম্মানে উত্তীর্ণ হয়ে বর্তমানে অনন্যা একটি নামকরা সংস্থায় ডেটা সায়েন্টিস্ট পদে কর্মরত। তিনি ছবি আঁকতে ও গান গাইতে ভালোবাসেন, তার পছন্দের খেলা হচ্ছে দাবা। আইআইটিতে পড়াকালীন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদকও জিতেছেন। অনন্যার অনুপ্রেরণার উৎস হলেন স্বামী বিবেকানন্দ। এবারের গান সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবি থেকে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানায় কেমন আছে বাঘেরা বলছেন ডক্টর শতাব্দী দাস।
3: আজ 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে টাইগার সামিট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই দিনটি পালিত হয় ব্যাঘ্র দিবস হিসেবে। বাঘেদের নিয়ে একটি বিশেষ দিন পালিত হচ্ছে, খুব আনন্দের কথা। এখন দেখা যাক কেমন আছে বাঘেরা। বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতেই বাঘ দিবস পালন শুরু হয়েছিল।

0: বিশ শতকের শুরুতে পৃথিবীতে প্রায় 1 লক্ষ বাঘ ছিল বলে অনুমান করা হয়। কিন্তু 2000-এর দশকের শেষ দিকে বিশ্বে বন্য বাঘের সংখ্যা প্রায় 3200-র কাছাকাছি নেমে আসে। এর পরিপ্রেক্ষিতেই টাইগার সামিটে কর্মসূচি নেওয়া হয় বিশ্বে বন্য বাঘের সংখ্যা বৃদ্ধি করার। বাঘের সংখ্যা হ্রাসের মূল কারণগুলি হল বনভূমি ধ্বংস, অবৈধ শিকার, মানুষ বাঘ সংঘাত, জলবায়ু পরিবর্তন প্রভৃতি। কৃষি, নগরায়ন এবং শিল্পায়নের কারণে বাঘের বাসস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে। বাঘের চামড়া, হাড় এবং অন্যান্য অঙ্গের অবৈধ বাণিজ্য এখনও একটা বড় সমস্যা। মানুষের বসতি বনাঞ্চলের কাছে বিস্তৃত হওয়ায় বাঘের সঙ্গে মানুষের সংঘর্ষ বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বিভিন্ন দেশের সরকার বাঘ সংরক্ষণের জন্য একযোগে কাজ করছে। কিছু অঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বাঘের অবস্থা এখনও উদ্বেগজনক। একটু দেখে নেওয়া যাক কোন কোন দেশে বাঘ রয়েছে। বর্তমানে 13টি দেশে প্রাকৃতিক পরিবেশে বাঘ পাওয়া যায়। এর মধ্যে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট বন্য বাঘের প্রায় 75% ভারতে বাস করে। 2022 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে বর্তমানে 3000-এর বেশি বাঘ রয়েছে। এদেশে বাঘের বসবাস করা উল্লেখযোগ্য সংরক্ষিত অঞ্চলগুলি হল সুন্দরবন জাতীয় উদ্যান, জিম কর্বেট জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান এবং রণথম্ভোর জাতীয় উদ্যান। ভারতে বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল ভারত সরকারের উদ্যোগে 1 এপ্রিল 1973 সালে। এটি ছিল বিশ্বের অন্যতম বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বাঘের সংখ্যা বৃদ্ধি করা, বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা, চোরা শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ করা, বাঘের খাদ্য হিসেবে ব্যবহৃত হরিণ, বুনো শুকর প্রভৃতি প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা, বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। বর্তমানে বাঘ সংরক্ষণের জন্য প্রতিটি টাইগার রিজার্ভকে 2টি ভাগে বিভক্ত করা হয়, কোর এলাকা ও বাফার এলাকা। কোর এলাকা সম্পূর্ণ সংরক্ষিত অঞ্চল, বাফার এলাকায় স্থানীয় জনগণের কার্যকলাপ অনুমোদিত। এছাড়া বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়, যেমন বনরক্ষীদের সংখ্যা বৃদ্ধি, বিশেষ টহল দল গঠন, আধুনিক অস্ত্র ও নজরদারি প্রযুক্তির ব্যবহার, অবৈধ বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ক্যামেরা ট্র্যাপ ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত বাঘ গণনা করা হয়, গ্রামবাসীদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করা হয়। প্রজেক্ট টাইগারের সাফল্যের ফলে আজ দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে 3000 ছাড়িয়েছে। এবার আসি অন্যান্য দেশের বাঘের কথায়। রাশিয়ায় আমুর বা সাইবেরিয়ান বাঘের বাস। বিশাল সংরক্ষিত বনাঞ্চল এবং শিকার বিরোধী কঠোর আইনের কারণে এখানে বাঘের সংখ্যা বর্তমানে স্থিতিশীল। নেপালেও কঠোর বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা ও স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে গত 1 দশকে বাঘের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। থাইল্যান্ড হল দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো চাইনিজ বাঘের সবচেয়ে বড় আবাসস্থল। এখানেও বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে। ভুটানেও বাঘের সংখ্যা বর্তমানে সন্তোষজনক। আবার এশিয়ার কয়েকটি দেশে বাঘের সংখ্যা কমছে, যেমন ইন্দোনেশিয়ায় সুমাত্রান বাঘ খুবই বিপদের মুখে রয়েছে, কারণ হল বনাঞ্চল হ্রাস এবং চোরা শিকার। মালয়েশিয়াতেও বাসস্থান ধ্বংস ও ফাঁদ পেতে বাঘ শিকারের কারণে মায়ান বাঘ বিপদের মুখে দাঁড়িয়ে। মায়ানমারেও চোরা শিকারীদের কারণে বাঘ বিপদের সম্মুখীন। ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়াতেও বাঘ বিপন্ন অবস্থায় রয়েছে। বাঘের দীর্ঘমেয়াদী অস্তিত্ব নিশ্চিত করতে হলে চোরা শিকার রোধ, বনাঞ্চল সংরক্ষণ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
1: কেমন আছে বাঘেরা শুনলেন জানা অজানায়? বললেন ডক্টর শতাব্দী দাস।

শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। অনুষ্ঠান কেমন লাগলো জানান মৈত্রী বন্ধু 23@gmail.com মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। কথায় বলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। হ্যাঁ, প্রকৃতির প্রতিটি জিনিসের সৌন্দর্য তার নিজস্ব স্বাভাবিক পরিবেশেই খুঁজে পাওয়া যায়। আর বন বা জঙ্গলের কথা ভাবলেই কোন পশু বা কোন প্রাণীটির কথা বলুন তো আমাদের মনে আগে আসে বা ভেসে ওঠে? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। 1972 18ই নভেম্বর জাতীয় পশু রূপে চিহ্নিত করা হয়েছিল বাঘকে ভারতে। 1973 পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হয়েছিল প্রজেক্ট টাইগার সূচনার মধ্যে দিয়ে। তবে আজকে এই দুটি তারিখের কোনোটাই নয়, তবে আজকে 29শে জুলাইও বাঘেদের সঙ্গে বিশেষভাবে জড়িত। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে টাইগার সামিটে 29শে জুলাইকে ইন্টারন্যাশনাল টাইগার্স ডে অর্থাৎ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস রূপে ঘোষণা করা হয়। পৃথিবী জুড়ে বাঘেদের চোরা শিকার রুখতে, বাঘেদের প্রাকৃতিক বাসস্থানের সুরক্ষা এবং বাঘেদের সুরক্ষার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এবছরের থিম বা মূল ভাবনাটি হল সিকিউরিং দ্য ফিউচার অফ টাইগার্স উইথ ইন্ডিজেনাস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটিস অ্যাট দি হার্ট, অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়কে কেন্দ্রবিন্দুতে রেখে বাঘেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। শুনুন শেষ গান হীরক রাজার দেশে ছায়াছবি থেকে, অনুপ ঘোষাল সঙ্গে রবি ঘোষ।

ডাকপিয়নের সেই জলছাপ দেওয়া হলুদ খাম কিংবা শটান ইনবক্সে এসে পড়া এক ঝাঁক আনরেড মেল, রূপ যাই হোক না কেন, অনুভূতির ব্যাকরণ কিন্তু বদলায় না। কোনোটা শুধুই মাঝরাতে লিখে ফেলা গোপন কোনো স্বীকৃতি, আবার কোনোটা অচেনা শহর থেকে পাঠানো এক মুঠো নিখাদ ভালোবাসা। সেই ভালোবাসার পরশ নিয়েই সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে অনুষ্ঠান। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। এই বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি। কিছু চিঠি এসেছে মেইলের মাধ্যমে, কিছু চিঠি এসেছে ডাকযোগে। যারা এখনও চিঠি পাঠাননি তাদের জন্য চিঠি পাঠানোর ঠিকানাটি আরেকবার বলে দিই। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আজকের প্রথম চিঠি শ্রী সমীর কুমার শেঠ বাঁশপিড়িয়া হুগলি থেকে লিখেছেন। নৃত্য চপল নটরাজির হাতের রুদ্রাক্ষের মালা চলে ঘুরে, এক ঋতু যায় আসে অন্য ঋতু, গ্রীষ্মের হোম শিখাকে আবৃত্ত করে এক রাজ সমারোহে আসে শ্যামল সুন্দর নয়নাভিরাম দ্বিতীয় শিল্পী রূপ মঞ্চ দখল করে বর্ষা। গুরুগম্ভীর নিনাদে অতি ভৈরব হরষের মধ্যেও নদী পথে শোনা যায় মাঝি মোল্লাদের সারি গানের অপূর্ব উল্লাস। মাটির কঠিন বন্ধন শিথিল হয় তার আগমনে। বাংলার আবহন কলের কৃষক সম্প্রদায় ক্ষুধা তৃষ্ণা ভুলে এ সময়ে মাঠে বনে চারাগাছ তোলে রোপণ করে। স্নেহময়ী বর্ষাই বাংলাকে করেছে শস্য শ্যামলা, আর আমাদের মতো গ্রাম্য পরিবারকে দেয় সারা বছরের অন্ন বস্ত্র আর আর্থিক সচ্ছলতা। শৈশবে বর্ষা আমাদের শিশু মনের এক অনুভবের ঋতু। শুষ্ক কৃষিক্ষেত্র নদীতে রূপান্তরিত হওয়ার রূপ শিশু মন আমোদিত করে। স্কুলে কাক ভেজা হয়ে রেইনিডের ছুটি, বৈকালে ফুটবল খেলায় কাদা মাখামাখি এবং খেলার পর শরীর ধুতে পুকুরে চলত ঝাঁপাঝাঁপি, এক অনবদ্য স্মৃতি। এই স্মৃতি আমার কাছে বিশেষ পাওয়া। লিখেছেন বাঁশপিড়িয়া হুগলি থেকে শ্রী সমীর কুমার শেঠ। চলে যাব পরবর্তী চিঠিতে। লিখেছেন মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে সাধন বিশ্বাস। গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তির পাশাপাশি বর্ষা আমাদের জীবনে নিয়ে আসে এক নতুন সজীবতা। বর্ষার কাছে মানুষের প্রধান চাওয়া পাওয়া হল প্রকৃতির রুক্ষতা দূর হওয়া, কৃষিকাজের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত এবং মন ও পরিবেশের মাধুর্যময় মিলন। ষড়ঋতুর এই বাংলায় বর্ষা হল দ্বিতীয় ঋতু, গ্রীষ্ম ঋতুর পরই বর্ষা ঋতু, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। প্রকৃতিতে যখন জলের অভাব দেখা দেয় ঠিক তখনই বর্ষা তার মেঘের ডালি সাজিয়ে প্রকৃতির বুকে নেমে আসে। গ্রীষ্মের শুষ্কতার পর বর্ষার স্নিগ্ধ ছোঁয়া প্রকৃতির বুকে ও আমাদের মন জগতে এক

সুন্দর পরিবর্তন নিয়ে আসে। বৃষ্টির অঝর ধারায় গাছপালা মাঠঘাট ধুয়ে মুছে অনন্য এক রূপ ধারণ করে। ধুলো বালি দূর হয়ে চারদিক সবুজ ও সতেজ হয়ে ওঠে। নদী খাল বিল জলে টইটুম্বুর হয়ে যায়। জলজ প্রাণীরাও যেন নব আনন্দে মাতোয়ারা হয়। সবকিছু নিয়ে প্রকৃতি যেন এক নবজীবন ফিরে পায়। কৃষি প্রধান বাংলায় বর্ষার গুরুত্ব অপরিসীম। কৃষকদের কাছে বর্ষা হল আশার প্রতীক। ধান পাট সহ বিভিন্ন ফসল ফলানোর জন্য বর্ষার জলের কোনো বিকল্প নেই। তাছাড়া বর্ষার জলই ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি পেতে প্রধান ভূমিকা নেয়। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বেও বর্ষা হল প্রকৃতির প্রাণশক্তি। বর্ষা ছাড়া বাংলার রূপ বর্ণনা করা অসম্ভব। গ্রীষ্মের সমস্ত গ্লানি মুছে ফেলে বর্ষা আমাদের জীবনে নবজীবনের সঞ্চার করে। বর্ষাকে নিয়ে কত কবি সাহিত্যিক কত কাব্য রচনা করেছেন। বর্ষা বিশেষ করে অতিবৃষ্টিতে কখনো কখনো আমাদের জীবনে অপ্রত্যাশিত হাহাকারও এনে দেয়। যেমন বান বন্যা, যার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাছাড়া বর্ষা ঋতুতে ডেঙ্গু ম্যালেরিয়া সহ জলবাহিত বেশ কিছু রোগের প্রাদুর্ভাবও দেখা যায়। এসব আমরা নিশ্চয়ই বর্ষার কাছে চাই না। বর্ষার সকল বিষাদ ব্যতি রেখে সে আমাদের জীবনে শুধুই মঙ্গল আর রূপ ও মাধুর্য নিয়েই প্রাপ্ত হোক, এটাই কাম্য, এটাই চাওয়া, এটাই পাওয়া। লিখেছেন সাধন বিশ্বাস, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। পরবর্তী চিঠি এবার আমরা পড়ে নেব। লিখেছেন ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে শিশির দাস। বর্ষার কাছে চাওয়া পাওয়ার এই আহ্বানে আমার অন্তরের কিছু নিভৃত ভাবনা ও স্মৃতির কথা লিখলাম। বর্ষা আমার কাছে কেবল প্রকৃতির ঋতুচক্র নয়, বর্ষা সৃষ্টির এক পরম সম্পদ। বর্ষার কর্দমাক্ত পথ, মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির নূপুর ধ্বনি আমার স্মৃতির আঙিনায় এক অনন্ত বিস্ময় জাগায়। বর্ষার কাছে আমার চাওয়া পাওয়ার সম্পর্কটি বড় নিবিড়, যেন এক আত্মিক লেনদেন। মেঘের গুরুগম্ভীর গর্জনে আমি প্রশান্তির সুর শুনি, আর বৃষ্টির প্রতিটি বিন্দুতে পাই পরমেশ্বরের করুণাধারা। জগৎ সংসারে যখন মানুষ স্বার্থের তাহে দগ্ধ হয়, তখন বর্ষার কাছে আমার আকুল চাওয়া, সে যেন তার সুশীতল বাড়িধারায় বিশ্ব চরাচরের সমস্ত কলুষতা ধুয়ে দেয়। প্রকৃতি যখন পরিমিত জল ও সজীবতার অমৃত স্পর্শ পায়, তখনই জগৎ সংসার অন্ন আর শান্তি সুখের নন্দন কানন হয়। কিন্তু মানব হৃদয়ে যদি এই মরমী অনুভূতির মেঘ মল্লার না পায়, তবে জীবন মরুভূমির মতো বিষাদময় হয়ে যায়। অতিবৃষ্টির তাণ্ডব আর অনাবৃষ্টির হাহাকার কোনোটাই কাঙ্ক্ষিত নয়, দুটোই সৃষ্টিকে ধ্বংস করে দেয়। তাই বর্ষা আমার ভাবনায় এক গম্ভীর বৈরাগ্য ও পরম প্রাপ্তির মেলবন্ধন। বর্ষা যদি আমাদের অন্তরের রুক্ষতাকে ভিজিয়ে পরম শান্তিতে পূর্ণ করে, তাহলেই অনন্য মহান হয় বর্ষার অবদান। লিখেছেন শিশির দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। চলে যাব পরবর্তী চিঠিতে। লিখেছেন ভদ্রা আদক আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারবার। হ্যাঁ বন্ধু, এখন বর্ষায় শুধু অঝর ও ধারায় বৃষ্টি চাই। সেই ছোটবেলায় বৃষ্টি পড়লেই যেমন মার চোখ বাঁচিয়ে বাগানে নেমে পড়তাম ভিজতে, বা স্কুল থেকে আসার পথে বাস থেকে নেমে অকারণ দেরি করে জলের গর্তে ছপ ছপ করতে করতে জুতো ভিজিয়ে নিজে ভিজে ঘরে ঢুকতাম, মায়ের পকুনি, এখনই ঠান্ডা লেগে যাবে, শিগগিরই জামাকাপড় ছাড়ো।
আমি এমন নির্ভেজাল বৃষ্টি চাই বন্ধু।

পশ্চিম মেদিনীপুর থেকে। চৈত্রের চড়া রোদে যখন আমাদের পশ্চিম মেদিনীপুরের দাঁতনের চেনা মেঠো পথ ধুলোয় ঢেকে যায় আর সুবর্ণরেখা নদীর জল শুকিয়ে আসে, তখন আমরা সবাই চাতক পাখির মতো আকাশের মেঘের দিকে চেয়ে থাকি। বর্ষার কাছে আমাদের প্রথম চাওয়াই থাকে এক পশলা শান্ত করা বৃষ্টি। এই লাল মাটি যেন একটুখানি ঠান্ডা পরশ পায়, এটাই আমাদের বড় আশা। বিশেষ করে আমাদের দাঁতনের চাষি ভাইদের কাছে এই চাওয়াটা মাঠ ভরা ধানের স্বপ্ন বোনার মতো। তবে চাওয়ার চেয়ে বর্ষার কাছ থেকে আমাদের পাওয়ার আনন্দটাই কিন্তু অনেক বেশি। গ্রামে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তাল আর সুপারি গাছের পাতা বেয়ে জল ঝরে, চারপাশের বাতাসে কদম ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়, তখন মনটা সত্যিই ভারী ভালো হয়ে যায়। আর বৃষ্টির দিনে ঘরের কোণে বসে গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা খাওয়ার যে তৃপ্তি, তা তো ওই বর্ষারই দেওয়া সেরা উপহার, তাই না? কিন্তু পাওয়ার আনন্দের পাশাপাশি এক বুক আতঙ্কও আমাদের সইতে হয়। একটানা বেশি বৃষ্টি হলে শান্ত সুবর্ণরেখা নদী আচমকা ফুঁসে ওঠে, তার তীব্র স্রোত আর বন্যা তখন ধ্বংসাত্মক রূপ নেয়। চোখের নিমেষে নদী পাড়ের ঘরবাড়ি তলিয়ে যায়, ক্ষেত খামার ফেসে যায় আর খেটে খাওয়া সাধারণ মানুষ ঘর ছাড়া হয়ে পড়ে। তবু সুবর্ণরেখার এই রুদ্র রূপ আর সমস্ত জল কাদার দুর্ভোগকে বুকে চেপে দাঁতনের মানুষ বর্ষাকে ভালোবেসে চায়। চাওয়া পাওয়ার এই মেলবন্ধনেই বর্ষা আমাদের খুব কাছের। লিখেছেন অনুপ খাটুয়া, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা প্রচুর চিঠি এবং মেল পেয়ে থাকি, সব চিঠি পাঠ করা সম্ভব হয় না, সেজন্যই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে, এরপর খানাকুল হুগলি থেকে রিঙ্কু মণ্ডল, অশোক কুমার মজুমদার বেথুয়া ঢড়ি নদিয়া থেকে, পথিক দাশগুপ্ত ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে, অমিত কুমার রায় ঝিখিরা হাওড়া থেকে, এরপর ইন্দিরা দে চন্দননগর হুগলি থেকে, মাধব পাল ভারখান্ডা পূর্ব বর্ধমান থেকে, জগন্নাথ দে জঙ্গিপাড়া হুগলি থেকে। চিঠি পাঠানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই চিঠি পাঠাতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। এবারে ফিরে আসব আবারও পরবর্তী চিঠিতে। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা কালনা গেট পূর্ব বর্ধমান থেকে। প্রকৃতির কাছে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। প্রকৃতি আমাদের মা, তার সুধা পান করে বেঁচে আছে জীবজগৎ। বর্ষা সেই সুধা বাড়িধারা রূপে কখনো ঝড়ো ঝড়ো, কখনো মৃদুমন্দভাবে আমাদের জীবন পাত্রখানি পূর্ণ করে দিচ্ছে। আমরা চেয়েছি গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি, মুক্তি পেয়েছি, কিন্তু গুমোট গরম থেকে মুক্তি পাওয়ার কথা পাইনি। তখন কবিগুরুর কবিতার লাইন মনে পড়ে যায়, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বর্ষার কাছে শুনতে চাই বৃষ্টির কথা, শোনায় মেঘমল্লার। তখন হৃদয় আমার ময়ূরের মতো নেচে ওঠে, কিন্তু মেঘ ছেঁড়া বিদ্যুৎ কামান দাগা বজ্রপাত চাই না, মৃত্যুও চাই না, কিন্তু পাই। এখানেই চাওয়া পাওয়ার দ্বন্দ্ব হয় শুরু। ঠিক তখনই বর্ষা সুন্দরী বৃষ্টির কথা শোনাতে শোনাতে অঞ্জলি ভরে বাড়িয়ে দেয় কদম বকুল কেয়া কামিনী চাপা লিলি দোপাটি। তখন মন আনন্দে বলে ওঠে, না চাইতেই পেয়ে গেছি এমন সজীব নতুন সবুজ আখরান। বৃষ্টির দিনে গৃহবন্দী হয়ে চাই পারিবারিক মিলন মেলা, পেয়ে যাই খিচুড়ি ইলিশ ভাজার মাখো মাখো ভালোবাসা আর জানলার পাশে বৃষ্টির নুপুরের ধ্বনি। রোম্যান্টিকতায় ভেসে গিয়ে থই থই জলে প্রশান্তির সাঁতার কাটতে চাই। বর্ষার কাছে আমার চাওয়া পাওয়াও হল না সারা। লিখেছেন কালনাগেট পূর্ব বর্ধমান থেকে লক্ষণ দাস

0: ঠাকুরা। পরবর্তী চিঠি লিখেছেন ঋষিকেশ বসাক, পানাগড়, পশ্চিম বর্ধমান থেকে। 1978 সালের সেপ্টেম্বর মাস, প্রচণ্ড গরম, রাত দিন বৃষ্টিকে আহ্বান জানাচ্ছি। এর কদিন পর 26 সেপ্টেম্বর থেকে সন্ধেবেলায় প্রবল বৃষ্টি। আমরা কয়েকজন মিলে অফিসের ভাড়া বাড়িতে একসঙ্গে থাকি। বৃষ্টি ভেজা শীতল আবহাওয়াতে সবাই মিলে খিচুড়ি খেলাম মনের ফুর্তিতে। সারারাত ঠান্ডা বাতাসে নাক ঢেকে ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখি সারা রাতের প্রবল বর্ষণে আশেপাশের সব পুকুরগুলো ভরে গিয়ে পুকুরের জল জিটি রোডের পাকা রাস্তাতে উপচে পড়েছে। পুকুরের মাছগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। একটু পরেই রেডিও খুলতেই সারা বাংলায় ধ্বংসের চিত্রটা ফুটে উঠেছে। এদিকে অফিসে তো যেতেই হবে। অফিসের কয়েকজন মিলে প্রায় 8 কিলোমিটার দূরে অফিসে সম্পূর্ণ পায়ে হেঁটে গিয়ে দেখলাম কেউ আসেনি। সবাই মিলে আবার হেঁটেই বাড়ি ফিরে খবরের একমাত্র ভরসা আকাশবাণী রেডিও খুলে বসলাম। পুকুরের থেকে উঠে আসা বড় বড় রুই, কাতলা, মাগুর মাছ ধরে কিছু মানুষ খুব কম দামে বিক্রি করছে। পানাগড়ের কাছে বসুধাতে হাজার হাজার বিঘে জমি অজয় নদীর বালিতে ঢেকে গেছে। ইতিমধ্যে খবর পেলাম বসুধার একটি গ্রামের বহু মানুষ জলবন্দী। যত দিন যাচ্ছে চারদিকে ধ্বংসের ছবি ফুটে উঠছে। প্রায় 12 থেকে 13 জন লোক নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হলাম। এবার ওখানে গিয়ে দেখি মাঠের উপর দিয়ে জল স্রোত বইছে। ওখানে গিয়ে ডাকাডাকি করতেই গ্রামের কয়েকজন গুড় জাল দেবার দুটি বড় কড়াইয়ে আমাদের চাপিয়ে নিয়ে বড় বড় দুটি বাঁশ দিয়ে ঠেলে ঠেলে নিয়ে গেলেন। এরপর ত্রাণ দিয়ে ফেরার সময় দুটি কড়াইয়ে বদলে একটিতেই ঠেলে ঠুলে উঠে রওনা দিতেই প্রচুর দুলতে থাকার জন্য কয়েকজন জলে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি আমার ক্যামেরাটিকে জল থেকে তুলে মাথায় নিয়ে পুরো ভেজা জামাকাপড়ে বাড়ি ফিরলাম। সত্যি বলতে কি, প্রচণ্ড গরমে একটু স্বস্তির বৃষ্টি চাইলেও এরকম ধ্বংসের বৃষ্টি চাইনি। চিরস্মরণীয় 26 সেপ্টেম্বরের ধ্বংসাত্মক বন্যা। লিখেছেন ঋষিকেশ বসাক, পানাগড়, পশ্চিম বর্ধমান থেকে। এবারে জানিয়ে দেব আগামী মাসের অর্থাৎ অগস্ট মাসের বুধ সকালের চিঠি লেখার বিষয়।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। এবারে চলে যাব পরবর্তী চিঠিতে। লিখেছেন কৃষ্ণা দাস, ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে। বর্ষা মানে কৃষকের মুখে প্রাণোচ্ছল হাসি।

চোখের ভাষায় আনন্দের জোয়ার, বর্ষা আসবে বলে কৃষকরা অপেক্ষা করে জল কাদার জন্য। জল কাদায় যে কৃষকের সোনালি স্বপ্ন, সারা বছরের মৌলিক চাহিদাগুলো মিটবে তাঁদের ধানের শীষের আশায়। চারিদিকে কেমন জল থইথই করছে, এবার কিন্তু বর্ষা সময় মতো এসেছে। কৃষকেরা ব্যস্ত এখন ধানের চারা করবে রোপণ জমিতে, এরপর প্রতিদিন একবার করে দেখতে যাওয়া, আশা ভরা চোখে। মেয়েরাও ছুটছে মাঠে পুরুষদের সঙ্গে জমিতে রোপণ করতে ধানের চারা। এ দৃশ্য যেন অপরূপ গ্রামের জীবন্ত চিত্র। কোথাও কোথাও আবার থই থই জলে গ্রামের লোকেরা মাছ ধরছে। অপরূপ প্রকৃতির দৃশ্যগুলো দেখতে ছুটে যাই গ্রামের দিকে, মাথায় নিয়ে ধানের চারা কাদা জলে করছে রোপণ কৃষকেরা। ওদের স্বপ্ন যে ধানের বারন্ত শিশির আশায়, বর্ষায় বন্যার জলের দৃশ্য সে তো অপরূপ সৌন্দর্য। ওই যে দূরে নদীগুলো ভরে উঠেছে, প্রকৃতির ভাণ্ডার সব বিলিয়ে দিয়েছে মানুষের জন্যে, পাখিরা সব ভিজে ভিজে ক্লান্ত হয়ে গাছের শাখায় নিঝুম হয়ে বসে আছে, কোথাও আবার ব্যাঙের ডাকে গ্রাম জেগেছে প্রকৃতির খেয়ালে। যদিও আজকাল ব্যাঙ প্রায় বিলুপ্ত, তবুও শোনা যায় মাঝে মাঝে ব্যাঙের ডাকের শব্দ। ব্যাঙের আনন্দ উথলি ওঠে জলে, কোথাও আবার দেখা যাচ্ছে নদীতে নৌকো দিয়ে পারাপার করছে মানুষ। বর্ষাকালে বন্যার জল দেখতে কার না ভালো লাগে, তাই তো বর্ষার থই থই জল দেখতে মাঝে মাঝে বেরিয়ে যাই বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। লিখেছেন ফুলবাড়ি শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাস। এবারে সময় হয়েছে আরও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেওয়ার। পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে, মুকুল বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে, দিকপার বাঁকুড়া থেকে আরেকজন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায় ডিহা বাঁকুড়া থেকে, কার্তিক ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে, শ্রী গৌর হরি সামন্ত ফতেপুর পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাঁজিবাড়ি পূর্ব বর্ধমান থেকে। চিঠি পাঠানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই চিঠি পাঠাতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। এবারে পড়ব ডাকযোগে আসা চিঠি। সম্ভবত আজকেই এটি শেষ চিঠি। লিখেছেন বুলবুল মণ্ডল আরামবাগ হুগলি থেকে। প্রিয় ঝর ঝর বুধ সকালে, দেখো ওই আকাশ ছেয়ে আবার এসেছে আষাঢ়। ঘ্রাণ পাচ্ছি বাতাসে বেয়ে বৃষ্টির মিষ্টি সুবাস। জানো বর্ষা শুধু মাটি ভেজায় না, ভেজায় আমার মনও। কখনো ঝমঝমিয়ে, কখনো টিপ টিপ করে সে আমাকে বলে, এসেছি গো তোমার মন জুড়ে, বলো কি চাও। আমি বলি বৃষ্টিবিহীন বৈশাখের মৃত প্রায় পৃথিবীকে করো সবুজে সবুজ। সব প্রাণী ঢালো চাঞ্চল্যের হিল্লোল, কৃষক কুলের মুখে ফোটাও হাসি। আর শোনো, জলে থই থই ডাগর পুকুর আর নদীর পাড়ের মানুষজন ও সব দিকে করোনা গৃহহারা, সাবধান। গাছের ডালপালা ভেঙে শাবক সমেত পক্ষীকুলকে নীড়হারা করো না, কেমন মনে রেখো। কিন্তু এ তো গেল শুধু চাওয়ার কথা, হিসেব মেলাতে মন রাজি না হলেও তোমার কাছে পাইও তো কত কিছু। বর্ষা তুমি তো করুণা কন্যা, তোমার জন্যই তো মাটির নিচে শিকড়ের গভীরে গোপনে কত কি নির্মাণ হয়। আমরা পেয়েছি ধনধান্যে পুষ্পে ভরা এই বসুন্ধরা, তুমি না এলে তো শুনতেই পেতাম না রাতের বিশ্ব প্রকৃতি থেকে উৎসারিত ব্যাঙ আর ঝিঁঝির সুর ও লহমা। আবার তোমার উপস্থিতিতে আমার আপনার চেয়ে আপনজনেরা যারা এখন তারার দেশের বাসিন্দা, তাদেরকে বলি যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়।

কবিতা কি কম পাওয়া। লিখেছেন বুলবুল মণ্ডল, আরামবাগ, হুগলি থেকে। আজ বুধ সকালে এখানেই শেষ করছি। জুলাই মাসে বুধ সকালের চিঠি লেখার বিষয় ছিল বর্ষার কাছে চাওয়া পাওয়া। ছিল এই কারণেই বললাম, কারণ আজই বুধ সকালে বর্ষার কাছে চাওয়া পাওয়া বিষয়ে চিঠি পাঠ করার শেষ দিন। অগস্ট মাসে বুধ সকালে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com। MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চিঠি লিখতে থাকুন বুধ সকালের দপ্তরে। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমি পল্লবী সিনহা, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় পল্লবী সিনহা, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মঙ্গল ভৈরব রাগে বাঁশি, শিল্পী শক্তিপদ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মঙ্গল ভৈরব রাগে এতক্ষণ শুনলেন বাঁশি শিল্পী শক্তিপদ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মনের মতো গান। ঘুম ভাঙতেই যদি মোবাইলটা হাতে নিয়ে ভাবেন আরে এত ঝাপসা কেন দেখছি, তাহলে অভিনন্দন, হয়তো আজকের সকালটা আপনার জন্যই। হ্যাঁ, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো এই মুহূর্তে আপনার নাকের উপরেই বসে আছে। কি ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, চশমা। চশমা কেউ বলে ফ্যাশন, কেউ বলে প্রয়োজন, আর কেউ কেউ তো এটাকে এমন জায়গায় রেখে দেয় যে পরে খুঁজে বের করতে আবার চশমারই প্রয়োজন হয়। চোখের সামনে থাকলেও খুঁজে না পাওয়া এই রহস্যময় বস্তুটিকে ঘিরেই

আমাদের আজকের মনের মতো গানের অনুষ্ঠান। এই চশমা চোখে দেওয়ার দরুন আমার মতো আপনারাও অনেকেই চার চোখও খেতাব পেয়েছেন, এটা আমি জানি। কিন্তু এই চশমা আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে। শুধু সহজ কেন, আমি বলি সুস্পষ্ট করে তোলে। কারণ এই চশমা আছে বলেই তো প্রতিদিনের বদলে যাওয়া পৃথিবীকে আমরা দুচোখ ভরে দেখতে পারি, চিনতে পারি, আর অনেকটা বুঝতেও পারি। আর তাই এই আমার মতো যাদের জীবনে চশমার গুরুত্ব অপরিসীম, তাদের কাছে পৃথিবী প্রতিদিন বদলে গেলেও চশমার সাথে সম্পর্কটা ঠিক কীরকম বলুন তো? ওই যে তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগের মতো। কি বুঝতে পারলেন কি গান শোনাবো? আচ্ছা, আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, বরং এই যে আমার আর আপনাদের মতো, মানে যারা চশমা ব্যবহার করেন তাদের সাথে চশমার সম্পর্কটা ঠিক যেরকম, সেই রকমই একটা গান বরং শুনিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে বেশ, চশমাটা ঠিক মতো চোখে বসিয়ে নিন আর সঙ্গে থাকুন

কেউ বলে চশমা বুড়ো হওয়ার লক্ষণ, আবার কেউ বলে বুদ্ধিজীবীর পরিচয়। তবে যে যাই বলুক না কেন, আমাদের আজকের গল্পের নায়ক কিন্তু চশমা। আচ্ছা একবার ভাবুন তো,

হঠাৎ যদি পৃথিবীর সব চশমা একদিনের জন্য উধাও হয়ে যেত, তবে কেমন হতো তুমি বলো তো? কেউ খবরের কাগজ পড়তে পারত না, কেউ মোবাইলের মেসেজও দেখতে পারত না, আবার কেউ বা নিজের কাছের মানুষকেই দূর থেকে চিনতে ভুল করত। তাই চশমা শুধু কাঁচের দুটো টুকরো নয়, মানুষের জীবনের এক অসাধারণ আবিষ্কার। আর চশমার আবিষ্কারের কথা বলতে গেলে একটা মজার গল্প না বললেই নয়। পৃথিবীর প্রথম চশমা তৈরি হয়েছিল প্রায় 700 বছর আগে ইতালিতে। তখনকার চশমায় কোনো কান পর্যন্ত ডাঁটি ছিল না, ভাবুন তো। মানুষ সেটি হাতে ধরে বা নাকের উপর ব্যালেন্স করে ব্যবহার করত। এই ধরুন, বাসে বসে বই পড়ছেন আর এক হাতে সারাক্ষণ চশমাটা ধরে থাকতে হচ্ছে নাকের ওপরে, অফিসে এক হাতে পেন ধরে ফাইল লিখছেন আর অন্য হাতে চোখের সাথে চেপে ধরে আছেন চশমা। আর এই মজার ইতিহাস, মানে চশমার ইতিহাস আর আবিষ্কারের কথা বলতে বলতে ভাবনার পথ, মানে আমাদের এই চিন্তা ভাবনার পথ যদি শেষ না হয়, তবে কেমন হতো তুমি বলো তো?

চশমা দেখলেই ছোটবেলার কত মজার ঘটনা মনে পড়ে যায় আমাদের। আমি জানি আপনাদের তো মনে পড়েই, আমার তো বিশেষ বিশেষ ঘটনা মনে পড়ে যায়। এই যেমন স্কুলের সেই গম্ভীর স্যারের কথা, যার নাকের ডগায় সবসময় চশমা ঝুলত। আমরা ভাবতাম স্যারের চশমার মধ্যে নিশ্চয়ই এমন কোনো জাদু।

আছে যা দিয়ে তিনি বেঞ্চের নিচে লুকিয়ে থাকা ছাত্রকেও দেখে ফেলতে পারেন। তাই দুষ্টুমি করার আগে সবাই স্যারের চশমার দিকেই তাকিয়ে থাকতাম। বাড়িতেও চশমা নিয়ে কম কাণ্ড কিন্তু হতো না। ছোটবেলায় দাদু দিদার চশমা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ বড় বড় মানুষ ভাবা, কখনো আবার চশমা পরে ডাক্তার সেজে ভাই বোনের নাড়ি নক্ষত্র পরীক্ষা করে নেওয়া।

এই মনে হয় এখন। চশমাটাই আমাদের কাছে শুধু কাঁচ আর ফ্রেম নয়, বরং শৈশবের হাসির ঝাঁপি আর এক গুচ্ছ লাল নীল সবুজ স্মৃতির মেলা। দেখুন, আপনারা ভাবছেন যে চশমা নিয়ে আড্ডা গল্প হচ্ছে আর চশমা নিয়ে গান হচ্ছে না। ভাবুন তো, চশমা নিয়ে গান না হলেও চশমা আমাদের জীবনকে ঠিক যেভাবে দেখায় তা নিয়ে গান তো হচ্ছে। যেমন এই এক্ষুনি বললাম, লাল নীল সবুজ স্মৃতির মেলা,

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

চশমা মানে এই যে শুধু মানুষের নাকের ওপর বসে বুদ্ধিমান লুক দেওয়ার জিনিস তা কিন্তু নয়। ইতিহাস বলছে কুকুরও নাকি চশমা পরে, আবার মহাকাশচারীরাও এমন চশমা ব্যবহার করেন যার দাম শুনলে সাধারণ সানগ্লাস বা এই আমরা যারা সাধারণ চশমা পরি তারা নিজেরাই লজ্জা পেয়ে যাব। আচ্ছা, প্রথমে বরং আসা যাক এই কুকুরদের কথায়। সামরিক ও উদ্ধার কার্যে নিয়োজিত সাহসী কুকুরদের চোখ বাঁচাতে বিজ্ঞানীরা ভাবলেন এদেরও তো চোখ আছে, তারপর তৈরি হলো বিশেষ গগলস। মরুভূমির ধুলো, তীব্র রোদ, ঝোড়ো বাতাস কিংবা রাসায়নিক পদার্থ সব কিছুর বিরুদ্ধে কুকুরদের চোখ পেল ভিআইপি নিরাপত্তা। পরে পাহাড়ে ঘোড়া, বরফে দৌড়ানো বা মোটরসাইকেলের পিছনে বসে বাতাস খাওয়া পোষ্য কুকুরদের জন্য এই চশমা বেশ ফ্যাশনেবল হয়ে উঠল। তখন তো অনেক কুকুর এমন স্টাইল

সানগ্লাস পরে যে পাশের মানুষটারই হিংসে হয় মাঝে মাঝে। আচ্ছা, এবার একটু চলুন মহাকাশে। সেখানে গিয়ে চশমা শুধু স্টাইল নয়, একেবারে বৈজ্ঞানিক প্রয়োজন। মাধ্যাকর্ষণ না থাকায় শরীরের তরল পদার্থ মাথার দিকে উঠে আসে, ফলে চোখ একটু মুডি হয়ে যায়। আজ যা পরিষ্কার দেখছে, কাল সেটা ঝাপসা। আর বিজ্ঞানীরা তাই বানিয়েছেন বিশেষ করে ভিশন কারেকশন চশমা। শুধু তাই নয়, মহাকাশযানের কম্পিউটার স্ক্রিন, নিয়ন্ত্রণ প্যানেল এবং অসংখ্য বোতামের ভিড়ে ভুল করে যদি চা বানানোর বদলে রকেট চালু বোতাম চাপা পড়ে, তাহলে তো মহাবিপদ। সেই বিশেষ লেন্স ব্যবহার করা হয় এই চশমায়। আর সূর্যের তীব্র আলো ও বিকিরণ থেকে চোখ বাঁচাতে হেলমেটের ভিসারেও রয়েছে দারুণ অপটিক্যাল প্রযুক্তি। সব মিলিয়ে চশমার দুনিয়া বেশ মজার। একদিকে কুকুর গগলস পরে রীতিমতো অ্যাকশন হিরো, অন্যদিকে মহাকাশচারী সুপারটেক চশমা পরে মহাকাশ জয় করছেন। তাই চশমা এখন আর শুধু দূরের লেখাপড়ার জিনিস নয়, এটা এখন একটি কুকুরের বডিগার্ড, আবার কখনো মহাকাশচারীর সহযোদ্ধা, কখনো আবার স্টাইলের এমন প্রতীক যা দেখে মনে হয় চোখও বুঝি আজকাল একটু VIP ট্রিটমেন্ট পাচ্ছে।

চশমা নিয়ে নানা আজব কথা আমরা শুনলাম, আর তার সঙ্গে একটা ওই আজব কথার গানও আমরা শুনলাম। এবারে বারবার মনে হচ্ছে যে চশমা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ চশমা নিয়ে কোনো গান হচ্ছে না। বরং আপনাদের বলি, এই যে সিনেমার পর্দায় চশমা অনেক সময় জানেন তো চরিত্রের পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পুরনো বাংলা সিনেমায় আমরা প্রায়ই দেখেছি গম্ভীর অধ্যাপক মানেই কিন্তু মোটা ফ্রেমের একটা চশমা, আবার কড়া স্কুল মাস্টার মানেই গোল।

গোল চশমা। আর এই যে বই পোকা যুবক, তার চোখেও কালো ফ্রেম। চরিত্রের স্বভাব বোঝাতে পরিচালকরা চশমাকে ব্যবহার করেন এক বিশেষ ভাষা হিসেবে। চশমা নিয়ে বাংলা সিনেমার একটা মজার বিষয় হল, নায়ক বা নায়িকা অনেক সময় ছদ্মবেশ নিতেও কিন্তু চশমা পরেন, আর আশ্চর্যজনকভাবে শুধু একটা চশমা পরলেই যেন কেউ তাকে চিনতে পারে না। বাস্তবে এমনটা না হলেও সিনেমার জাদুতে যেন সবই সম্ভব। আর এভাবেই চশমার জাদুময়তায় অভিনেতা অভিনেত্রী অনায়াসে হয়ে ওঠে ছবির গল্পের যথাযথ চরিত্র। এই যেমন এই কথা বলতে বলতে, মানে এই সিনেমার কথা বলতে বলতে, বিভিন্ন দৃশ্যের কথা মাথায় আসতে আসতে মনে পড়ে গেল একটা বাংলা ছবির কথা, জয় জয়ন্তী। আপনাদেরও মনে আছে নিশ্চয়ই ওই অপর্ণা সেনের সেই আইকনিক চশমা পরা লুক, যেন অনায়াসে প্রাসঙ্গিক হয়ে ওঠে গল্পের চরিত্রের সাথে। যাক, এবার যখন জয় জয়ন্তী ছবির কথা বললাম, অপর্ণা সেনের কথা বললাম, তখন সেই ছবি থেকে একটা জনপ্রিয় গান শুনিয়ে দিই।

এবার আসি বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় সৃষ্টির কথায়, ফেলুদা। যদিও ফেলুদা নিজে নিয়মিত চশমা পরতেন না, কিন্তু তা

আমার স্রষ্টা, সত্যজিৎ রায়ের চশমা ছিল কিংবদন্তি তুল্য। বড় ফ্রেমের সেই চশমা তার ব্যক্তিত্বের সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে আজও তার ছবি দেখলে প্রথমেই চোখে পড়ে সেই চশমা। সত্যজিৎ রায়ের কথা যখন উঠল, তখন আরেকটা তথ্য বলি, তিনি ছিলেন প্রায় 6 ফুট 4 ইঞ্চি লম্বা। তার চেহারা, কণ্ঠস্বর আর সেই পরিচিত চশমা সব মিলিয়ে তিনি যেন নিজেই এক সিনেম্যাটিক চরিত্র। ওই এক কথায় বলে না মহারাজা, আসলে আজও যখনই চোখের সামনে তার ছবিটা ভেসে ওঠে, মনে হয় মাথা নত করে বলি, মহারাজা তোমায় সেলাম।

চশমার ব্যবহার নিয়ে আজকে আড্ডা চলছে, গল্প চলছে, মনের মতো গানে, আমি বলছি চশমা নিয়ে নানা কথা, মানে চশমার উপযোগিতা নিয়ে নানা কথা। আচ্ছা, চশমার ব্যবহার যে শুধু বাস্তব জগতেই দেখা যায় তা কিন্তু নয়, জাদুর দুনিয়াতেও এর গুরুত্ব অপরিসীম। জে কে রাউলিংয়ের নিজের হাতে সাজানো জাদু জগৎ, হকওয়ার্টসের নায়ক,

হ্যারি পটারের কথা ভাবুন তো, মনে পড়ছে না? হ্যাঁ, আমারও একদম এক ঝলক চোখের সামনে ভেসে উঠল। এই হকওয়ার্টসের নায়ক হ্যারি পটারের চশমার গল্প শুনলে মনে হয় আসল জাদুটা হয়তো তার চশমাতেই লুকিয়ে আছে। ভাবুন তো, যদি এমন হতো হঠাৎই একদিন হ্যারি সকালে ঘুম থেকে উঠে চশমা খুঁজে পাচ্ছে, তাহলে হকওয়ার্টসের সবাই মিলে চশমা খোঁজার মিশন শুরু করে দিত। রন বলতো, চিন্তা করিস না, আমি খুঁজে দেব, আর তারপর নিজেই ভুল করে নিজের জুতো খুঁজতে চলে যেত। কুইডিচ মাঠে হ্যারি পটার অত দ্রুত আর উঠতে পারত না, আর এই সব কিছু দেখে চশমা কিন্তু লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসত আর বলতো, আমাকে ছাড়া এক ইঞ্চিও এগোতে পারবে না বস। ভলডেমর্টও হয়তো হ্যারিকে দেখে বলতো, আমি তোমাকে হারাতে এসেছি, তারপর একটু থেমে জিজ্ঞাসা করতো, কিন্তু আগে বলো তোমার চশমা কোথায়? কারণ হ্যারি পটারের ছড়ি ঝাড়ু আর জাদুর মন্ত্র যতই বিখ্যাত হোক না কেন, তার ওই গোল গোল চশমা ছাড়া যেন জাদুর জগতের সবচেয়ে পরিচিত নায়ক সবচেয়ে ঝাপসা।

কথায় বলে চোখ মানুষের জ্ঞানের জানলা, আর সেই জানলাকে পরিষ্কার ও সুরক্ষিত রাখতে চশমার ভূমিকা অনস্বীকার্য। শিল্পী হোক বা সাহিত্যিক, সৃষ্টিশীলতার পথে চশমা যেন এক নীরব সহযাত্রী। আচ্ছা, জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষের দিকে নিয়মিত চশমা পরতেন। তার বহু আলোকচিত্রে সেই চশমা দেখা যায়। অনেকেই বলেন তার চিন্তাশীল মুখাবয়বকে আরও গভীরতা দিয়েছিল সেই চশমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের ছবিগুলো দেখলে বোঝা যায় তিনি প্রায় ওই গোল ফ্রেমের চশমাটা ব্যবহার করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লেখা ও পড়ার সুবিধার জন্য চশমা তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। তার পাণ্ডুলিপি সংশোধন, চিঠি লেখা কিংবা বই পড়ার সময় চশমা ছিল প্রায় অপরিহার্য। আবার কাজী নজরুল ইসলাম, তার বিভিন্ন ছবিতেও চশমা দেখা যায়। তার গোলাকার ফ্রেমের চশমা একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হলো, কাজী নজরুল ইসলামের কথা হলো, তখন মনের মতো গানে তাদেরই একটা গান হোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটা গান আপনাদের জন্য।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট প্রশ্ন করি। আপনারা যারা চশমাধারী, তাদের জীবনের সবচেয়ে বেশি শোনা কথা কোনটা বলুন তো? আমার চশমাটা দেখেছো? সম্ভবত পৃথিবীর সব চশমাধারী মানুষ এই প্রশ্নটা অন্তত 100 বার করেছেন এবং 100 বার শুনেওছেন। কিন্তু আপনারা কি জানেন, মানুষ শুধুই প্রয়োজনে না, শখেও চশমাধারী হতে চান? কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা ফ্যাশনের জন্য পাওয়ার ছাড়াই চশমা পরেন। গবেষণা বলছে, অনেকের বিশ্বাস, চশমা পরলে মানুষকে আরও বুদ্ধিমান, স্মার্ট এবং আত্মবিশ্বাসী মনে হয়। তাই চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মিটিং, অনেকেই পাওয়ার না থাকলেও শখ করে স্টাইলিশ চশমা বেছে নেন। আসলে শখ না কোনো কারণ বোঝে না, ঠিক মনের মানা বোঝে না, আর তাই তো অনেক সময় সমস্ত যৌক্তিকতা উপেক্ষা করে কোনো কারণ ছাড়াই মন বলে ওঠে, জানি অকারণ, শুধু তুমি প্রয়োজন।

একটা ছোট্ট অনুভূতির কথা বলি। চশমা শুধু আমাদের পৃথিবীকে পরিষ্কার করে দেখায় না, কখনো কখনো আমাদের ব্যক্তিত্বকেও স্পষ্ট করে তোলে। কারো কারো কাছে এটা অভ্যাস, কারোর কাছে প্রয়োজন, কারো কাছে ফ্যাশন, আবার কারোর কাছে স্মৃতি। একটা পুরনো চশমা হাতে নিলেই হয়তো মনে পড়ে যায় কোনো প্রিয় মানুষকে, কোনো শিক্ষককে, কিংবা দাদু ঠাকুমার মুখ। আর তাই আজ যখন আয়নার সামনে দাঁড়িয়ে চশমাটা পরবেন, তখন একবার ভাববেন তো, এই ছোট্ট কাঁচের ফ্রেমের মধ্যে লুকিয়ে আছে কত গল্প, কত স্মৃতি, কত মানুষের জীবন আর কিছু কিছু কথা।

আজ মনের মতো গানে চশমা নিয়ে নানা গল্প আড্ডা হলো, গান শুনলাম। এই চশমার যে গুরুত্ব আমাদের জীবনে কতটা সেটা আমরা খুব বুঝি। আমি অনুক্তা ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের মৈত্রী বন্ধু। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নিচ্ছি বললে না মনটা খারাপ হয়ে যায়, বরং বলি ক্ষণিকের বিদায় নিচ্ছি। কারণ জীবন মানেই ক্ষণিকের বিদায় নেওয়া, আবার ওই নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো কিন্তু আমরা সবাই বারবার ফিরে আসি আমাদের প্রিয়জনের কাছে, জীবনের কাছে, পরিচিত রোদের কাছে। ফিরে আসতে হয়, বারবার ফিরে আসতে হয়। আসলে কথা দিলে আমাদের বারবার ফিরে আসতে হয়। আর যেতে যেতে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মন ভরে পৃথিবীকে দেখুন নিজের চোখে এবং চশমার চোখে। মানে দু চোখ মেলে পৃথিবীকে দেখুন মন ভরে।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু নানা রঙের গানের অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন ভজন, শিল্পী রাইমা কর্মকার।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভজন শিল্পী রাইমা কর্মকার। এখন শুনবেন অতুল প্রসাদী, শিল্পী সোনালী দত্ত।

এতক্ষণ শুনলেন রামধনু নানা রঙের গানের অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদী, শিল্পী সোনালী দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন, শুনবেন তৃতীয় পর্ব।
2: তরুণ মজুমদারের সঙ্গে আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ পর্ব শুরু করছি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, পলাতক নিয়ে কথা হচ্ছিল যে পলাতকের প্রস্তুতি পর্ব কীভাবে সান্তারামের সঙ্গে কীভাবে আপনার অ্যাসোসিয়েশনটা কীভাবে ঘটল। তো ওখানে একটা প্রসঙ্গ উঠছিল যে আপনারা প্রথমে ঠিক করেছিলেন যে শুটিংটা, বা সান্তারাম ঠিক করেছিলেন যে শুটিংটা হবে বোম্বেতে, মুম্বাইয়ে। তো তারপরে পরিস্থিতিটা বদলে যায়, মানে একদমই একেবারেই টেকনিক্যাল প্রয়োজনে আপনাদের চলে আসতে হলো কলকাতাতে। কিন্তু একটা যেটা ব্যাপার যে পলাতকে আপনি তখন যে রাজি হয়ে গেছিলেন, পলাতকে শুটিং কি বোম্বেতে করাটা খুব সম্ভব ছিল, মানে ওই পরিস্থিতিতে?
3: লোকেশনস তো মানে আমাদের কলকাতাতে, মানে পশ্চিমবাংলাতেই করতে হতো, সেটা আমাদের ঠিকই করা হয়েছিল, কিন্তু ইনডোর শুটিংগুলো সমস্ত ওখানে করবো, এরকম ঠিক হয়েছিল। তো এখন লক স্টক অ্যান্ড ব্যারেল সমস্ত আমাদের পশ্চিমবাংলায় চলে এলো, তো আমরাও মহা আনন্দে কাজ করতে শুরু করলাম। নানা জায়গায় সমস্ত আউটডোর টাউটডোর করলাম, বীরভূমের কিছু গ্রামাঞ্চলে, কিছু হাসনাবাদ অঞ্চলে, কিছুটা পাটনা, ওল্ড পাটনা, এই সমস্ত দিকে, এই করে আমাদের শুটিং চললো, শেষ হয়ে গেল একসঙ্গে।
2: এই যে বীরভূম, মানে আপনার কি বীরভূমের সঙ্গে আপনার যে অ্যাসোসিয়েশন, মানে বীরভূমের সঙ্গে তরুণ মজুমদারের অ্যাসোসিয়েশনের একটা একটা মানে ওটা একটা ঐতিহাসিক ব্যাপার প্রায়, এই অ্যাসোসিয়েশনের শুরুটা কি পলাতকের শুটিং করতে?
3: হ্যাঁ, প্রথম মানে এটা দেখুন, মানুষ সব জায়গায় ভালো, কিন্তু আমি যেহেতু বীরভূমে বেশি কাজ করেছি, আমার বলার কথা হচ্ছে যে বীরভূমের মানুষ বড্ড ভালো, মানে এত তাদের সহযোগিতা, যেটা যে কোনো জায়গায় আমি অপরিচিতের মতো গেলে পরেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর এখন তো বীরভূম আমার ঘরবাড়ি হয়ে গেছে, আমি অনেক গ্রাম আছে যেখানে আমি গেলে পরে স্কুল ছুটি হয়ে যায়, কিংবা আমি গেলে পরে গায়ের গৃহস্থ বাড়ির বধূরা, এমনকি মুসলমান পরিবারের বধূরা এসে আমাকে বাড়ির ভেতর নিয়ে যান, মোড়ায় বসান, মাথায় পাখার বাতাস করতে থাকেন, মানে এমনই মানে যে কোনো অভিভূত করার মতো সমস্ত অভিজ্ঞতা। বীরভূম আমি পছন্দ করি অন্য একটা কারণে, দেখুন সিনেমা তো আসলে ক্যামেরার ভেতর দিয়ে দেখা, তো বীরভূমের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বীরভূমের গাছপালা দিয়ে ফোরগ্রাউন্ডের অবস্ট্রাকশনগুলো তৈরি করা হয়, কিন্তু বীরভূমের কোনো আন্ডারগ্রোথ নেই, অর্থাৎ চোখ আটকে দেবে নিচের দিকে অনেক

0: আগাছা অমুক তমুক এই সমস্ত নেই, যেটা আপনি হুগলিতে হয়তো পাবেন, মেদিনীপুরে হয়তো পাবেন, সে সমস্ত দিক থেকে ফটোগ্রাফির দিক থেকে
1: ভিজুয়াল টেকনিক্যাল প্রয়োজনটা অনেক অনেকখানি মেটায়।
0: এক দুই হচ্ছে যে বীরভূমের এক একটা অঞ্চলে টোপোগ্রাফি এক এক রকম। আপনি এই বীরভূমেই সবুজ মাঠ, আন্ডিউলেটিং ল্যান্ড, উঁচু নিচু জমি চলে গেছে আদিগন্ত পাবেন। এই বীরভূমেই আপনি একই সঙ্গে শয়ে শয়ে তাল গাছ সে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সেটা পাবেন। আবার এই বীরভূমেই আপনি পাবেন রুক্ষ লাল মাটি খয়রা শোল্টার এসল অঞ্চলে। আবার এই বীরভূমেই একটা অঞ্চলে আপনি পাবেন, অবাক হবেন শুনলে, প্রত্যেকটা বাড়ি পাথরের তৈরি।
1: আচ্ছা,
0: প্রত্যেকটা বাড়ি পাথরের তৈরি, এত ভ্যারাইটি আপনি কোথায়?
1: ভিজুয়াল ভ্যারাইটিটা একটা বিরাট জায়গা।
0: এই এটাই আমাকে বীরভূমের দিকে বেশি টানে, আর যেহেতু ওখানে পরিচয় হয়ে গেছে বেশি, সেই জন্য আমি ওখানে গেলে পরেই জানি যে এই এই সুবিধেগুলো আমি পাব।
1: একই সঙ্গে এই বীরভূম পলাতক এবং বীরভূম গ্রাম চেনা, এই গ্রাম চেনার জায়গাটা, মানে তরুণ মজুমদারের বাংলার গ্রামের মানুষের কথা তরুণ মজুমদারের ছবিতে উঠে আসে, মানে মানে মাটির টান বা শিকড়ের টান যেটা তরুণ মজুমদারের ছবি, সেই টানের শুরুটাও কি এখান থেকে পলাতকের? মানে আপনি এই চেনাটা গান গ্রাম চেনার জায়গা,
0: মানে এর নিশ্চয়ই শেকড়টা কোথাও সুপ্ত অথবা লুপ্ত অবস্থায় ছিল, ঢাকা অবস্থায় ছিল, কিন্তু পলাতক পলাতকেই আমার প্রথম আমাকে সুযোগ করে দিল যেটা সোজা গ্রামে গিয়ে শুটিং করবার। এর আগের ছবিগুলো ঠিক গ্রামাঞ্চলে শুটিংয়ের ছবি নয়, তো সেদিক থেকে পলাতক।
1: তারপরে এই এই যে গ্রাম থেকে আর শহরে ফেরার ইচ্ছেটাও আপনার সেভাবে আর তৈরি হয়নি, মানে পরবর্তীকালে যা ছবি আপনি আপনার আরবান ছবি ঠগিনি আমরা আরবান ছবি বলতে পারি, সংসার সীমান্ত একই সঙ্গে ব্ল্যাক হিউমার আছে, একটুকু বাসা বলতে পারি, কিন্তু তাছাড়া বাকি যেটাতে ওই গ্রাম বা মফস্বল বা বাংলার বাইরেরও মফস্বল, এই যে জায়গাটা, এই যে মানুষ, এই মাটি, এই অ্যাম্বিয়েন্সটা, এর সঙ্গে একটা ভীষণ ভালো লাগে জড়িয়ে মরিয়ে থাকা তরুণ মজুমদার, এই ব্যাপারটা কিভাবে?
0: আমি জানি না কিভাবে, আমি আসলে খুব একটা দুর্দিনে আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম, আমাদের জীবনের খুব একটা দুর্দিনে আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম। দেশ ভাগ হয়ে গেছে, ভিটে থেকে উৎখাত, অন্যদিকের কষ্ট অনেক বেশি, সেই জন্য হয়তো গোড়া থেকেই কলকাতা শহরটাকে আমি আমার খুব আত্মীয় বলে ভাবতে পারিনি। আজকে যদিও কলকাতার কাছ থেকে আমি অনেক পেয়েছি, এটা এক ধরনের আমার কি বলবো কৃতজ্ঞতা বলতে পারেন, কিন্তু কলকাতা শহরকে আমি ঠিক সেইভাবে আপন করে নিতে পারিনি। আর বিশেষ করে কলকাতা শহরের চলন বলন, তার যে মানে অনেক কিছুই, খালি মনে হয় এটা আমার নয়, এটা আমার জায়গা নয়, গ্রামে গেলে পরে সেটা মনে হয় আমার জায়গা। আপনি কোনোদিন আমার সঙ্গে গ্রামে যান, আপনি দেখতে পাবেন আমি যে কোনো বাড়ির দাওয়ায় বসে মুড়ি খাচ্ছি, এটা খুব পরিচিত, চেয়ে মুড়ি খাচ্ছি, কিংবা তারা এসে জোর করে দিচ্ছেন, আমি এখানে ওখানে ঘুরছি, কতগুলো বাচ্চা ছেলেকে নিয়ে আমি গ্রামময় ঘুরে বেড়াচ্ছি, একটা গ্রামের পর গ্রাম। আর বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করা তো খুব সোজা, কোনো বড় মানে মানে বয়স্ক কোনো লোকই নেই আমার সঙ্গে, আমি একাই ঘুরে বেড়াচ্ছি পিলপিল করে, আমার সঙ্গে বাচ্চারা যাচ্ছে গাইডের মতো, আমার ভীষণ মজা লাগছে, তো এটা আমার বড় পছন্দের জিনিস।
1: এই যে ভালো লাগাটা, মানে গ্রামের সঙ্গে এই যে আপনার নারীর যোগের জায়গাটা, এই জায়গাটা থেকে কারণ বাংলার গ্রামের সঙ্গে গান সুর এটা ভীষণ রকম জড়িয়ে থাকা, এবং তরুণ মজুমদারের সিনেমা আর গান এই যে দুটো ব্যাপার ভীষণ একাকার, সেটা কি খানিকটা আপনার এই মানে গ্রামীণ তরুণ মজুমদারের আইডেন্টিটির থেকে?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, তার কারণ এই গ্রামে গিয়ে আমি বুঝতে পারি, তারাশঙ্কর বাবুর বড় ছেলে আমাকে চিনিয়েছিলেন এই যে এই সমস্ত গানের, আমি একসময় ঝুমুর দলের সঙ্গে সঙ্গে ঘুরেছি, হ্যাঁ আমি গ্রামে বাউলদের সঙ্গে ঘুরেছি, এই করে করে করে করে আমি এমনকি নৌটাঙ্কির দলের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছি, এই করে করে করে আমি এই যে শহরের বাইরের যে জীবন, তার যে সুর, তার যে গান, তার সঙ্গে আমি আমার নিজের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছি।
1: অথচ আপনার সিনেমা মানে আপনার ছায়াছবি ক্যারিয়ারের একটা বিরাট সময় ধরে, মানে আমিত তো আপনার ছবির সঙ্গীত পরিচালক থেকে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়, যিনি কিন্তু সেই অর্থে একজন আরবান গায়ক, তো এই এই জায়গাটা কি করে সম্ভব হলো আর কি? মানে আপনার যে আপনার ছবি, আপনি তো বিভিন্ন মুডে ছবি করেছেন, পলাতক বা ফুলেশ্বরীর মুডের সঙ্গে ঠগিনী বা সংসার সীমান্তকে মেলানো যায় না, কিন্তু হেমন্ত সঙ্গীত এই সব মানে সব ধরনের

0: ছবি মেজাজের সঙ্গে কি করে আপনি মনে করলেন যে অ্যাসোসিয়েটেড হয়ে যায়?
1: আজকে যখন হেমন্তবাবুর কথা উঠল তখন একটা মজার কথা বলি। আমার সঙ্গে হেমন্তবাবুর প্রথম যোগাযোগ পলাতকেই, পলাতকের চিত্রনাট্য পড়লাম, উনি খুব খুশি হয়ে বাড়ি চলে গেলেন। সেদিনই বিকেলবেলা উনি এসে আমাকে বললেন যে তরুণবাবু কিছু মনে করবেন না, আমি এর মিউজিক ডিরেকশন দেব না। আমি বললাম কেন? বললেন যে আমার চিত্রনাট্য খুব ভালো লেগেছে কিন্তু গানগুলো তো সমস্তই ফোক ঘেঁষা দেখলাম, আমি আবার ফোকে ভীষণ মাটো। এই মাটো কথাটাই উনি ব্যবহার করেছিলেন, আমি কিন্তু ফোকে ভীষণ মাটো, আমি এটা করব না। আমি বলতে গেলে একরকম জোর করেই ওকে করালাম যে না আপনাকে এটা করতে হবে, আমি পারবো না, দেখুন আপনার ক্ষতি হয়ে যাবে, আর আমার ক্ষতি হোক আপনি করুন। এই যে আমাদের একটা সম্পর্ক তৈরি।
0: এখানে আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি জোরটা করলেন কেন? কারণ আপনি তো গ্রামের সুরটা হেমন্তবাবুর থেকে অনেক বেশি ভালোভাবে ওই পাঁচটা জানেন, তো আপনিও তো জানেন যে হেমন্তবাবু সত্যি ওই গ্রামের ওই সুর তুলে আনাটা তার পক্ষে সম্ভব নয়।
1: দুটো জিনিস কাজ করেছে, আমার মনে হচ্ছে যে ওই সুর তুলে আনা সম্ভব নয়, আজকে উনি হেমন্তবাবু নেই, আমার এই কথাগুলো বলতে খুব দ্বিধা লাগবে। অনেক সময় আমি গ্রাম থেকে সুর সংগ্রহ করে হেমন্তবাবুকে দিয়েছি। আচ্ছা, আমাদের সম্পর্কটাই সেরকম ছিল, আর উনি এত বড় মাপের একজন, বড় মনের একজন লোক ছিলেন যে এই সমস্ত নিয়ে উনি কোনো কমপ্লেক্সেই ভুগতেন না। উনি বলতেন বরঞ্চ যে আর কি আছে একটু শোনেন না। আচ্ছা, এক আর দুই হচ্ছে আমার পলাতকের গানে খালি মনে হয়েছিল যে প্রোটাগনিস্টের যে চরিত্র তার যে কণ্ঠ যেটা হবে সেই কণ্ঠটা এইরকম হবে যে তার চেহারা বেটে খাটো, তার হিরোর মতো নয়, কিন্তু তার একটা সম্পদ আছে তার গলার গান, সেটা ছবিতেও তাই আছে। সেটা সেই সময় হেমন্ত উছাড় আর কারোর কথা আমার মনে হয়নি
0: সেই জায়গা থেকে। যে তারপরে যে বাকি পরের পর ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়, মানে আপনি আর কোনো সঙ্গীত পরিচালক মানে যতদিন উনি বেঁচে আছেন আপনি প্রায় ব্যবহার করলেন না?
1: হ্যাঁ, সেটা আসলে ব্যাপার হচ্ছে হয়তো হেমন্তবাবুরও আমার উপরে একটা বিশ্বাস এসে গিয়েছিল যে পলাতক আমি ওকে জোর করে করালাম এবং পলাতকের এই রেসপন্স গানের, তারপরে উনি বোধহয় অনেকটাই আমার ইচ্ছের পর নিজেকে ছেড়ে দিতেন। যেমন তারপরে আলোর পিপাসা করি, সারা ছবি জুড়ে শুধু সংস্কৃত স্তোত্র, কালিদাসের পূর্ব মেঘ উত্তর মেঘ গানের ফর্মে এসছে, এটাও হেমন্তবাবুর নিজস্ব লাইন নয়। তারপরে যত ছবি করেছি এক এক ছবিতে এক রকম গান এসছে, কোনোটাতে ফোক সংস এসছে, কোনোটাতে রবীন্দ্রসঙ্গীত এসছে, কোনোটাতে নিধুবাবুর গান এসেছে, কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছি, হয়তো আমাদের পারস্পরিক একটা বিশ্বাসের জড়িয়ে এটা সম্ভব হয়েছে।
0: না, বিশ্বাস যেমন আরেকটা ভরসা, তো মানে তার মানে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আপনার একটা অবসেশন বা আচ্ছন্নতার একটা জায়গায় কোথাও কাজ করতো, মানে
1: আচ্ছন্নতা শুধু নয়, তা ক্রমশ আমি ডিসকভার করতে শুরু করলাম যে ওর মধ্যে একটু ডিসিপ্লিন এইরকম, মানে আমি খুব বিশ্বাস করি যে বড় কাজ করতে গেলে পরে তাকে ডিসিপ্লিন হতে হবে। হ্যাঁ, বলা হয় না শিল্পীরা একটু এলোমেলো টাইপের মানুষ, আমি এটা বিশ্বাস করি না, যারা এলোমেলো টাইপের মানুষ তারা কিছু দূর গিয়ে থেমে যান। আমি এটা সত্যজিৎবাবুকেও দেখেছি যে শিল্পী তাকে ডিসিপ্লিন হতেই হবে। সত্যজিৎবাবু ডিসিপ্লিন ছিলেন, আমার মনে হয় যে তার সাকসেসের পেছনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ডিসিপ্লিন। হেমন্তবাবু অসম্ভব ডিসিপ্লিন ছিলেন, একদম তৈরি হয়ে আসতেন এবং তারপরে উনি খোলা মনে আসতেন, কোন জায়গায় কিছু চেঞ্জ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সোজা বলতেন। এইটাই আমাকে হেমন্তবাবুর সঙ্গে জড়িয়ে ফেলে। আমি যতদিন উনি বেঁচে ছিলেন আমি ওর গুণমুগ্ধ ছিলাম, আজও আমি ওর গুণমুগ্ধ।
0: আপনার ছবিতে গানের ব্যবহারের ক্ষেত্রে তার একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার, মুকুল দত্ত বা পুলক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আপনার ছবির অন্যতম গীতিকারের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আপনার ছবিতে এতটা অর্গানিক হয়ে ওঠে যে আমি দেখেছি যে পাড়ার শিল্পীরা গান গাইতে উঠে বলেন দাদার কীর্তি ছবির চরণ ধরিতে দিয়ে গো আমার গাইছি। মানে এটা কিন্তু আমি ভালো জায়গা থেকে বলছি যে এই এই এই অ্যাসোসিয়েশনটা কীভাবে কীভাবে ঘটাতে পারেন আপনি, যে ছবির চিত্রনাট্যে রবীন্দ্রনাথকে এভাবে আপনি আত্মস্থ করেন কী করে?
1: আসলে রবীন্দ্রনাথ হচ্ছে সব থেকে সহজ করা, কারণ ওর তো টেক্সটগুলো এবং সুরগুলো তো জানা, বাকি যদি আপনি তৈরি করা গান করেন আপনার টেক্সটটা অজানা, সুর তারপরে হবে অজানা। তো আমি যখন চিত্রনাট্য লিখি চিত্রনাট্যতেই আমার ঠিক থাকে গানের প্রিপারেশনটা কীরকম হবে, প্রিলিউড মিউজিক কোথা থেকে ফেড ইন করবে, কোথা থেকে গান শুরু হবে এবং কী গান শুরু হবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, একবারে মানে এইখানে এই গানটি থাকবে এবং তার শর্ট ডিভিশন ওইখানে চিত্রনাট্যে করা থাকে, কীভাবে সেটা শেষ হবে। তো রবীন্দ্রনাথের থেকে আরও সুবিধাজনক জায়গায় আমাকে পৌঁছে দেবেন এমন কোনো

0: গীতিকার সুরকার তো নেই,
1: মানে এখনো বাংলা ছবিতে, বাংলা ছবিতেও আর কি, যে রবীন্দ্রনাথের থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারে এরকম গীতিকার সুরকার বাংলা ছবির জন্য আসেন?
0: আমি সেটা বলতেই পারবো না, কে আছেন, নেই।
1: এবার একটু স্পর্শকাতর একটা বিষয়ে ঢুকছি, আপনার ফুলেশ্বরী টাইটেল সঙ্গে এরকম একটি লাইন বোধ হয় ছিল যে ফেলেনি গদা ত্রুফ সত্যজিৎ রায় ইহাদের সবাইকে রাখি গো মাথায়, তো এটা বোধহয় আপনার নিজেরই লেখা লিরিকটা।
0: হ্যাঁ,
1: তো এইটাকে আপনার একটা শিকড়োক্তি হিসেবে ধরা হলো, মানে আমাদের যারা সিনেমা সিরিয়াস সিনেমা চর্চা করেন, যে মানে তরুণ মজুমদার মানে সিরিয়াস সিনেমা চর্চা থেকে একটু দূরে দর্শক মজানো, বক্স অফিস জমানো ছবি করাটাই আপনার একমাত্র দায়িত্ব, মানে তরুণ মজুমদার মানেই বাঙালির রুচিসম্মত বিনোদনের ছবি, এরকম একটা লেভেল লাগিয়ে দেওয়া হলো। কিন্তু তার থেকে বেশি কিছু, তরুণ মজুমদার যে তাকে ছাড়িয়েও আর একটা জায়গায় পৌঁছতে পারেন, সেই জায়গাটা কোথাও একটা ব্রাত্য করে রাখা হলো, এটা আপনার খারাপ লাগে
0: না? আমার কখনো খারাপ লাগে না। আমি মনে করি না বিনোদনটা কোনো একটা খারাপ জিনিস, আমি সামান্য, কিন্তু বিনোদন যদি খারাপ জিনিস হতো তো চার্লি চ্যাপলিন সারা জীবন কিন্তু এই বিনোদনের চর্চাই করে গেছেন, যদিও তার পেছনে কখনো বা চোখের জল লুকোনো ছিল, বুঝতে পারছেন? এই জিনিসটা খুব চারটিখানি জিনিস নয়, মানুষের মন মজানো এটা কোনো ক্রমেই চারটিখানি জিনিস নয়, এবং মানুষ কোনো ক্রমেই খুব অবহেলা করার জিনিস নয়, মানুষ অ্যাজ এ হোল, মানে আমি বলবো যে আপনার দেশবাসী অ্যাজ এ হোল, এটা মোটেই অবহেলা করার জিনিস নয়।
1: আপনার আপনার সিনেমার দর্শনের জায়গাটা তাহলে কি, মানে আপনি চ্যাপলিনের কথা বললেন, চ্যাপলিনকে তো সিরিয়াস সিনেমা চর্চার লোকেরাও ভীষণ রকমভাবে কখনো তাকে ফেলতে পারেন না, কিন্তু আপনাকে কোথাও আপনার অথবা তপন সুমন, আমি বলতে চাইছি যে আমাদের বাংলা ছবিতে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শব্দটা যদি ব্যবহার করা যায়, সত্যজিৎ ঋত্বিক মৃণাল, এই যে বৃত্তটা, এটার বাইরে আপনার বা তপনবাবুর ছবি একটা আলাদা জায়গা, সেই আলাদা জায়গাটাকে ততটা গুরুত্ব দিতে হবে না, ওনারা আছেন এই যে জায়গাটা, মানে এইখানটাতে
0: আমি কোনোদিন গুরুত্বের সন্ধানী হইনি, বুঝতে পারছেন? আমি আমার মতোই আছি, ভালোই আছি, মানে গুরুত্ব কার কার কার কাছে গুরুত্ব আমি পাব, মানে যে যাই সমস্ত জিনিসটা এত আপেক্ষিক, যে যিনি আমাকে গুরুত্ব দেবেন আমি তাকে সমান গুরুত্ব দেবো কিনা সেটাও তো একটা প্রশ্ন। তো ঠিক আছে, আমি আমার মতো আছি, মানুষের ভালোবাসা যেখানে যতটুকু পেয়েছি সেটা নিয়ে আছি, আর আমি যখন ছবি করি একটা জিনিস আমার উদ্দেশ্য হিসেবে থাকে, সেটা খুব বড় বড় জিনিস কিছু নয়, যে যে দর্শক আমার ছবি দেখতে হলে ঢুকছেন, ছবিটা দেখে তিনি যখন বেরিয়ে আসবেন, হি শুড কাম আউট অ্যাজ এ লিটল বেটার হিউম্যান বিং, একটু মানুষ হিসেবে আর একটু ভালো হয়ে তিনি যেন বেরিয়ে আসেন অন্তত কিছুটা সময়ের জন্য, তারপর আবার চাপে পড়ে তিনি তার হয়তো অরিজিনাল ফর্মে যাবেন, কিন্তু কিছুটা সময়ের জন্য তাকে একটু অক্সিজেন দেয়া, যে এবং এই বিশ্বাসটা যে হ্যাঁ জীবনটা এখনও বাঁচার যোগ্য, এইটা যদি আমি করে থাকতে পারি কোনো কোনো ছবিতে, আমি মনে করি যে আমি আমার সব পেয়ে গেছি, এর বাইরে আমার আর কিছু চাবার নেই, চাবার ছিলও না।
1: কিন্তু তা সত্ত্বেও মানে আমাদের এখানে ধরুন একটা যে সিনেমা আন্দোলন বলে একটা কথা হয়, যে যেটা পাঁচের দশকে শুরু হয়েছিল, তার কয়েকজন পুরোধা রয়েছেন আর কি, তো আপনি কি সেই নিজেকে সেই আন্দোলনের শরিক মনে করেন না?
0: আমি অন্যরকমভাবে মনে করি, মানে ব্যাপার হচ্ছে যে পাঁচের দশকে যে আন্দোলন শুরু হয়েছিল তখন তো আমি কোথাও নেই, এখানে আমার কোনো জায়গাও ছিল না। আচ্ছা, পরবর্তীকালে আপনিও জানেন আমিও জানি যে সেই আন্দোলনের ফলটা কী দাঁড়িয়েছে, কোথায় গেছে, কোথায় আজকে ফিল্ম সোসাইটি মুভমেন্ট, দুঃখের সঙ্গে বলতে হয়, হলে ভালো হতো খুব, কিন্তু কোথায়, সারা ভারতবর্ষে দুর্বল হয়ে গেছে। আসলে একটা দিকে বেশি ঝোঁক দিতে গিয়ে অন্য দিকগুলোকে অবহেলা করার ফলে এরা যে সংস্কৃতিকে মানে বাহবা দিয়েছেন সেটা পুরোটাই আমাদের দেশের যে সংস্কৃতি নির্ভর নয়, আমাদের দেশের মানুষ, মানুষ হয়তো সব জায়গায় এক, কিন্তু আমাদের দেশের মানুষকে একটু টোকা মারলে তাদের অন্য জায়গা থেকে জল ঝরে পড়ে, বুঝতে পারছেন? তো এটাকে ফ্রান্সে এটা হয়, সুইডেনে এটা হয়, আমাদের এখানে এটা হবে, একই জিনিস হবে এটা হয় না কখনো, তো আমার বরাবর তাই মনে হয়েছিল। আর তাছাড়া তারাও আমাকে খুব বেশি গ্রাহ্য করেননি, নোটিশও করেননি হয়তো, এবং সেদিক থেকে আমি হয়তো একটু বেঁচেই গেছি, যে আর নোটিশ থাকবার অনেক সুফল আছে। হ্যাঁ, আমি তাদের কাছে আননোটিস থেকে গেছি, কিন্তু আমি যেখানে গিয়ে শুটিং করি, যে যে

0: ভাঙা দাওয়াতে আমি বসি, যে খড়ের ছাউনির চায়ের দোকানের সামনে আমি শালপাতার আসনে বসে চা খাই, তাদের কাছে আমি কিন্তু আছি।
1: আপনি যে কথাগুলো বললেন, মানে সেখানে আপনার ছবিতে যে বাঙালিয়ানা জায়গাটা, যেটা আমরা দেখেছি যে একটা সময় হচ্ছে যে বাংলা ছবিতে আপনি, তপনবাবু, অজয় কর, সত্যজিৎ রায় একটাই বাজারে কাজ করছেন এবং তারা যা নানা ধরনের ছবি, কিন্তু সবকটাই বাংলা ছবি, হয়তো দেখা যাচ্ছে একই দর্শক এই সবকটা ছবি দেখছেন। কিন্তু এখন যেরকম একটা ভাগাভাগি করে ফেলা হয়েছে না, মূলধারা অন্যধারা, এই যে ভাগাভাগির জায়গাটা, এবং যেখানে আমি দেখছি যে তথাকথিত মূলধারার ছবি মানে হয় দক্ষিণই নয় বলিউডি, আর অন্যধারার ছবি আপনি যেটা বললেন যে বাঙালি শিকড়টা কোথাও পাওয়া যায় না, অনেকটাই বিদেশি ছবির অনুকরণ বা বিদেশি ছবির প্রভাব, এই যে এই জায়গাটা, এই পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি?
0: আমার ব্যাখ্যার কোনো ভাষা নেই, বুঝলেন তো। যে প্রথম কথা, যে একটা অংশ তো চুরি, মানে এটাকে যতই বলি আপনি দক্ষিণী ছবির প্রভাব কিংবা অমুক তমুক, আসল ব্যাপারটা তো চুরি। আমরা চুরিটাকে হয়তো, চুরি কথাটা এত শক্ত শব্দ ব্যবহার করতে চাই না। আর অন্যদিকে হচ্ছে কি, যে আমাদের এখন মানে আমরা দুকুল হারিয়েছি, এটাও হারিয়েছি ওটাও হারিয়েছি। দর্শক কোথায়? দর্শক যদি ছবি দেখতে না আসে, আপনি কার জন্য ছবি তৈরি করবেন? কার সঙ্গে আপনি মনের কথা শেয়ার করবেন? আপনি ছবিটা তৈরি করছেন কেন? আপনার মনে কিছু কথা জমে আছে, সেই কথাগুলো আপনি শেয়ার করতে চান। যত বেশি লোকের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন, তত আপনি সন্তুষ্ট হবেন, এই তো? নাকি এটা নিয়ে কোনো দ্বিমত আছে?
1: এটাই তো,
0: এটাই। যদি তাই হয়, তাহলে পরে আজকে শেয়ার করার মতো দর্শক কোথায় আছে? আপনি দর্শকদের হারিয়ে ফেলেছেন।
1: এই দর্শক হারালাম কি করে?
0: এই যে
1: বাংলা ছবি হারালো কি করে?
0: শেকড় থেকে দূরে সরে গেলে এটা হবেই, তাদের মনকে ধরে টানতে পারা যাচ্ছে না, তারা বুঝতে পেরেছে যে এটা আমার আশ্রয় নয়, এটা আমার চিন্তারও আশ্রয় নয়, আমার বিনোদনেরও আশ্রয় নয়।
1: মানে এই যে এতদিন ধরে বাংলা সিনেমা চর্চা করে এসে এই সময়টাতে, মানে আপনি এখন যে বয়সে পৌঁছচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ছবির দৃশ্য দেখতে আপনার কীরকম লাগে?
0: খুব খারাপ লাগছে। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে, সাংঘাতিক ব্যাপার হয়েছে, যে সাহিত্য নির্ভরতাটা এত কমে গেছে। বলা হয় যে সিনেমা কেন সাহিত্য নির্ভর হবে, এ তো অনেক উঁচু দরের চর্চা,
1: কিন্তু বরাবরই প্রায় সাহিত্য নির্ভর ছবি করে,
0: কিন্তু আর কিছু না হোক অন্তত সাহিত্য নির্ভর হলে পরে সাহিত্যিকদের দেখা, তাদের যে চোখের দেখাতে যে মানুষের চরিত্র জীবন, তার থেকেও তো আমরা কিছুটা সমৃদ্ধ হতে পারতাম, বরাবর সমৃদ্ধ হয়ে এসেছি, সেটাও ছেড়ে দেওয়া হয়েছে। এখন সবাই নিজের নিজের কলম তুলে নিজের নিজের লেখা লিখছেন, তো সেখানে তো এই দশা হবে, এটা খুব একটা আমাকে আশ্চর্য করেনি। তবে আমি সবসময় ভবিষ্যতে বিশ্বাস করি, আমার মনে হয় যে এই সমস্ত মেঘটেক কাটিয়ে আবার একদিন সুদিন আসবে, আবার একদিন শুভবুদ্ধির উদয় হবে,
1: মানে বাংলা ছবি আবার বাংলা ছবি,
0: আবার একদিন অ-ক-খ থেকে শুরু হবে সমস্ত জিনিস।
1: এতক্ষণের আলোচনায় আমরা একটা বিষয়ে খুব সন্তর্পণে এড়িয়ে থেকেছি, সেটা হলো রাজনীতি। সাম্প্রতিককালে আপনাকে রাজ্যের বামফ্রন্ট সরকার বা প্রধান শাসক দল ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট পার্টির বিভিন্ন নীতি কর্মসূচির সপক্ষে আমরা একটা বেশ সক্রিয় অবস্থান নিতে দেখছি। এমনকি গত লোকসভা নির্বাচনের সময় আপনি বামফ্রন্টের একটি প্রচার সিনেমাও বানিয়েছেন। 60-70 দশকের যে উত্তাল সময়, তখন আপনার রাজনৈতিক অবস্থান কি এতটা স্পষ্ট ছিল?
0: না, ছিল না, ছিল না। আর প্রথম কথা, আপনি যেটা বলছেন এর সমস্ত ব্যাপারটাই যে আমি স্বীকার করছি তা নয়। আমি শাসক দল কিংবা তাদের পার্টির সঙ্গে আমার কোনো যোগ নেই, আমি শাসক দলের যে পার্টি তার সভ্য নই। আমি যা করি আমি আমার নিজের মানে বিশ্বাসে করি, ঝোঁকে করি,
1: আমি
0: সেটা হয়তো শাসক দলের কোনো কোনো এর সঙ্গে মিলে যায়, আবার কোনো কোনোটার সঙ্গে নাও মিলতে পারে। আমি যতদিন কাজ করে যাবো এরকমভাবে করবো, এবং আমি এখন মনে করি এখন এমন একটা সময় এসেছে, আমি বুঝতে শিখেছি যে যে যতই বলুক আমি রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি না, এই স্টেটমেন্টটাও রাজনৈতিক। আপনাকে কোনো না কোনো রাজনীতিতে বিলং করতেই হবে। আমি রাজনীতির কেউ নই বললে পরে কোনো নিস্তার নেই। হ্যাঁ, তো সুতরাং আমি যেটা ভালো মনে করবো, যে আমি মনে করি যে আমি তো গ্রামেই বড্ড বেশি ঘুরি, আমি গ্রামের চাষির বাড়িতে গিয়ে শুয়ে থাকি, সেখানে দিন যাপন করি, তাদের নারী যদি আমি বুঝতে পেরে থাকি, তাহলে পরে আমার নারীটা তাদের নারীর সঙ্গে একই ছন্দে ওঠে নামে, তো সেইখান থেকে আমার এই জোর, তাদের কাছ থেকে পাওয়া এই স্ট্যান্ড আমার।
1: না, আমি বলছি যে এই যে উপলব্ধিটা, আপনি যখন 60-70 দশকে ছবি করছেন, আপনার মূল তরুণ মজুমদার হিসাবে ছবি আপনি 60-এর দশক থেকেই শুরু করছেন, তো সেই সময়ে তো তখন তো রাজনীতি ভীষণ উত্তাল, অনেক

0: ঘটনা ঘটে যাচ্ছে, অনেক কিছু বদলে যাচ্ছে, এবং অনেক পরিচালকরাও আছেন যারা রাজনৈতিক ছবি করছেন বা রাজনীতির সঙ্গে রয়েছেন। তা আপনাকে তখন তরুণ মজুমদারকে আমরা সেভাবে দেখিনি,
1: পাননি, হয়তো আমার তখন অতটা অনুভব কিংবা উপলব্ধি হয়নি। তাছাড়া আমার তখন যে অবস্থা, আমি যদি বলতামও, আমাকে কেউ রাজনৈতিক ছবি করার জন্য মানে ফাইন্যান্সও করতেন না। যারা পেয়েছেন তারা কোন গুণে পেয়েছেন সেটা তারা বলতে পারবেন, সম্ভব নয়।
0: আমি ছবি করা বলছি না, আমি বলছি কিন্তু রাজনৈতিক অবস্থা, যেমন সত্যজিৎ রায় কিছু কিছু ইস্যুতে তিনি রাস্তায় নেমেছেন, মিছিলে গেছেন অথবা স্বাক্ষর দিচ্ছেন, এরকম ধরনের কোনো ভূমিকা তো কি তরুণ মজুমদার সেই সময় ছিলেন?
1: না, আমার তখন মানে আমি ছিলাম না সত্যি কথা বলতে। কিন্তু তখন কতগুলো জিনিস আমার একই সঙ্গে ভালোও লেগেছে, খারাপও লেগেছে। যে যেমন ধরুন, যে যে ছেলেগুলো হঠাৎ, আমরা এখন যাদের নকশাল বলি আর কি, তাদের ভেতর কিছু কিছু ছেলে ছিল অত্যন্ত ব্রিলিয়েন্ট ছেলে, তাদের আলাদাভাবে আমার খুব ভালো লাগতো, তাদের সঙ্গে আমার কথাবার্তাও হতো। আবার তারা যখন রাস্তায় একটা কনস্টেবলকে খুন করে ফেলে রাখতো, সেটা আমার একেবারেই ভালো লাগতো না। আমি যে কারো পক্ষে দাঁড়াবো সেই সারাটা তো আমার ভেতর থেকে আসা উচিত। তার একটা অংশকে আমার ভালো লাগছে, একটা অংশকে ভালো লাগছে না, আমি কী করে তার পাশে পুরোপুরি দাঁড়িয়ে যাই, সেটা সম্ভব নয়।
0: এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি সেই জায়গাটা পাচ্ছেন যে কোথাও একটা দাঁড়ানোর জায়গা।
1: আমি যতটুকু করছি সেই বৃত্তের মধ্যে সম্পূর্ণ আমার সায় আছে, তার বাইরে হয়তো বহু জায়গা হবে যেখানে আমার,
0: আপনি একমত নন বা
1: এখন একমত নই,
0: বিরোধিতার জায়গা থাকছে হয়তো। এবার আলোচনার প্রায় আমরা শেষে চলে এসেছি, শেষে আসলে একটা জায়গা থাকে হচ্ছে যে পরিচালকের ড্রিম প্রজেক্ট, মানে স্বপ্নের কোনো ছবি করা।
1: আমার ড্রিম প্রজেক্ট, আমি যদি কোনো দিন পারি তো আমি বিভূতিভূষণের চাঁদের পাহাড় ছবিটা করব।
0: মানে এখনো কি আপনি তো চাঁদের পাহাড় নিয়ে অনেকদিন ভেবেছেন, এখনো কি সম্ভব বলে মনে হয়?
1: মানে সম্ভব বলে ক্রমশই মানে জিনিসটা দূরে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি পারি, কোনো দিন যদি সুযোগ পাই, তাহলে পরে আমি চাঁদের পাহাড় ছবিটা করতে চাই।
0: চাঁদের পাহাড় করতে গেলে তো আপনার মানে সেই ফিনান্স বা ওটা তো
1: শুটিং করতে হবে। একসময় আমি নিজেকে তৈরিও করেছিলাম, সেরেংঘাটির ওপর দিয়ে যদি শুটিং করতে হয় তাহলে বেলুনে চড়ে শুটিং করতে হবে, ওখানে হেলিকপ্টারও নিয়ে যাওয়া হবে না, বেলুন কী করে নিজে চালাতে হয় তার বইপত্র এনে এসস্ত করেছিলাম। তো যাই হোক, কিছু স্বপ্ন বাস্তব হয়, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আমারটা কী হবে আমি নিজে জানি।
0: এরকম আর একটা স্বপ্ন আমি মানে স্বপ্ন না হলেও এরকম একটা ঘটনা যেটা ঘটতে গিয়ে ঘটেনি, আমি শুনেছিলাম যে টিনের তলোয়ার বোধ হয় ছবি হওয়ার কথা ছিল, যেটা উত্তম কুমারকে নিয়ে, উৎপল দত্তর লেখা নাটক।
1: হ্যাঁ, কিন্তু সেটা উত্তম কুমারকে নিয়ে, উত্তম কুমার উৎপল দত্তর চরিত্রটি করতে চাননি, উনি বীরকৃষ্ণ দা অর্থাৎ ভিলেনের চরিত্রটি করতে চেয়েছিলেন। ওটা প্রায় হয়েই যেত, কিন্তু সেই সময় উত্তম কুমার চলে গেলেন আমাদের ছেড়ে।
0: আচ্ছা, ওই সময় ওটা ভাবনা চিন্তা হচ্ছিল। আপনি আপনার স্বপ্নের ছবির কথা বলছিলেন, আপনার স্বপ্নের ছবি চাঁদের পাহাড়, সেই স্বপ্ন হয়তো এই স্বপ্ন পূরণ নাই হতে পারে, মানে সম্ভাবনা থেকেই যাচ্ছে আর কি। আপনি যেভাবে ভেবেছিলেন এর জন্য যে পরিমাণ পুঁজির দরকার হয় বা ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, সেসব দিয়ে আপনি পাবেন কি না এই সংশয়টা থেকেই যাচ্ছে। কিন্তু তারপরেও আপনার তো স্বপ্ন, মানে যে স্বপ্নগুলো আপনার হাতের মধ্যে থাকে, আপনার ছবি ধরুন আপনার শেষের দিকে যে দুটি ছবি, আমি দুটি ছবির কথা বলতে পারি, আলো বা চাঁদের বাড়ি, চাঁদের বাড়ির শেষ একদম ছবির শেষে পর্দাতে ফুটে ওঠে যে আপনি যৌথ পরিবারের পক্ষে একেবারে একটা লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন যে যৌথ পরিবারকে বাঁচিয়ে রাখা হোক। এই যে স্বপ্নগুলো বা আলোর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে একটা গ্রাম থেকে, ওটা যদিও বিভূতিভূষণের কিন্নর দল থেকে করা, কিন্তু স্বপ্নগুলো ভীষণ ইউটোপিয়ান, মানে যেটা ঘটবে না আপনার এই ড্রিম প্রজেক্টের মতোই, যেটা ঘটবে না এগুলো প্রায় সেরকমই নয়।
1: হ্যাঁ, অনেকটা, কিন্তু তাতে কি হয়েছে, যেগুলো ঘটছে সেটাই বাস্তব, আর যেগুলো ঘটবে না সেগুলো অবাস্তব তা তো নয়। ধরুন আলো কিংবা চাঁদের বাড়ি, চাঁদের বাড়িটাই ধরি, যে সত্যি সত্যি এখন যৌথ পরিবারের অস্তিত্ব কমতে কমতে এমন জায়গায় এসে গেছে যে দু একটি যৌথ পরিবার দেখলে পরে আমাদের মনে হয় যে চমকে ওঠার মতো। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো নেই, আমরা এইগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছি, আমরা টুকরো টুকরো করার ফলে অনেক কিছু হয়েছে। আজকে একটা শিশুর রূপকথার গল্প শোনার কোনো জায়গা নেই, আজকে একজন বাড়িতে রুগ্ন হলে পরে হয় স্বামী স্ত্রীকে সেবা করবেন অথবা নার্স এসে সেবা করবে, অন্য আত্মীয় স্বজনের কোনো জায়গা নেই, বৃদ্ধা পিসিমা ঠাকুমাদের কোনো জায়গা নেই,

0: হয়তো বৃদ্ধাবাসে আছে। কিন্তু যদি যৌথ পরিবার নেই, এটা ঠিক আমরা মেনে নিলাম, কিন্তু থাকলে কেমন হতো, থাকলে কেমন হতো, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। অনেক সময় হয় না যে এটা ঘটছে না, কিন্তু ঘটলে কেমন হতো? আপনারা তো এগুলোকেই ম্যাজিক রিয়েলিজম বলেন বোধ হয়।
1: হ্যাঁ, বা ওই আমাদের ইফ বলে যে ছবিটা, ইংরেজি ছবিটা, মানে যেখানে ঘটলে কি হতে পারতো আর কি, যেটা একটা একটা ছাত্র আন্দোলনের চেহারা কি দাঁড়াতে পারতো, এটাও এটাও এক ধরনের মানে,
0: হ্যাঁ তাই তাই, যে যদি ঘটতো তাহলে কেমন হতো, খারাপ হতো কি, খুব একটা এর চেয়ে খারাপ হতো কি,
1: মানে শেষ অবধি মাতে আপনার সেই যে ফুলের শরীর ক্ষেত্রে আপনার যে ফ্যান্টাসি, যে রূপকথার একটা ফুলের শরীরে একটা ভীষণ রকমের এই সময়ের একটা রূপকথা, আমি বলতে পারি যেটা একটা রেলপথের রূপকথা বলা যায়, সেই যে রূপকথার একটা অদ্ভুত এই সময়ের একটা রূপকথা, মানে সেই রূপকথার জগতে নিজেকে থেকে যাওয়া, নিজে থেকে যাওয়া এবং দর্শকদেরও রেখে দেওয়ার যে তরুণ মজুমদার, শেষ অবধি এই তরুণ মজুমদার তাই, মানে তরুণ মজুমদার পাল্টান না,
0: না পাল্টাবো, যতক্ষণ আমার বিশ্বাস না পাল্টাচ্ছে আমি নিজে কী করে পাল্টাবো, আমি তো আমার বিশ্বাস নিয়ে আমি তো মানে ফুলের শরীরতেও আমি যে জিনিসটা বিশ্বাস করতাম আমি এখনও সেই জিনিসেই বিশ্বাস করি, বিশ্বাস করি মানে আমি মনে করি যে শেষ কথা হচ্ছে মানুষের হৃদয়ে,
1: যেখান থেকে ওই গানটা উঠে আসে আমি তোমায় বড় ভালোবাসি,
0: আমি তোমায় বড় ভালোবাসি, শেষ কথা হচ্ছে মানুষের হৃদয়, অন্য কিছু নয়, আপনার টাকা পয়সা বৈভব খ্যাতি সমস্ত কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু যেটা ওই যে যাকে বলে সোনার মেডেল ঈশ্বর বুকের ভেতর দিয়ে রাখেন সেটা হচ্ছে হৃদয়, আমি এই হৃদয়ের সন্ধানে আছি,
1: এই এই হৃদয় সবসময় গান গাইতে চায় যে আমি তোমায় বড় ভালোবাসি,
0: সম্ভবত সম্ভবত।
2: এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে, এই অনুষ্ঠানে শুনলেন তরুণ মজুমদারের সাক্ষাৎকারের তৃতীয় পর্ব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

সময় নদীর মতো বয়ে চলে, আর তার সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের জীবন, আমাদের জীবনযাত্রা, আমাদের সমাজ। প্রযুক্তির আলো যতটা তীব্র হচ্ছে আমাদের চারপাশ থেকে, ততই ফিকে হয়ে আসছে কিছু পরিচিত শব্দ, কিছু চিরচেনা দৃশ্যপট। আজকে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। আজ অল্প অল্প গল্প কথায় আড্ডায় তোমার সঙ্গে নিয়ে আমি এমন একটা যাত্রায় বেরোবো যা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার সেই সব অলিতে গলিতে, যেখানে একটা সময় বেঁচে ছিল এমন কিছু পেশা বা জীবিকা যার কতগুলো আজকে সম্পূর্ণভাবেই হারিয়ে গেছে, আর কতগুলো টিকে থাকার জন্য লড়ছে শেষ লড়াই। আজ আমরা কথা বলবো বাংলার হারিয়ে যাওয়া এবং হারাতে বসা কিছু পেশা বা জীবিকা নিয়ে। কাজ বা জীবিকা মানুষের জীবনে যেমন বেঁচে থাকার এক এবং একমাত্র সম্বল, আর ঠিক তেমনি কোনো একটা কাজ সেই মানুষের পরিচয়ও বটে। তাই স্মৃতির পাতায় ডুবে যাওয়া সেই সব পেশা যা বাংলার বুকে একসময় ছিল বহাল তবিয়তে, সেগুলো হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হারিয়ে গিয়েছে অনেক চেনা গল্প, সেই চেনা গল্প, সেই চেনা ইতিহাস, যেগুলো এখন আমাদের কাছে অচেনা। আর সেই জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষের নামও কিন্তু ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে। তবে আজকে সেই হারিয়ে যাওয়া বেশ কিছু জীবিকা নিয়েই খানিকক্ষণ গল্প হবে, তোমার সঙ্গে আড্ডা হবে। আর সত্যি বলতে, কাজের যেমন কোনো বিকল্প নেই বেঁচে থাকতে, তেমনও গান শোনাটাও কিন্তু আমাদের জীবনের একটা বড় অঙ্গ, আর আড্ডায় গান শোনা তো চাই চাই। তাই শাহানা বাজপেয়ীর কণ্ঠে মানুষ ভজলে এই গানটা রইল তোমার জন্য। ফিরছি গানের পরেই।

তেমনই কিছু হারিয়ে যাওয়া মানুষদের হারিয়ে যাওয়া সেই জীবিকার গল্প নিয়ে আজকে সঙ্গে রয়েছে অল্প অল্প গল্পকথার আড্ডায় তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। আজকের আমাদের প্রজন্মের কাছে ভিস্তি শব্দটা হয়তো কোনো রূপকথার গল্পের মতো, কিন্তু 18 এবং 19 শতকের শেষ ভাগেও কলকাতা বা অবিভক্ত বাংলার বড় বড় শহরগুলোর প্রাণদাতা ছিলেন এই ভিস্তিওয়ালারা। ছাগলের চামড়া দিয়ে তৈরি বিশালাকার জলভর্তি ব্যাগ, যাকে বলা হতো মশক, সেটা পিঠে ঝুলিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতেন তারা। এক একটা মশকে প্রায় 20 থেকে 30 লিটার পর্যন্ত জল ধরত। ঢাকার নবাবদের আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত কলকাতা ও ঢাকার মতো বড় শহরগুলোতে ভিস্তিওয়ালাদেরই ব্যাপক চাহিদা ছিল। কলকাতার রাস্তাঘাট পরিষ্কার রাখা, ধুলোবালি কমানোর জন্য জল ছিটানো এবং মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার নেপথ্যে কিন্তু এই ভিস্তিওয়ালাদের অবদান ছিল একেবারে অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হলো, কেন হারিয়ে গেল এরা? 20 শতকের মাঝামাঝি সময়ে কর্পোরেশনের পাইপলাইনে জলের বিস্তার আর পরবর্তীতে প্রযুক্তির হাত ধরে ঘরে ঘরে জলের পাম্প চলে আসায় এই পেশাটা আজকে সম্পূর্ণভাবে বিলুপ্ত। আর কলকাতার শেষ ভিস্তিওয়ালাকে বোধ হয় আজকে আর তুমি খুঁজে পাবে না। এখন কেবল ইতিহাস, পুরনো দিনের আর্কাইভ আর সাহিত্যের পাতায়, যেমন সুকুমার রায়ের কবিতায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে বা পূর্ণেন্দু পত্রীর লেখায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এরপরে একটা কবিতার লাইন বলছি, শোনো তো। পালকি চলে গগনতলে আগুন জলে, সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটা আমরা অনেকেই পড়েছি, কি তাই তো? বিয়েবাড়ি হোক বা জমিদারদের যাতায়াত, পালকি ছিল আভিজাত্য এবং

যাতায়াতের প্রধান মাধ্যম, অনেকটা আগের কথা। আর এই পালকি কাঁধে যারা মাইলের পর মাইল হেঁটে যেতেন তাদেরকে বলা হতো পালকির বেহারা বা বাহক। মোটর গাড়ি, রিক্সা আর এখনকার দিনের উন্নত যোগাযোগ ব্যবস্থা যেখানে স্যাটেলাইট রয়েছে, সেটা আসার পরে পালকির ব্যবহার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আজ কেবল কিছু বনেদি বিয়ের অনুষ্ঠানে প্রদর্শনী হিসাবে দেখা মিললে, বা হয়তো আমি বা তুমি যদি কোনো মিউজিয়ামে যাই, সেখানে হয়তো আমরা পালকির পুরো বিবর্তনটা দেখতে পাবো। আর সেখানেই হয়তো তাদের অস্তিত্ব সময়ের সঙ্গে একেবারে, ওই বলা হয় না, ফ্রিজ করে রাখা আছে, ঠিক সেইভাবেই হয়তো রাখা রয়েছে। আচ্ছা, আজকের দিনে আমরা কজনই বা চিঠি লিখি, আর যারা চিঠি পৌঁছে দেন তাদেরও তো আসার মাধ্যম বা যাতায়াত করাটা অনেক সহজ, তাই না? আগে কি একই রকম ছিল? না, ডাক হর করা বা রানার হলেন বাংলার সেই যোগাযোগ ব্যবস্থার একেবারে রোমাঞ্চকর আর কিংবদন্তি চরিত্র, যারা আজকের মতো ইমেল, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস কিংবা পাকা রাস্তাঘাট না থাকা সত্ত্বেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জরুরি চিঠি, রাজকীয় ফরমান ও মানি অর্ডার পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা ছিলেন এই রানাক বা বার্তাবাহকেরা। মূলত পায়ে হেঁটে বা দৌড়ে তারা এই কাজ করতেন বলেই ইংরেজির ইতিহাসে তারা রানার নামে পরিচিত। ব্রিটিশ আমলের শেষ দিক থেকেই মূলত রেলওয়ে, মোটরগাড়ি এবং আধুনিক ডাক ব্যবস্থার বিস্তারের ফলে পায়ে হেঁটে দূর দূরান্তে এই ডাক পৌঁছানোর এই প্রয়োজনীয়তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। আর এরপরে বিংশ শতাব্দীর শেষে এসে এবং একবিংশ শতাব্দীর শুরুতে এসে ইন্টারনেট, মোবাইল ফোন, স্যাটেলাইট এবং সোশ্যাল মিডিয়ার মতন আধুনিক প্রযুক্তির যে বিপ্লব ঘটেছে, সেখানে হয়তো আর কোথাও গিয়ে আমাদের এই সনাতন চিঠিপত্রের আদান প্রদানের চল হয়তো খানিকটা হলেও আছে, কিন্তু ডাক হর করা বা রানার এই পেশাটা কিন্তু একেবারেই কিন্তু আমাদের চোখের সামনে থেকে বলো বা সমাজের সামনে থেকে বলো পুরোপুরি কিন্তু হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তবে যখনই আমি ডাক হর করা বা রানার নিয়ে কোনো পড়াশোনা বা কোনো আর্টিকেল বা কিছু পড়ি, বা আজকে যখন তোমাদের সাথে গল্প করব বলে ভাবছিলাম, তখন আমার মাথায় একটা গান খুব চলছিল, জানি, হেমন্ত মুখোপাধ্যায়, রানার। এই গানটা রইল তোমার জন্য, ফিরছি গানের পরে।

সত্যি এমন এক একটা পেশা থাকে যে পেশাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের জীবনের ইতিহাসের পাতাটা হয়তো আমরা উল্টেও দেখি না, আর সেখান থেকে খানিকটা হয়তো বলার জন্য, খানিকটা হয়তো তোমার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই আজকে আমি এরকম একটা গল্প তোমাদের সঙ্গে করছি। আচ্ছা বেশ, এবার হারাতে বসা কয়েকটা পেশার কথা বলি। শাঁখারি এবং শাঁখের করাতি যারা, তারা হলেন বাংলার মৃৎশিল্পী বা তাঁতিদের মতোই অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা কারিগর গোষ্ঠী। সমুদ্রের শঙ্খ বা শঙ্খের খোলস কেটে প্রধানত শাঁখা এবং পূজোর শঙ্খ এবং নানান অলঙ্কার তৈরি করাই এদের মূল পেশা। এই কারিগরদের শাঁখারি এবং শঙ্খ কাটার বিশেষ দল বা কারিগরদের শাঁখের করাতি বলা হয়। শঙ্খ কাটার কাজটা অত্যন্ত সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ এবং স্কিলফুলও বটে। এই কাজে ব্যবহৃত হয় এক ধরনের বিশেষ অর্ধচন্দ্রাকৃতি হাতলওয়ালা একটা ধারালো করাত। এছাড়াও

বল্লাল সেনের আমল কিংবা মুঘল আমলে এই শিল্পীদের পূর্ববঙ্গে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হয়। পুরনো ঢাকার ঐতিহাসিক শাঁখারি বাজার এবং কলকাতার কিছু অঞ্চল একসময় এই শঙ্খশিল্পের প্রধান কেন্দ্র ছিল। মুঘল সুবেদার ইসলাম খাঁর আমলে তাদের করমুক্ত জমি দিয়ে ঢাকায় পুনর্বাসনও করা হয়েছিল বলে ইতিহাসে মনে করা হয়। বর্তমানে শাঁখা তৈরির মূল উপাদান তথা ভালো মানের সামুদ্রিক শঙ্খ আসে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের সমুদ্র উপকূল থেকে। শঙ্খের আমদানি ব্যয় এবং কর অনেকটাই বেড়েছে। প্রাচীনকালে হাত দিয়ে নিখুনভাবে শঙ্খ কাটা হতো বটে, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে আধুনিক কাটিং মেশিন। ফলে কি হচ্ছে, ঐতিহ্যবাহী শাঁখের করাতি এবং তাদের হাতের জাদু হারিয়ে যাচ্ছে। দীর্ঘকাল ধুলোভালির মধ্যে বসে হাড় ভাঙা খাটুনি এবং সেই তুলনায় কম পারিশ্রমিক হওয়ায় শাঁখারিদের নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য আধুনিক পেশার দিকে ঝুঁকছে। সকাল দুপুর হলেই কিন্তু আমরা একটা খুব চেনা পরিচিত ডাক শুনতে পেতাম, শিলপাটা ধারা বেঙ্গু শিল। এই ডাকটা কিন্তু এখন খুব একটা শোনা যায় না। একটা লম্বা লোহার চিনি আর হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ওই যে যে শিলনোড়ায় দিদা ঠাকুমারা মশলা তৈরি করতেন সেটাকে সুন্দর করে খসখসে বা ধারালো করে তুলতেন এই কারিগররা। তবে বর্তমানে মিক্সার গ্রাইন্ডার রেডিমেড মশলার প্যাকেটের যুগে বাঙালি রান্নাঘর থেকে শিলপাটা প্রায় বিদায় নিয়েছে। হয়তো আমাদের বাড়িতে এখন হয়তো ওই পুরনো ঐতিহ্য হিসেবেই রয়ে গেছে, ফলে এই কারিগরদের এখন খুব একটা আর দেখা মেলে নাই বলা যেতে পারে। আর যারা রয়েছেন তারাও আস্তে আস্তে অন্য পেশার দিকেই চলে যাচ্ছেন সময়ের নিয়মে। আরও একটা জীবিকা দেখবে এই প্রায় শীতকালটা ঠিক আসবে আসবে পুজোর পরপর, কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যায় পাড়ায় পাড়ায়। শীতের আগমনী বার্তা মানে পুজো যাচ্ছে, আর ঠিক তার সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায় একটা ধনুকের টং টং শব্দ শোনা যেত। তুলো ধুনে যারা নরম তুল তুলে লেপ বা তোষক তৈরি করতেন, সেই লেপ তোষক ধনুকররা কিন্তু আজকাল প্রায় বিলুপ্ত বা প্রায় তাদেরকে দেখা যায় না বললেই কিন্তু চলে। আধুনিক যুগে রেডিমেড ফাইবার, ফোমের গদি, কম্বল সব এসে যাওয়াতে এদেরকে কিন্তু খুব একটা আর আমরা ডাকি না, যে আমরা ওই সেই হাতে তৈরি করা যে জাদু, যে শীতের ওম, সেটা কিন্তু আমাদের আর পাওয়া হয়ে ওঠে না একেবারেই। আচ্ছা, এরকম একজনের দেখা পাওয়া যেত নানান রকম মেলায়, গ্রামের রাস্তায়, যিনি রঙিন কাপড়ে ঢাকা একটা কাঠের বাক্সের গায়ে কয়েকটা চোঙা লাগিয়ে ছেলেমেয়েদের বলতেন যে নানা রকমের মজার মজার সব ছবি দেখাবেন। মেলায় বা গ্রামের রাস্তায় এই বায়োস্কোপওয়ালার ডুগডুগির আওয়াজ শুনলেই বাচ্চারা একেবারে ছুটে ছুটে যেত, কয়েক পয়সার বিনিময়ে বাক্সের ভেতরে ওই ঘুরতে থাকা ছবির ম্যাজিক দেখাতেন তারা। তবে সেই ম্যাজিক কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে এসেছে বর্তমানে সিনেমা, টেলিভিশন এবং হাতের মুঠোয়, আমাদের সবার হাতের মুঠোয় থাকা সেই স্মার্টফোনের যুগ। এখন বায়োস্কোপ পুরোপুরি একটা ম্লান স্মৃতি। দু একটা গ্রামীণ মেলায় হয়তো ঐতিহ্যের খাতিরে কেউ কেউ আসেন, তবে পেশা হিসাবে প্রায় প্রায় প্রায় মৃত। যদিও দুর্গাপুজোর মরশুম বলো বা অন্যান্য যে মরশুম, সেখানে হয়তো মৃৎশিল্পীরা ব্যস্ত থাকেন, কিন্তু সাধারণ সময়ে যারা মাটির খেলনা তৈরি করেন, পুতুল তৈরি করেন, তাদের অবস্থাও কিন্তু তথৈবচ। বর্তমানে এত বেশি করে সস্তার এবং প্লাস্টিকের জিনিসপত্র আমরা এতটাই ব্যবহার করছি, ওই নিপুণ হাতের কারুকাজ করা মাটির পুতুল কিন্তু এখন ঐতিহ্য হিসাবেই রয়েছে। রোজকার ব্যবহার বা রোজকার কেনাকাটায় হয়তো আমরা তাকে ততটাও দেখতে পাই না বা ভাবি না, তবে ভাবা বোধহয় অনেকটাই দরকার। আর এখন আমার মন বলছে মোহিনীর ঘোড়াগুলির কণ্ঠে একটা গান রইল এই সমস্ত মানুষদের জন্য যারা অনেকটা পরিশ্রম করেন, অনেকটা ভালোভাবে বাঁচার চেষ্টা করেন।

আচ্ছা, সময়ের চাকা তো ঘুরবেই, ইতিহাস নতুন করে আবার নতুন একটা জামা গায়ে পড়বেই। এর তো কিছু করার নেই, পুরনোকে বিদায় জানিয়ে নতুন প্রযুক্তিও আসবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই নতুনের আশায় যেন আমরা আমাদের শিকড়টাকে ভুলে না যাই। আজকে যে পেশাগুলো হারাতে বসেছে তাদেরকে বাঁচিয়ে রাখার অন্তত দায়টা আমাদেরই, দায়িত্বটাও আমাদের। হস্তশিল্পের তৈরি কোনো একটা পণ্য বলো, বা মৃৎশিল্পের কোনো একটা জিনিস বলো, বা কাঁসা পিতল বা শাঁখারি শিল্প, যেগুলো এখনও একেবারে শূন্য হয়ে যায়নি, মুছে যায়নি, সেই পেশাগুলোকে বাঁচিয়ে রাখতে কিন্তু আমরা কোনো একটা পণ্য কিনতে পারি। আমরা কিন্তু শুধু সেটা কিনে একজন কারিগরকে সাহায্য করছি এরকমটা নয়, বরং বাংলার প্রত্যেকটা প্রাচীন ঐতিহ্যকে আরও কিছুটা অক্সিজেন দিচ্ছি। তাহলে যান্ত্রিকতার এই যুগেও আমাদের লোকশিল্প, আমাদের বাংলার ঐতিহ্যবাহী যে পেশাগুলো রয়েছে তাদের প্রতি আমরা আরেকটু সংবেদনশীল হই। আজকে অল্প অল্প গল্পকথার আড্ডায় তোমার সঙ্গে ছিলাম শ্রীপর্ণা। আমি তুমি দুজনে মিলে এই আশা রাখবো, চেষ্টা করব যে ভালো থাকুক আমাদের বাংলার মাটি, ভালো থাকুক বাংলার মানুষ, আর বেঁচে থাকুক তাদের হাতের জাদু। আজকের মতো টাটা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় না হয় কথা হবে তোমার সঙ্গে। তাহলে টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন শ্রীপর্ণা পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্রাবণী, মাফ করবেন, শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক অসম সাহসিক, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আমিনুল হক, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক অসম সাহসিক।
1: আজকের নাটক অসম সাহসিক, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার রূপ আমিনুল হক, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক অসম সাহসিক।

0: কি ব্যাপার রাকেশবাবু? 4:30 বাজতে না বাজতে আজ সব গুটিয়ে ফেললেন, কোথাও যাবেন নাকি?
1: হ্যাঁ না সুধীন বাবু, শরীরটা আজ ভালো নেই।
0: সে কি?
1: হ্যাঁ, তাছাড়া মনটা খুব চঞ্চল হয়ে আছে।
0: কেন, মিসেস বাড়িতে নেই বুঝি?
1: না সে আছে, ভাবনাটা খানিকটা সেই জন্যই।
0: কিছু মনে করবেন না রাকেশবাবু, আপনারা মানে আধুনিককালের দম্পতিরা বড়ই জটিল।
1: না না, ব্যাপারটা ঠিক তা নয়।
0: তবে
1: আসলে আজকে সকালে একটা বিশ্রী ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে হয়েছে, সেই থেকেই মনটা খুব।
0: আরে মশাই, কত্তাগিনিতে মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি না হলে সংসারে বাঁধন যে ঢিলে হয়ে যাবে। তা মেজাজ করেছেন না মেজাজ শুয়েছেন?
1: কোনোটাই নয়।
0: তাহলে
1: ঘটনাটা আমার বাড়ির কাজের ছেলেকে নিয়ে, তার নাম দুলো, বুঝলেন? ওই দুলোটা আজ সকালে এমন একটা কাণ্ড বাঁধালো না, বুঝলেন, যাতে করে দু চার ঘা না দিয়ে পারলাম না।
0: আপনি ছেলেটাকে মারলেন?
1: না না, ঠিক মারা নয়, যাকে বলে একটু শিক্ষা দেওয়া এই আর কি।
0: তাহলে তো ভাবছেন কেন, অন্যায় করেছে শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো ও কাজ করবে না?
1: ঠিকই বলেছেন, কিন্তু
0: আবার কিন্তু কি?
1: না মানে কখনো ছেলেটাকে বকিনি পর্যন্ত, আর আজ আসলে রাগটাকে তখন চেক করতে পারিনি। আর করবই বা কি করে, স্ত্রী এমন একটা হাঁক ডাক দিয়ে একটা সিন ক্রিয়েট করলে না, তখন কারো মাথা ঠিক থাকে?
2: কিরে দুলো, আজ এত দেরি করে এলি, তোর মায়ের শরীর কেমন আছে? আজ ডাক্তার দেখিয়েছিলি? কিরে কিছু বলছিস না যে?
3: না বৌদিমণি, আজ মায়ের শরীরটা আরো খারাপ, কাল ডাক্তারবাবু বললেন মার চিকিৎসা করাতে।
4: দুধ
2: যা তো দুলো, দুধটা রাখিয়ে। আচ্ছা না থাক, তুই বরং ঘরটা তাড়াতাড়ি মুছে দে, তোর দাদাবাবুর আবার বেরুবার সময় হয়ে এলো।
3: ঠিক আছে। উমা, আলমারিটা যে খোলা পড়ে আছে, আর সামনেগুলো কি একা, অতগুলো টাকা? মা, ডাক্তারবাবু বলেছিলেন তোমার চিকিৎসা করাতে অনেকগুলো টাকা লাগবে, নয়তো তোমাকে ভালো করা যাবে না। এই তো টাকা মা, এবার তোমার চিকিৎসা করাবো, এবার তুমি ভালো হয়ে যাবে, তুমি ঠিক ভালো হয়ে যাবে। দাদাবাবু বৌদিমণি।

0: και ούτε ξένα του. Να, κύουνε είχανε. Τα καταπέντερ πόκετε γουζίνι.
1: Δουλό! Ε, δουλό! Έτσι ρε! Άλμαρι πάσε κι κότσεις! Εδικά, ε! Δέκει, δέκει κι κότσεις! Ωμα! Άλμαριτα δέξει χάτ κορε χόλα! Τι χωρέτσι ρε δουλό!
0: Κι σου να το!
1: Κι σου να! Άλμαρι κουλέτσις κάνω!
0: Άμι κουλίνε βόδι! Χολάει σύλλο!
1: খোলাই ছিল ও হ্যাঁ হ্যাঁ আমি তো খুলে রেখেছিলাম ওই ইলেকট্রিক বিলের টাকা বের করব বলে এই তো বিলটা মেঝেতে পড়ে আছে আরে টাকাগুলো গেল কোথায় এই এই দুলো বল বল টাকা কোথায়
0: জানি না বৌদি
1: জানিস না সত্যি কথা বল এখনো বলছি সত্যি কথা বল নইলে পুলিশে দেবো কিন্তু তখন মারের চোটে তোর হাড় একদম ভেঙে যাবে বলছি
0: সত্যি বলছি টাকার কথা আমি জানি না
1: এই যে শুনছো একবার এদিকে এসো তো
2: যাচ্ছি কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে রে
1: আবার কি হবে আলমারিটা খোলা ছিল ইলেকট্রিক বিলটা পড়ে আছে কিন্তু 180 টাকা নেই যত বড় কে জিজ্ঞেস করছে বলছে জানে না
2: জানিস না হ্যাঁ বল টাকা কোথায় বল
0: জানি না লালা বাবু জানি না
2: দেখি দেখি তোর প্যান্টের পকেটে দেখি এই তো টাকা হ্যাঁ পঞ্চাশ একশো আর এই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তো পুরো 180 টাকা
1: হ্যাঁ তুই চুরি করলি কেন
0: বৌদিমণি মা আমার মা
2: মা ফের মিথ্যা কথা দাঁড়া আজকে আমি মানে ভাগা তুই চুরি করতে শিখেছিস বের করছি তো চুরি করা হ্যাঁ আর কখনো চুরি করবি বল
0: মা মরে গেলাম গো ও বৌদি মনি গো দাদা বাবু আমায় মেরে ফেললে গো আমায় বাঁচা
2: কে তোকে বাঁচাতে আসবে সুর কথা কার তোর আমি হার ভেঙে দেবো না
0: মরে গেলাম
1: কি করছো কি তুমি দুলোকে তুমি কি মেরে ফেলবে নাকি অত মারলে ও যে মরে যাবে ছাড়ো ছাড়ো বলছি
2: দেখো চোরকে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয় রিনা
1: দুলোকে মারতে গিয়ে তোমার হাতের কি অবস্থা হয়েছে দেখেছ এবার হাতের জন্য তোমাকেই ডাক্তার দেখাতে হবে
2: দাঁড়াও দাঁড়াও তার আগে আপদটাকে দূর করে দিয়ে আসি আই আই চল চল বলছি চল আর এখানে থাকতে পারবি না
0: আর কখনো করবো না দাদা বাবু আমারে তাইরে দিও না
2: দেবো না
0: বৌদি মনি
2: হ্যাঁ বেরো বলছি না তো পুলিশে দিয়ে দেবো বেরো
0: বৌদি মনি আমায় সারিয়ে দিও না গো আমার মাথা হলে বাঁচবে না গো বৌদি মনি আমায় সারিয়ে দিও না আমার

0: তারপর আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন?
1: হ্যাঁ, ছেড়েই দিলাম। অফিসে বেরোবার তাড়া তখন, কি আর করব। তাছাড়া মাটাও বেশ জড়ি হয়ে গেছে।
0: না না না না, কাজটা কিন্তু ভালো করেননি। ওভাবে এদের ছেড়ে দেওয়া ঠিক নয়, ওরা অনেক কিছু করতে পারে।
1: না না, একটা বাচ্চা ছেলে কি আর এমন করবে?
0: বাচ্চা ছেলে? আপনি কি মনে করছেন এসব শুধু বাচ্চা ছেলেদেরই কাজ?
1: হ্যাঁ, তার মানে
0: ওদের পেছনে মস্ত বড় গ্যাং থাকে, পেছনের থেকে ওরাই সব কলকাঠি নাড়ে।
1: না না না না না, সুদিন বাবু, আমার মনে হয় না আমাদের দুলোটার সঙ্গে
0: ভুল করছেন কেন। এভাবে বাচ্চা ছেলে দিয়েই বাড়িতে ওরা এন্ট্রি নেয়, তারপর সুযোগ বুঝে দুপুরে না হয় মাঝরাতে চড়া হয়ে সর্বনাশ করে।
1: দুলোটাকে তো আমরা
0: যত ভালোই আপনি বাসুন না কেন, যার যা কাজ সে করবেই।
1: ও, আপনি ঠিকই বলেছেন, এই যে চিন্তা আরো বাড়লো, কি জানি আবার কি হয়েছে। না না, যাই বাড়ি যাই।
2: এই দুপুর রোদে না খেয়ে দিয়ে কোথায় যে গেল ছেলেটা।

0: দুলো দুলো, হ্যাঁ দুলো, না কোথাও নেই। আচ্ছা, ও বাড়ি চলে যায়নি তো? যাব নাকি একবার ওদের বস্তিতে?
1: দুলো, আ দুলো, এলি, গলা পেলাম যেন।
2: ডাকছো কেনে?
1: তা এত তাড়াতাড়ি চলে এলি বাপ, কাজকর্ম সব ঠিক ঠিক ভাবে করেছিস তো?
2: হ্যাঁ করেছি।
1: আর আর দুটো দিন চালিয়ে দে বাপ, জ্বরটা একটু কমে যাক, তারপর আবার আমি নিজে কাজ করব। কি রে কথা বলছিস না কেন দুলো? আ দুলো, এই দেখো আবার চলে গেল। বলি খেয়েছিস না আবার খেতে যাবি ও বাড়ি? দুলো না চলেই গেছে। ও আর আর পারি নে বাবা।
0: ওই তো শুনিলা শুয়ে আছে, কিন্তু দুলোটাকে তো দেখতে পাচ্ছি না। এত বেলা হলো, খাওয়া দাওয়া হয়নি, ছেলেটা বাড়িতেও আসেন। আরে কান্নার আওয়াজ পাচ্ছি না, কে কাঁদছে ওখানে বসে? ওই তো দুলো।
3: এই দুলো দুলো, এই কিরে খেতে যাবি না? আর কতক্ষণ তোর খাবার নিয়ে বসে থাকবো? চলে আয়।
2: যাব না বৌজি।
0: যাবি না কেন? চল, আমি নিজে তোকে ডাকতে এসেছি।
1: কে কে ওখানে কথা বলে? কে?
0: আমি শুনিলা।
1: হুমা বৌদিমণি, তুমি? তা তুমি আবার এখানে এলে কেন বৌদি? কেন দুলোটা যায়নি বুঝি?
0: না না গেছে, কাজও সব করে এসেছে, এখন ওকে খেতে ডাকতে এসেছি।
1: আচ্ছা তাই বলে বাড়ি ছেড়ে তুমি নিজে চলে এলে? হ্যাঁ দুলো, অ দুলো, আহ কোথায় গেলি বাপ? ও তোকে নিয়ে আর পারি নে বাপু। অ দুলো,
2: এখানে আমি।
1: আচ্ছা আচ্ছা তুই কি রে? হ্যাঁ হ্যাঁ বৌদি না খেয়ে তোর খোঁজে এলো, আর তুই কি রে? তোর খুব কষ্ট হয়েছে? আয় আয় কাছে আয় বাপ, কাছে আয়। কি রে, হ্যাঁ তোর গা তোর গা অমন গরম লাগতেছে কেন? কি হয়েছে তোর?
2: সব জায়গায় ব্যথা।
0: ওই দেখি দেখি দেখি, এদিকে আয় তো দুলো দেখি। হ্যাঁ তাই তো রে, তোর গাটা বেশ গরম হয়েছে তো
2: বৌদিমণি, বড্ড ব্যথা।
0: তাই নাকি? হবেই তো, রাকেশ ওকে কম মেরেছে নাকি? ছি ছি ছি, এখন আমি কি করি?
1: ছেলেটাকে আর আমি কাজে পাঠাবো না বৌদি। ও ও আমার শিবরাত্রি চলতে, ওরে ওরে খাটাতে আমার মন চায় না বৌদি। তুই তুই এদিকে আয়। আবার আবার জ্বর বাঁধালো।
0: না না ওকে তুমি পাঠাবে কেন? আমি তো জোর করে টুকটাক কাজকর্ম করবার জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি। তোমার জ্বরটা সারলেই আবার তুমি কাজ করবে।
1: এদিকে আমি বিছানায় শুয়ে, ছেলেটা দুটো পেটে ভাতে থাকবে তাই তো কাজে পাঠিয়েছিলাম বৌদি। এদিকে ও আবার জ্বর বাঁধিয়ে বসলো।
0: ও সেরে যাবে, তোমায় ও নিয়ে ভাবতে হবে না।
1: ডাক্তার

0: বাবু টাকা পাবে বলে আমায় ওষুধ দিলে না, এখন দুলোর ওষুধ আমি কি করে পাবো বৌদি?
1: দুলো কি হলো, শুয়ে পড়লি কেন? ওঠ।
0: উঠতে পারছি না বৌদি, মা মা গো।
2: কি সর্বনাশ, গাজের জ্বরে পুড়ে যাচ্ছে, একটা কিছু হলে আবার যে ওকেও ধরে টানবে, কি করি? দুলো, এই দুলো।
0: না না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো মা, ডাক্তার বাবুকে টাকা দেবার জন্য আমিও টাকা নিয়েছিলাম, তোমার চিকিৎসার জন্য অনেক টাকা চাইছিল ডাক্তারবাবু।
3: কি সব কি সব বলছিস দুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
1: ও তোমার বুঝতে হবে না সুনীলা, দুলুকে আমি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। দুলু, এই দুলু, ওঠ তো, আয় আয় আয় আমার সঙ্গে, আয় আয়। এই রিক্সা এদিকে এসো, আয় দুলু, ওঠ তো ভাই, ওঠ।

0: তুমি? আমি ভাবছি আবার কে এলো।
1: হ্যাঁ, কেন আবার কে আসবে? জাগে, হে শোনো, দুটো আর আসেনি তো? কোনো ঝঞ্ঝাট, ঝামেলা, কোনো কিছু?
0: দুলোও আসেনি, কোনো ঝঞ্ঝাট ঝামেলাও হয়নি।
1: যাক বাবা, বাঁচা গেল। হ্যাঁ, সারাটা দিন অফিসে বসে বসে কত ভেবেছি, সে তোমায় কি বলবো।
0: ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে এসো, যাও।
1: ও, তুমি বুঝতে পারছো না রিনা, ব্যাপারটা তো সোজা নয়।
0: ঠিক আছে, তোমায় আর অত ভাবতে হবে না, তাড়াতাড়ি এসো, কচুরিগুলো সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু।
1: কচুরি? ভেরি গুড, ভেরি গুড, আমি এলাম বলে।
0: ঠিক জানি, সারাটা দিন আজ দুলোটার কথাই ভেবেছে। নিজে কখনো একটা জোরে কথা বলে না, আর আজ কিনা অতগুলো চর থাপ্পড় মারল। হাতটা কেমন আছে সেটা তো আবার দেখাই হলো না।
1: বুঝলে রিনা, বুঝলে? এই আমাদের অফিসের সুধীন বাবু আছেন না, সুধীন বাবু লোকটা বেশ ভালো পরামর্শ দিলে।
0: তাহলে অফিস পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে?
1: তুমি হাসছো, আশ্চর্য ব্যাপার তো, যেন একটা সাংঘাতিক ব্যাপার ঘটতে পারতো।
0: সে কথা জেনেও তুমি অফিসে গেছো, সারাদিন অফিস করেছো, তাহলে কাজেরও তো অনেক ক্ষতি হয়েছে বলো।
1: আরে না না না, ক্ষতি করিনি, তবে হ্যাঁ, মন লাগাতে পারিনি। ভেবেছি
0: এই ভাবনাটাই যদি আগে ভাবতে।
2: মা গো, কিরে কিরে দুলো, কি হয়েছে? ওষুধ খেয়েছিস তো বাপ? এবার এবার একটু ঘুমো দেখি নি বাপ, ঘুম, দেখিস কাল ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে।
3: একটু জল খাবো মা, জল দাও।
2: জল খাবে? আচ্ছা দিছি, এই নে এই নে খা।
3: তোমার তোমার জ্বর কমেছে মা?
2: হ্যাঁ বাপ, হ্যাঁ, বৌদিমণি আমার জন্য ডাক্তার বাবুকে ধরে এনেছিল। তুই তো জানিস না কিছু, ঘুমোচ্ছিলি, মনে হচ্ছে এবার আমি ভালো হয়ে যাব রে। বৌদিরা সব কত ভালো বল, তোকে ডাক্তারখানায় দেখালো, আমাকে ওষুধপত্রের জোগাড় করে দিল।
3: গায়ে খুব ব্যথা মা।
2: ও ও সেরে যাবে, দেখিস ও সেরে যাবে, ঘুমো দেখিনি।

0: মনে হচ্ছে কালই আমি কাজে যেতে পারবো। তোকে আজ যেতে হবে না কাজে, তুই এবার থেকে পড়বি খেলবি। বৌদি তোকে পড়তে বলে গেছে দুলো, তুই তাই করবি, কেমন?
1: আচ্ছা মা।
0: নে এবার ঘুমোতো বাপ, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমো।

0: মা,
1: তুমি ঘুমাচ্ছি না?
0: না, মনে হচ্ছে আজ আর আসবেও না।
1: কি মুশকিল! আচ্ছা, এটা সাধারণ ব্যাপার নিয়ে এত সব ভাবলে হয়? বলেছি তো, কাজের লোক ঠিক তুমি পেয়ে যাবে।
0: নতুন লোক আর লাগবে না।
1: কেন, কাউকে পেয়েছ নাকি?
0: কাকে আবার পাবো? ও সুনীলাই কাজ করবে।
1: সে তো অসুস্থ।
0: তাহলে দুলোই কাজ করবে।
1: হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, ওকে পুলিশে না দেওয়াটাই আমাদের সত্যি সত্যি একটা সামাজিক অপরাধ হয়েছে।
0: আর ওই বাচ্চা ছেলেটাকে অমন করে খাঁচায় বন্দি জন্তুর মতো মারাটা বোধহয় সামাজিক কর্তব্য হয়েছে।
1: দেখো, চোর ধরলে সবাই যা করে আমিও তাই করেছি, এতো অপরাধ কোথায়?
0: দুলোটা নিশ্চয়ই তেমনি দাগি চোর নয়।
1: এখনো হয়নি, তবে হবে।
0: বিশ্বাস করি না।
1: আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? একটা নিষ্পর ছেলে মারাত্মক অপরাধ করেছে, তার এত এত কথা বলছো কেন?
0: প্রায়শ্চিত্ত করার জন্যে।
1: তার মানে?
0: হ্যাঁ, তুমি জানো না, হয়তো কোনোদিন জানতেও পারতে না, তোমার হাতের অমানসিক মার খেয়ে দুলোটা সারা দিন আজ কি করেছে।
1: ওসব আমার জানার কথা নয় রিনা।
0: দুলো অসুস্থ।
1: হ্যাঁ, তুমি ওদের বাড়িতে গিয়েছিলে নাকি?
0: হ্যাঁ, রিক্সা করে ওকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। সারাটা শরীর ফুলে উঠেছে, ব্যথা করছে, গায়ে প্রচন্ড জ্বর, এক পা হাঁটবার ক্ষমতা নেই ছেলেটার। একটা খারাপ কিছু হয়ে গেলে তখন তো তোমাকেই পুলিশে ধরবে।
1: প্রচন্ড জ্বর, সর্বাঙ্গে ব্যথা, কিন্তু রিনা, উঠেছে একটা পাকা চোর, কেমন সুযোগ বুঝে টাকাটা হাতিয়েছিল বলো?
0: না না, ওটা সত্যি নয়, চুরির মতলবে দুলো টাকা চুরি করেনি।
1: চমৎকার, চমৎকার, ভারী সুন্দর গল্প শুরু করলে কিন্তু তুমি।
0: না, এটা গল্প নয়, নিন্দার হাত থেকে অপমানের হাত থেকে তোমায় বাঁচানোর জন্যই এসব আমি করেছি রাকেশ। বিকেলে যখন বস্তির লোকেরা জানতে পারত দুলোর এই লাঞ্ছনার জন্যে তুমিই দায়ী, তখন কেউ ছেড়ে কথা বলতো না।
1: বেশ বেশ, ঠিক আছে, ওকে, সেসব সব নয়, সত্যি কথা মানলাম আমি, কিন্তু ওই টাকা চুরির ব্যাপারটা সবাই জানলে?
0: হ্যাঁ, সেটা আমাদের বাঁচবার রাস্তা। তবু বলছি রাকেশ, দুলো চুরি করেছে ঠিকই, কিন্তু ওকে ফেরানোর দায়িত্ব তো আমাদেরই। দিনের পর দিন ওর মা সুনীলা বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, টাকার জন্যে ডাক্তার ওষুধ দিচ্ছে না, তাই মাকে হারানোর ভয়ে দুলোর টাকা চুরির সাহসটা জন্মেছিল। মাকে যে ওর সারিয়ে তুলতেই হবে রাকেশ।
1: রিনা!
0: হ্যাঁ গো, মা ছাড়া যে ওর আর কেউ নেই।
1: তুমি তুমি এত সব ভেবেছ?
0: হ্যাঁ ভেবেছি, আরো একটা কথা ভেবে তোমাকেও বাঁচিয়ে এসেছি।
1: কোন কথা?
0: ওর চুরি করা টাকাগুলো ওর হাতেই গুঁজে দিয়ে বলে এসেছি, এগুলো দিয়েই তোর মাকে সারিয়ে তুলবি দুলো। আর তোর মুখের কালশিটে দাগ দেখে কেউ যদি তোকে কিছু জিজ্ঞেস করে, বলবি খেলতে গিয়ে লেগে গেছে, কেমন? দাদাবাবুর মারের কথাটা কাউকে বলিস না রে। আমরা আমরা তোকে ভালোবাসি রে দুলো, সত্যি ভালোবাসি।
1: রিনা, আমি আমি ব্যাপারটা এভাবে ভাবিনি রিনা। শোনো, কাল সকালে আরেকবার না হয় খবর নিয়ে এসো, দুলোটা কেমন আছে।
0: হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তুমি যখন বলছো আমার সাহস আরো বেড়ে গেল সত্যি।

0: আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে অসম সাহসিক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ আমিনুল হক। অভিনয়াংশে ছিলেন রাকেশের ভূমিকায় অমিতাভ চট্টোপাধ্যায়, সুধীন বামাপদ মণ্ডল, দুলো সুদীপ্ত মুখোপাধ্যায়, সুনীলা শেফালী বন্দ্যোপাধ্যায় এবং রীনার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। সংবাদ কিছুক্ষণ পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। ওড়িশাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। শুভেচ্ছা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ ব্যাহত। প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত স্থগিত হয়ে গেছে, রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি। বেলা 11টায় লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক হরজিন্দর কৌর এবং অ্যাথলেট গুলবীর সিংকে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। পরে তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে বিরোধীদের এই পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান। অভিযোগ করেন, বেশ কিছু বিরোধী সদস্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করতে চাইছেন, যা সঠিক নয় এবং সংসদের ঐতিহ্যের ধারা বহন করে না।
1: इस चर्चा में भाग लीजिए। आप माननीय सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को व्यवधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।
0: রাজ্যসভায় একই চিত্র দেখা দেওয়ায় প্রথমে বেলা 12টা এবং পরে 2টো পর্যন্ত সবার কাজ মুলতবি ঘোষণা করা হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 0 আওয়ারে কাজ শুরু করার অনুমতি দিলে সিপিআইএম সদস্য জন বিত্রাস গতকাল দলীয় দপ্তরে পুলিশের প্রবেশ এবং ছাত্র নেত্রীকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তীব্র আপত্তি জানান। উত্তরে জেপি নাড্ডা বলেন, এটি আইন শৃঙ্খলার বিষয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, বিরোধী কংগ্রেস সদস্যরা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। বিলের বিষয়বস্তু আলোচনায় না গিয়ে তারা এই বিলের বাইরে নানান রাজনৈতিক আলোচনা তুলে ধরছে বলে তিনি অভিযোগ করেন।
2: আজ হাম উম্মীদ করতে রাহুল গান্ধী জি ও বাকি লোক বিল পে বোলে, ইতনা মহত্বপূর্ণ বিল পে চর্চা হো রে আর ও ইধর উধর কা বাত করকে ভটকানে কে লিয়ে আর রাজনীতিকরণ করকে ও ধ্যান ভটকানা চাহতে হ্যায়। ইতনা আচ্ছা বিল লায়া হ্যায় আর এক্সামিনেশন কো লেকর কে কোই আর সাজেশন হ্যায় তো সাজেশন দে সকতে হ্যায় কংগ্রেস পার্টি। ইতনা মহত্বপূর্ণ বিল হ্যায় আর বিল পে নাই বোলতে হ্যায়, ইয়ে ঠিক।

0: আর নেই।
1: লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিলের প্রস্তাব অনুযায়ী কোনো জন্ম বা মৃত্যু দু বছরের মধ্যে যদি রেজিস্ট্রার এর কাছে রিপোর্ট করা হয়, তবে জেলা শাসক, মহকুমা শাসক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো আধিকারিকের মাধ্যমে ঘটনাটির সত্যতা যাচাইয়ের পর তাদের অনুমতিক্রমেই কেবল তা নিবন্ধন করা যাবে। দুই বছরের বেশি সময় পর রিপোর্ট করা হলে তার জন্য নিবন্ধনের জন্য প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আইন, যা যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে। তার মেয়াদ 2026 শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অবধি বৃদ্ধি করেছে। যৌথ সংসদীয় কমিটি বিবেচনাধীন সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024-এর মেয়াদ বৃদ্ধির মোশন আনেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ পিপি চৌধুরী। মোশনটি ধ্বনিবটিক গৃহীত হয় লোকসভা এবং বিধানসভাগুলিতে একসঙ্গে নির্বাচন করার লক্ষ্যেই এই বিল। ঝাড়খণ্ড সহ একাধিক বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগেরও দাবি জানান। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনে থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। পরিবেশ, অরণ্য, আবহাওয়া পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতিকে রক্ষা করা নয়, জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এর লক্ষ্য। নতুন দিল্লিতে আজ বিশ্ব ব্যাঘ্র দিবসের এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে বাঘ সংরক্ষণ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, হাতিদের জন্য সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অঞ্চল, কমিউনিটি রিজার্ভ, জলাভূমির সংখ্যাও বিগত 12 বছরে বৃদ্ধি পেয়েছে।
2: আমার যে টাইগার পপুলেশন 2226 থি, ও বড়কর 3600 সে জাদা হুই। 2014 মে 47 টাইগার রিজার্ভস হতে থে, উনকি সংখ্যা বড়কর ভি 58 হুই হ্যায়। এলিফেন্ট রিজার্ভস কি সংখ্যা জো 28 হতি থি, ও ভি পিছলে 10 বর্ষো মে বড়কর কে 32 হুই হ্যায়। ডেজিগনেটেড রামসার সাইটস কি সংখ্যা 26 থি, জো বড়কর কে আব 100 হো গই হ্যায়।
1: অসময়ের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকছে। আখুয়াপাড়ার বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে যাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায়, এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 40 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 15 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। মন্ত্রক আরও বলেছে, এই নির্বাচন ওই অঞ্চলে ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরানোর অপচেষ্টা। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া

0: ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয় কেন্দ্রে থাকা হাজার হাজার মানুষের জন্য ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে। কিউশু শিনকানসেন বুলেট প্রুফ পরিষেবা এবং বেশ কিছু বিমানবন্দরে কাজকর্ম আপাতত স্থগিত রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। একসময় দূরে থাকা আপনজন কিংবা দুই পরিবারের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল চিঠি। কাগজের পাতায় শব্দের মাধ্যমে ধরা পড়ত মানুষের জীবনে নানা অনুভূতি, আনন্দ, বেদনা, ভালোবাসা, অভিমান, আশা ও নিরাশার অজস্র গল্প। তখন একটি চিঠির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। ডাকপিয়নের পায়ের শব্দ শুনলেই মনে হতো কৌতূহল আর আনন্দ নিয়ে ছুটে যাই। বহু প্রতীক্ষার পর প্রিয়জনের লেখা একটা চিঠি হাতে পাওয়া মানেই ছিল মনের মধ্যে এক অনাবিল প্রশান্তির সঞ্চার। চিঠি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের হৃদয়ের অনুভূতিকে ধারণ করে রাখা এক মূল্যবান স্মৃতি। আসলে আজকাল চিঠি লেখার অভ্যেসটাই তো চলে গেছে। কিছু কিছু জিনিস সময়ের সাথে পা মিলিয়ে আমরা যত এগিয়ে চলেছি, আধুনিকতার এই যে স্রোত তাতে যত বয়ে চলেছি, ততই বোধহয় হারিয়ে যাচ্ছে যার কখনো ফিরে আসবে না।

গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। 1864 সালে রবার্ট ব্রোয়িংয়ের কবিতার এই লাইন জুড়ে আছে এক রাশ আশা। আসলে আমাদের জীবন, ভালোবাসা সবটুকু জুড়েই তো আশা, আশা নিয়েই আমাদের বেঁচে থাকা। প্রবল ঝড়ে উড়ে যাওয়ায় বাসার দিকে তাকিয়েও পাখি আবার নতুন বাসা বাঁধার স্বপ্নে বাঁচে। আশাই তো জীবনের মূল চালিকা শক্তি। 1994 সালে রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের হাই হোপস গানটাতেও রয়েছে নস্টালজিয়া আর আশার এক অদ্ভুত ভারসাম্যের কথা। আসলে আশা আমাদের জীবন আর হৃদয়ের রসদ শক্তি, সাফল্যের চাবিকাঠি। আশা ছাড়া জীবন যেন ঠিক মুশড়ে পড়া মৃত ছবির মতো।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ, অল্প থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম, মাফ করবেন, 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হচ্ছে 2.7 মিলিমিটার।

এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় ব্রততী দাস। বিকেল 4:35 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথায় অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় লিভারে চর্বি জমা বলবেন ডক্টর সুজয় রায়। সাতটায় অসম সাহসিক এই নাটকটি পুনঃপ্রচারিত হবে। রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বিজয় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন বাঁশিবাদন শিল্পী শক্তিপদ নাগ, রাগ ভূপালী, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত সুজিত সাহা। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর। অনুরোধের আসরে সকলকে স্বাগত জানাই, সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজ অনুষ্ঠানের শুরুতেই যে গানটি শোনাব সেটি পিতাপুত্র ছায়াছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির অনুরোধ জানিয়েছেন

পরবর্তী গানটির অনুরোধ এসেছে বেগমপুর উত্তর চব্বিশ পরগনা থেকে, অনুরোধকারী শ্রোতা আনারুল ইসলাম। হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরের গানটি শুনবেন শিল্পী উৎপলা সেনের কণ্ঠে, অনুরোধকারী শ্রোতা সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

পরবর্তী গানটির অনুরোধ করেছেন অরুণ ব্যানার্জি ও সুপর্ণা ব্যানার্জি, ইন্দাস বাঁকুড়া থেকে। গানটি শুনবেন জগন্ময় মিত্রের কণ্ঠে।

পরবর্তী গানে শিল্পী সুধীরলাল চক্রবর্তী, শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। অনুরোধকারী শ্রোতা মমতা ঘোষ, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

পরের গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, মরুতীর্থ হিংলাজ এই ছায়াছবি থেকে। গানটির অনুরোধ করেছেন কল্যাণী বিশ্বাস বিষ্ণুপুর থেকে।

0: আর কত দূর হলো
1: শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনবেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে। এ গানটি অনুরোধ করেছেন আলাউল মল্লিক আমতা হাওড়া থেকে।

আজকের অনুরোধের আসরের শেষ গানটি শোনাবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন অর্চনা গুঁই, কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় ব্রততী দাস।

0: আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে মহিলাদের আসরে। আজ সাহিত্য বাসর, সাহিত্যের সঙ্গে অনেকগুলো বিভাগ জড়িয়ে। প্রথম তো লেখক, তিনি লিখবেন, আমরা পড়ব, যারা পড়বে তারা পাঠক, এবং যারা বইটি আমাদের সামনে মেলে ধরবেন তাঁরা প্রকাশক, এবং এই প্রকাশকের জায়গা থেকে অনেকগুলো দায়িত্ব থাকে, বইকে সাজানো, বইকে গুছিয়ে আমাদের কাছে পৌঁছে দেওয়া। এই সাজানোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা প্রচ্ছদ। আজকে সাহিত্যবাসর অনুষ্ঠানে এই প্রচ্ছদের খুঁটিনাটি নিয়ে আমরা অনুষ্ঠান সাজিয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি প্রকাশক রাজিকা মজুমদার, এবং তার সঙ্গে কথা বলেছেন পায়েল চট্টোপাধ্যায়। আসুন শুনে নিই যে রাজিকাদি কী বলছেন প্রকাশকদের দৃষ্টিভঙ্গিতে, কীভাবে প্রচ্ছদ আসে, প্রচ্ছদ কীভাবে তৈরি হয়, নানা খুঁটিনাটি শুনে নিই আমরা। আজ আমরা মহিলা মহলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব রঙিন, সেটা খুব রংচঙে, খুব মজার, খুব আনন্দের। বেশ কয়েক বছর আগের একটি সিনেমার কথা মনে পড়ছে, যেখানে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ওপর সিনেমাটি তৈরি হয়েছিল। এই সিনেমাটিতে আমরা দেখেছিলাম একটি বইয়ের প্রচ্ছদ দেখে সিনেমা তৈরি করার কথা মাথায় এসেছিল পরিচালকের। আম আঁটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেপুর প্রচ্ছদ দেখে, বইটির ছবি দেখেই সত্যজিৎ রায় সিনেমার কথা ভেবেছিলেন। ওই প্রচ্ছদ দেখে ওনার মনে হয়েছিল এটা নিয়ে তিনি কাজ করতে চান। অর্থাৎ আজ আমরা কথা বলবো প্রচ্ছদ নিয়ে, সিনেমার প্রচ্ছদ তো নয়, আমরা কথা বলবো বইয়ের প্রচ্ছদ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন একটি জনপ্রিয় প্রকাশনা সংস্থার কর্ণধার রাজিকা মজুমদার। দিদি, প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
1: ধন্যবাদ পায়েল, আমাকে এখানে ডাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এবং সমস্ত শ্রোতা বন্ধুদের আমার অভিনন্দন।
0: আচ্ছা দিদি, যেহেতু আমরা প্রচ্ছদ নিয়ে কথা বলবো, আমরা বইয়ের প্রসঙ্গে তো আসবো, কিন্তু আপনাদের সংস্থা যথেষ্ট দুটি নামি পত্রিকা প্রকাশ করে চলেছে দীর্ঘ বছর ধরে, মানে একেবারে সেই আমাদের ছোটবেলা বা আমাদের আগের প্রজন্মের ছোটবেলা থেকে শুরু করে
1: 1948 থেকে,
0: হ্যাঁ 1950-এর ওই সময়টা থেকে আজকের দিন পর্যন্ত এই পত্রিকা প্রকাশ করে চলেছেন। পত্রিকার সঙ্গে প্রচ্ছদের একটা বড় যোগ থাকে, কারণ বই হয়তো আপনারা বছরে এক মানে দুবার তিনবার প্রকাশ করছেন, কিন্তু পত্রিকা, দুটি পত্রিকা আপনারা মাসিক,
1: প্রত্যেক মাসে
0: প্রকাশ করে চলেছেন। তো কথায় আছে না, পত্রিকার প্রচ্ছদই কথা বলে, এমনটা শোনা যায়। আপনার কি মনে হয়?
1: তুমি যেটা বলছো পত্রিকার প্রচ্ছদ কথা বলে, একদম কথাটা সত্যি, কারণ প্রচ্ছদটাই প্রথমে মানুষের চোখে পড়ে। আগে তো লোকে মানে দর্শনধারী, পরে ভেতরের ম্যাটারটা অবশ্যই মানুষের কাছে মানে তার ইন্টারেস্ট থাকবে, কিন্তু প্রথম প্রচ্ছদটা যদি মানুষকে না টানতে পারে তাহলে সেই ম্যাগাজিনের সার্থকতা কোথায়? এবং মানে এখন তো কম্পিটিশনের যুগ, এখন এত পত্রিকা রাস্তায়, তুমি দোকানে, বইয়ের দোকানে, সেখানে দেখবে থরে থরে পত্রিকা সাজানো রয়েছে বিভিন্ন প্রকাশনার। সেখানে আমার প্রচ্ছদটা যদি বিশেষভাবে আকর্ষণ না করে তাহলে মানুষ সেটার দিকে আকৃষ্ট হবে কী করে, সেটা কিনবে কেন? আমরা তো আলটিমেটলি এটাকে পণ্য হিসেবে মানে মানুষের কাছে আমরা পৌঁছতে চাই, তো সেই কারণে প্রচ্ছদ তো কথা বলবেই, প্রচ্ছদকে কথা বলতেই হবে।
0: বেশ, প্রচ্ছদ দেখে অনেকে বই বা পত্রিকা কেনেন, এটা শোনা যায়, বা অনেকে এটা নিজেরা বলেনও যে এই পত্রিকাটা আমি এই কারণে কিনেছি কারণ এটার প্রচ্ছদ আমাকে খুব আকর্ষণ করেছে। এটার বইয়ের ক্ষেত্রেও আমরা এমনটা শুনতে পাই যে হয়তো প্রচ্ছদ দেখেই একটা বই কেউ কিনে ফেলেছে, এত ভালো লেগেছে তার। আপনারা বইমেলাতে যথেষ্ট জনপ্রিয়তার সঙ্গে অংশগ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করে আসছেন, তো এমনটা কি সত্যিই দেখা যায়?

0: অবশ্যই, আমরা 1979 থেকে বইমেলায় মানে অংশগ্রহণ করছি। এবার এখানে প্রত্যেকটা বই যেগুলো তৈরি হচ্ছে বইমেলার জন্যে বা তার আগে, যাই হোক আগে পরে, এবার আমাদের সংস্থান তো খুব পুরনো, এবার তখনকার দিনের প্রচ্ছদ থেকে আস্তে আস্তে এখনকার পাঠকরা যে ধরনের প্রচ্ছদ পছন্দ করছেন, আমরা সবসময় চেষ্টা করি, আমাদের সবসময় নজর থাকে যে সেটা যেন পাঠককে অ্যাট্রাক্ট করে। মানে এত বই, এত বইয়ের মাঝখানে যে বইটা এবারে বইমেলায় বেরোলো সেটা আগের প্রচ্ছদগুলোর থেকে কিছুটা তো আলাদা হতে হবে, সেই জন্য প্রত্যেকটা প্রচ্ছদ একটা মানে ইউনিকনেস বেয়ার করে, প্রত্যেকটা প্রচ্ছদ কিন্তু আলাদা, প্রত্যেকটা কিন্তু নিজের মতো করে বিশেষ। সুতরাং এই দিকে আমাদের তো মানে মন দিতেই হবে, প্রচ্ছদ সত্যি কথা বলে। এবং স্টলের বাইরে আমরা যখন ওই পোস্টারগুলো, প্রচ্ছদের পোস্টারগুলো লাগিয়ে রাখি, সেইগুলো দেখে কিন্তু মানুষ স্টলে ঢোকেন যে এই বইটা, এই প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে, দেখি তো বইটা কেমন, মানে বইটা,
1: সেই বইটার খোঁজ করেন ওই প্রচ্ছদ
0: একদম। মানে বাইরে যে পোস্টারগুলো আমরা জেনারেলি, আমাদের স্টল সাজানো হয় বাইরে, স্টলের বাইরেটা ওই বই, নতুন বই বা পুরনো বই, আমাদের যেসব বই জনপ্রিয় সেই সব বইয়ের পোস্টারগুলো লাগানো থাকে। এবার একটি মানুষ যখন বইমেলাতে ঘুরছেন, এত লক্ষ লক্ষ প্রকাশক, তার মধ্যে আমাদের স্টলের বাইরে যখন আসছেন, তখন ওই প্রচ্ছদগুলোই তো মানুষ দাঁড়িয়ে প্রথমে দেখছেন, প্রথমে প্রচ্ছদটা দেখলেন, দেখে তারপরে ইন্টারেস্টেড হলেন যে বইটা কিরকম হবে, সেইটা ভেতরে গিয়ে তাহলে বইটা একটু উল্টে পাল্টে দেখতে হবে।
1: বেশ, অর্থাৎ প্রচ্ছদ একটা বড় জায়গা তৈরি করে নিয়েছিল তো বটেই, এখনো সেই একই জায়গা রেখে চলেছে। একটা কথা, আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রত্যেকটা ক্ষেত্রেই চলে এসেছে, প্রত্যেকটা প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ হয়ে যাচ্ছে। তো আপনারা যেহেতু, আপনি নিজেও বলছিলেন, বই বা বইয়ের সঙ্গে তো একটা ব্যবসায়িক যোগ থাকে, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই। আজকাল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও অনেকে প্রচ্ছদ তৈরি করছেন বা পোস্টার, মানে বইয়ের যে প্রচারের জায়গাটা সেটা ব্যবহার করছেন, প্রচ্ছদের ক্ষেত্রেও অনেকে ব্যবহার করছেন, তো সেটাকে আপনি কিভাবে দেখেন?
0: মানে দেখো, অ্যাকচুয়ালি আমাদের তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আগে যে জিনিসটা প্রচলন ছিল না, কিন্তু এখন সেটা হয়েছে, এবার এআই কে আমাদের মেনে নিতেই হবে, কারণ এআই কে বাদ দিয়ে তাহলে আমাদের পিছিয়ে পড়তে হয়। সুতরাং আমরাও চেষ্টা করছি, মানে এআই তে অনেক প্রচ্ছদটাকে অ্যানিমেট করার অনেক সুযোগ থাকছে, সুতরাং প্রচ্ছদটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছে পাঠকের কাছে। সেটা যখন আমরা পাঠককে একটা স্টিল ছবি প্রেজেন্ট করছি, আর তার জায়গায় ওই প্রচ্ছদটার ক্যারেক্টারগুলোই যখন কিছু একটা কথা বলছে বা নড়ছে, সেই জিনিসটা মানুষের কাছে অবশ্যই বেশি অ্যাট্রাকটিভ। তো সুতরাং মার্কেটিংয়ের জন্যে বা প্রচারের জন্যে তো অবশ্যই এটা দরকার আছে বলে আমি মনে করি।
1: বেশ, তো এই ব্যবসায়িক দিকের আরেকটি দিক যদি আমি জিজ্ঞেস করি আপনাকে, যদি এআই প্রচ্ছদ করে দেয়, তাহলে যারা শিল্পী, যারা আজও প্রচ্ছদ আঁকছেন, মানে ক্যানভাস, তুলি, রং নিয়ে যারা প্রচ্ছদকে মানে সৃষ্টি করছেন, একটা ভাবনাকে ফুটিয়ে তুলছেন, সৃষ্টি করছেন, তারা কি কোথাও তাদের প্রতিভার জায়গাটা কি সংকুচিত হয়ে যাবে না?
0: অবশ্যই যাবে। এবার একটা ডিফারেন্স আছে, এআইতে কিন্তু তুমি কোনো ক্লাসি বা ট্র্যাডিশনাল প্রচ্ছদ যদি চাও, সেটা কিন্তু এআইতে ভালো আসবে না, সেটা কিন্তু শিল্পী ছোঁয়াতেই সেই জিনিসটা বজায় থাকবে। মানে একটা শিল্পী যে তার মন প্রাণ ডেডিকেশন দিয়ে যে ছবিটা আঁকছেন, সেটা কিন্তু, মানে তুমি ধরো একটা দুর্গার ছবি, মানে যে নাম শারদীয়া সংখ্যায় আমরা দেখি, অনেকেই দুর্গা ঠাকুরের ছবি করেন, আমরাও করি, সেই দুর্গা ঠাকুরের ছবি কিন্তু আঁকাতেই ভালো আসবে। সেটা কিন্তু তুমি এআই দিয়ে হয়তো খুব পারফেক্ট করলে, কিন্তু সেই ফিলটা আসবে না যেটা একটা শিল্পীর ছোঁয়াতে, শিল্পীর তুলির রঙে আসে।
1: ঠিক। বেশ, এখানে আর একটা প্রশ্ন আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে আপনার কি মনে হয় প্রচ্ছদ শিল্পের ক্ষেত্রে কি এআই ভবিষ্যৎ?
0: অনেকটা তাই, অনেকটাই তাই, কিন্তু দেখো এআই কেও, মানে এআই, এআই এর উপর পুরোটা যদি আমি ছেড়ে দিই, একটা সিচুয়েশন দিলাম, সেটা এআই মানে কল্পনা করে একটা ছবি করলো, কিন্তু সেই ছবিটা আমার গল্পের সঙ্গে সেইভাবে নাও যেতে পারে, কারণ এআই মানে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আমি কিরকম বিবরণ দিচ্ছি। তার থেকে একজন শিল্পী যদি সেই গল্পটা পড়ে একটি ছবি তৈরি করেন, তাহলে আমার মনে হয় সে তার ন্যাচারাল ব্যাপারটা বেশি থাকে। এখন তোমার অনেক পত্রিকাতে আমরা কিন্তু দেখছি যে তারা শিল্পীদের বাদ দিয়ে এআই দিয়ে ইলাস্ট্রেশন করছেন,

0: অনেকে করছেন, সেটা হয়তো তাদের অনেকটা সাশ্রয়ও হচ্ছে সত্যি কথা। কারণ ন্যাচারালি একটা শিল্পীকে তো তার পারিশ্রমিকটা দিতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌন্দর্যটা আমার মনে হয় শিল্পীর হাতেই কিন্তু বেশি ফোটে। আমরা এখনো কিন্তু আমাদের পত্রিকাতে শিল্পীদের দিয়েই আঁকাই।
1: আচ্ছা, তো আপনারা ভবিষ্যতে এআই ব্যবহার করার কথা ভেবেছেন?
0: হ্যাঁ, আমরা এআই ব্যবহার করছি, কিন্তু সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ব্যবহার করছি,
1: সেটা পাবলিসিটির জন্য,
0: পাবলিসিটি বা প্রচারের জন্য আমরা করছি। কিন্তু যখনই পত্রিকার মানে পাঠক হাতে নেবে, সে কিন্তু শিল্পীর আঁকা দেখবে, সে কিন্তু এআই দেখবে না।
1: তো সেটা কি আপনারা এই যে এখনো মানে শিল্পীকে দিয়েই আঁকাচ্ছেন বা ভবিষ্যতেও হয়তো সেটাই পরিকল্পনা করে রেখেছেন আশা করছি, তো সেটা কি শুধুমাত্র পাঠক শিল্পীর আঁকা পছন্দ করে বা করতে পারে, বা এআই এর থেকে শিল্পীর ওই হাতের ছোঁয়ার একটা ম্যাজিকটা এখনো বেশি সেই কারণ, নাকি কোথাও শিল্পীদের তুলির ছোঁয়া যাতে নষ্ট না হয় বা মুছে না যায় সেটা একটা কারণ?
0: দুটোই, কারণ শিল্পীদের আঁকাটা মানে গল্পের সঙ্গে আমার মনে হয় বেশি মানানসই হয়, এবং ন্যাচারালি তারা এখনো কাজ পাচ্ছেন, সুতরাং মুছে যাওয়ার প্রশ্নটা আসছে না। কিন্তু যদি ভবিষ্যতে এরকম হয় যে আস্তে আস্তে এআইটাই পাঠক বেছে নিচ্ছেন, পাঠক বেশি পছন্দ করছেন, তখন কিন্তু শিল্পীদের একটা ক্রাইসিস তৈরি হতে পারে। কিন্তু সেই ভবিষ্যৎটা আমাদের কাছে এখনো আসেনি, সেটা অনেক দূরের ব্যাপার, সেটা আশা করি আসবেও না।
1: কারণ আমরা তো কখনোই চাইবো না যে এমন কোন প্রযুক্তি আসুক যেটা মানুষের কাজকে, তার শিল্পকে, তার সৃষ্টিকে নষ্ট করে দিক।
0: মানুষ
1: ভালো লাগলো যে আপনারা অন্তত এখনো শিল্প বা শিল্পীকেই, মানে শিল্পর সঙ্গে সবসময় কিন্তু একটা মানুষের যোগ থাকে, প্রযুক্তি পরে আসে, আগে একজন মানে একটি শিল্পকে মানুষকে পেতে হয়, শিল্পীকে পেতে হয়, তারপর তো তাকে প্রযুক্তি ব্যবহার করে আমরা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনারাও এমনটা ভাবছেন, এটা আমাদের জন্যে বা বইয়ের পাঠকদের জন্যে, এমনকি ব্যবসায়িক দিকের ক্ষেত্রেও আপনারা শিল্পীকে বাদ দিয়ে দেননি বা বাদ দেওয়ার কথা ভাবেননি, এটা নিঃসন্দেহে একটা ভালো বিষয়। বা আমাদের শ্রোতারাও আশা করি শুনলে এটা খুশি হবেন যে ওনারা এখনও শিল্পীর ছোঁয়াকেই বেশি পছন্দ করছেন। দিদি, এবার একটুখানি জানবো যে আপনাদের যেহেতু এত পুরনো পত্রিকা, 1950 সাল থেকে, 1948 সাল থেকে প্রকাশিত হচ্ছে, মানে স্বাধীনতার একদম জাস্ট পরের বছর থেকেই, তো আগেকার প্রচ্ছদ কেমন হতো? যদিও সে সময় হয়তো আপনি দায়িত্বে ছিলেন না, কিন্তু তাও আগেকার প্রচ্ছদ নিয়ে একটা
0: যদি বলছি, আগেকার প্রচ্ছদ বলতে আগেকার প্রচ্ছদে যে চরিত্রগুলো থাকতো, চরিত্র হোক বা ফুল পাখি যাই হোক, মানে সেগুলো তখনকার মানুষের, বাঙালি বাংলার মানুষের যেমন জীবনযাপন হতো, সেই ধরনের চরিত্রগুলোই আমরা কিন্তু দেখতে পেতাম। মানে তখনকার মানুষের যে পোশাক আশাক ছিল, মানে মেয়েরা শাড়ি পরত, ছেলেরা ধুতি পরত, মানে তখন বাচ্চা ছেলে মানে খালি গায়ে ধুতি পরা ছেলে বাচ্চা আর কি, সেরকম ধরনের, আর মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের ফ্রক, মহিলাদের শাড়ি, মানে
1: ছোট বাচ্চারাও কিন্তু ওই মানে একটা কাপড়কে জড়িয়ে একটা সুন্দর শাড়ি পরত,
0: হ্যাঁ বাচ্চা মেয়েরাও আমরা শাড়ি পরতে দেখেছি, সেই সেই ধরনের তখনকার বইতে ফুটে উঠত, তখনকার ইলাস্ট্রেশন বলো বা কভার বলো তখনকার। আর তখন যেটা ছিল সেটা হচ্ছে রং তুলিতে আঁকা ছবি, এখন কিন্তু ডিজিটালি আঁকা হয়।
1: আচ্ছা,
0: এখন শিল্পীরা আঁকছেন, কিন্তু সেই আঁকাটা কম্পিউটারে নিয়ে তাতে ডিজিটালি ওনারা কালার ফেলছেন, যাতে প্রচ্ছদটা এখন কিন্তু অনেক ব্রাইট, তখন কিন্তু রং তুলিতে সেই ব্রাইটনেসটা আসতো না,
1: কারণ সরাসরি তো সেটা রং তুলি থেকেই বইয়ের পাতায় চলে আসছে,
0: রং তুলি থেকে আসছে ন্যাচারালি, ওয়াটার কালার বা তখন যে কালার ব্যবহার হতো সেই কালারে একটা ডিজিটাইজড কালারের সঙ্গে কম্পেয়ার করলে তো হবে না। তো এখনো আমাদের যারা শিল্পীরা আঁকছেন সবাই কিন্তু এই ডিজিটালি আঁকছেন, মানে তারা হাতেই আঁকছেন কিন্তু কালারগুলো তারা ডিজিটালি ফেলছেন, যার ফলে প্রচ্ছদগুলো আরো বেশি চকচকে, আরো বেশি
1: সুন্দর
0: সুন্দর হয়ে,
1: হ্যাঁ মানে ওই নয়নাভিরাম বলে একটা শব্দ আমরা ব্যবহার করি সেটা। এবং এখন তো বোধহয় প্রচ্ছদে আপনারা যখন মানুষ চরিত্র দিচ্ছেন বা মানুষের ছবি,
0: হ্যাঁ সেই সেইগুলো এখনকার প্রচ্ছদে, এখনকার পোশাক ব্যবহার হচ্ছে, এখন যেগুলো আমরা মানুষের মধ্যে দেখতে পাই হাতে মোবাইল, এরকম ধরনের মানে মডার্ন যে সোসাইটির মধ্যে আমরা এখন বাস করছি, এখনকার যেটা ছবি সেইটা।

0: এখন দেখতে পাচ্ছি প্রচ্ছদে। এবং একটা হচ্ছে আগেকার দিনে রং তুলির প্রচ্ছদ কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যেত, কিন্তু সেই প্রচ্ছদটাই রেখে আমরা যখন একটা বই রিপ্রিন্ট করি তখন কিন্তু আর্টিস্ট সেটাতে টাচ আপ করেন, মানে আর্টিস্ট ওই ছবিটাতেই ডিজিটালি কালার ফেলে আবার ছবিটা ব্রাইট করে দেন।
1: আচ্ছা, মানে ওই পুরনো বই আপনারা যখন পুনঃপ্রকাশ করছেন তখন ওই প্রচ্ছদটাই ওটাকে ডিজিটালি আবার মডিফাই করে,
0: কারণ এটা আবার একটা ব্যাপার যে পুরনো বইতে পাঠক কিন্তু পুরনো প্রচ্ছদটাই চাইছেন, আমরা কিন্তু সেই পুরনো বইটাতে নতুন প্রচ্ছদ দিতেই পারি, কিন্তু সেই লেখার ধরনের সঙ্গে এই নতুন এখনকার প্রচ্ছদ কিন্তু যাবে না,
1: যাবে না। ঠিক ঠিক, বেশ। এবার একটুখানি আর্থিক প্রসঙ্গে আমি জানতে চাইবো, যেহেতু বইয়ের সঙ্গে ব্যবসা বা পণ্য একটা যোগ থাকে, তখনকার প্রচ্ছদ তৈরি করতে কারণ লাগতো কি কাগজ বা ক্যানভাস এবং সেখানে রং তুলি আর শিল্পী তার পারিশ্রমিক পেতেন, এই মোটামুটি এভাবেই প্রচ্ছদ তৈরি হতো। কিন্তু এখন তো সেখানে কম্পিউটারে ব্যবহার হচ্ছে, এবার তাকে তো আঁকতেও হচ্ছে, তো সেই সব মিলেমিশে এখন কি খরচ বেড়েছে প্রচ্ছদ তৈরির?
0: খরচ যেটা বেড়েছে সেটা তো মানে যুগের সঙ্গে বেড়েছে, মানে ন্যাচারালি তখন 1948-এ জিনিসের যা দাম ছিল, কাগজের যা দাম ছিল, একটি শিল্পীর পারিশ্রমিক যা ছিল, অবশ্যই সেটা এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যেটা মেনটেন হচ্ছে, মোটামুটি শিল্পীদের একটি মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থাকে যে রেট একটা থাকে যে কভার করতে এত লাগে এই লাগে, অবশ্যই সেটা যুগের সঙ্গে অনেকটাই বেড়েছে, সেটা তো আমাদের মেনে নিতেই হবে।
1: বেশ, আর যদি কাজের ধরন, নিষ্ঠা বা ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা এই জায়গাগুলোকে যদি আমরা একটু বিচার করি, তাহলে তখনকার আর এখনকার মধ্যে কি কিছু তফাত আপনার?
0: হ্যাঁ, অনেকটাই তফাত আছে, এটা তো বলতেই হবে, কারণ তখন যারা ছবি আঁকতেন তারা মানুষকে দেখে বাকিটা কল্পনা করে আঁকতেন, ঠিক আছে, তাদের সামনে তো এখনকার মতো কোনো রেডি ছবি সেটার থেকে আইডিয়া নেওয়ার ব্যাপারটা ছিল না, তো পুরোটাই তাদের যে বিষয়টা, যে ম্যানুস্ক্রিপ্টটা তাদের কাছে থাকতো সেইটা পড়ে তাদের ইমাজিনেশন অনুযায়ী তারা ছবিটা আঁকতেন, পুরোটাই ইমাজিনেশনের ওপরে। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, কারণ এখন আর্টিস্টরা হয়তো খুবই উচ্চ মানেরই তিনি শিল্পী, কিন্তু কাজটা সুবিধা হওয়ার জন্যে তিনি ইন্টারনেটের ব্যবহার তো করছেন, অনেক ইমেজ ডাউনলোড করলেন, সেইখান থেকে একটা আইডিয়া নিলেন, এবার সেই আইডিয়াটাকে তিনি ডেভেলপ করলেন, এই ডিফারেন্সগুলো তো থাকবেই, সেটা এখনকার আর্টিস্টরা তো অবশ্যই করছেন। এবং এখনকার আর্টিস্টরা অনেকে মানে এআই দিয়ে ছবিটা তৈরি করে তার উপর টাচ আপ করে একটু রং তুলির ভাবটা আনছেন, যাতে পুরোপুরি এআই না মনে হয়।
1: তো এটা থেকে মনে হয় যে মানুষের যে বইয়ের সঙ্গে তো আমরা বরাবরই একটা কথা ভাবি বা বলি, কল্পনা শক্তির কিন্তু একটা বড় যোগ আছে বইয়ের সঙ্গে।
0: অবশ্যই,
1: মানে একটা বই তৈরি হওয়ার পেছনে পুরোটাই কিন্তু একটা কল্পনা শক্তি দিয়েই সেটা তৈরি হচ্ছে, সেটা আপনি প্রচ্ছদ বলুন, সেটা লেখা বলুন, বই ইলাস্ট্রেশন বলুন, আপনি যেখানে যাই হোক না কেন কল্পনা তাকে করতেই হচ্ছে, তবে সেই কল্পনাটাই ছবি হিসেবে আমাদের সামনে আসছে। তো এই যে এআই বা ইন্টারনেটের ব্যবহার, এইগুলোর মাধ্যমে কি কল্পনা শক্তির জায়গাগুলো কমে যাচ্ছে বলে আপনার মনে হয়?
0: দেখো, অনেক মানুষ আছেন যারা হয়তো এই এআই বা এইসব ডিজিটাল মাধ্যম আসার আগে থেকে ছবি আঁকছেন, তাদের তো তখন কল্পনা শক্তি দিয়েই পুরোটা আঁকতে হয়েছিল, পরে তারা নিজেদেরকে আপগ্রেড করে এই সিস্টেমগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছেন, সুতরাং তাদের কল্পনা শক্তি কমে যাচ্ছে তো আমি এটা বলবো না, কিন্তু হ্যাঁ, এখনকার যারা এখনকার যুগে এই এআই এর যুগে যারা শুরু করছেন ছবি আঁকতে, তারা তো প্রথম থেকেই এআই এর ব্যবহারটা করবেন, সুতরাং তারা কল্পনাটাকে কতটা কাজে লাগাবেন সেটা তো একটুখানি ভাবার বিষয় বটেই, কারণ এখনকার ইয়াং জেনারেশন তাদের ধৈর্য কম, সুতরাং তারা এতটা কল্পনা করে এত
1: সময় দেওয়া,
0: এত সময় থেকে যখন জিনিসটা ইজিলি হয়ে যাচ্ছে সেটাই তো তারা বেছে নিতে চাইবে।
1: ঠিক, প্রচ্ছদের সঙ্গে আর একটা বিষয় খুব মনে হয়, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, বই বা পত্রিকা আমি দুটো ক্ষেত্রকেই বিচার করেই বলছি, তো ধরে নিন একজন কেউ প্রচ্ছদ তৈরি করার জন্য কয়েকটা জায়গায় যাচ্ছে, হয়তো বইয়ের হিসেবেই আমি বিষয়টা বলছি, কিছু জায়গায় সে দূরে কোথাও যাচ্ছে, ভ্রমণ করছে, সেখান থেকে সে একটা কিছু পাচ্ছে, আইডিয়া পাচ্ছে, তারপর প্রচ্ছদটা তৈরি হচ্ছে, এই জায়গাগুলো কি এখন একটু ঘাটতি অনুভব করেন?
0: না, এটা তো ডিপেন্ড করছে সংখ্যার থিম কি, মানে সংখ্যা যদি ভৌতিক সংখ্যা হয় সেখানে প্রকৃতি তুমি খুব কমই পাবে, সেখানে ডার্ক একটা কোনো হানা বাড়ি, পোড়ো বাড়ি, এরকম ধরনের পিকচারগুলোই বেশি থাকবে।

0: এখানে তো তুমি প্রকৃতি পাবে না, প্রকৃতি একমাত্র তুমি বেশি করে পাবে যেটা হচ্ছে ভ্রমণ সংখ্যা যদি হয়,
1: ভ্রমণ
0: একই ব্যাপার। এবার বইয়ের ক্ষেত্রেও, এবার বইটা কি বিষয়, এটা যদি একটা সামাজিক বিষয় হয় তাহলে ন্যাচারালি তার ছবিটা মানে হয়তো সেই গল্পের চরিত্রদের নিয়ে হবে। সেখানেও প্রকৃতি বলতে হয়তো দূরে একটা গাছ বা এরকম সবুজ মাঠ আমরা দেখতে পারি, মানে সেটা টোটালি ডিপেন্ড করছে বইয়ের ম্যাটারের ওপরে।
1: বেশ, কিন্তু সেই জায়গাগুলো মোটামুটি শিল্পীরা যা কাজ করেন তাতে আপনারা মোটামুটি সন্তুষ্ট, এটা বলা যেতে পারে।
0: হ্যাঁ, এবার তার মধ্যে শিল্পী যেটা করে দিলেন তাতে যদি কিছু অদল বদল করতে হয় সেটা শিল্পীর সঙ্গে আমরা আলোচনা করি, তাকে সেইভাবে
1: বেশ
0: বলা হয়।
1: যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর কয়েকটা বিষয় একটু আপনার থেকে জেনে নেব। এখনকার কাজের মান এবং শিল্পীদের ইচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে শিল্পীদের ইচ্ছে, কারণ আপনারা তো আইডিয়াটা দিয়ে দেন, বা এবার একজন শিল্পীকে সেই কাজটা মানে সুন্দর করে পাঠকের সামনে নিয়ে আসতে গেলে তার ইচ্ছে, তার এবং যেটা আপনি একটু আগে বলছিলেন যে অনেকে পুরো ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপিটা পড়ে তারপরে ইয়েটা করতেন, মানে ওই পুরো প্রচ্ছদটা করতেন, এই জায়গাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়?
0: দেখো, এখনকার শিল্পীরা মানে যারা একটু মানে নাম করা একটু বিশেষ বিখ্যাত শিল্পী, অবশ্যই তারা পাণ্ডুলিপি পড়েই করেন এবং সেটাই করা উচিত পুরো গল্পটা,
1: কিন্তু এখন পাওয়া যাবে না।
0: এবার ব্যাপারটা হচ্ছে সেটা উপন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন আমি একটা পত্রিকা করছি, পত্রিকায় তো নানান বিষয় থাকছে, তাহলে পত্রিকার যে কোনো একটা বিষয় মানে পত্রিকাতে গল্প তো প্রচুর থাকছে, সেই গল্পের প্রত্যেকটা হেডপিস আর ইলাস্ট্রেশন আলাদা করে হচ্ছে, কিন্তু পত্রিকার যে বিষয়টা, ধরো বিষয় হচ্ছে ভৌতিক সংখ্যা হলো, কি কোনো থ্রিলার সংখ্যা হলো, কি কোনো বড়দিনের সংখ্যা হলো, বা খেলার সংখ্যা হলো, হাসির সংখ্যা হলো, কমিক্সের সংখ্যা হলো, ওই পত্রিকার যে থিমটা সেই থিমটাই প্রচ্ছদের মধ্যে থাকে। এইবার শিল্পীদের একটা ব্যাপার আছে, শিল্পীরা নিজের মতন করে একটা আঁকলেন, আমি হয়তো তাদের বলে দিলাম যে এইবারে কমিক সংখ্যা হবে, অতএব কমিক ক্যারেক্টারগুলো যেন প্রচ্ছদে থাকে, ওনারা সেইভাবেই করলেন। এইবার একটা জিনিস যেটা শিল্পীদের মধ্যে দেখা যায়, বিশেষ করে যারা একটু নাম করে ফেলেছেন, যে তারা যেটা করে দিচ্ছেন সেটাই মানে প্রকাশককে নিতে কিছুটা হয়তো বাধ্য করেন, মানে তারা সেটাকে অ্যাডিশন অল্টারেশন খুব একটা করতে চান না, কারণ তাদের হয়তো সময়ের অভাব সত্যি করে, বা তারা ওইটার পেছনে আর এফর্টটা দিতে চান না, কিন্তু তারা মনে করেন যে আমরা যেটা করেছি সেটাই ফাইনাল, মানে এটাই প্রকাশকের নেওয়া উচিত। কিন্তু কিছু শিল্পী এমনও আছেন যারা প্রকাশকদের, যতক্ষণ না প্রকাশক স্যাটিসফাইড হচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এইটা করেন,
1: এই এফর্টটা
0: দেন।
1: বেশ, এআই এর যুগেও এমন মানুষরা প্রচ্ছদ তৈরি করছেন, এটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা মানে সুন্দর বিষয়,
0: মানে তারা আছেন বলেই আজকে মানে আমরা চলতে পারছি।
1: প্রকাশক এবং শিল্পীর মধ্যে একটা মানে সাম্য বা একটা ব্যালেন্স থাকে, বা তাদের মতামতের জায়গা থেকেও একটা ব্যালেন্স থাকে, তাহলে বোধ হয় সবটা সুন্দর হয়। এই যে প্রচ্ছদ নিয়ে আপনারা তো কাজ করেন, পুজো সংখ্যার সময় প্রচ্ছদ একটা বড় ভূমিকা নেয়, তো যদি মানে ছোট্ট কিছু অভিজ্ঞতা বা কোনো ঘটনা যেটা আনন্দের বা যেটা একটুখানি অন্যরকম আপনি কিছু শেয়ার করার কথা ভাবেন বা বলেন।
0: মানে এটা আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানে লোকেরা বলে নবকলল সুক্তারা বাজারে আসা মানে হচ্ছে পুজো শুরু হয়ে যাওয়া, তো যখন আমি প্রথম প্রচ্ছদটা প্রকাশ করি, মানে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথম আমাদের ফার্স্ট লুক যেটা প্রচ্ছদের, তখন যে ধরনের আনন্দ বা কমেন্টগুলো পাই সেটা সত্যিই আমাকে খুব মানে আনন্দ দেয়, মানে যে এত পাঠক এত আবেগের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন, মানে এই যে আমাদের পত্রিকাগুলি প্রত্যেকটা পাঠকের কাছে একটা আবেগ, এই যে পূজোর যে ফিলটা সেটা প্রথম আমাদের পত্রিকার প্রচ্ছদ থেকে শুরু হয়, এইটা আমার কাছে খুব গর্বের এবং আনন্দের বিষয়।
1: বেশ, এরকম ভাবে আনন্দে হই হই করে আপনাদের মানে কাজ চলুক, শিল্পীরা থাকুক, প্রযুক্তি নিঃসন্দেহে থাকবে, কিন্তু প্রযুক্তি যেন শিল্পকে দিকভ্রান্ত না করে, মানে অনেক ধন্যবাদ দিদি আকাশবাণীতে আসার জন্য এবং এরকম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, যেটা একটা পত্রিকার প্রচ্ছদ হয়তো অনেকটা ওই স্মৃতির স্মরণীতে হাঁটতে সাহায্য করে প্রত্যেকটা পাঠককে।
0: এটা তো একটা আবেগ, বিরাট আবেগ।
1: এমন অনেক মানুষও রয়েছেন যারা হয়তো নামি বা পুরনো কোনো একটি পত্রিকা বা বইয়ের সংখ্যা এত

0: ভালো লেগেছে, তারা সেই প্রচ্ছদটাকে রীতিমতো ফ্রেমে বাঁধিয়ে রেখে দিয়েছেন বাড়িতে। যেভাবে ছবি তুলে ফ্রেম করে বাড়ি সাজানো হয় সেভাবেই বোধহয় স্মৃতিও সাজিয়ে রাখেন অনেকে।
1: অবশ্যই,
0: অনেক ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় প্রকাশনা সংস্থার কর্ণধার রাজিকা মজুমদার। আমরা কথা বলছিলাম প্রচ্ছদের বিবর্তন নিয়ে। কয়েক মাস বাদেই পুজো চলে আসবে, আর এইরকম সুন্দর পত্রিকা এবং প্রচ্ছদের হাত ধরে পুজোর আনন্দ অনেকটা বেড়ে যাক, এটাই আমাদের কামনা।
1: একদম, ধন্যবাদ পায়েল, ধন্যবাদ সমস্ত শ্রোতা বন্ধুদের।

আজ মহিলাদের আসর এখানেই শেষ করতে হচ্ছে। সাহিত্য বাসর নিয়ে সঙ্গে ছিলাম ব্রততি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বৃষ্টিতে ভিজবেন, কারণ বৃষ্টি কিন্তু আমাদের খুব মন ভালো করে দেয়। আজকে আসি, আবার কথা হবে অন্য কোনো দিন।

রাত্রি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে আমরা শুনব জাপান থেকে আসা ছাত্রছাত্রীদের কথা, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছেন, বাংলা ভাষায় নানা কথা বলছেন, গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন। তাদের সঙ্গে কথা বলেছেন তৃষিতা মুখোপাধ্যায়। আসুন শোনা যাক আজকের এই অনুষ্ঠান।

0: মোদীর গৌরব, মোদীর আশা, আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষার টানেই সুদূর জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে একদল পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এসেছে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতে।
1: আমার নাম মাহিরো।
2: তুমি জাপানের কোথায় থাকো?
1: টোকিও। টোকিওতে থাকি।
2: কেমন লাগছে এখানে বাংলা পড়তে?
1: খুব ভালো।
2: কি কি শিখছো?
1: বাংলা ভাষা, ইতিহাস।
0: জাপান ও বাংলার আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষাক্ষেত্রে ঠিক কি প্রভাব ফেলেছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই সাংস্কৃতিক সমন্বয়ের প্রভাব নিয়ে আলোচনা করলেন বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহা।
3: এখানে যারা পড়তে আসেন তারা প্রধানত আমাদের সঙ্গে তাদের একটা চুক্তিপত্র স্বাক্ষর করা আছে যে আমাদের ছাত্রছাত্রীরা ওদের ওখানে পড়তে যাবেন এবং ওদের ওখানকার ছাত্রছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবেন। তো ওদের ওখানে যেহেতু ভাষা শিক্ষার একটা ওদের নিয়ম আছে যে ওরা যে কোনো দুটো ভাষা, জাপানি ছাড়া আরও যে কোনো দুটো ভাষা তাদেরকে শিখতে হয়, এটা তারা প্রধানত তৃতীয় ভাষা হিসেবে শেখে। ওদের দেশ থেকে কিন্তু অনেকেই আসছেন এখানে পড়াশুনো করতে এবং ওরা নিশ্চিতভাবে ভাষা শিক্ষার একটা বড় মানে বিষয় হচ্ছে সংস্কৃতির মধ্যে থেকে ভাষাকে চেনা এবং জানা, কারণ সংস্কৃতির প্রতিবেশ ছাড়া ভাষাকে জানা চেনা সম্ভব হয় না, ভালো করে বোঝা জানা সম্ভব হয় না। সেই কারণে আমরা এখানে যে কোর্সটা ওদের পড়াই, এটা তো ওরা ওখানে টোকিওতে ওদের ওখানকে বাংলার শিক্ষক আছেন তারা পড়াচ্ছেন, কিন্তু এখানে বিশেষ করে আমরা সংস্কৃতির যে প্রতিবেশ সেটাকে বোঝানোর, সংস্কৃতির মধ্যে থেকে ভাষাকে দেখা, এইটার সুযোগ তাদেরকে এক মাস বা ছ সপ্তাহ ধরে করে দিই, এটাই আমাদের কাজ। যাদবপুরের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবল উৎসাহ আছে তাদেরকে একটা আপন করে নেওয়ার, তাদেরকে বন্ধু করে নেওয়ার, এবং ভাষার একটা প্রতিবন্ধকতা আছে তারা জানেন, খুব দ্রুত খুব বেশি শব্দ তাদের স্টকে নেই, দ্রুত বাংলা বলতে পারেন না, কিন্তু ছাত্রছাত্রীরা আমি দেখেছি খুব ধীরে সুস্থে হলেও তাদের সঙ্গে কথা বলে একটা বন্ধুত্ব তৈরি করে নেওয়ার চেষ্টা করেন। এবং এই মুহূর্তে আমি বলছি যে এই মুহূর্তে এখানকার ছেলেমেয়েরা যেমন মাঝে মাঝে গল্প করছেন, তারা সন্ধ্যাবেলায় ফুটবল খেলছেন একসঙ্গে, ব্যাডমিন্টন খেলছেন একসঙ্গে, এমনকি গানের মহড়া দিচ্ছে, নাচ শিখছে এখানকার ছেলেমেয়েরা। অনেকদিন থেকেই আমরা এটা দেখছি, তারা এখানকার নাচ গান, বাজারে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলে যাওয়ার পরেও অনেকজনের সঙ্গে, যেমন সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে তার মাধ্যমে যেমন যোগাযোগ রাখছে, এমনকি তারা বাংলায় তার বন্ধুদের চিঠিও লিখছে, এই যোগাযোগটা কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে বাংলার সংস্কৃতি, বিশেষ করে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলার খাবারের অভ্যেস, বাংলার গান নাচ, রবীন্দ্রনাথের গান ওদেরকে খুবই আপ্লুত করে, এবং রবীন্দ্রনাথের গান ওরা শুধু শেখে না, এখান থেকে যে গান নিয়ে যায় বা শিখে যায় সেই গানগুলো ওরা ওখানে দীর্ঘ সময় পারফর্ম করে, অন্যকে শোনায়।
0: ছাত্রছাত্রীদের বাংলা ভাষা বিষয়ে আগ্রহের অন্যতম কারণ রবীন্দ্রনাথের গান ও রবীন্দ্র সাহিত্য। এ বিষয়ে কথা বললেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিউগো আই।
4: আমি জাপান থেকে এসেছি, আমার বিশ্ববিদ্যালয়ে টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ। এখানে লাস্ট সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় এসেছি। কেন আমি বাংলা ভাষা শিখছি সেটা হচ্ছে আমার আগ্রহ, রবীন্দ্রসঙ্গীত আগ্রহ ছিল, সেটা নিয়ে আমি শিখতে চাই, জানতে চাই, তাই আমি বাংলা ভাষা ও তার সংস্কৃতি নিয়ে এখন শিখছি। আমার পছন্দ প্রিয় গান অনেক আছে, যদি তোর দাক্ষিণে কেউ না আসে, আর তুমি রবে নীরবে, আর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সবই আমার পছন্দ। রবীন্দ্রনাথের গান থেকে একটা ইন্ডিয়ান আইডেন্টিটিটা খুঁজে পাচ্ছি।
0: 21 ফেব্রুয়ারি টোকিও যাদবপুরে ছাত্রছাত্রীরা একযোগে উদযাপন করল ভাষা দিবস। সেখানে জাপানি ছাত্রছাত্রীরা বাংলা গান গাওয়ার সঙ্গে সঙ্গে গাইল তাঁদের মাতৃভাষায়, অর্থাৎ জাপানি ভাষায় গানও।

0: শুধু রবীন্দ্রনাথ নয়, সুকুমার রায়ের কবিতাও ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুব মজার।
1: সৎপাত্র সুকুমার রায়, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে ভাতর পেরে জানতে চাও সে কেমন চেরে, মন্দ নয় সে পাথরও ভারো, লোক যদিও পেচায় খারো, তার উপরে মুখের গতন অনেকটা ঠিক পেচার মতন, ভিঠে ভিঠি বলছি মশাই তিনি ছেড়ে অত্যবসয়, উনিশটি পার মাছির কেসে ঘায়ের হয়ে থাবল শেষে, বিষয় আশয় করি ভেজায় খসতে শেষে টিম ছড়ে যায়, মানুষ তো নয় ভাই গুরু থার, একটা ফাগর একটা গল আরেকটি সে তৈরি চিরে, ঝার খরে নদ গেছেন জেরে, ঘনিষ্ঠটি থাবর বাজায় যাত্রাদের পাঁচ টাকা ভায়, গঙ্গারাম তো খেবর বুকে ফিরে জোর আর ফাঙরোগে, কিন্তু তারা উচ্চগর ঘনসরাজের ফোনসদর, সামনাহিরি গণগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার কি ভাত্র ফেরে, এমন কি আর মন ছেড়ে।
0: এই সামগ্রিক কোর্স বিষয়ে জাপানি ছাত্রছাত্রীদের ভাষা সহকারী ও প্রশিক্ষক তিতাস চট্টোপাধ্যায় জানালেন তার অভিজ্ঞতার কথা।
2: জাপানিদের সঙ্গে কথা বলা এবং মানে একটা দেশে থেকে জাপানি শেখা, সেইটার তফাতটা আমি ঠিকমতো বুঝতে পারছি। এবং তাছাড়া হচ্ছে ওরা যে বাংলা শিখতে এসছে, এতে আমি মানে নিজেকে খুব গর্বিত মনে করছি বাঙালি হিসেবে, যে মানে বাংলা ভাষা যেটা আমরা নিজেরাই মানে ঠিকমতো চর্চা করি না, ইংরেজি পড়ে ইংরেজি শেখাটা আমাদের মূল উদ্দেশ্য থাকে অনেক সময়, সেইটা যে ওরা করতে চাইছে, সেটা যেই কারণেই হোক, তারা ব্যবসা করতে চায় পশ্চিমবাংলার সাথে বা বাংলাদেশের সাথে, সেটা যেই কারণেই হোক, মানে আমার খুবই গর্বিত মনে হচ্ছে।

0: エクラチョール、エクラチョール、エクラチョル、エクラチョルレ、飛べ、エクラチョール、エクラチョール、エクラチョル、エクラチョルレ、ジュリトルダクショネケマーシェ、飛べ、エクラチョルレ。
1: জাপান থেকে আসা ছাত্রছাত্রীদের বাংলা শেখা, বাংলা বলা, বাংলায় গান করা, আবৃত্তি করা, এই সব কিছু নিয়ে আজকের পরিবেশন তৈরি করেছেন তৃষিতা মুখোপাধ্যায়। শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী।

অগস্ট চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের।

0: ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান লালন গাথা। লালন শাহ ফকিরের বিখ্যাত গানগুলির মধ্যে আজ আপনাদের শোনাব 3টি গান, খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, আর জাত গেল জাত গেল বলে। এই প্রত্যেকটি গানে মানব প্রেম, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক দর্শনের বাণী ফুটে উঠেছে। প্রথম গানটি জাত গেল বলে, শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

মানুষের ভিতরেই ঈশ্বর ও জগৎ সম্পর্কে গভীর অনুসন্ধান করেছেন লালন এই পরের গানটিতে।

লালন গাথায় শুনছেন লালনের গান। ধর্ম বা জাতির ভেদাভেদ অস্বীকার করে মানুষকে বড় করে দেখেছেন লালন তার গানে মধ্যে দিয়ে, এবং সেই বার্তাই পরবর্তী গানে আমরা শুনব। আগের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, পরের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই, সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

দুদিন দিনের পর দিন একটু একটু করে আমার হাত ধরে ওপরে টেনে তুলতে লাগলেন তিনি। আমায় ভাঙলেন, আমায় গড়লেন, একেবারে সম্পূর্ণ বদলে দিলেন আমার।

আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়ে আসছে। সংস্কৃতে গু শব্দের অর্থ অন্ধকার, গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার জিজ্ঞাসা দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু। একটি প্রবচন আছে, গুরু গোবিন্দ দুয়ো খারে কাকে লাগু পায়, বালিহারি গুরু আপনে জিন গোবিন্দ দিও বতায়। অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন, আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব? তার পরের লাইনেই রয়েছে তার সমাধান। যদি ঈশ্বর এবং গুরু দুজন সামনে থাকেন, আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কৃতজ্ঞতা জানাবেন, কারণ তিনি আমাদের ঈশ্বরকে চেনেন। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয় বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, আজকের উত্তরপ্রদেশের সারনাথে। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদিগুরু, তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষি অত্রি বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রতু। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন। তিনি এই দিন ওই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়। যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর সন্তান, জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী। এই সন্তানই মহাঋষিতে পরিণত হন, সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের।

18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পিছনে যে কারণই থাকুক না কেন, এর উদ্দেশ্য আচার্যকে সম্মান প্রদান করা। একটি শ্লোকের মাধ্যমে গুরু পূর্ণিমাতে শ্রীগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, যেটি সর্বজনবিদিত। গুরুব্রহ্মা গুরুব্রিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।

কলকাতার যাদবপুরে অবস্থিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স IACS এর সার্ধ শতবর্ষ অর্থাৎ 150 বছর উদযাপন উপলক্ষে কলকাতা কেন্দ্রে বর্ণাঢ্য এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ 29 জুলাই। এই উদযাপনের অংশ হিসেবে একাধিক বৈজ্ঞানিক সংস্কার, আধুনিক

0: গবেষণাগারের উদ্বোধন এবং বিশেষ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। 2026 সালে 26 মে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সার্ধ শতবর্ষ উদযাপনে যোগ দেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গুরুত্বপূর্ণ দুটি প্রযুক্তির উদ্বোধন করেন। ভারতের প্রথম অ্যামরফাস সিলিকন সোলার সেল তৈরির লক্ষ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লাজমা এনহ্যান্স কেমিক্যাল ভেপার ডিসপোজিশন ব্যবস্থার উন্মোচন করা হয়। মৌলিক গবেষণার স্বার্থে স্টার্টআপ, নতুন উদ্ভাবন এবং সামাজিক প্রয়োগের যোগসূত্র স্থাপনের জন্য এই বিশেষ ইনকিউবেশন সেন্টারের সূচনা করা হয়। অনুষ্ঠানে অংশ হিসেবে মন্ত্রী এবং বিশিষ্ট বিজ্ঞানীরা প্রতিষ্ঠানের ঐতিহাসিক সংগ্রহশালা পরিদর্শন করেন। তারা ডক্টর মহেন্দ্রলাল সরকার, স্যার সিভি রমন এবং অধ্যাপক মেঘনাথ সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই সময় স্যার সিভি রমনের নিজের হাতের নোট, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং তাঁর ব্যবহৃত রমন স্পিডোমিটারের একটি অংশ প্রদর্শন করা হয়। সার্ধ শতবর্ষের অংশ হিসেবে বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। আমেরিকান কেমিক্যাল সোসাইটি আইসিএস এবং আইএসিএস এ যৌথ 150 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই 2026 তারিখে কলকাতায় একটি বিশেষ ইন পার্সন সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়, যেখানে পলিমার ও ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়। রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদানকে সম্মান জানাতে পুরস্কার আন্তর্দেশীয় পুরস্কারও প্রদান করা হয়। আজকের দিনে 29 জুলাই 2026 তারিখে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স 150 বছর উদযাপন করছে এবং 1876 সালে এই দিনেই ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কালটিভেশন অব সায়েন্স। ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সায়েন্স অ্যাসোসিয়েশন ক্লাবের উদ্যোগে ইনডোর গেমস প্রতিযোগিতা এবং বিজ্ঞান সচেতনতা প্রচারের জন্য একটি আউটডোর কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু বিশেষ মেমোরিয়াল লেকচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রস্তুতি রয়েছে। আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করা হচ্ছে এইভাবেই।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
0: আজ আন্তর্জাতিক বাঘ দিবস, যা প্রতি বছর 29শে জুলাই উদযাপিত হয়। বাঘ সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তার জন্যই এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য এই বিষয়ে এই দিনটি পালিত হয়। বাঘ পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বিপন্ন প্রাণীগুলির মধ্যে অন্যতম, কিন্তু গত শতাব্দীতে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, মূলত শিকার।

আর আবাসস্থল ধ্বংস এবং মানব প্রাণীর সংঘর্ষের যে কারণ সেইটি হচ্ছে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়ে গিয়েছে। বনের রাজা সিংহ হলেও পশ্চিমবঙ্গের জাতীয় পশু কিন্তু বাঘ। পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সাইবেরিয়ান বাঘের নাম বিশ্ববিখ্যাত। আন্তর্জাতিক বাঘ দিবসের সূচনা হয় 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ শীর্ষ সম্মেলনে। এই শীর্ষ সম্মেলনে 13টি বাঘের আবাসস্থল বিশিষ্ট দেশ একত্রিত হয়ে বাঘ সংরক্ষণের জন্য একটি যৌথ উদ্যোগ গ্রহণ করে। শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা, যা TX2 নামে পরিচিত। বাঘ সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাঘ দিবস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দিবসটি বাঘ সংরক্ষণে সরকার, সংস্থা এবং সাধারণ মানুষকে একত্রিত করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। বিভিন্ন সংস্থা এবং পরিবেশবাদী গোষ্ঠী এই দিনে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রম এবং তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন প্রদর্শনী, সেমিনার এবং কর্মশালার মাধ্যমে মানুষকে বাঘ সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয়। আন্তর্জাতিক বাঘ দিবসের মাধ্যমে বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। বাঘের আবাসস্থল রক্ষা, শিকার প্রতিরোধ এবং বাঘের সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়। এর পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাঘের সঙ্গে সহাবস্থান করতে সহায়তা করা হয়। এদিকে বাঘ সংরক্ষণ দেশের মধ্যে অসম অগ্রণী ভূমিকা পালন করছে। মানুষ এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণে সাফল্য পেয়েছে। বর্তমানে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্যই মানুষ এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের আকর্ষণ বেড়েছে। কাজিরাঙ্গায় বর্তমানে বাঘের সংখ্যা 121 থেকে 131টি। অবশেষে বলতেই হয় যে আন্তর্জাতিক বাঘ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে বাঘ শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি আমাদের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের রক্ষা করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আজ সন্ধ্যায়। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের মেলের মাধ্যমে পাঠাতেই পারেন, maitribondhu23@gmail.com। আমরাও উৎসাহিত হই আপনাদের মতামত পেয়ে। অনুষ্ঠান আমরা পর চলছে আমাদের অনুষ্ঠান, এবং আমরা এবার যেটা জানব সেটি একটি অনুপ্রেরণার গল্প।

দিল্লির ট্রেনিং সেন্টারে বসে জেসি তখন সবে খবরটা পেয়েছেন। 108টি দেশের প্রায় 12,000 মেয়ের মধ্যে থেকে ভারত থেকে বাছাই হয়েছে মাত্র 20 জন, আর সেই তালিকায় নাম আছে তাঁরও। অন্ধ্রপ্রদেশ থেকে একমাত্র প্রতিনিধি, ভারতীয় দলের একমাত্র তেলেগু ছাত্রী। ফোনে মাকে যখন খবরটা জানান, ওপার থেকে অরুণার গলা কেঁপে ওঠে। মেয়ের এই সাফল্য, আন্তর্জাতিক বিজ্ঞানীদের সঙ্গে তার আত্মবিশ্বাসী কথোপকথন, এই মুহূর্তটাই যেন গোটা পরিবারের সবচেয়ে গর্বের দিন। কিন্তু এই স্থানে পৌঁছানোটা কিন্তু মোটেই সহজ ছিল না। গল্পের শুরু অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ছোট্ট গ্রাম ধবলেশ্বরমে। সরকারি স্কুলে পড়তেন 10ম শ্রেণীর ছাত্রী অরুণা, এই কুন্দলা জেসি, অরুণার একমাত্র মেয়ে। বাবা পেশায় কাঠমিস্ত্রি, মা গৃহবধূ। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু মনোবল ছাড়েননি কুন্দলা। তার কৌতূহলী মনকে দমিয়ে রাখা যায়নি। জেসির বিজ্ঞান শিক্ষিকা মণিমালা, তিনি ছিলেন স্কুলের অটল টিঙ্কারিং ল্যাবের দায়িত্বে, তিনি প্রথম লক্ষ্য করেন মেয়ের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা। ক্লাসে অজস্র প্রশ্ন করা জেসিকাকে তিনি উৎসাহ দেন মিশন শক্তি স্যাটে আবেদনের জন্য। চেন্নাই ভিত্তিক স্পেস কিডস ইন্ডিয়া পরিচালিত এই মিশন বিশ্বের প্রথম গ্লোবাল অল গার্লস লুনার কিউবস্যাট প্রজেক্ট, যেখানে ইসরো এবং ইনস্পেসের মতো সংস্থারও সহযোগিতা রয়েছে। মণিমালা জেসি সহ আরও 8 জন ছাত্রীকে নথিভুক্ত করেন, কিন্তু ততক্ষণে অনলাইনে কোর্স ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে। স্বপ্ন প্রায় ফুরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। শিক্ষিকা নিজে উদ্যোগী হয়ে আয়োজকদের কাছে গিয়ে আরও একটি সুযোগ এই ছাত্রীটির জন্য বিশেষভাবে আদায় করে নিয়ে আসেন। এরপর শুরু হয় আসল পরীক্ষা। 21টি মডিউল জুড়ে প্রায় 550টি প্রশিক্ষণ সেশন, স্যাটেলাইট সিস্টেম, প্রপালশন, তারপর থার্মোডাইনামিক্স, পোলার ডেভেলপমেন্টের মতো বিষয় যেগুলো স্কুল সিলেবাসের ধারে কাছেও নেই। এর সঙ্গেই চলছিল 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা। দিনের পর দিন রাত জেগে দুটো লড়াই একসঙ্গে চালাচ্ছিলেন জেসি। চূড়ান্ত বাছাই পর্বে ছিল আন্তর্জাতিক বিজ্ঞানী ও প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের সঙ্গে সম্পূর্ণ ইংরাজিতে 1 ঘন্টার ইন্টারভিউ, আর মিশনের গুরুত্ব বোঝাতে 1 মিনিটের ভিডিও প্রজেকশন। প্রথম দিকে ভিনদেশি বিজ্ঞানীদের সামনে স্নায়ু

চাপে ভুগলেও শিক্ষকদের সহায়তায় সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রম করে নিজের স্পোকেন ইংলিশ শুধরে ফেলেন জেসি। শেষমেশে সফলও হয়ে যান। এবং তারপরেই এলো সেই মুহূর্ত, ফল ঘোষণার দিন, যেখানে থেকে এই গল্প শুরু হয়েছিল। আগামী 23 অগস্ট থেকে দিল্লিতে শুরু হবে জেসির ব্যবহারিক প্রশিক্ষণ, যেখানে বিজ্ঞানীদের পাশে বসে শিখবেন স্যাটেলাইট ডিজাইন আর মিশন অপারেশন। এই তৈরি কিউবস্যাটটির উৎক্ষেপণ হওয়ার কথা শ্রীহরিকোটা থেকে আগামী অক্টোবরে। জেসি নিজেই বলেছেন যে সরকারি স্কুলে ছাত্রী হয়ে এমন সুযোগ পাবেন এই তিনি কল্পনাও করতে পারেননি। তার একটাই স্বপ্ন, ইসরোতে কাজ করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা, শিক্ষকদের সম্মান রাখা আর দেশের সেবা করা। সত্যি এমন জীবনের গল্প আমাদের প্রত্যেকটা মুহূর্তেই অনুপ্রাণিত করে। হেরে না গিয়ে এগিয়ে যাওয়ার গল্প, মনে সাহস আনার গল্প আর সফলতার গল্প।

গলায় সোনার পদক, বুকে হাত রাখা, চোখ দিয়ে গড়িয়ে পড়া জল, আর কানে বাজছে জাতীয় সঙ্গীতের সুর। গ্লাসগোর স্টেডিয়ামে তখন এক অন্যরকম নীরবতা, যে নীরবতায় লুকিয়েছিল বছরের পর বছরের কষ্ট, চোট আঘাতে সামনে ফিরে আসার লড়াই, আর একটা গোটা দেশের ভরসার প্রতিদান। মণিপুরের মেয়ে সাইখোম মীরাবাই চানু তখন আর শুধু একজন খেলোয়াড় নন, তিনি হয়ে উঠেছেন গোটা ভারতের গর্ব। কিন্তু কয়েক ঘন্টা আগেও এই গল্পটা তো মসৃণ ছিল না। প্রতিযোগিতা শুরু হতেই প্রথম স্ন্যাচে ব্যর্থ হলেন মীরাবাই, 82 কেজিতে হাত কাঁপল তার। স্টেডিয়ামের নিঃশ্বাস যেন একসঙ্গে আটকে গেল। কিন্তু পরের চেষ্টাতেই ফিরে এলেন পুরনো ছন্দে, বার তুলে নিলেন 85 কেজি পর্যন্ত, গড়ে দিলেন কমনওয়েলথ রেকর্ড। তারপর ক্লিন অ্যান্ড জার্কেও প্রথম চেষ্টা ব্যর্থ হল 105 কেজিতে। চোখে

0: সে তখন এক অদ্ভুত স্থিরতা, যেন তিনি জানতেন এটাই তার গল্প বলার সময়। দ্বিতীয় চেষ্টাতেই সেই একই 105 কেজি অনায়াসে তুলে ধরলেন মাথার উপর, আর গোটা অ্যারেনা উঠে দাঁড়িয়ে করতালিতে ফেটে পড়ল। মোট 190 কেজি ভার তুলে ইতিহাস লিখলেন মীরাবাই। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক আর মোট ভার তিন বিভাগেই নতুন গেমস রেকর্ড। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা এল মীরাবাই চানুর হাতে। এর আগে গোল্ড কোস্ট 2018 আর বার্মিংহাম 2022 সোনা জিতেছিলেন তিনি, এবার গ্লাসগোয়ে সেই হ্যাট্রিক সম্পূর্ণ হলো। আর তারপরেই সেই মুহূর্ত যা দিয়ে গল্পটা শুরু হয়েছিল ফিরে এলো আবার, পদক গলায়, বুকে হাত, চোখে জল। আর টোকিও অলিম্পিকের রূপ জেতা সেই মেয়েটি প্রমাণ করে দিলেন ভার যত বাড়ে তার উচ্চতাও ততই বাড়ে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: গ্লাসগোর প্ল্যাটফর্মে তখন নিস্তব্ধতা, দ্বিতীয় প্রচেষ্টা 190 কেজি ওজন বারের উপর। ঝান্ডু কুমার শ্বাস বন্ধ করে বারটা তুলে ধরলেন মাথার উপরে। মুহূর্তেই স্কোর বোর্ডে ভেসে উঠল 130.9 পয়েন্ট। হাততালির শব্দে ভরে গেল স্টেডিয়াম। এই মুহূর্তটাই এনে দিল কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের পদক ব্রোঞ্জ, প্রথম ব্রোঞ্জ পদক। পরে শেষ প্রচেষ্টায় 196 কেজি তোলার চেষ্টা করলেও পারেননি ঝান্ডু, কিন্তু ততক্ষণে যা অর্জন হয়ে গিয়েছিল তাই যথেষ্ট। ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গিয়েছিল। নাইজেরিয়ার রিলুয়ান ইদ্রিস জেতেন সোনা। কিন্তু একটা মুহূর্ত পিছনে লুকিয়েছিল বহু বছরের এক নিঃশব্দ সংগ্রাম। মাত্র 5 বছর বয়সে পোলিও থাবা বসিয়েছিল ঝান্ডুর পায়ে। বিহারের নালন্দার এক সাধারণ পরিবারের জন্ম তার। বাবা রাস্তার ধারে আলু পেঁয়াজ বিক্রি করতেন, সংসার চলত হাতে গোনা রোজগারে। শরীর আর অভাব, দুটো লড়াই ছোটবেলা থেকে চালিয়ে গিয়েছেন এই ঝান্ডু কুমার। কোভিডের সময় যখন গোটা দেশ থমকে গিয়েছিল, সংসার চালাতে ই রিকশা চালিয়েছেন ঝান্ডু। জীবনের প্রতিটা দিন ছিল বেঁচে থাকার লড়াই, তবু মনের ভিতর একটা স্বপ্ন কখনো নিভে যায়নি, ভারতের হয়ে খেলার স্বপ্ন। রিকশার হ্যান্ডেল ছেড়ে তিনি ছুটে যেতেন জিমে, ক্লান্ত শরীর নিয়েও নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতেন। সেই কঠোর পরিশ্রম একদিন

নজরে পড়ে পরে জাতীয় কোচ রাজিন্দর সিং রাহেলুর। তিনি ঝান্ডুকে সুযোগ করে দেন গান্ধীনগরের সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স অনুশীলনের। এই একটা সুযোগই বদলে দেয় তার জীবনের গতিপথ। তারপর এলো সেই দিন, গ্লাসগোর মঞ্চ, গ্রুপ বি থেকে লড়াই, যেখানে পয়েন্ট হিসেবে নিয়মে যে লিফটাররা সাধারণত একটু কিছুটা পিছিয়ে থাকেন, কিন্তু নিজের সেরাটা দিয়ে 29 বছর বয়সী ঝান্ডু কুমার এনে দিলেন সেই ঐতিহাসিক ব্রোঞ্জ। পদক জয়ের পর তার প্রথম মনে পড়েছিল পরিবারের কথা, এবং তাদের কথা যারা শুরু থেকে পাশে ছিলেন। নিজের মুখে বলেছিলেন, এই ব্রোঞ্জ তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। ব্রোঞ্জ জেতাটা, এই জেতার মুহূর্ত তিনি তার পরিবারের মানুষের সাথে ভাগ করে নিতে চান। একটা রিক্সার প্যাডেল হ্যান্ডেল থেকে পাওয়ার লিফটিংয়ের প্ল্যাটফর্ম পর্যন্ত পথটা মোটেও সহজ ছিল না, কিন্তু ঝান্ডু কুমার প্রমাণ করে দিলেন শরীরের বাধা বা অভাবের কষাঘাত কোনোটাই দমাতে পারে না সেই মানুষকে যার ভিতরে জ্বলে অদম্য জেদ।

আপনাদের মূল্যবান মতামত অবশ্যই পাঠাবেন মৈত্রীবন্ধু @gmail.com এই মেল আইডিতে পাঠাতে পারেন, চিঠিও পাঠাতে পারেন আমাদের দপ্তরে। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত জানাই। আজ 29শে জুলাই, আজকের দিনে 1911 সালে এই কলকাতাতেই সৃষ্টি হয়েছিল ইতিহাস। কোনো ভারতীয় দল প্রথমবার ইংরেজদের হারিয়ে IFA শিল্ডে জয়ী হয়েছিল। 1911 সালে আজকের দিনে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে IFA শিল্ড জিতেছিল মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটি ভারতের কাছে, ভারতীয় খেলাধুলোর কাছে, ভারতীয় ফুটবলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় একটি দিন। আর এই স্মরণীয় দিনটিতে আমরা অবশ্যই স্মরণ করব সেই সব অমর

খেলোয়াড়দের, অমর একাদশকে, যারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আমরা প্রমাণ করেছিলাম যে ইংরেজদের সঙ্গে লড়াই করে পরাধীন ভারতে তাদের হারানো যায়। এ নিয়ে রয়েছে আমাদের একটি বিশেষ কথিকা, ঐতিহ্যের নাম মোহনবাগান, আত্মমর্যাদার নাম 1911। এছাড়া থাকছে আজকে দেশ বিদেশের খেলার খবর, বিশেষ করে কমনওয়েলথ গেমসের খবর তো রয়েছেই, সে সঙ্গে অন্যান্য খবরও থাকছে, থাকছে আজকের দিনের কথা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মৈত্রী ক্রীড়াঙ্গন। আর প্রথমেই দেখে নেব দেশ বিদেশের খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমস জমে উঠেছে এবং ভারতীয় হিসেবে নজির গড়লেন গুলবীর সিং। এই গেমসে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে 10,000 মিটার দৌড়ে তিনি পদক পেলেন। তিনি পেয়েছেন রূপোর পদক। মহিলাদের 67 কিলোগ্রাম বিভাগে 227 কিলোগ্রাম ওজন তুলে রূপো পেয়েছেন ভারোত্তোলক হরজিন্দর কাউর। প্যারা কমনওয়েলথে ইতিহাস সৃষ্টি করলেন শর্মিলা ধানকার। 39 বছর বয়সে জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে প্যারা কমনওয়েলথ গেমসে সোনা পেলেন। কলকাতা ফুটবল লিগে আজ খিদিরপুর বিধাননগর স্পোর্টস একাডেমিকে 4-0 গোলে হারিয়েছে। ইটালি জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্বে ফিরেছেন রোবার্টো মানচিনি। এর আগে 2018 থেকে 2023 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তিনি ইটালির হয়ে 36টি ম্যাচ খেলেছেন এবং খেলেছেন 1990-এর এবং 94-এর বিশ্বকাপও। রায়ান ডেন দোসাতে কলকাতা নাইট রাইডার্সের হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের সহকারী প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এবার বিস্তারিতভাবে কমনওয়েলথ গেমসের খবরাখবর। আতশ কাঁচের তলায় দশ হাজার মিটারে রূপো পেয়ে ভারতীয় হিসেবে নজির স্থাপন করলেন গুলবীর সিং। এর আগে কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে কোনো ভারতীয় ক্রীড়াবিদ পদক পাননি। অস্ট্রেলিয়ার কাই রবিনসন সোনা পেয়েছেন এই ইভেন্টে। আইল অব ম্যানের ডেভিড মুলারকে প্রথম আফ্রিকান হিসেবে এই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন।

প্যারা অ্যাথলিট শর্মিলা ধনকর ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। পারিবারিক সমস্যা, শারীরিক প্রতিবন্ধকতা এবং সেই সঙ্গে ছিল আর্থিক অনটন, কিন্তু সব কিছুকেই জয় করে শর্মিলা রেকর্ড করলেন, নজির সৃষ্টি করলেন, ইতিহাস সৃষ্টি করলেন। 39 বছর বয়সে শর্ট পাটে 9.81 মিটার দূরত্ব ছুঁড়ে তিনি সোনা পেয়েছেন প্যারা কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে। সাফল্যের পর স্বভাবতই খুশি শর্মিলা, তিনি ধন্যবাদ জানিয়েছেন দেশবাসীকে, ধন্যবাদ জানিয়েছেন দেশের সরকারকে। শুনে দেব শর্মিলা কি বলেছেন। আমরা শুনে নেব শর্মিলার কথা। খেলোয়াড়দের সঙ্গে সরকার রয়েছে, খেলোয়াড়দের সঙ্গে দেশবাসী রয়েছেন, সেই কারণে খেলোয়াড়রা উন্নতি করবেন এবং আরো উন্নতি করতে পারবেন ভবিষ্যতে, এমনটাই বিশ্বাস শর্মিলার। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে ভারতীয় হিসেবে প্রথম রূপোর পদক পেয়েছেন সুরেশ কুসারে, তিনি 2.2

0: পাঁচ মিটার উচ্চতা পেরিয়েছেন। এবার সুরেশের লক্ষ্য আরও বড় উচ্চতা, হ্যাঁ আক্ষরিক অর্থে এবং প্রতিযোগিতার নিরিখে। তিনি চান অলিম্পিকেও সাফল্য।
1: মেডেল আয়া তো মেরে থা ফেসিলিটি ভি মিল সকতা আশা করতা হুম তো ফায়দা লেকে হম ওর আগে যাকে ইন্ডিয়া কে লিয়ে আচ্ছা মেডেল আয়ে ওর অলিম্পিক মে।
0: হ্যাঁ, এরপরে আরো উন্নতির প্রয়োজন এবং আমি চাই অলিম্পিক গেমসে পদক পেতে। স্বভাবতই খুশি ভারতীয় এই ক্রীড়াবিদ। বক্সিংয়ে প্রীতিপাওয়ার প্রিয়া গঙ্গাস ও যদুমণি সিং সেমিফাইনালে পৌঁছলেন ও ভারতকে তিনটি পদক নিশ্চিত করলেন। 54 কিলোগ্রাম বিভাগে প্রীতি হারিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডকে, প্রিয়া গঙ্গাস হারিয়েছেন স্কটল্যান্ডের নিয়াম মিচেলকে। তিনি 60 কিলোমিটার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পুরুষদের 400 মিটারের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের আরেক ক্রীড়াবিদ বিশাল টিকে।

এবারে এক নজরে দেখে নেব গ্লাসগো কমনওয়েলথ গেমসে এই মুহূর্তে পদক তালিকায় কোন দল, কোন দেশ কোথায় রয়েছে। কমনওয়েলথ গেমসে এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে একটি বড় শক্তি প্রতিবারই। অস্ট্রেলিয়া কিন্তু বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের কাছে। অস্ট্রেলিয়া 35টি সোনা পেয়েছে, 18টি রূপো এবং 27টি ব্রোঞ্জ পদক জিতেছে এবং সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পদক সংখ্যা 80। দু নম্বরে রয়েছে ক্যানাডা। ক্যানাডা 13টি সোনা, 10টি রূপো এবং 12টি ব্রোঞ্জ পেয়ে দু নম্বরে 35টি মোট পদক পেয়েছে ক্যানাডা। আয়োজক দল হিসেবে স্কটল্যান্ড রয়েছে 4, তবে 3 রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড 10টি সোনা পেয়েছে, 19টি রূপো পেয়েছে, 15টি ব্রোঞ্জ পেয়েছে এবং সব মিলিয়ে 44টি পদক পেয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ড 4 রয়েছে, 7টি সোনা সহ 15টি পদক পেয়ে। ভারত রয়েছে 9 নম্বরে। ভারতের সংগ্রহ 2টি সোনা, 7টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে 12। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আগেই বলেছিলাম আজ 29শে জুলাই, অর্থাৎ আজ রয়েছে সেই বিখ্যাত দিনের উৎসব, বিখ্যাত দিন পালন। হ্যাঁ, 1911 সালে আজকের দিনে মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে একটি ইংরেজ দলকে পরাজিত করেছিল ফাইনালে আইএফএ শিল্ডের, এবং প্রত্যেকটি ইংরেজ দলকে হারিয়েই তারা ফাইনালে উঠেছিল এবং আজকের দিনে ফাইনালে তারা হারিয়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। প্রসঙ্গত, সেই সময় 1911 সাল পর্যন্ত একটিমাত্র ভারতীয় দলকেই কিন্তু খেলার অনুমতি দেওয়া হতো। আজকের দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালিত হয় এবং প্রতি বছরের মতো আজও মোহনবাগান মাঠে, মোহনবাগান তাঁবুতে চলছে উৎসব। আমরা সেই উৎসবের এক ঝলক আপনাদের শোনাব, কীভাবে সমর্থকরা জড়ো হয়েছেন এবং কীভাবে তারা উদযাপন করছেন এই দিনটি। এই দিনে একটি খেলাও হচ্ছে প্রতি বছর, যেমন হয় একটি প্রদর্শনী ম্যাচ। বিজয়দাস ভাদুরী বনাম শিবদাস ভাদুরীর একটি ম্যাচ হচ্ছে এবং তারও সরাসরি ধারাভাষ্য দেওয়া হচ্ছে মাঠে। একটি মনোরম পরিবেশ এবং আবেগ ঘন পরিবেশ রয়েছে মোহনবাগান মাঠে। প্রসঙ্গত, এই মাঠেই কিন্তু সেই বিজয়টা এসেছিল, সেই

0: জয়টা এসেছিল সেই ঐতিহাসিক জয় এসেছিল 1911 সালে। সেই সময় এই মাঠের নাম ছিল ক্যালকাটা ফুটবল ক্লাব, ক্যালকাটা ফুটবল ক্লাবের মাঠ। আজকে কী কী হচ্ছে, কী কী রয়েছে আজকের এই অনুষ্ঠানে এবং কী কী হয়েছে এবং আগামীকাল কী হবে, কারা কারা পেলেন এবারে মোহনবাগান সম্মান, আমরা শুনে নেব মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং আন্তর্জাতিক ফুটবলার মানস ভট্টাচার্যের কাছে।
1: 1911-র 29শে জুলাই মোহনবাগান হারিয়ে দিয়েছিল ব্রিটিশের একটি দলকে 2-1 গোলে এবং তারা প্রথমবার আইপিসি জয় করেছিল। পরদিন ভারতে ওই দিনটি ছিল খুব গুরুত্বপূর্ণ ভারতবাসীদের কাছে, কারণ ওই জয়টাই ভারতবাসীকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল এবং এই জয়ের পরে বাধ্য হয়েছিল
2: আমাদের সূর্য মেরু।
1: এই মুহূর্তে মোহনবাগান মাঠে প্রতি বছর 29শে জুলাই এই দিনটিকে ওই বীর খেলোয়াড়দের স্মরণে পালন করা হয়। আজকেও প্রচুর মানুষ এসছেন, এরকম বর্ষণসিক্ত মাঠে এত মানুষ আসবেন আমরা এটা ভাবিনি। মাননীয় ক্রীড়ামন্ত্রী শত কাজের মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, মাঠে নেমেছিলেন, নিজে শট করেছেন, তার উৎসাহ উপস্থিত দর্শকদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এবছর মোহনবাগান রক্ত পাচ্ছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্র, এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে প্রতাপ ঘোষ গোলরক্ষককে, এছাড়াও সেরা রেফারি হিসাবে এবারে বিবেচিত হয়েছেন সাগর সেন। আগামীকাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অবশ্যই আপনারা সকলে মাঠে আসবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে।

0: উৎসব মুখর মোহনবাগান ক্লাব, কি কি হচ্ছে এবং কারা এবার পুরস্কৃত হচ্ছেন, সম্মানিত হচ্ছেন, তা আমরা জেনে নিলাম মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানস ভট্টাচার্যের কাছে। এবার এই মোহনবাগানের এই জয় নিয়ে রয়েছে একটি বিশেষ কথিকা।
1: ঐতিহ্যের নাম মোহনবাগান, আত্মমর্যাদার নাম ১৯১১, লিখেছেন রনু চক্র।

কিছু কিছু দিন ক্যালেন্ডারের পাতায় শুধু একটা তারিখ, আবার কিছু কিছু দিন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে। 29শে জুলাই তেমনই একটা দিন। এই দিনটা শুধু মোহনবাগান সমর্থকদের নয়, এই দিনটা ভারতীয় ফুটবলের, এই দিনটা বাঙালির আত্মমর্যাদার, এই দিনটা এমন এক ইতিহাসের যা প্রমাণ করেছিল জয় সবসময় শক্তির হয় না, জয় হয় বিশ্বাসের, জয় হয় সাহসের। সবুজ মেরুন সমর্থকদের কাছে নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসে এমনকি স্বাধীনতার চেতনাতেও এই দিনটার

একটা ক্লাবও হয়ে উঠেছে জাতীয় গর্বের প্রতীক। 1889 সালের 15ই আগস্ট জন্ম নিয়েছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব। তখন কেউ ভাবেনি এই ক্লাবের নাম একদিন ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে উচ্চারিত হবে। পরে 1909 সালে নাম বদলে হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ধীরে ধীরে কলকাতার ফুটবলে নিজেদের জায়গা তৈরি করেছিল সবুজ মেরুন। কিন্তু 1911 সালের 29শে জুলাই শুধু ক্লাবের ভাগ্য বদলায়নি, বদলে গিয়েছিল ভারতীয় ফুটবলের আত্মপরিচয়। 1911 সাল, আইএফএ শিল্ড। আজকের দিনে হয়তো এই প্রতিযোগিতার গুরুত্ব অনেকটাই বদলে গেছে, কিন্তু তখন আইএফএ শিল্ড জেতা মানেই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা। সেই প্রতিযোগিতায় একের পর এক জয়ে স্বাধীনতার বীর

যেন বপন করেছিল মোহনবাগান। প্রথম রাউন্ডে মোহনবাগান 3-0 গোলে সেন্ট জেভিয়ার্স কলেজকে হারায়। প্রথম গোল অভিলাষ ঘোষ করার পরে দুটি গোল করেন বিজয় দাস ভাদুরী। দ্বিতীয় রাউন্ডে 2-1 গোলে মোহনবাগান হারায় ক্যালকাটা রেঞ্জার্সকে। শিবদাস ভাদুরীর করা 2 গোলের পাশাপাশি গোলরক্ষক হীরালাল মুখোপাধ্যায় অ্যালেনের পেনাল্টি শট বাঁচিয়ে দেওয়ার কৃতিত্ব দেখান। তৃতীয় রাউন্ডে বিজয় দাস ভাদুরীর একমাত্র গোলে 1-0 ফলাফল, রাইফেল ব্রিগেডকে হারায় মোহনবাগান। তৃতীয় রাউন্ডে বিজয় দাস ভাদুরীর একমাত্র গোলে 1-0 ফলাফলে রাইফেল ব্রিগেডকে হারায় মোহনবাগান, পৌঁছে যায় সেমিফাইনালে। 24 জুলাই 1911 সেমিফাইনালে প্রথম ম্যাচ কানু রায়ের গোলে 1-1 গোলে ড্র হয়। পরে 26 জুলাই রিপ্লে ম্যাচে মোহনবাগান 3-0 গোলে মিডলসেক্স রেজিমেন্টকে হারিয়ে খোলে ফাইনালের দরজা। গোল করেন শিবদাস ভাদুরী, হাবুল সরকার ও কানু রায়। প্রতিটা ম্যাচের পর মানুষের বিশ্বাস আরও একটু করে বাড়ছিল। কলকাতার চায়ের দোকানে, অফিসে, ট্রামে, আড্ডায় একটাই আলোচনা, এইবার কি সত্যি সাহেবদের হারানো যাবে? তারিখ 29 জুলাই 1911, স্থান ক্যালকাটা ফুটবল ক্লাবের মাঠ, যা আজকের মোহনবাগান মাঠ। সামনে ব্রিটিশ সেনাবাহিনীর শক্তিশালী ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ। গাছের ডালেও মানুষ উঠে বসেছেন, কলকাতার বাইরে থেকেও বহু মানুষ এসেছেন। কেউ হয়তো জীবনে প্রথমবার ফুটবল দেখতে এসেছেন, কিন্তু তারা আসলে দেখতে এসেছিলেন আরো বড় কিছু, একটা স্বপ্ন। সেদিন মোহনবাগানের 11 জনের মধ্যে শুধু একজনের পায়ে বুট ছিল, বাকিরা সবাই খালি পায়ে। আজকের দিনে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সেই খালি পায়ে তারা ইতিহাস লিখেছিলেন। গোলে হীরালাল মুখোপাধ্যায়, রক্ষণে ভূতি শুকুল, সুবীর চট্টোপাধ্যায়, মাঝ মাঠে মনমোহন, রাজীব, নীল মাধব, সামনে কানু রায়, আবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয় দাস ভাদুরী আর অধিনায়ক শিবদাস ভাদুরী, পরে যাদের নাম অমর হয়ে আছে ভারতীয় ফুটবলের ইতিহাসে। খেলা যতই এগোচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। প্রথমার্ধে গোল নেই, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্ট ইয়র্কশায়ারের জ্যাকসনের ফ্রিকিক গোলে ঢুকে যায়। মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় মাঠ, মনে হলো এতদিনের স্বপ্ন বুঝি ভেঙে গেল। কিন্তু সেই দলটার নাম যে মোহনবাগান, যে দল শেষ বাঁশি বাজা পর্যন্ত হার মানতে শেখেনি। খেলার শেষ 5 মিনিট, কানু রায়ের পাস থেকে বল পান অধিনায়ক শিবদাস ভাদুরী, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল 1-1। মাঠে তখন বজ্রধ্বনি, আর মাত্র 3 মিনিট, আবার আক্রমণ। শিবদাস বল বাড়িয়ে দিলেন অভিলাষ ঘোষকে, এক মুহূর্ত সময় নষ্ট না করে নেওয়া শট বল জড়িয়ে গেল জালে। 2 মিনিট পরে শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ড উজ্জ্বল, মোহনবাগান 2, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট 1। ভারতীয় ফুটবল প্রথমবার মাথা উঁচু করে দাঁড়ালো বিশ্বের সামনে। কলকাতা যেন প্রথমবার বুঝতে পারল সাহেবরাও হারতে পারে। উঠেছিল আত্মবিশ্বাসের জয়, উঠেছিল পরাধীন মানুষের মাথা তুলে দাঁড়ানোর জয়, উঠেছিল এক জাতির বুক ভরা দীর্ঘশ্বাস থেকে মুক্তির জয়।

সেদিনের বিজয় শুধু মাঠের মধ্যে আটকে থাকেনি, কলকাতা শহর যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। চারদিকে ধ্বনি উঠেছিল, জিতেছে মোহনবাগান, জিতেছে। প্রেসিডেন্সি তাঁবু থেকে শিল্ড হাতে বেরিয়ে এলেন সেই এগারো বীর। অপেক্ষা করছিল ফুলে সাজানো ঘোড়ার গাড়ি। শুরু

বিজয় যাত্রা। ধর্মতলায় দেখা যায় এক অনন্য দৃশ্য। টিপু সুলতান মসজিদ থেকে বেরিয়ে এসেছিলেন বহু মানুষ। তারা নিজেরাই শোভাযাত্রার সামনে ব্যান্ড বাজিয়ে হাঁটতে শুরু করলেন। হিন্দু মুসলমানের মিলিত উচ্ছ্বাসে এগিয়ে চলেছিল সেই বিজয় মিছিল। পথে পথে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ফুলের বৃষ্টি। ঠনঠনে কালীবাড়িতে পূজারি আশীর্বাদ করলেন ফুটবলারদের, আবার সেই আশীর্বাদ সসম্মানে গ্রহণ করলেন খ্রিশ্চান ফুটবলার সুধীর চট্টোপাধ্যায়ও। ধর্ম নয়, সেদিন জয়ী হয়েছিল ভারতীয় পরিচয়, জয়ী হয়েছিল মানুষের ঐক্য। পরদিন সংবাদপত্রগুলো এক বাক্যে লিখেছিল, অমর একাদশ। কত বড় স্বীকৃতি! আজও ভারতীয় ফুটবলের ইতিহাসে এই নামটি উচ্চারণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। শিবদাস, বিজয়দাস, অভিলাষ, হীরালাল, সুধীর, নীলমাধব, মনমোহন, রাজেন, ভূতি, কানু, হাবুল, এরা শুধু ফুটবলারই নন, তারা এক যুগের প্রতীক। তারপর সময় এগিয়েছে, স্বাধীনতা এসেছে, প্রজন্ম বদলেছে, শতবর্ষ পেরিয়ে গেছে। মোহনবাগানও জিতেছে অসংখ্য ট্রফি, লিগ, শিল্ড, ডুরান্ড, রোভার্স, ফেডারেশন কাপ, জাতীয় লিগ, আই লিগ, ISL। সাফল্যের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, কিন্তু 1911-র সেই গল্প আজও একই রকম উজ্জ্বল। তবে আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন 29শে জুলাইকে কেন্দ্র করে মোহনবাগানে এমন কোনো অনুষ্ঠান ছিল না যা এই ঐতিহাসিক জয়কে স্মরণ করবে। বরং ওই সময় ক্লাবে আয়োজন করা হতো টেনিস কার্নিভালের। গ্যালারির নিচে প্যান্ডেল, খাওয়া দাওয়া, আড্ডা সবই ছিল। কিন্তু 1911-র ইতিহাস যেন কোথাও আড়ালেই থেকে যাচ্ছিল। সেই সময় মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্র একদিন প্রশ্ন তুলেছিলেন, পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের নিজস্ব দিবস থাকে, বিশ্ববিদ্যালয়ের থাকে, নানা সংস্থার থাকে, তাহলে মোহনবাগানের থাকবে না কেন? এমন একটা দিন যেদিন প্রত্যেক সমর্থক গর্ব করে বলবেন, আজ মোহনবাগান দিবস। সেই ভাবনা থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। সিদ্ধান্ত হয় 29শে জুলাইকে মর্যাদা দেওয়া হবে, কারণ ভারতীয় ফুটবলের প্রকৃত আত্মপ্রকাশ তো এই দিনেই। 2001 সালে টেনিস কার্নিভালের পরিবর্তে শুরু হয় মোহনবাগান দিবস, চালু হয় মোহনবাগান রত্ন সম্মান। প্রথম সম্মান পান কিংবদন্তি শৈলেন মান্না। এরপর একে একে সম্মানিত হয়েছেন গোষ্ঠপাল, চুনী গোস্বামী, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, কেশব দত্ত, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বহু ক্রীড়া ব্যক্তিত্ব। এই সম্মান আসলে একজন মানুষকে নয়, সম্মান জানায় এক অবিনশ্বর ঐতিহ্যকে। সময় অপেক্ষা করে না, নতুন প্রজন্ম আসে, নতুন নায়ক আসে, নতুন ট্রফি আসে, কিন্তু কিছু ইতিহাস কখনো পুরনো হয় না। 1911 সেই রকমই এক ইতিহাস। আজকের ফুটবল বদলে গেছে, প্রযুক্তি এসেছে, পেশাদারিত্ব বেড়েছে, বিশ্বায়নের ছোঁয়ায় ক্লাব সংস্কৃতিও বদলেছে, কিন্তু একটা বিষয় বদলায়নি, আবেগ। সবুজ মেরুন জার্সি দেখলে এখনো হাজার হাজার মানুষের হৃদস্পন্দন একটু বেড়ে যায়, কারণ সেই জার্সির রঙে মিশে আছে 1911-র ঘাসের গন্ধ, শিবদাসের ঘাম আর কোটি কোটি মানুষের আত্মমর্যাদার গল্প, লড়াইয়ের সংগ্রাম। আর তাই 29শে জুলাই শুধু একটা দিবস নয়, এটা বাঙালির হৃদয়ের এক অবিন

বন্ধুরা, আপনারা শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন। আজ ঐতিহাসিক দিন, 29শে জুলাই। তার উপরে আপনারা কথিকা শুনলেন, তা যার মধ্যে ছিল বেশ কিছু অজানা তথ্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ইতিহাসে আর কিছুক্ষণ আমরা থাকব, তার কারণ আমরা এবার চোখ রাখব আজকের দিনের দিকে। আজকের দিনে 1911 সালে যে মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল, সে কথা তো আপনারা বিস্তারিতভাবে শুনলেনই। আজকের দিনেই 1948 সালে শুরু হয়েছিল অলিম্পিক গেমস। উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। গেমস উদ্বোধন করেছিলেন ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ। এই গেমসে অংশ নিয়েছিল মোট 59টি দেশ। ক্রীড়াবিদদের সংখ্যা ছিল 4,104। আপনাদের হয়তো মনে আছে, তার আগেই শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাই এই অলিম্পিক গেমস ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে জাপান ও জার্মানি এই অলিম্পিক্সে ছিল না, রাশিয়া এই অলিম্পিক্সে অংশ নেয়নি। 38টি সোনাসহ মোট 84টি পদক পেয়ে পদক তালিকায় শীর্ষে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বরে অলিম্পিক গেমস শেষ করে সুইডেন। 3য় স্থান পেয়েছিল ফ্রান্স। 1995 সালে আজকের দিনে টেনিস কোর্টে ফেরেন টেনিস তারকা মনিকা সেলেস। প্রসঙ্গত, তার 2 বছর আগে অর্থাৎ 1993 সালে কোর্টের মধ্যেই ছুরিকাহত হয়েছিলেন তিনি। তবে কোর্টে ফিরেই মনিকা হারিয়েছিলেন আর এক তারকা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভাকে। 2004-এ নেদারল্যান্ডসের তারকা ফুটবলার জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব নেন তিনি, মার্কো ভ্যান বাস্টেন। 2021-এ আজকের দিনে টোকিও অলিম্পিক্সে মহিলাদের সাঁতারে 100 মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড করে সোনা জেতেন অস্ট্রেলিয়ার এমা ম্যাকিয়ন। এটি ছিল তার 8ম অলিম্পিক্স পদক। ওই দিনেই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সোনা পান মার্কিন যুক্তরাষ্ট্রের সনি সার্লি। প্রসঙ্গত, স্বদেশীয় সিমোনা বাইলস নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ওই ইভেন্ট থেকে। শ্রোতা বন্ধুরা, আজ সময় একেবারে শেষ। কেমন লাগছে ক্রীড়াঙ্গন আমাদের জানাতে ভুলবেন না। আমাদের মেল আইডি তো আপনারা জানেনই, aircolkatasports@gmail.com। এছাড়াও আপনারা ডাকযোগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন কেমন লাগছে ক্রীড়াঙ্গন আর কি আপনারা শুনতে চান। আমাদের ঠিকানা ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার ফিরবো আগামীকাল। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: শুনছিলেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্ষেত খামারের কথা।

এই অনুষ্ঠানে আজ আমাদের আলোচ্য বিষয় হলো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা। প্রতি বছর 14 থেকে 20 জুলাই টানা এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে

0: সচেত সচেতন করে তোলা। এই জন্যই আমাদের আরো বেশি নতুন করে গাছ লাগিয়ে পৃথিবীর সবুজায়ন ধরে রাখতে হবে। তাহলেই অরণ্য সম্পদের যথাযথ সংরক্ষণের গুরুত্ব বৃদ্ধি করা সম্ভব হবে। আজ এই আলোচনায় আপনাদের এ সম্পর্কে প্রথমে বক্তব্য রেখেছেন আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদার।
1: অরণ্যের সৃষ্টি খুব প্রাচীনকাল, আজ থেকে অনেক কোটি কোটি বছর আগে পৃথিবী জলের মধ্যে ছিল, তখন স্থলভাগ বা ডাঙা দেখা যেত না। পরবর্তীকালে এই জলের মধ্যে থেকেই স্থলভাগ বা ডাঙা উঠেছে, তারপরে সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মেছে এবং এই যে গাছপালা জন্মাতে শুরু করলো, নানান ধরনের প্রজাতির গাছ তাদের সৃষ্টি হতে লাগলো এবং তারা সমগ্র স্থলভাগকে দখল করে নিল। অর্থাৎ তখন জলভাগ থেকে, অর্থাৎ জল থেকে যদি ডাঙার দিকে কেউ তাকাতো, তাহলে দেখতো যে ডাঙাটা সবটাই বিভিন্ন গাছে পরিপূর্ণ। এইভাবে অরণ্যের জন্মটা হয়। তারপরে সেই অরণ্যের যখন জন্ম হলো, তখন তার মধ্যে নানা ধরনের প্রাণী এসে তারা বাস করতে শুরু করলো এবং তারপরে সব মিলিয়ে একটা বিশাল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরকম বড় বড় অরণ্য তৈরি হলো। এবং এই প্রাণী এবং উদ্ভিদ এই দুজনে মিলে যে অরণ্যের সৃষ্টি, সেটা কিন্তু আবহাওয়ার সঙ্গে খুব সম্পৃক্ত, অর্থাৎ আবহাওয়ার সঙ্গে সেটা জড়িয়ে আছে এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে। এখন এই যে বিশাল সম্পদ তৈরি হলো, এটা কি বছরের পর বছর একই রকম আছে না তো তার পরিবর্তন হয়েছে? কারণ যখন এই অরণ্যের সৃষ্টি হয় তখন মানুষের জন্ম হয়নি, মানুষ অনেক পরে জন্ম হয়েছে। মানুষের জন্ম হওয়ার পর মানুষ কিন্তু এই অরণ্যের ওপরেই নির্ভরশীল হলো এবং সে প্রথমে এই অরণ্যের যে বিভিন্ন গাছ, বিভিন্ন উদ্ভিদ, তার ফল মূল বা বিভিন্ন অংশ খেয়ে তারা বেঁচে থাকত। এই একটা সময় গেছে। এইভাবে মানুষ ধীরে ধীরে অরণ্যের ওপর সে নির্ভর হয়ে পড়েছিল। কিন্তু এই মানুষই আবার যখন তাদের সংখ্যা বাড়ল এবং যখন তারা পশুপালন শিখে নিল, তখন এই অরণ্যকেই তারা ব্যবহার করতে শুরু করলো। কিন্তু তখন কি খুব অরণ্যের ক্ষতি হয়েছিল এটা বলা যাবে না। কিন্তু মানুষের যখন সভ্যতার বিস্তার হলো, এই আধুনিক সভ্যতা হলো, সে কিন্তু ধীরে ধীরে তার প্রয়োজনে প্রথমে কৃষিকাজের জন্য, তারপরে অন্যান্য প্রয়োজনে তারা অরণ্যকে অপসারণ করতে লাগলো। সেই জন্য আজকে এটা একটা সমস্যা হয়েছে। এই যে আমরা এই জুলাই মাসের এই পক্ষে যে পালন করছি এই অরণ্য সপ্তাহ, বন সৃজন ইত্যাদি, এই সমস্ত কর্মসূচির মূলে হচ্ছে যে সম্পদ পৃথিবীতে ছিল, যেটা আপনা থেকে হয়েছিল, সেই সম্পদ কিন্তু আমাদের সভ্যতার বিস্তারে সেটা আস্তে আস্তে তার ক্ষয় হয়েছে। সেই জন্য সেটা পূরণ করে দেওয়ার জন্যই হচ্ছে আমাদের প্রচেষ্টা। এখন আমাদের বুঝতে হবে যে কেন আমরা এই বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিচ্ছি। সেটা হচ্ছে যে অরণ্য বা উদ্ভিদ বা বৃক্ষ বা লতাপাতা যাই হোক না কেন, তার সঙ্গে কিন্তু প্রাণী জগতের একটা দারুণ সম্পর্ক আছে। সেই সম্পর্ককে কিছুতেই অস্বীকার করা যায় না। গাছ যেমন তার খাবার তৈরির জন্য তার অক্সিজেন দরকার হয়, জল দরকার হয় আর সূর্যকিরণ দরকার হয় এবং এই খাবার তৈরি করার পর সে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, যে অক্সিজেনটা প্রাণীদের কাজে লাগে, মানে আমাদের কাজে লাগে। ফলে যে এই সম্পর্কটা, এটা অভেদ্য সম্পর্ক, এটার কোনো বিকল্প নেই। তাহলে সেই জন্য যদি পৃথিবীতে গাছপালার সংখ্যা কমে যায়, তাহলে অক্সিজেনের পরিমাণও কমে যাবে, তাহলে যারা জীব তাদের একটা সমস্যা তৈরি হবে। সেই জন্যে আমরা এই অরণ্য বনসৃজন এই বিষয়গুলো নিয়ে খুব ভাবছি। অরণ্যের আরও অনেক ভূমিকা আছে। যে কোনো গাছ শিকড় দিয়ে সে জল শোষণ করে মাটি থেকে, সেই জল তার দেহে, সমস্ত দেহে ছড়িয়ে দেয়। এই যে হাজার হাজার গাছ, লক্ষ লক্ষ গাছ, তারা যখন মাটি থেকে জল গ্রহণ করছে, তখন ওই অরণ্যের তলায় যে মাটির স্তর, সেখানে কিন্তু জল সবসময় থাকছে। তার মানে যেটাকে আমরা ইংরেজিতে সয়েল বলি বা মৃত্তিকা বলি, সেটা সবসময় জল ধারণ করছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন খুব ঝড় হয়, সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সব ভেঙে দিয়ে চলে যাচ্ছে, তখন যদি কাছাকাছি একটা অরণ্য থাকে, তাহলে সে কিন্তু এই ঝড়টাকে অনেকখানি কমিয়ে দিতে পারে। এবং এরকম আরও অনেক সাহায্য আমরা উদ্ভিদ থেকে বা এই অরণ্য থেকে আমরা পেয়ে থাকি। যখন সভ্যতা শুরু হলো

0: তখন যে আমাদের পরিকাঠামোর জন্য যে কাঠ দরকার, সেটা তো এই অরণ্যের গাছ কেটেই সেই কাঠ পাওয়া গিয়েছিল। সেইভাবে আমরা অরণ্যের সাহায্য পেয়েছি। তা এখন গ্রামের মানুষের ক্ষেত্রে এই যে বড় বড় অরণ্য তার পুনর্বাসন করা, সেখানে নতুন করে গাছপালা লাগানো, এটা যেমন সরকারিভাবে বা সামাজিকভাবে এটা একটা বড় কাজ, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যারা গ্রামের অধিবাসী, আমাদের কিন্তু এটা ভাবতে হবে যে আমরা কিছু করতে পারি কি না। ধরুন আমার বাড়ির যেটা বাড়ির সঙ্গে যে উঠোন, যে প্রাঙ্গণ, সেটা যদি একটু বড় হয়। গ্রামে এরকম বাড়ি বহু আছে যাদের উঠোনের সঙ্গে বা গৃহের সঙ্গে তাদের বেশ খানিকটা জায়গা আছে, পেছনে বা সামনে পুকুর আছে ইত্যাদি আছে। আমরা কিন্তু এই দিকে খুব একটা নজর দিই না। আমাদের যারা বাপ কাকারা ছিলেন তারা কিন্তু এটা নজর দিতেন। এখন ওইগুলো অনেকটা জঙ্গলের মতো হয়ে থাকে, কিন্তু যাদের জায়গা আছে তারা যদি ওটাকে খুব পরিকল্পনা করে বিভিন্ন ধরনের গাছ লাগায়, তাহলে কিন্তু তার মূল্য অপরিসীম। বিশেষ করে ফলের গাছ যদি থাকে, তাহলে প্রচুর পরিমাণে সেখানে পাখি টাকি আসবে, পাখি বাসা তৈরি করবে, পরিবেশটা অন্যরকম তৈরি করে দেবে। অনেক গাছ আছে যেগুলো 10 বছরেই বড় হয়ে যায় এবং তার কাঠের মূল্য এসে যায়। 10 বছর বাদে সেই গাছ কেটে দেওয়া যেতে পারে, আবার নতুন গাছ লাগানো যেতে পারে। এবং এই যে গ্রামাঞ্চলে এরকম যদি একটা পাড়াতে যদি 10টা বাড়ি থাকে, তাহলে সেই 10টা বাড়িতেই যদি এরকম পরিকল্পনা মাফিক একটা যেন ছোট্ট অরণ্যের মতো তৈরি করা যায় বিভিন্ন গাছপালা দিয়ে, সেটা যারা সামাজিক বনসচিবের সঙ্গে আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে একটা গ্রামের যে তার যে পরিবেশ, বিশেষ করে আবহাওয়ামণ্ডলের তার যে অবদান, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে এই পক্ষে আমাদের এইটা মনে রাখতে হবে যে কেউ যদি একটা গাছ লাগায়, এমনকি যার জায়গা নেই, সে যদি সামান্য কিছু বারান্দায় বা সামান্য উঠোনে টবেও যদি সে কিছু গাছ করে, ফুল গাছ করে, তাহলে সেটাও কিন্তু ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক কথা বলছিলাম, সেখানেও সেটা ছোটোভাবে হলেও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই সময়ে আমাদের একটু এটা ভাবতে হবে যে আমরা এই যে আমাদের সরকার থেকে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তারা যে আহ্বান জানিয়েছে যে বেশি পরিমাণে গাছ লাগাও, সেটা টবের গাছও হতে পারে, সেটা ফলের গাছ হতে পারে, সেটা এ হতে পারে, এটা গ্রামীণ পরিবেশের কথা ভাবছি, বড় অরণ্যের কথা ভাবছি না, তাহলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা আজকের দিনে আমাদের খুব মনে রাখতে হবে।
1: এরপরে এ বিষয়ে মতামত জানিয়েছেন বিশিষ্ট অরণ্য গবেষক এবং বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর তপন মিশ্র।
2: অরণ্য সপ্তাহে সাধারণভাবে আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে থাকি। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1927 সালে 23শে মার্চ বৃক্ষ বন্দনা নামে একটি কবিতা রচনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ অরণ্যের বাইরে বৃক্ষ রোপণ এবং অরণ্য সংরক্ষণ এই সম্পর্কে আমাদের অবহিত করেন। 1928 সালের 14ই জুলাই শান্তিনিকেতনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি মূলত আমাদেরই যে আজকে আমরা বলি যে অরণ্য সপ্তাহ, কেউ কেউ বলেন বন মহোৎসব, সেই কাজের শুরু করেন। তার মানে দীর্ঘ প্রায় 100 বছর ধরে বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় এই সপ্তাহে মানে 14ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত বন মহোৎসব পালিত হয়ে আসছে। নিশ্চয়ই বেশ কিছু বৃক্ষ রোপিত হয়েছে এই অরণ্য সপ্তাহে। বৃক্ষরোপণের যে কাজ আমরা করি সেটা সাধারণত করি হচ্ছে অরণ্যের যে পরিসীমা তার বাইরে, অরণ্যের সীমার মধ্যে বৃক্ষরোপণ সাধারণভাবে করা হয় না। সেটা যা করেন সেটা হচ্ছে বন বিভাগের কর্মীরা করেন, তাদের যে বন বিভাগে যে গবেষণা লব্ধ ফল সেখান থেকেই তারা যে যেখানে যেভাবে বৃক্ষরোপণ করার কথা সেটা করে থাকেন। কিন্তু বৃক্ষরোপণ সাধারণত যেটা অরণ্য সপ্তাহে হয় সেটা রাস্তার ধারে বা কোনো স্কুল কলেজের মাঠের ধারে বা এরকম কিছু সামাজিক জায়গায় হয়ে থাকে আর কি। সেই জন্য বৃক্ষরোপণ এবং অরণ্য সংরক্ষণ এ দুটি ভিন্ন বিষয়। আর অরণ্য সংরক্ষণের গুরুত্ব হচ্ছে অরণ্যের বাস্তুতান্ত্রিক যে সুবিধা তার সংরক্ষণ। কয়েকটা বৃক্ষরোপণ করলাম, তার যে বাস্তুতান্ত্রিক সুবিধা সেটা সংরক্ষিত অরণ্যের যে বাস্তুতান্ত্রিক সুবিধা সেইটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর কি। আমাদের দেশে সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনসৃজন বলে একটা প্রকল্পের চালু ছিল

70-এর দশকে, 80-এর দশকে। সেই প্রকল্প এখন আর নেই। তার উদ্দেশ্যটা ছিল এটাই যে অরণ্যের বাইরে কিছু বৃক্ষরোপণ করা বেশি সংখ্যায়, যাতে মানুষের যে চাহিদা, কাঠের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হতে পারে। তার জন্য অরণ্যে যাতে না যেতে হয় এবং অরণ্য থেকে কাঠ সংগ্রহ যাতে না করতে হয়। এই সোশ্যাল ফরেস্টটি মূলত একটা প্রজাতি বা দুটো প্রজাতি এই এটা রোপণের মধ্য দিয়ে হয়েছে। অরণ্য সপ্তাহেও সেই রকমই করা হয়, কিন্তু সোশ্যাল ফরেস্ট্রিতে আমরা মূলত ইউক্যালিপটাস বা আমরা যেটাকে বলি এক্সোটিক স্পিসিস বা বিদেশ থেকে নিয়ে আসা যে প্রজাতি, সেইগুলো রোপণ করেছি। এই যে ইউক্যালিপটাস রোপণ করেছি, কারণ হচ্ছে যে সাধারণত এটা গ্রেজিং মানে গোচারণ, গরু ছাগল খায় না এবং এটা দ্রুত বৃদ্ধি পায়, সেই জন্য প্রচুর ইউক্যালিপটাস ইত্যাদি প্রজাতির রোপণ করা হয়েছে। সেই কারণেই প্রাকৃতিক বনের সঙ্গে এই ধরনের একটি বা দুটো দুটি প্রজাতি যেগুলো বাইরের থেকে নিয়ে আসা হয়েছে, সেই প্রজাতি রোপণের মধ্যে অনেক বাস্তুতান্ত্রিক সুবিধার ফারাক আছে। আমাদের দেশে অরণ্য সংরক্ষণ যেটা করা দরকার সেইভাবে তো আমরা করতে পারিনি এখনো, যদিও আমাদের দেশে অনেক আইন আছে অরণ্য সংরক্ষণ সম্পর্কিত এবং সে আইনগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে। আমাদের দেশ তো একটা বিচিত্র দেশ, বিচিত্র এই জন্যই বলছি যে অনেক ধরনের বাস্তুতন্ত্র আমাদের দেশে আছে, সেই বিভিন্ন বাস্তুতন্ত্রে অরণ্যকে সংরক্ষণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে এক ভিন্নতা আছে। আর আমাদের দেশে যেটা চাহিদা, আমাদের দেশে না সারা পৃথিবীতে যেটা এখন চাহিদা, সেটা হচ্ছে যে প্রাকৃতিক যে অরণ্য, যাকে ইংরেজিতে বলে ওল্ড গ্রোথ ফরেস্ট বা প্রিস্টাইন ফরেস্ট, আদিম কাল থেকে যে অরণ্য আছে সেই অরণ্যকে রক্ষা করা। প্রাকৃতিক অরণ্য এবং সৃজিত অরণ্য মানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অরণ্য তৈরি করা যায় বা কিছু বৃক্ষরোপণ করা যায়, তার মধ্যে বড় পার্থক্য রয়েছে, সেটা আগেই আমরা আলোচনা করেছি। পার্থক্যটা হচ্ছে আজকের দিনের আলোকে দেখলে আমরা সাধারণত ভাবছি এখন যে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ অনেক বেশি হয়েছে, সেই কার্বনটাকে কম খরচে শোষণ করার একটা পদ্ধতি হলো বৃক্ষরোপণ। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা যতই অরণ্য সৃজন করি না কেন কৃত্রিম ভাবে, প্রাকৃতিক অরণ্যের কার্বন শোষণ করার ক্ষমতা অনেক বেশি, কারণ প্রাকৃতিক অরণ্যে কার্বনটা মূলত জমা থাকে মাটিতে, অরণ্যের মাটিতে, অরণ্যের যে একদম নিচের স্তর যেখানে অরণ্যের ওই যে সমস্ত পচনশীল পদার্থ পড়ে থাকে, যেখানে অনেক ব্যাকটেরিয়া, অসংখ্য ছত্রাক ইত্যাদি থাকে যেগুলো ওই পচনের কাজ করে এবং অন্যান্য অনেক কাজ করে, সেইখানে কার্বনটা বেশি করে শোষিত হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমি যদি বলি যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে একটা অরণ্য সৃজন করলাম, একটা অরণ্যকে তৈরি করলাম, তাহলে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে এটা ভুল হয়ে যাবে আর কি। আমাদের দেশে অরণ্য সংরক্ষণের একটা বড় ইতিহাস আছে। স্বাধীনতার পরে 1972 সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইন তৈরি হয়। অবশ্য স্বাধীনতার আগে অরণ্য আইন তৈরি হয়েছিল, যেখানে সংরক্ষিত অরণ্য অঞ্চলে যদি আমি অরণ্য ধ্বংস করার কোনো কাজ করি তাহলে কী কী শাস্তি বিধান হবে ইত্যাদি, এবং সেখানে অরণ্যকে তিনটি ভাগে মূলত ভাগ করা হয়েছিল। একটি হচ্ছে সংরক্ষিত বরণ্য, যাকে আমরা রিজার্ভ ফরেস্ট বলি, আর একটি হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, যেখানে মানুষের কিছু অধিকার থাকবে, সংরক্ষিত অবশ্যই কিন্তু সেখানে মানুষের কিছু অধিকার থাকবে সংগ্রহ ইত্যাদি করা, অরণ্য সম্পদ সংগ্রহ ইত্যাদি করা। আর একটা ছিল হচ্ছে অন্যান্য অরণ্য, যেগুলো গ্রামে গঞ্জে যে অরণ্য থাকে মূলত ধর্মীয় কারণে সংরক্ষিত যে অরণ্য, সেই অরণ্য যেগুলোকে মিসেলেনিয়াস ফরেস্ট বলা হয়। তো এই যে ব্রিটিশ আমল থেকে এই অরণ্য আইন ছিল, এটা তো অরণ্য আইন কিন্তু অরণ্য সংরক্ষণ আইন আমরা তৈরি করি 1980 সালে। আমি আগেই বলেছি 1972 সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইন, যথেচ্ছ শিকার ব্যবস্থা ইত্যাদি বন্ধ করার জন্য। 1980 সালে হচ্ছে অরণ্য সংরক্ষণ আইন, যার মধ্যে অরণ্য সংরক্ষণের বিভিন্ন ব্যবস্থাপনা তৈরি হয়। আর তারপরে 1988 সালে আগের যে বননীতি ছিল সেই বননীতিকে পাল্টে দিয়ে একটা নতুন বননীতি তৈরি হয়, যেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়, সেটা হচ্ছে যে অরণ্যবাসীদের দিয়ে অরণ্য সংরক্ষণের ব্যবস্থা, আমরা যাকে বলি যৌথ বন পরিচালন ব্যবস্থা, এবং তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ যে আইন তৈরি হয় সেটা 2006 সালে, সেটা হচ্ছে অরণ্যের অধিকার আইন বা FRA, ফরেস্ট রাইট অ্যাক্ট, এর একটা বড় নাম আছে। কিন্তু অরণ্যে যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তারা

0: উপজাতির মানুষ হতে পারেন বা অন্যান্য জাতির মানুষ হতে পারেন, তাদের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা, কিন্তু তাদের যে কিছুটা অধিকার অরণ্য বাস্তুতন্ত্রের, অরণ্য জমির, অরণ্য ভূমির, সেই অধিকারটাকে রক্ষা করার একটা আইন তৈরি হয়। এটি হচ্ছে আমাদের অরণ্য সংরক্ষণের ইতিহাসের মোটামুটি একটা রূপরেখা। এটা একটু আগে বলছিলাম যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এখন কার্বন ডাইঅক্সাইড বা যাকে আমরা সাধারণভাবে কার্বন বলি, এইটা পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিপদের দিক হিসাবে আমরা দেখছি, বিজ্ঞানীরা দেখছেন, সবাই দেখছেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিগত 50, 60 বা 70 বছরে প্রায় 100 ppm, মানে 10 লক্ষ অণুতে একটি অণুকে পার্টস পার মিলিয়ন বলা হয়, 10 লক্ষ অণুতে প্রায় 100 অণু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। ফলে তার ফলশ্রুতি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, কার্বন ডাইঅক্সাইড বাড়লে পৃথিবী অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আর কি। আর এই বিশ্ব উষ্ণায়ন হলে তার যে পরিণতি হচ্ছে সেটা হচ্ছে জলবায়ু যা ছিল সেইটা থাকবে না, পরিবর্তিত হবে। আমরা এখনো গ্রীষ্ম বর্ষা শীত এটা অনুভব করি, কিন্তু কখনো প্রচন্ড বৃষ্টি যা আমরা সামলাতে পারি না, কখনো প্রচন্ড গ্রীষ্ম যার জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে যান, এটা হয়ে থাকে আর কি। এইটার জন্যই জলবায়ুর পরিবর্তনের আশঙ্কা চারিদিকে দেখা দিয়েছে। বিশেষ করে আমরা যারা ক্রান্তীয় অঞ্চলে বাস করি, ইউরোপে ইত্যাদি, না শীতোষ্ণ অঞ্চলে হচ্ছে না তা নয়, কিন্তু এই অঞ্চলে জলবায়ুর পরিবর্তন অনেকটা বেশি উপলব্ধ। এই বিশ্ব উষ্ণায়নের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু প্রান্তিক মানুষ, বিশেষ করে কৃষক এবং যারা বস্তিতে থাকেন, যারা আমাদের দেশের উপকূল অঞ্চলে থাকেন, মৎস্যজীবী, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এখনই হচ্ছেন, এবং ভবিষ্যতে এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা আরো বাড়বে। কৃষির যে চক্র থাকে আর কি, সেই চক্রটা পরিবর্তিত হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না, আবার যখন বৃষ্টি হচ্ছে এত বেশি হচ্ছে যে আমাদের কৃষির ক্ষতি হচ্ছে, এটা আমরা অনেকেই উপলব্ধি করেছি আর কি। তো সেই জন্যই অরণ্য পরিচালনা, মানে বিশেষ করে প্রাকৃতিক অরণ্য পরিচালনা, প্রাকৃতিক অরণ্য সংরক্ষণ, এইটা সঙ্গে মানুষের একটা বড় সম্পর্ক আছে। কেবলমাত্র অরণ্যের পাশে যে মানুষ থাকেন তা নয়, তার বাইরেও যারা থাকেন তাদের একটা সম্পর্ক আছে। আমরা যারা কলকাতায় থাকি বা অন্য বড় শহরে থাকি, এরকম মনে করার কোনো কারণ নেই যে প্রাকৃতিক অরণ্য ধ্বংস হলে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং উল্টোটা। আর যেটা বলার সেটা হচ্ছে যে, এটা আমরা আগেই আলোচনা করেছি, আরো বেশি করে বোঝা দরকার যে এখনো পর্যন্ত কৃত্রিম ভাবে এরকম কোনো পদ্ধতি তৈরি হয়নি যে পদ্ধতি বৃক্ষ যে পরিমাণে কার্বন শোষণ করে, একটা অরণ্য যে পরিমাণে কার্বন শোষণ করে, তা সেইটা শোষণ করতে পারে আর কি। আমাদের দেশে বিশেষ করে প্রায় 40 কোটি মানুষ আছেন যারা অরণ্যের সঙ্গে সরাসরি যুক্ত, আর আমাদের দেশে এরকম 51টি উপজাতি আছেন, সেই আন্দামান বা নিকোবর থেকে শুরু করে আমাদের দেশের অভ্যন্তরেও, মানে মূল যে ভূখণ্ড সেখানেও এরকম মানুষ আছেন যারা কৃষি পূর্ব জাতি, যারা এখনো কৃষিকাজ করেন না, তাদের খাদ্যের জন্য, তাদের ঔষধির জন্য, তাদের বস্ত্রের জন্য, সবটার জন্য ওই অরণ্যের উপর নির্ভর করেন আর কি। তো সে এদের যেহেতু সম্পূর্ণ নির্ভরশীলতা রয়েছে, তাই অরণ্য সংরক্ষণের সময় এদের কথা গুরুত্ব দিয়ে ভাবা এটা দরকার।
1: আর সবশেষে এ বিষয়ে আলোকপাত করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটের দর্শন শাস্ত্রের অধ্যাপক তথা কৃষি বন্ধু শিবশঙ্কর মাইতি।
2: বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা সভ্যতার সূচনা থেকেই প্রকৃতি, অরণ্য ও মানুষ একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে চলছে। যুগ যুগ ধরে অরণ্যের সাথে জুড়ে আছে মনুষ্য জীবন। একথা আজ আমরা সবাই জানি যে অরণ্যই জীবন। অরণ্যে থাকে নানা প্রজাতির গাছগাছালি, গাছপালাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বন কেটে বসতি গড়তে গিয়ে মানুষ পরিবেশের প্রচণ্ড ক্ষতি করেছে, তাই প্রকৃতি এখন ভয়ঙ্করী হয়ে উঠেছে। এ কারণেই মানুষ সর্বত্র গাছ লাগাও, প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে প্রকৃতিকে বাসযোগ্য করে তোলার চেষ্টা করছে। আমরা জানি 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য দিবস পালিত হচ্ছে। স্বভাবতই আমাদের

প্রথমেই প্রয়োজন অরণ্য সপ্তাহ আমরা কিভাবে পালন করব। সর্বোচ্চ সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া একান্ত কাম্য। ভূমি ক্ষয় রোধ করতে, উষ্ণায়ন এবং অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে, পরিবেশকে দূষণ মুক্ত করতে গাছ লাগানো ও গাছ বাঁচানোর মূল্য অপরিসীম। তাই আগামী দিনে পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের শপথ নিতে হবে। সবাই মিলে আমরা যেন গাছ লাগাই, গাছ বাঁচাবো। আমাদের মনে রাখা উচিত, একটি গাছ একটি প্রাণ। এই শপথটি আমরা আজীবন মেনে চলব এবং এই সপ্তাহে অক্ষরে অক্ষরে তা পালন করব। শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রামে গাছ লাগানোর জায়গা অনেক, শহরে কংক্রিটের ভিড়ের মধ্যেও একটু ফাঁকা জায়গা খুঁজে নিয়ে গাছ লাগানো যায়, কিংবা রাস্তা দুধারে গাছ লাগানোর এখনো যথেষ্ট সুযোগ রয়েছে, সেদিকেও আমাদের নজর দিতে হবে। সরকারও অনেক সময় বন সৃজনের জন্য গাছের চারা বিতরণ করে। আমরা নিজেরাও দলবদ্ধভাবে পঞ্চায়েত বা পুরসভা থেকে গাছ এনে বা বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে গাছ সংগ্রহ করে এলাকা পরিচ্ছন্ন করে সেখানে নতুন চারা গাছ রোপণ করতে পারে। শুধু চারা গাছ রোপণ করা নয়, সেই গাছের দেখভালের দায়িত্ব আমাদের নিতে হবে, তবেই গাছ বাঁচবে এবং মনুষ্য সমাজও বাঁচবে। মোট কথা, আমাদের সকলের সমবেত চেষ্টার সঙ্গে ব্যক্তিগত উদ্যোগও গ্রহণ করতে হবে। গাছের মূল্য সম্পর্কে আশেপাশের সাধারণ মানুষদের আমরা সচেতন করার চেষ্টা করব। সবাইকে বোঝাতে হবে, বৃক্ষরোপণ ছাড়া পৃথিবীতে বাঁচানোর আর কোনো উপায় নেই। আমি অরণ্য, আমাদের মহাকাব্যে পুরাণে অরণ্যকে নিয়ে কত কথা কত কাহিনী প্রচলিত রয়েছে, সেগুলোকে কখনোই বাদ দিয়ে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। কেননা অরণ্য আমাদের জীবন যাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অরণ্য না থাকার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসের উপস্থিতি বেড়েই চলেছে। গর্ত তৈরি হল স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তরের আচ্ছাদনে, সেই পথে আসতে শুরু করল সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করল। এই বিশ্বায়ন যুগে বিশ্ব উষ্ণায়ন, ইংরেজি ভাষায় যাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং, এই শব্দটি খুবই বহুল প্রচলিত। বিশ্ব উষ্ণায়নের ফলে বা প্রভাবে মেরুদেশের বরফ বেশি করে গলতে থাকল, বরফ গলা জলে ধীরে ধীরে বাড়তে থাকল সমুদ্রের জলের উচ্চতা, এলো পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয়, এল নিনোর মতো প্রতিক্রিয়ায় তখন ভারতে বর্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। কেননা অরণ্য আছে বলেই বর্ষণ বা বর্ষা আসে, তা থেকে পর্যাপ্ত বৃষ্টি হয়, অরণ্যই বর্ষাকে আগমনের বার্তা জানায়, বলে এসো এসো বর্ষা আমাকে স্নাত করে দাও। যেমন অরণ্যে নানান ফুল ও ফলের গাছ থাকে বলে প্রজাপতিরা দলে দলে আসে, ঠিক তেমনি সারা দেশে অরণ্যের প্রাচুর্যই বৃষ্টিকে সাদর আমন্ত্রণ জানায়। অরণ্যহীনতায় বর্ষার আগমন ঘটে না, এটি চিরকালীন সত্য, তাই আমাদের এটা মনে রাখতে হবে। আমাদের কর্তব্য হলো নিম্নরূপ: বীজ ছড়ানো, যেখানে জায়গা পাওয়া যাবে সেখানেই বীজ ছড়াতে হবে, গাছ লাগাতে হবে, ছোট হোক বড় হোক মাঝারি হোক সব রকমের গাছ লাগাতে হবে, এগুলো হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাছাড়া গাছ কাটার ফলে পশু পক্ষীদের বাসস্থানের প্রভূত ক্ষতি হয়,

সেদিকে নজর দেওয়া একান্ত কাম্য। পরিবেশকে রক্ষা করতে হলে অরণ্যের সাথে আমাদের বাসা বাঁধতে হবে, সবুজের বার্তা সবাইকে দিতে হবে, ছাত্র যুবক সমস্ত গাছ প্রেমিকদের কাছে। কেননা এই পর্বটি হচ্ছে বন মহোৎসব। একটি গাছ মায়ের নামে শপথ নিয়ে

0: তাহলে গাছ লাগানোর সাথে সাথে তার নিয়মিত চর্চাও আমাদের করতে হবে। এই সময়কালে আমরা শপথ নিতে পারি, যদি সবাই মিলে আমরা দেশে 1 লক্ষ গাছ লাগাতে পারি, তার অন্তত 50% তারা বেঁচে থাকবে এবং এই বিশ্বকে সবুজায়নে সাহায্য করবে। প্রতিটি নাগরিক এই ব্যাপারে এগিয়ে আসুন এবং পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ করা দরকার, কারণ অরণ্যকে বাঁচাতে গেলে বৃষ্টির জলেরও প্রয়োজন রয়েছে। অরণ্যের সাথে আমরা আজীবন সংসার করি এবং অরণ্য বেঁচে থাকলে মানবগুলো দীর্ঘজীবী হবে। এছাড়া অরণ্যের উপকারিতা নিয়ে দু এক কথাও বলা যায়। একটি বৃহৎ বৃক্ষ আমাদের ছায়াদান করে, পথচারী মানুষকে বিশ্রাম দিতে পারে, বর্ষার দিনে ছাতা হিসেবে বৃষ্টির জল থেকে অর্থাৎ ডালপালাগুলো, বৃহৎ অরণ্যের যে ডালপালা বা বৃক্ষের ডালপালা, সেগুলো বৃষ্টির জল থেকে আমাদের রক্ষা করে, প্রকৃতিকে শান্ত রাখতে সাহায্য করে, সবুজের সামনে এসে আমরা চোখকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। যে দেশে বা যে রাজ্যে যে বাড়ির চারিপাশে সবুজায়ন, সেখানকার মানুষজনের চোখ খুব ভালো থাকে। পরিশেষে আমরা একটাই বলবো, সমান আজও বেশ কিছু মানুষ অরণ্য নিধন করে চলেছে, গাছ কেটে তৈরি হয়েছে নানা ফ্যাক্টরি, মোবাইল ফোনের সিগন্যাল, এতে ক্ষতি হচ্ছে বহু পশু পাখির, জঙ্গলের হাতি পাখ খাবারের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে। এভাবে যদি চলতে দেওয়া হয় অর্থাৎ অরণ্য নিধন করা হয়, তাহলে বিজ্ঞানীরা মনে করছেন আগামী 2050 খ্রিস্টাব্দের মধ্যে নানা ধরনের দূষণ জনিত মড়ক আমাদের দেশে দেখা দেবে। তাই দেশে অরণ্য বাঁচানোর কঠোর আইন কানুন প্রয়োগ করা হয়েছে, সেজন্য পর্যাপ্ত পরিমাণে দেশের সর্বত্র বৃক্ষরোপণ করুন। বাড়ির জানলা দরজা খুলে যেন আমরা সবুজের প্লাবন দেখতে পাই।
1: এতক্ষণ শুনলেন ক্ষেত খামারের কথা। আজ এই অনুষ্ঠানে আপনারা শুনলেন অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদার, অরণ্য গবেষক ও বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর তপন মিশ্র এবং কৃষি বন্ধু তথা বিদ্যাসাগর ইনস্টিটিউটের অধ্যাপক, দর্শনশাস্ত্রের অধ্যাপক শিবশঙ্কর মাইতি প্রমুখ। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম পম্পা বন্দ্যোপাধ্যায়।

0: শুনছিলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন লিভারে চর্বি জমা, এই বিষয়ে বলছেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: অনির্বাণের অফিসে প্রতি বছরের মতো এবারও হেলথ চেক আপ হল, তাতে ইউএসজি রিপোর্ট দেখে অনির্বাণ খানিকটা মুষড়ে পড়ল। বাড়িতে মা জিজ্ঞেস করল, কি এমন রিপোর্ট যাতে অনির্বাণ এত চিন্তান্বিত? উত্তর এলো, গ্রেড টু ফ্যাটি লিভার। একটা আইটি কোম্পানিতে চাকরি করে অনির্বাণ, এখনও সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম আর বাকি 3 দিন অফিস যেতে হয়। কিন্তু অফিসে বসেই কাজ। অনির্বাণ কিন্তু কোনো নেশা করে না, কিন্তু খেতে একটু ভালোবাসে। বাড়িতে থাকলে অনলাইন ফুড অর্ডার করে, আর রোজ রাতে ডিনারের পর কিন্তু একটা মিষ্টি চাই। কি হলো, অনির্বাণের সঙ্গে হয়তো আপনারা অনেকেই নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। আজকাল ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি জমা মহামারীর আকার ধারণ করেছে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড সিয়াটোটিক লিভার ডিজিজ বা MASLD বলি। প্রাথমিকভাবে এই রোগের কিন্তু কোনো উপসর্গ থাকে না, তবে কখনো কখনো ক্লান্তি বা অবসন্নতা এবং পেটের উপরের ডান দিকে অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে। শারীরিক পরীক্ষার সময় লিভার বড় হওয়া বা হেপাটোমেগালি শনাক্ত করা হয়। এখন জেনে নেওয়া জরুরি এই রোগের কারণগুলি কী কী। বিভিন্ন কারণে

0: লিভার ডিজিজ হতে পারে। ওবেসিটি বা স্থূলতা, বিশেষ করে পেটের স্থূলতা, লিভারের চর্বি জমতে সাহায্য করে। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি অবস্থা যেখানে আমাদের দেহের কোষগুলি ইনসুলিনের প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয় এবং তার ফলে লিভারে চর্বি জমে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিও বিপাকীয় অস্বাভাবিকতার কারণে ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি হয়। রক্তে ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে তাতেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া হাই ব্লাড প্রেশার এবং থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এর সাথে মনে রাখতে হবে, উচ্চমাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় এবং অ্যালকোহল গ্রহণ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু অ্যালকোহলিক সিরোসিস পর্যন্ত হতে পারে। এবং সবথেকে জরুরি, কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু লিভারে ফ্যাট জমতে পারে, যেমন অনেকদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। সুতরাং উপযুক্ত সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা অত্যন্ত জরুরি, কারণ এই রোগের যদি উপযুক্ত সময়ে রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু এই রোগ অগ্রগতি হয়ে সিরোসিস এবং লিভার ক্যান্সার ধারণ করতে পারে। রোগ নির্ণয়ের উপায়গুলির মধ্যে অত্যন্ত জরুরি হল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই রোগ নির্ণয় এবং রোগের মাত্রা নির্ণয় করা। এছাড়া LFT বা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে লিভারের ক্ষতিসাধন পরিমাপ করা হয় এবং ফাইব্রোস্ক্যানের মাধ্যমে লিভারের ফ্যাট এবং ফাইব্রোসিসের পরিমাপ করা হয়। এই রোগের বিভিন্ন চিকিৎসা কিন্তু বর্তমান। সাধারণভাবে দেখা গেছে লাইফস্টাইল পরিবর্তন, যেমন ওজন কমানো, নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম এবং খাদ্য তালিকাগত পরিবর্তন, বিশেষ করে চিনি বা স্যাচুরেটেড ফ্যাট কমানো এবং অ্যালকোহল সেবন থেকে বন্ধ করলেই কিন্তু আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত পেতে পারি। এছাড়া ডায়াবেটিস, কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড আধিক্য থাকলে সেইগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু নিয়মিত ওষুধ খেতে হবে। এছাড়া ফ্যাটি লিভারের অগ্রগতি বা উন্নতির পরিমাপের জন্য নির্দিষ্ট সময় অন্তর কিন্তু USG, LFT বা ফাইব্রোস্ক্যান করতে হবে। সুতরাং ফ্যাটি লিভার মানেই কিন্তু আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, এর সঠিক কারণ অনুসন্ধান এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লিভারের চর্বি জমা, বললেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 7টায় শুনবেন অসম সাহসিক নাটকটির পুনঃপ্রচার। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ। বিজয় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপালী রাগে বংশীবাদন, শিল্পী শক্তিপদ নাগ, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত সুজিত সাহা। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজ।

0: ভারতের বিশ নজরে। পালাতে হলো সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitrebanduhu maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক অসম সাহসিক। কাহিনী আশাপূর্ণা দেবী। বেতার রূপ আমিনুল হক। প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক অসম সাহসিক।

0: কি ব্যাপার রাকেশবাবু, 4:30 বাজতে না বাজতে আজ সব গুটিয়ে ফেললেন, কোথাও যাবেন নাকি?
1: না সুদিন বাবু, শরীরটা আজ ভালো নেই।
0: সে কি?
1: হ্যাঁ, তাছাড়া মনটা খুব চঞ্চল হয়ে আছে।
0: কেন, মিসেস বাড়িতে নেই বুঝি?
1: না, সে আছে, ভাবনাটা খানিকটা সেই জন্যই।
0: কিছু মনে করবেন না রাকেশবাবু, আপনারা মানে আধুনিক কালের দম্পতিরা বড়ই জটিল।
1: না না, ব্যাপারটা ঠিক তা নয়।
0: তবে
1: আসলে আজকে সকালে একটা বিশ্রী ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে হয়েছে, সেই থেকেই মনটা খুব।
0: আরে মশাই, কত্তাগিনিতে মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি না হলে সংসারে বাঁধন যে ঢিলে হয়ে যাবে। তা মেজাজ করেছেন না মেজাজ শুয়েছেন?
1: কোনোটাই নয়।
0: তাহলে
1: ঘটনাটা আমার বাড়ির কাজের ছেলেকে নিয়ে, তার নাম দুলো, বুঝলেন? ওই দুলোটা আজ সকালে এমন একটা কাণ্ড বাঁধালো না, বুঝলেন, যাতে করে দু চার ঘা না দিয়ে পারলাম না।
0: আপনি ছেলেটাকে মারলেন?
1: না না, ঠিক মারা নয়, যাকে বলে একটু শিক্ষা দেওয়াই আর কি।
0: তাহলে তো ভাবছেন কেন, অন্যায় করেছে শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো ও কাজ করবে না।
1: ঠিকই বলেছেন, কিন্তু
0: আবার কিন্তু কি?
1: না মানে কখনো ছেলেটাকে বকিনি পর্যন্ত, আর আজ আসলে রাগটাকে তখন চেক করতে পারিনি। আর করবই বা কি করে, স্ত্রী এমন একটা হাঁক ডাক দিয়ে একটা সিন ক্রিয়েট করলে না, তখন কারো মাথা ঠিক থাকে?
2: কি রে দুলো, আজ এত দেরি করে এলি, তোর মায়ের শরীর কেমন আছে? আজ ডাক্তার দেখিয়েছিলি? কি রে, কিছু বলছিস না যে?
3: না বৌদিমণি, আজ মায়ের শরীরটা আরো খারাপ, কাল ডাক্তারবাবু বললেন মার চিকিৎসা করাতে।
4: দুধ
2: যা তো দুলো, দুধটা রাখিয়ে। আচ্ছা না থাক, তুই বরং ঘরটা তাড়াতাড়ি মুছে দে, তোর দাদাবাবুর আবার বেরুবার সময় হয়ে এলো।
3: ঠিক আছে। ওমা, আলমারিটা যে খোলা পড়ে আছে, আর সামনেগুলো কি টেকা, অতগুলো টেকা! মা, ডাক্তারবাবু বলেছিলেন তোমার চিকিৎসা করাতে অনেকগুলো টেকা লাগবে, নয়তো তোমাকে ভালো করা যাবে না। এই তো টেকা। মা, এবার তোমার চিকিৎসা করাবো, এবার তুমি ভালো হয়ে যাবে, তুমি ঠিক ভালো হয়ে যাবে। দাদাবাবু বৌদিমণি কেউ দেখছে না তো? না, কেউ নেই এখানে, টাকাটা প্যান্টের পকেটে গুজেনি।
2: দুলো, এই দুলো, দেখি রে আলমারির পাশে কি করছিস, এদিকে আয় দেখি, দেখি কি করছিস। উমা, আলমারিটা দেখছি হাট করে খোলা, কি হয়েছে রে দুলো?
3: কিছু না তো।
2: কিছু না, আলমারি খুলেছিস কেন?
3: আমি খুলিনি বৌদি, খোলাই ছিল।
2: খোলাই ছিল? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো খুলে রেখেছিলাম ওই ইলেকট্রিক বিলের টাকা বের করব বলে, এই তো বিলটা মেঝেতে পড়ে আছে। আরে টাকাগুলো গেল কোথায়? এই এই দুলো, বল বল টাকা কোথায়?
3: জানি না বৌদি।
2: জানিস না? সত্যি কথা বল, এখনো বলছি সত্যি কথা বল, নইলে পুলিশে দেবো কিন্তু, তখন মারের চোটে তোর হাড় একদম ভেঙে যাবে বলছি।
3: সত্যি বলছি, টাকার কথা আমি জানি না।
2: এই যে শুনছো, একবার এদিকে এসো তো।
5: যাচ্ছি।
1: কি ব্যাপার, কি ব্যাপার, কি কি হয়েছে রে?
2: আবার কি হবে, আলমারিটা খোলা ছিল, ইলেকট্রিক বিলটা পড়ে আছে, কিন্তু 180 টাকা নেই, যত বড়কে জিজ্ঞেস করছে বলছে জানে না।
1: জানিস না? বল টাকা কোথায়, বল।
3: জানি না দাদা বাবু, জানি না।
1: দেখি দেখি তোর প্যান্টের পকেটে দেখি, এই তো, এই তো টাকা। হ্যাঁ, 50, 50, 100, আর এই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই তো পুরো 180 টাকা।
2: তুই তুই চুরি করলি কেন
3: বৌদিমণি? মা, আমার মা।
1: মা ফের মিথ্যে কথা, দাঁড়া, আজকে আমি মানে হত ভাগা, তুই চুরি করতে শিখেছিস, বের করছি তো চুরি করা। হ্যাঁ, আর কখনো চুরি করবি বল? বল
3: মা, মরে গেলাম গো। ও বৌদিমণি গো, দাদা বাবু আমায় মেরে ফেললে গো, আমায় বাঁচা।
1: কে তোকে বাঁচাতে আসবে? জোর কথা কার তুমি তুমি হাড় ভেঙে দেবো না
3: মরে গেলাম
2: কি করছো কি তুমি দুলোকে তুমি কি মেরে ফেলবে নাকি অত মারলে ও যে মরে যাবে ছাড়ো ছাড়ো বলছি
1: দেখো চোরকে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয় রিনা
2: দুলোকে মারতে গিয়ে তোমার হাতের কি অবস্থা হয়েছে দেখেছো এবার হাতের জন্য তোমাকেই ডাক্তার দেখাতে হবে
1: দাঁড়াও দাঁড়াও তার আগে আপদটাকে দূর করে দিয়ে আসি আই আই চল চল বলছি চল আর এখানে থাকতে পারবি না
3: আর কখনো করব না দাদা বাবু আমারে তাইড়ে দিও না
1: তাইড়ে দেবো না
3: বৌদি বনি
1: বৌদি বনি না বেরো বেরো বেরো বলছি না তো পুলিশে দিয়ে দেবো বেরো
3: আমার সারিয়ে নিও না আমার আমার মাথা হলে বাঁচবে না গো

0: তারপর আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন?
1: হ্যাঁ, ছেড়েই দিলাম। অফিসে বেরোবার তাড়া তখন, কি আর করবো। তাছাড়া মাঠটাও বেশ জোরেই হয়ে গেছে।
0: না না না না, কাজটা কিন্তু ভালো করেননি। ওভাবে এদের ছেড়ে

0: তা ঠিক নয়, ওরা অনেক কিছু করতে পারে।
1: না না, একটা বাচ্চা ছেলে কি আর এমন করবে?
0: বাচ্চা ছেলে? আপনি কি মনে করছেন এসব শুধু বাচ্চা ছেলেদেরই কাজ?
1: হ্যাঁ, তার মানে?
0: তার মানে ওদের পেছনে মস্ত বড় গ্যাং থাকে, পেছনের থেকে ওরাই সব কলকাঠি নাড়ে।
1: না না না না না, সুধীন বাবু, আমার মনে হয় না আমাদের দুলোটার সঙ্গে।
0: ভুল করছেন কেন? এভাবে বাচ্চা ছেলে দিয়েই বাড়িতে ওরা এন্ট্রি নেয়, তারপর সুযোগ বুঝে দুপুরে না হয় মাঝরাতে চড়া হয়ে সর্বনাশ করে।
1: দুলোটাকে তো আমরা
0: যত ভালোই আপনি বাসুন না কেন, যার যা কাজ সে করবেই।
1: ও আপনি ঠিকই বলেছেন, এই যে চিন্তা আরো বাড়লো, কি জানি কি জানি আবার কি হয়েছে। না না, যাই বাড়ি যাই।
2: এই দুপুর রোদে না খেয়ে দিয়ে কোথায় যে গেল ছেলেটা? দুলো দুলো, এই দুলো, না কোথাও নেই। আচ্ছা, ও বাড়ি চলে যায়নি তো? যাব নাকি একবার ওদের বস্তিতে?
3: দুলো, আ দুলো, এলি, গলা পেলাম যেন।
4: ডাকছো কেনে?
3: তা এত তাড়াতাড়ি চলে এলি বাপ, কাজকর্ম সব ঠিক ঠিক ভাবে করেছিস তো?
4: করেছি।
3: আর আর দুটো দিন চালিয়ে দে বাপ, জ্বরটা একটু কমে যাক, তারপর আবার আমি নিজে কাজ করব। কি রে কথা বলছিস না কেন দুলো? আ দুলো, এই দেখো আবার চলে গেল। বলি খেয়েছিস না আবার খেতে যাবি ও বাড়ি? দুলো, না চলেই গেছে। আর আর পারি নে বাবা।
2: ওই তো শুনিলা শুয়ে আছে, কিন্তু দুলোটাকে তো দেখতে পাচ্ছি না। এত বেলা হলো, খাওয়া দাওয়া হয়নি, ছেলেটা বাড়িতেও আসেন। আরে কান্নার আওয়াজ পাচ্ছি না, কে কাঁদছে ওখানে বসে? ওই তো দুলো।
5: এই দুলো, দুলো, এই কিরে খেতে যাবি না? আর কতক্ষণ তোর খাবার নিয়ে বসে থাকবো, চলে আয়।
4: যাব না বৌজি।
5: যাবি না কেন? চল, আমি নিজে তোকে ডাকতে এসেছি।
3: কে কে ওখানে কথা বলে? কে?
5: আমি শুনিলা।
3: হুমা বৌদিমণি, তুমি? তা তুমি আবার এখানে এলে কেন বৌদি? কেন দুলোটা যায়নি বুঝি?
5: না না, গেছে, কাজও সব করে এসেছে, এখন ওকে খেতে ডাকতে এসেছি।
3: আচ্ছা, তাই বলে বাড়ি ছেড়ে তুমি নিজে চলে এলে? হ্যাঁ দুলো, অদুলো, আহ কোথায় গেলি বাপ? ওহ তোকে নিয়ে আর পারি নে বাপু। অদুলো,
4: এখানে আমি।
3: আচ্ছা আচ্ছা, তুই কি রে? হ্যাঁ হ্যাঁ, বৌদি না খেয়ে তোর খোঁজে এলো, আর তুই কি রে? তোর খুব কষ্ট হয়েছে? আয় আয় কাছে, আয় বাপ কাছে আয়। কি রে, হ্যাঁ তোর গা, তোর গা অমন গরম লাগতেছে কেন? কি হয়েছে তোর?
4: সব জায়গায় ব্যথা।
5: ওই দেখি দেখি দেখি, এদিকে আয় তো দুলো, দেখি। হ্যাঁ তাই তো রে, তোর গাটা বেশ গরম হয়েছে তো
4: বৌদিমণি, বড্ড ব্যথা।
5: তাই নাকি?

0: এই তো রাকেশ ওকে কম মেরেছে নাকি? ছি ছি ছি, এখন আমি কি করি?
1: ছেলেটাকে আর আমি কাজে পাঠাবো না বৌদি। ও ও আমার শিবরাত্রি সলতে, ওরে ওরে খাটাতে আমার মন চায় না বৌদি। তুই তুই এদিকে আয়। আবার আবার জ্বর বাঁধালো।
2: না না, ওকে তুমি পাঠাবে কেন? আমি তো জোর করে টুকটাক কাজকর্ম করবার জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি। তোমার জ্বরটা সারলেই আবার তুমি কাজ করবে।
1: এদিকে আমি বিছানায় শুয়ে, ছেলেটা দুটো পেটে ভাতে থাকবে তাই তো কাজে পাঠিয়েছিলাম বৌদি। এদিকে ও আবার জ্বর বাঁধিয়ে বসলো।
2: ও সেরে যাবে, তোমায় ও নিয়ে ভাবতে হবে না।
1: ডাক্তারবাবু টাকা পাবে বলে আমায় ওষুধ দিলে না, এখন দুলোর ওষুধ আমি কি করে পাবো বৌদি?
2: দুলো কি হলো? শুয়ে বললি কেন? ওঠ।
3: উঠতে পারছি না বৌদি। মা মা গো,
0: কি সর্বনাশ! গাজের জ্বরে পুড়ে যাচ্ছে, একটা কিছু হলে আবার যে ওকেও ধরে টানবে, কি করি? দুলো, এই দুলো।
3: না না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো মা, ডাক্তারবাবুকে টাকা দেবার জন্য আমি ও টাকা নিয়েছিলাম। তোমার চিকিৎসার জন্য অনেক টাকা চাইছিল ডাক্তারবাবু।
1: কিসব কিসব বলছিস দুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
2: ও তোমার বুঝতে হবে না সুনীলা, দুলুকে আমি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। দুলু, এই দুলু, ওঠ তো, আয় আয় আয় আমার সঙ্গে, আয় আয়। এই রিক্সা, এদিকে এসো। দুলো, ওঠ তো ভাই, ওঠ।

0: তুমি? আমি ভাবছি আবার কে এলো।
1: হ্যাঁ, কেন আবার কে আসবে? যাকে, হে শোনো, দুটোটা আর আসেনি তো? কোনো ঝঞ্ঝাট, ঝামেলা, কোনো কিছু?
0: দুলোও আসেনি, কোনো ঝঞ্ঝাট ঝামেলাও হয়নি।
1: যাক বাবা, বাঁচা গেল। হ্যাঁ, সারাটা দিন অফিসে বসে বসে কত ভেবেছি সে তোমায় কি বলবো।
0: ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে এসো, যাও।
1: ও, তুমি বুঝতে পারছো না রিনা, ব্যাপারটা তো সোজা নয়।
0: ঠিক আছে, তোমায় আর অত ভাবতে হবে না, তাড়াতাড়ি এসো, কচুরিগুলো সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু।
1: কচুরি? ভেরি গুড, ভেরি গুড, আমি এলাম বলে।
0: ঠিক জানি, সারাটা দিন আজ দুলোটার কথাই ভেবেছে। নিজে কখনো একটা জোরে কথা বলে না, আর আজ কিনা অতগুলো চড় থাপ্পড় মারলো। হাতটা কেমন আছে সেটা তো আবার দেখাই হলো না।
1: বুঝলে রিনা, বুঝলে? এই আমাদের অফিসের সুধীন বাবু আছেন না, সুধীন বাবু লোকটা বেশ ভালো পরামর্শ দিলে।
0: তাহলে অফিস পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে।
1: তুমি হাসছো, আশ্চর্য ব্যাপার তো, যেন একটা সাংঘাতিক ব্যাপার ঘটতে পারতো।
0: সে কথা জেনেও তুমি অফিসে গেছো, সারা দিন অফিস করেছো, তাহলে কাজেরও তো অনেক ক্ষতি হয়েছে বলো।
1: আরে না না না, ক্ষতি করিনি, তবে হ্যাঁ, মন লাগাতে পারিনি। ভেবেছি
0: এই ভাবনাটাই যদি আগে ভাবতে।
2: কিরে দুলো, কি হয়েছে? ওষুধ খেয়েছিস তো বাপ? এবার এবার একটু ঘুমো দেখে নি বাপ, ঘুম, দেখিস কাল ঠিক ভালো হয়ে যাবে।

0: ঠিক ভালো হয়ে যাবে।
1: একটু জল খাবো মা, জল দাও।
0: জল খাবে? আচ্ছা দিছি, এই নে এই নে খা।
1: তোমার তোমার জ্বর কমেছে মা?
0: হ্যাঁ বাপ, হ্যাঁ। বৌদিমণি আমার জন্য ডাক্তার বাবুকে ধরে এনেছিল। তুই তো জানিস না কিছু, ঘুমোচ্ছিলি, মনে হচ্ছে এবার আমি ভালো হয়ে যাবো রে। বৌদিরা সব কত ভালো বল, তোকে ডাক্তারখানায় দেখালো, আমাকে ওষুধপত্র জোগাড় করে দিল।
1: গায়ে খুব ব্যথা মা।
0: ও সেরে যাবে দেখিস, ও সেরে যাবে, ঘুমো দেখে নে, ঘুমো। মনে হচ্ছে কালই আমি কাজে যেতে পারবো, তোকে আর যেতে হবে না কাজে। তুই এবার থেকে পড়বি খেলবি, বৌদি তোকে পড়তে বলে গেছে দুলো, তুই তাই করবি, কেমন?
1: আচ্ছা মা।
0: নে এবার ঘুমো তো বাপ, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমো।

0: হ্যালো, রিনা।
1: হ্যাঁ,
0: তোমার ঘুম আসছে না?
1: না, মনে হচ্ছে আজ আর আসবেও না।
0: কি মুশকিল! আচ্ছা, একটা সাধারণ ব্যাপার নিয়ে এত সব ভাবলে হয়? বলেছি তো, কাজের লোক ঠিক তুমি পেয়ে যাবে।
1: নতুন লোক আর লাগবে না।
0: কেন, কাউকে পেয়েছো নাকি?
1: খাকে আবার পাবো, ও সুনীলাই কাজ করবে।
0: সে তো অসুস্থ।
1: তাহলে দুলোই কাজ করবে।
0: হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, ওকে পুলিশে না দেওয়াটাই আমাদের সত্যি সত্যি একটা সামাজিক অপরাধ হয়েছে।
1: আর ওই বাচ্চা ছেলেটাকে অমন করে খাঁচায় বন্দি জন্তুর মতো মারাটা বোধহয় সামাজিক কর্তব্য হয়েছে।
0: দেখো, চোর ধরলে সবাই যা করে আমিও তাই করেছি, এ তো অপরাধ কোথায়?
1: দুলোটা নিশ্চয়ই তেমনি দাগি চোর নয়।
0: না, এখনো হয়নি, তবে হবে।
1: বিশ্বাস করি না।
0: আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? একটা নিষ্পর ছেলে মারাত্মক অপরাধ করেছে, তার এত এত কথা বলছো কেন?
1: প্রায়শ্চিত্ত করার জন্য।
0: তার মানে?
1: হ্যাঁ, তুমি জানো না, হয়তো কোনোদিন জানতেও পারতে না, তোমার হাতে অমানসিক মার খেয়ে দুলোটা সারা দিন আজ কি করেছে।
0: ওসব আমার জানার কথা নয় রিনা।
1: দুলো অসুস্থ।
0: হ্যাঁ, তুমি ওদের বাড়িতে গিয়েছিলে নাকি?
1: হ্যাঁ, রিক্সা করে ওকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। সারাটা শরীর ফুলে উঠেছে, ব্যথা করছে, গায়ে প্রচন্ড জ্বর, এক পা হাঁটবার ক্ষমতা নেই ছেলেটার। একটা খারাপ কিছু হয়ে গেলে তখন তো তোমাকেই পুলিশে ধরবে।
0: প্রচন্ড জ্বর, সর্বাঙ্গে ব্যথা, কিন্তু না, উঠেছে একটা পাকা চোর, কেমন সুযোগ বুঝে টাকাটা হাতিয়েছিল বলো?
1: না না, ওটা সত্যি নয়, চুরির মতলবে দুলো টাকা চুরি করেনি।
0: চমৎকার, চমৎকার, ভারী সুন্দর গল্প শুরু করলে কিন্তু তুমি।
1: না, এটা গল্প নয়, নিন্দার হাত থেকে, অপমানের হাত থেকে তোমায় বাঁচানোর জন্য এসব আমি করেছি রাকেশ। বিকেলে যখন বস্তির লোকেরা জানতে পারতো দুলোর এই লাঞ্ছনার জন্য তুমি দায়ী, তখন কেউ ছেড়ে কথা বলতো না।
0: বেশ বেশ, ঠিক আছে, ওকে, সেসব সব নয়, সত্যি কথা মানলাম আমি, কিন্তু ওই টাকা চুরির ব্যাপারটা সবাই জানলে?
1: হ্যাঁ, সেটা আমাদের পাঁচবার রাস্তা। তবু বলছি রাকেশ, দুলো চুরি করেছে ঠিকই, কিন্তু ওকে ফেরানোর দায়িত্ব তো আমাদেরই। দিনের পর দিন ওর মা সুনীলা বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, টাকার জন্যে ডাক্তার ওষুধ দিচ্ছে না, তাই তাই মাকে হারানোর ভয়ে দুলোর টাকা চুরি।

0: মানুষটা জন্মেছিল। মাকে যে ও সারিয়ে তুলতেই হবে রাকেশ।
1: রিনা!
0: হ্যাঁ গো, মা ছাড়া যে ওর আর কেউ নেই।
1: তুমি তুমি এত সব ভেবেছো?
0: হ্যাঁ ভেবেছি, আরো একটা কথা ভেবে তোমাকেও বাঁচিয়ে এসেছি।
1: কোন কথা?
0: ওর চুরি করা টাকাগুলো ওর হাতেই গুঁজে দিয়ে বলে এসেছি, এগুলো দিয়েই তোর মাকে সারিয়ে তুলবি দুলো। আর তোর মুখের কালশিটের দাগ দেখে কেউ যদি তোকে কিছু জিজ্ঞেস করে, বলবি খেলতে গিয়ে লেগে গেছে, কেমন? দাদাবাবুর মারের কথাটা কাউকে বলিস না রে। আমরা আমরা তোকে ভালোবাসি রে দুলো।

0: এসো, দুলোটা কেমন আছে?
1: হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাবো। তুমি যখন বলছো, আমার সাহস আরো বেড়ে গেল। সত্যি বলছি, আরো বেড়ে গেল সাহস আমার। নিশ্চয়ই যাবো।

আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে অসম সাহসিক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ আমিনুল হক, অভিনয়াংশে ছিলেন রাকেশের ভূমিকায় অমিতাভ চট্টোপাধ্যায়, সুধীন বামাপদ মণ্ডল, দুলো সুদীপ্ত মুখোপাধ্যায়, সুনীলা শেফালী বন্দ্যোপাধ্যায় এবং রীনার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা সুভ্রপ্রকাশ দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা।

0: কক্সবাজার থেকে বান্দরবান প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

নানা রঙের চরিত্রে অনায়াস অভিনয়ে তার সহজাত প্রতিভা। থিয়েটার প্রেমীদের মতে অহেন্দ্র চৌধুরী ও শিশির কুমার ভাদুরীর পর বাংলার মঞ্চে অভিনয়ের নতুন যুগের অন্যতম স্থপতি ছিলেন তিনি। চলচ্চিত্রের পর্দায় আভিজাত্য, ব্যক্তিত্ব ও কৃতিত্বকে আর কেউ ততটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেননি যতটা তিনি পেরেছিলেন। রাসভারী, অভিজাত, দোর্দণ্ড প্রতাপ, এই তিনটি শব্দের বাংলা প্রতিশব্দ একটাই, ছবি বিশ্বাস। তার অভিনয় জীবনে নানা গল্প আর অভিনীত ছবির গানে সাজানো আজকের হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কমনওয়েলথ গেমসে ভারত 12টি পদক জিতেছে, আজ আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনটিকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: What the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে বিজেপির সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান।

লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনন মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটে 2,559 কিলোমিটার রুটে উন্নতমানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, থাঙ্কা, নায়িকা, কেরালা মুরাল, বাসুহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারা মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্র গিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও চন্দনবাড়ি শেষনাগ পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছে আরও তিনটি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রাইসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুভ সন্ধ্যা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। সুমন চট্টোপাধ্যায়ের পরে এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। একটু পরেই শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:10। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে উপস্থিত শ্রোতমা মুখোপাধ্যায়। এবং আপনারা জানেন এই সাপ্তাহিক আশার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন একজন করে বিশিষ্ট অতিথিরা থাকেন, তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্ষার বৃষ্টিতে যদি বেড়াতে যান তাহলে বৃষ্টিটা বেশ উপভোগ্য, যদি না যাওয়া হয় তাহলে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বর্ষা কিন্তু নানান ভোগান্তি ডেকে আনতে পারে। বিশেষ করে এই জলে জলে জলময় চারিদিকে বেশ রোগেরও প্রাদুর্ভাব, তাই বর্ষা চিন্তা নিয়ে আসে। স্বাস্থ্যের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত, তাদের এই সময়টা কপালে চিন্তার ভাঁজ। তারপর কাল ছিল একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথা মাথায় রেখে এবং এই মুহূর্তে সংখ্যাটা ক্রমবর্ধমান বলেই আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভাইরাল হেপাটাইটিস। তার প্রকার, তার চিকিৎসা কীভাবে হবে, সেই সবটুকু জানাবেন, যিনি জানাবেন তিনি স্টুডিওতে আমাদের আজকের অতিথি, বিশিষ্ট চিকিৎসক অরিজিৎ মল্লিক, নোডাল অফ হেপাটাইটিস ক্লিনিক এমআর বাঙ্গুর VHTC। আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর অরিজিৎ মল্লিক, আমি এখন এমআর বাঙ্গুরতে কর্মরত আছি, ওখানকার ভাইরাল হেপাটাইটিস ক্লিনিকের হেড, আর তার সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ।
0: এই ভাইরালের যুগেই তো আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভাইরালের যুগে ভাইরালও যেমন আমাদের আকর্ষণ করে, ঠিক তেমনিভাবে কিছু কিছু ভাইরাসও আমাদের শরীরে কেমনভাবে যেন প্রবেশ করে যায়, যেটা নিয়ে

0: বেশ চিন্তার ভাঁজ, বিশেষত আপনাদের ক্ষেত্রে। বৃষ্টিতে ভেজা হলো, তার সঙ্গে ধরুন জ্বর জ্বর একটা ভাব, আর তখনই আমরা নিজেরা খানিকটা ডাক্তারি শুরু করে দিলাম। ডাক্তারি করার ফলে শরীরটাকে বেশ কিছুদিন অবহেলা করা হলো, তাও দেখছি কিছুতেই কেমন যেন খুশখুশানি কাশি, ঘুষঘুষে জ্বর, এটা যাচ্ছে না। তখন ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। আর ডাক্তার পরীক্ষা করে যেটা জানালেন, সেখানে আপনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এটা কি করে সম্ভব আমার ক্ষেত্রে? সেই রকমই ভয়। এবার মনে করে দেখুন তো যে জ্বর কি শুধু জ্বর, জ্বর তো কোনো রোগ নয়, নানান রোগের লক্ষণ মাত্র, আমি বলছি না, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে আসুন জানি যে প্রথমে যে আজকের যে আলোচনার বিষয়, হেপাটাইটিস, হেপাটাইটিস বিষয়টা কি, রোগটা কি?
1: হেপাটাইটিস, আমার হেপাটাইটিস অনেকদিন ধরেই আছে আমাদের মধ্যে। হেপাটাইটিস প্রথমত আমরা বলতে হবে হলো যে একটা লিভারের ইনফেকশন। এটা কয়েকটা প্রকারভেদ আছে, তার মধ্যে চার রকম প্রকারভেদ হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ডি। এর মধ্যে এ অ্যান্ড ই খুবই ইজিলি ইনফেকশন হলেও পেশেন্টরা খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়, কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগে না। কয়েকজন বিশেষ পপুলেশনের মধ্যেই আমরা হেপাটাইটিস এ আর ইকে নিয়ে একটু চিন্তায় থাকি। বেসিক্যালি হেপাটাইটিস ই প্রেগনেন্সির ক্ষেত্রে হলে খুবই লাইফ থ্রেটনিং বা এমনকি জীবনহানিও হতে পারে সেটা। আর হেপাটাইটিস এ এমনি গরমকালে বলুন বা মনসুন টাইমে বলুন, যে সময় বৃষ্টি বা ওখানে নোংরা পচা জল যদি খাদ্য জলের সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে সেটা আমরা সেবন করি, তার থেকে হতে পারে। কিন্তু এদের মধ্যে দুটো হলো মারাত্মক, হলো হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। কারণ এই ইনফেকশন যদি একবার শরীরের মধ্যে আসে আর যদি থেকে যায়, তাহলে কি হয়, লং স্ট্যান্ডিং কেসে আমাদের মধ্যে অন্যান্য সমস্যা দেখা দেয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো লিভারের একটা জটিল সমস্যা দেখা দিতে পারে বা লিভার সিরোসিস অথবা ইভেনচুয়ালি হতে পারে, যদি আমরা ঠিক সময় এটা ট্রিটমেন্টে যদি না নিই বা ডক্টরের শরণাপন্ন যদি না হই।
0: অর্থাৎ নিজে নিজে ডাক্তারি করাটা, করার অভ্যেসটা ছাড়তে হবে। আর দেখুন অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এ বি সি ডি, এটা শুধুমাত্র অ্যালফাবেট না, যদি আপনার শরীরের কোনো একটা অ্যালফাবেট বাসা বাঁধে তাহলে সেটা বেশ চিন্তা, শুধু আপনার সেই সঙ্গে আপনার পরিবারের। আপনি দুটো হেপাটাইটিসের কথা বললেন, যেটা আমাদের শরীর অটোমেটিক্যালি কিওর করে দেয়, সেগুলোরও যদি প্রথমে আমরা যদি মানে হয় না যে কম থেকে বেশিতে যাই, যে দুটো যে হেপাটাইটিসগুলো সহজে সেরে যায় সেই ক্ষেত্রে যদি আসি, যে তার লক্ষণগুলো কী কী?
1: যে কোনো হেপাটাইটিসে প্রথমে যদি হয়, একটা ঘুষঘুষে জ্বর হতে পারে, একটা খাওয়া দাওয়ার প্রতি একটা অ্যাপেটাইট লস, খেতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে একটা ল্যাথার্জিপনা, শুয়ে থাকলেই ভালো হয়, তার সঙ্গে থাকে হলো খুব ইম্পর্টেন্ট জন্ডিস হতে পারে। জন্ডিসে কী হতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, অনেক সময় পায়খানা ফ্যাকাশে হতে পারে, পেট ব্যথা হতে পারে, কারণ লিভারের ইনফেকশন হলে পেটের দিকে একটা ডান দিকের ওপর দিকে একটা ব্যথা হতে পারে, সেটা হয়তো সবসময় আমরা ব্যাখ্যা করতে পারবো না, বা একটা ঘ্যানঘ্যানানি ব্যথা হয়তো থেকে যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে জ্বর তো থাকবেই, আর ওয়েট লসেরও একটা হিস্ট্রি থাকে, খাওয়া দাওয়া দেখলে একটা অরুচিপনা, মানে খেতে ইচ্ছা করে, যেটা হয়তো আমরা খুব সহজে খেয়ে নিতে পারতাম, সেটা দেখলেই হয়তো একটা বমি বমি ভাব, খেতে একদমই ইচ্ছা করছে না, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে, এরকম। আর সব খুব সহজভাবে দেখা যায় হলো চোখ পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে। চোখ যদি হলুদ হয়ে যায়, পেচ্ছাপ হলুদ হয়ে যায়, সবসময় হলুদ থাকছে, জল না খেলে হয়তো অনেক সময় পেচ্ছাপ হলুদ হতে পারে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি না। আমরা মেনলি জিজ্ঞেস করি যে সবসময় যখনই পেচ্ছাপ করছেন না কেন, তখনই হলুদ হচ্ছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। সো এই সব হলো কমন সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি।
0: অর্থাৎ আপনি নিজের দিকে যদি একটু নজর দেন, কারণ দেখুন ছোট থেকে তো আমরা পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ, তো সেইটাকে যদি আপনি হেলথকে আপনার ওয়েলথ বানাতে চান, তাহলে কিছু কিছু বিষয় তো আপনাকে নিজে খেয়াল রাখতেই হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং ইউরিনের কালারটা একটু দেখে নেওয়া, যদি কোথাও সন্দেহ হয় তাহলে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আপনারা এই মুহূর্তে শুনছেন আশার কথা অনুষ্ঠান। যারা আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, একেবারে সমগ্র বাংলা জুড়ে আপনারা শুনতে পাচ্ছেন কোনায় কোনায়, তাহলে সরাসরি চলে আসবেন 2248-8085, আপনাদের জন্য খোলা আছে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, ডাক্তারবাবু তার উত্তর দেবেন। এই যে লক্ষণগুলো

0: খুব কমন লক্ষণ, তবুও তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন যে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এগুলো মাথায় রেখে আমরা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেব। যে হেপাটাইটিস আমাদের ভাবায় অর্থাৎ সি এবং বি, তার লক্ষণও কি এর মতোই নাকি কোথাও একটু পার্থক্য আছে?
1: হেপাটাইটিস বি এন্ড সি লক্ষণ ভেদ মোড়লে সবারই এক, এ বি সি ডি ই সবারই লক্ষণ প্রায় একই হয় অ্যাকিউট স্টেজে। কিন্তু যেটা আমরা চিন্তা করি হলো বি এন্ড সি কে নিয়ে, কারণ অনেক সময় কি হয় পেশেন্ট যে বি অর সি যে আছে সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেও না পারি। ইনফ্যাক্ট ইন বি এর ক্ষেত্রে হয়তো সবসময় বি যে ইনফেকশন হলেই যে আপনার মধ্যে যে সিমটমস আসবে সেটা কিন্তু না, আপনি হয়তো পুরোপুরি একটা সুস্থ সবল মানুষ হয়ে থাকতে পারেন কিন্তু আপনার মধ্যে হয়তো হেপাটাইটিস বি এর জীবাণু বাসা বেঁধে আছে। সেটা মোস্ট অফ দ্য টাইম হয়তো কোনো একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, হয়তো আপনি দাঁত তুলতে গেছেন তার আগে হয়তো একটা সেরোলজি টেস্ট করতে বলেছে, সেটার মধ্যে হয়তো ডাক্তারবাবু আপনাকে জানালেন যে আপনার হেপাটাইটিস বি আছে শরীরের মধ্যে, আপনার এটা আরও হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বা কনফার্ম করতে হবে যে কতটা জীবাণু আছে। হেপাটাইটিস সি পেশেন্ট মেনলি অনেক সময় সিকেডি পেশেন্ট যারা থাকে, হয়তো যারা ডায়ালিসিস নেয় ক্রমশ একটা মেশিনের ওপরে হয়তো নির্ভরশীল থাকে নিজের কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য, তাদের থেকে মধ্যে অনেক সময় দেখা যেতে পারে। এমনকি পেশেন্ট যারা আছে হলো যে যারা হলো ড্রাগ ইউজার্স, হয়তো কোনো নিডল শেয়ারিং করছে, ঠিক আছে, তাদের মধ্যে হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থাকে। বা হয়তো ট্যাটুইং পুরো স্টিগমাটাইজ না করে ট্যাটুটা হয়তো কোথাও আনপ্রফেশনাল লোকের কাছ থেকে করানো হয়েছে বা যেখানে নিডল শেয়ারিং হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু সবসময় যে হেপাটাইটিস বি আর সি হলেই যে অ্যাক্টিভলি কোনো সিমটম দেখা দেবে সেটা খুব আনলাইকলি, সেটা এখনও একটা বলেন সাইলেন্ট কিলার কাইন্ড অফ হতে পারে, ভেতর ভেতর থেকে আপনাকে ভেতর থেকে উইক করে দিচ্ছে।
0: আচ্ছা, সেক্ষেত্রে ধরুন কতদিন পর এর লক্ষণ প্রকাশ পাবে বা বুঝবো কি করে আমার মধ্যে যে এই রোগটা বাসা বাঁধছে?
1: সাধারণত এইসব ইনফেকশন একটা গ্রুপ অফ পপুলেশনের মধ্যেই বেশি করে দেখা যায়, ঠিক আছে, তো তাদেরকে আমাদেরকে স্ক্রিন করা খুব জরুরি। যেমন সিকিডি পেশেন্ট যেটার কথা বললাম, যারা ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালিসিসের ওপর নির্ভরশীল আছেন, তাদের 3 মান্থস অন্তর অন্তর কিন্তু সেরোলজি পরীক্ষা ম্যান্ডেটরি, যেখানে হয়তো ওনারা ডায়ালিসিস নিচ্ছেন, ঠিক আছে, সেটা গেল। থ্যালাসেমিয়া পেশেন্ট যারা থাকে, হয়তো রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নিতে হচ্ছে, তাদেরকেও কিন্তু সেরোলজি করা ম্যান্ডেটরি, কারণ এতবার ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার থেকেও কিন্তু ইনফেকশনটা আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো এগুলো বেসিক স্ক্রিনিং এর উপরে আমরা কিন্তু এটার মধ্যে একটা চেক রাখি যে কাদের মতো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যাদের হয়তো হয়েছে হেপাটাইটিস সি যখন ইনিশিয়ালি হবে, হয়তো একটা জ্বর সর্দি কাশি এটা নিয়েও প্রেজেন্ট করে, পেটে ব্যথা একটু হালকা জন্ডিস হয়তো হয়েছে, সেটাও কিন্তু সেই সময় ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার দেখে আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে। তার সঙ্গেও আছে হলো যেসব পেশেন্টের কথা আমি বললাম বা আইভি ড্রাগ ইউজার বা যে হলো ট্যাটুর হিস্ট্রি আছে, ঠিক আছে, তাদেরকে যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কিন্তু বাই ডিফল্ট একটা পরীক্ষা করার মানে করতে পারেন, তার মধ্যে থেকেও কিন্তু পেশেন্টটা স্ক্রিনিং হচ্ছে। বেসিক্যালি আমরা এখানে করছি হলো যে যারা পেশেন্টরা আছে তাদেরকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে ডিটেক্ট করা, কারণ উনি যে পুরো সমাজের সঙ্গে মিশে আছেন ওনার থেকে তো আরেকজন ইনফেক্টেড হওয়ার চান্সেস বাড়িয়ে দেয়। তো আমরা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা সোর্স অফ কন্ট্যাক্টটাকে যদি আমরা ট্রেস করতে পারি, তাহলে কি ইনফেকশনটার ট্রান্সমিশন রেটটা আমরা কমাতে পারবো, তাহলে পেশেন্টের মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা পপুলেশনের মধ্যে।
0: এই সচেতনতাটুকু আমাদের মধ্যে দরকার। দেখি টেলিফোনে কোন শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, না, আপনারা সরাসরি চলে আসবেন 2248-8085-এ। আজকে আপনারা শুনছেন আশার কথায় হেপাটাইটিসের প্রকার ও তার চিকিৎসা। দেখুন, আজকাল তো শেয়ারিং এর যুগ, আপনি চ্যাট শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন, কিন্তু নিডলটা প্লিজ শেয়ার করবেন না। কেমন ট্যাটু বানান, স্টাইল করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত, তবে তার আগে দেখে নিন আপনাকে নতুন একটা নিডল দেওয়া হলো তো। বা ধরুন আপনি ট্যুরে গেছেন, অফিস ট্যুর, ভীষণ তাড়াতাড়ির মাথায় সেভিং কিটটা নিতে ভুলে গেছেন, সকালবেলা আপনাকে মিটিংয়ে যেতে হবে, তার আগে আপনার পার্টনারের থেকে সেভিং কিটটা নিয়ে ঝটপট শেভিং করে ফেললেন, আর ঠিক চটপট করে আপনার শরীরের মধ্যে ঢুকে গেল সেই রোগটা, যেটা হয়তো আগামী দিনে মারণ রোগ হতেও পারে। সত্যি কি পারে?
1: একদমই ঠিক বলেছেন, কারণ হেপাটাইটিস বি যেটা আমি বললাম হলো সাইলেন্ট কিলার কাইন্ড অফ, কারণ হেপাটাইটিস বি আপনার মধ্যে হয়তো বাসা বেঁধে থাকবে, আপনি হয়তো টের নাও পেতে পারেন। লং স্ট্যান্ডিং কেসে কি হয়, যেটা হেপাটাইটিস মেইনলি

0: লিভার ইনফেকশন, ঠিক আছে, এটা লিভারকে ক্ষতিগ্রস্ত করার হাই চান্স।
1: একটু আপনাকে একবার থামাই, একবার দেখি আমি টেলিফোনে কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো, হ্যালো
2: দিদি এবং ডাক্তারবাবু, আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার,
2: আমি সাগরজি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: তো ডাক্তারবাবু, আপনি যে বললেন যে পেট ব্যথা কিংবা পেট চাপটা হলুদ, যদি এর সঙ্গে কি কোনো পাতলা পায়খানার লক্ষণ থাকে যদি করে বলেন। আর একটা কথা হচ্ছে, বাচ্চাদের কি বেশি হয় না সব বয়সে একটু বেশি হয় যদি করে একটু বলেন।
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়ে আসব যে কাদের হয়, কাদের হবার সম্ভাবনা। তার আগে আপনি যেটা বলছিলেন যে ওই সাইলেন্ট কিলার হয়ে উঠতে পারে,
0: তো হেপাটাইটিস বি থেকে কি হয়, লিভারকে ক্ষতিগ্রস্ত করলে লং সেরিং, এটা সিঙ্গেল ডে এর ব্যাপার না। কারোর মধ্যে হেপাটাইটিস বি যদি এখনো থাকে, ধরা পড়ে, তার হয়তো তার 5-6 বছর আগের থেকে হয়তো হার সকার সম্ভাবনা থাকে। কারণ হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে যে ওর হয়তো ছোটোবেলায় একটা জন্ডিস হয়েছিল, সেটা হয়তো ফলো আপ করা হয়নি, কী ধরনের জন্ডিস সেটা দেখা হয়নি, তারপর থেকে হয়তো সে সুস্থ স্বাভাবিকভাবেই থেকে গেছিলো, কিন্তু হেপাটাইটিস বিটা ওনার মধ্যে থেকে গেছে। তো এই হেপাটাইটিস বি যেমন লিভারকে লিভার সিরোসিস, ঠিক আছে, লিভার ফেলিয়ারের দিকে নিয়ে যায়, আর লিভার সিরোসিস বা ফেলিয়ার হয়ে গেলে সেই লিভারটা আবার যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এইসব ক্ষেত্রে মেনলি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বা সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের উপর রাখতে হবে, যাতে এই লিভারটা যে সিরোসিসের দিকে না যায়। আলটিমেটলি লং স্ট্যান্ডিং সিরোসিস কিন্তু আবার ক্যান্সারের দিকেও যায়, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। মানে যাদের হয়তো লং স্ট্যান্ডিং হেপাটাইটিস বি বা সি আছে, তাদের ক্ষেত্রে এসিসির চান্সেস হওয়া অনেকটাই বেশি। সেটারও স্ক্রিনিং কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করে দিই, যাতে আমরা এই দুর্দিন দেখতে না হয়। তার জন্যই আমরা বারবার করে বলি যে যাদের হয়তো এই জীবাণুটা আছে, সেটা নিজের কাছে লুকিয়ে না রেখে মানে সঠিক জায়গায় সুপরামর্শ নিন, কারণ আপনি সেটা উপকার পাবেন। ঠিক আছে,
1: জন্ডিস তার মানে আপনি বলছেন যে ফিরে ফিরে আসতেই পারে,
0: আসতেই পারে
1: যদি তার মধ্যে সেই জীবাণুটা রয়ে যায়। এইবারে প্রশ্ন শ্রোতা বন্ধুও জানতে চেয়েছেন যে কাদের হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার এজ লিমিট আছে কিনা।
0: না, হেপাটাইটিস বলতে কারোর কোনো স্পেসিফিক এজ গ্রুপ নেই, ছোটোর থেকে বড়, এমনকি বয়স্ক মানুষের সবারই হতে পারে। যেটা আমি বললাম, বাচ্চা বয়সে হেপাটাইটিস হওয়া মানে হলো যে দেখতে হবে ওনার মায়ের মধ্যে হেপাটাইটিস ছিল কি ছিল না। বেসিক্যালি মায়ের থেকে বাচ্চা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কারণ মা যদি সঠিক সময় যদি ও ট্রিটমেন্টে না নেন বা সঠিক সময় যদি ডাক্তারের তত্ত্বাবধানে না আসেন, তাহলে কিন্তু এর ট্রান্সমিশন রেট খুব হাই, মোর দ্যান 90%।
1: আচ্ছা, এই গুরুত্বপূর্ণ আলোচনাটায় আমরা আসবো, তার আগে না, হ্যাঁ, যে কথা আপনি বলছিলেন যে মায়ের থেকে তার মধ্যে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে, অর্থাৎ এই জায়গাতে যারা ধরুন এই মুহূর্তে শুনছেন আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে সচেতন হওয়াটা ভীষণ জরুরি।
0: একদম,
1: আমরা যদিও জানি যে এখন সরকারি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে যে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন তার বেসিক কিছু ব্লাড টেস্ট হয়, হয়ে দেখে নেওয়া হলো। এবারে ধরুন যদি মায়ের মধ্যে মা এই হেপাটাইটিসের ক্যারিয়ার, সেক্ষেত্রে কী করা হয়, তার পরবর্তী ধাপ কী আছে?
0: দেখুন, যে কেউ ক্যারিয়ার হতেই, যে কেউ ক্যারিয়ার হতেই পারে, ঠিক আছে। তো সাপোজ একজন মায়ের হয়তো হেপাটাইটিস বি আনফর্চুনেটলি ধরা পড়েছে, তাতে ভয় না পেয়ে সঠিক জায়গায় গিয়ে সুপরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রথমত বলতে হবে যে হেপাটাইটিস বি ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, মানে ওটাই কিন্তু শেষ দিক না। তার মানেই যে ওনার বাচ্চা যে হেপাটাইটিস বি পজিটিভ হবে সেটা কিন্তু না, তার প্রিভেনশনের কিন্তু একাধিক জিনিসপত্র আছে। আপনি যদি গিয়ে ডাক্তারখানায় দেখান হেপাটাইটিস বি হয়তো আপনার শরীরের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলে দেওয়া হবে যে আপনি যেন পরবর্তীকালে সবকটা ভিজিট যেন কিন্তু হসপিটালে এসেই দেখাবেন, এমনকি প্রসবের সময় কিন্তু হসপিটালে এসেই প্রসব করবেন, সেটা নর্মাল ডেলিভারি হোক বা হেপাটাইটিস সিজারিয়ান সেকশন হোক। হেপাটাইটিস বি মানেই যে ওনার সিজার করতে হবে বা এটা কিন্তু না, হেপাটাইটিস বি কিন্তু নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারও হতে পারে যদি কমপ্লিকেশন হয়। যে কোনো ডেলিভারি অ্যাকর্ডিং টু দ্য চয়েস হওয়ার সম্ভাবনা আছে পেশেন্টের পরিস্থিতি বুঝে। এবার হেপাটাইটিস বি পরবর্তীকালে কি করা হয়, পেশেন্ট যখন প্রসব করেন তার বাচ্চার ক্ষেত্রে আমরা দু রকম টিকাকরণ করি, সেটা ম্যান্ডেটরি। সেটা যদি না করি তাহলে বাচ্চার মধ্যে হেপাটাইটিস বি হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে।
1: টিকাকরণের বিষয় শুনবো, তার আগে দেখি। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
3: হ্যাঁ, আমি হুগলি জেলা হরিপাল।

0: থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন।
0: ডাক্তার নমস্কার। হ্যাঁ বলছি যে ভাইরাল এটা বলছেন হেপাটাইটিস, এটা তো জলটাই হচ্ছে মেইন। হ্যাঁ তা বাজারে যে এত কিছু জল রেডিমেড সমস্ত জল পাওয়া যাচ্ছে যাতে সেগুলো কতটা নিরাপদ, আর হেপাটাইটিস এর ক্ষেত্রে যে গ্লুকোজ যে মানুষ খাচ্ছে খাচ্ছে অজ্ঞানতার বসেই বলুন আর জানাতেই বলুন, হ্যাঁ গ্লুকোজ খাচ্ছে, এর রোল কতটা?
1: বেশ আপনি শুনতে থাকুন, তার আগে আমরা এই প্রসঙ্গটায় আসবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম যে শিশুর টিকাকরণের কথা আপনি বলছিলেন যে জন্মের পরই শিশুর টিকাকরণ করা হয় শিশুটিকে সুস্থ রাখার জন্য। এক্ষেত্রে দেখুন অনেক ক্ষেত্রে তো হয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গায় আছে হয়তো বা স্বাস্থ্যকেন্দ্রটা বেশ খানিকটা দূরে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে, তাও কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে হয়তো প্রসব হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি, অনেক সময় আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে, সেক্ষেত্রে কতক্ষণের মধ্যে বাচ্চাটিকে সেই টিকা দেওয়ার উচিত?
2: আমরা যে জন্মের পরে দুরকম টিকাকরণ করি, একটা হলো ভ্যাকসিনেশন, জিরো ডোজ ভ্যাকসিন বলা হয় হেপাটাইটিস বি, আর একটা হলো ইমিউনোগ্লোবুলিন। এবার ইমিউনোগ্লোবুলিনে একটা সময়সীমা আছে, সেটা হলো 3 দিন পর্যন্ত, মানে 72 আওয়ার্স পর্যন্ত আমরা এটাকে ম্যাক্সিমামলি দিতে পারি, তারপরে ওটা দিয়ে কোনো কাজ করবে না।
1: আর
2: ভ্যাকসিনটা আমরা সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা বলা হয় যে সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে কাঁদার পরেই আমরা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিই, বিসিজির ফার্স্ট ডোজ দিই, তার সঙ্গে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর তার সঙ্গে ইমিউনোগ্লোবুলিন। এগুলো খুবই ম্যান্ডেটরি, এটা শুধুমাত্র সরকারি জায়গায় এক পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সেটা না, অনেক লোকজন আছে যারা হয়তো পুরোপুরি সেই সময় হয়তো সরকারি জায়গায় আসতে পারছে না দুর্গম পথের জন্য বা অনেকটা দূরে থাকার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু 9 মাসের মধ্যে আমরা ভাবি যে একবার না হলেও কিন্তু পেশেন্ট কোনো না কোনো সময় ডাক্তারের সঙ্গে একবার কন্ট্যাক্টে এসেছেন, সেখান থেকে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করি, যারা কারা করে আশাকর্মীরা যারা আছেন তারা করে, আশাকর্মীদের এখানে কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা প্রাক্তন গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে গিয়ে যাদের বাচ্চা হয়েছে তাদেরকে ফলো আপ করা, তারা টিকাকরণ নিচ্ছে কি না সেটা ফলো আপ করা, তার সঙ্গে বাচ্চা যাতে হেপাটাইটিস মাদারেও যদি বাচ্চা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আমাদের অথরিটির আন্ডারে নিয়ে আসা, যে ইনস্টিটিউটে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে টিকাকরণগুলো সঠিক সময় নিতে পারো, তার জন্য কিন্তু এদের ভূমিকা অনেক।
1: হ্যালো হ্যালো
3: নমস্কার
1: ম্যাম। নমস্কার
3: নমস্কার ম্যাম।
1: নমস্কার বলুন, কে বলছেন?
3: আমার একটা বাড়ি ছিল আর কি ভাইপো, তা সে মানে তার ওই মানে লিভারের মধ্যে ফ্যাট জমছে আর কি, হ্যাঁ ফ্যাট জমার জন্য কি সমস্যা হচ্ছে, মানে জন্ডিসটা একটু হয়েছে এবং রাত্রেও আমরা ঘুম ঠিকঠাক হচ্ছে না, যার জন্য এর কিছু উপায় যদি থাকে আপনাদের কাছে সেটা একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়।
1: আজকের আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস, তার প্রকার। হ্যাঁ ডেফিনেটলি সেটা একটা লিভারের প্রদাহ, লিভার জনিত অসুখ, ওই সব অসুখ তো সবভাবে একই সঙ্গে নিরাময় করা যায় না, তাও ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
2: দেখুন ফ্যাটের ব্যাপারে এটা খুবই লোকজনের মধ্যে একটা ইচ্ছা আছে যে মানে ইউএসজি করলেই একটা ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার হওয়ার আগে এটা আগে ভাবতে হবে যে ফ্যাট যে কোনো শরীরের মধ্যে জমতে পারে, ঠিক আছে, তো ফ্যাট একইভাবে লিভারের মধ্যে জমেছে, এবার সেটা হয়তো পরিমাণ একটু বেশি হতে পারে। সবার আগে ফ্যাট জমানোর সবথেকে কম জিনিস হলো যে খাওয়া দাওয়া ঠিক রাখবেন, শরীর সচেতন হবেন, এক্সারসাইজ করবেন, ফ্যাট একইভাবে জমবে না বা যেখানে জমে সেখান থেকে গলে যাবে। আর ফ্যাটের জন্য এবার জিনিসটা আমি জানি না আপনার পরিবারে যার কি হয়েছে, অনেক সময় ফ্যাটি লিভারের থেকেও জন্ডিস হতে পারে, এবার জন্ডিসের কিন্তু মাত্রা আছে, অনেকজনের একটু থাকে যে এলএফটিটা করে গিয়ে দেখলো যে একটু বিলিরুবিনটা নর্মালের থেকে বেশি, তা নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ তারও অনেক কিছু মাত্রা আছে আর ওইগুলোরও ব্যাখ্যা আলাদা আলাদা আছে, আর সব ব্যাখ্যাই যে রোগ সেটা কিন্তু না, ঠিক আছে। তো আমি বলবো আপনি সঠিক সময় গিয়ে ডাক্তারের পরামর্শ নিন, তিনি আপনাকে গাইড করে দেবে এটার ব্যাপারে, আর ঘুমের ব্যাপারটা পুরোপুরি সাবজেক্টিভ, ঠিক আছে।
1: হ্যালো
4: হ্যালো
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: নমস্কার
2: নমস্কার,
4: আমি হুগলি জেলার রাজবাড়ি থেকে আশিস ভর কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
4: ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার।
4: হ্যাঁ দিদিকেও নমস্কার।
1: নমস্কার নমস্কার।
4: হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে, লিভারকে ভালো রাখতে গেলে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়?
1: ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন।

0: আমরা এই প্রসঙ্গে তো আসবোই ডেফিনেটলি, যে আমরা তো বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আমরা সবসময় চেষ্টা করি, সরকার চেষ্টা করছে যে সেটা হেপাটাইটিস হোক বা যে কোনো ক্ষেত্রে মানুষকে সচেতন করা, সরকার যেমন চেষ্টা করছে আপনার কাছে পরিষেবা পৌঁছে দিতে, এবং সেই পরিষেবা পৌঁছে দেন যারা, যে কথাটা কথা প্রসঙ্গে ডাক্তার মল্লিকও বলেছেন যে আশা দিদিরা, এবং এই যে হেপাটাইটিসের কথা বলছি বা মূলত যে ধরনের যে দুটো হেপাটাইটিস ভীষণভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেখানেই কিন্তু আশা দিদিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একেবারে সে গর্ভবতী মা হতে পারেন, তাকে আইডেন্টিফাই করে তার নিয়মিত চিকিৎসার ফলো আপ করা, তাকে দেখানো, এই যে গ্রামীণ স্তরে একেবারে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার যেমন বদ্ধপরিকর, তেমনি আপনাদেরও সচেতন হতে হবে। আমাদের সময় এগিয়ে চলেছে গড়গড়িয়ে আশার কথা, আশারা যেমন আছেন, আশা দিদিরা যেমন আছেন, তেমনি আমরাও আশা রাখি আপনারাও সচেতন হবেন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো জানতে চাইব যে হেপাটাইটিসে আক্রান্ত হলে, কোন কোন হেপাটাইটিসে আক্রান্ত হলে খাওয়া দাওয়ার কী পরিবর্তন হলে কী খাবে, আর যদি না হতে দি লিভারটাকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে কীরকম খাওয়া দাওয়া থাকবে।
1: সবসময় ম্যাডাম যেমন বললেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো প্রথমে প্রিভেন্ট করার জন্য তো হেপাটাইটিস না হয় সেটার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বর্ষাকালীন সময় যেখানে সেখানকার জল খাওয়া, মানে কাটা ফল বাইরে থেকে না খাওয়া, বাড়িতে ভালো করে ফল পরিষ্কার করে খাওয়া, এগুলো করে খাওয়া দাওয়ার হাকে হাতটা ধুয়ে খাওয়া, এগুলো খুবই ম্যান্ডেটরি। এটা যে কোনো রোগকে কিন্তু আমরা এখানেই আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারি, একটা প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক, প্রপার ফুডিং, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। এটা হলো ম্যাক্সিমাম হেপাটাইটিস এ, বি, সি যেটাই হবে, ফিকো ওরাল রুট দিয়ে যেগুলো ট্রান্সমিশন হয় সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর যেটা বললাম যে নিডল শেয়ারিং যেগুলো আছে, নিডল শেয়ারিং করা বা হয়তো আনলাইসেন্স নার্সিংহোমে গিয়ে কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেওয়া, কয়েক রাস্তাঘাটে কেটে যাওয়ার পরে হয়তো কোথাও অজ্ঞাত জায়গায় গিয়ে স্টিচ নেওয়া, যেখানে হয়তো আপনার কোনো আনহাইজেনিক টেকনিক বা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর ইনফ্যাক্ট হেপাটাইটিস হলে তখন আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখবো সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি একসঙ্গে দুটো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। একজন আমাদের লিসনার বললেন যে ওনার গ্লুকন ডি বা গ্লুকোজ খাওয়ার কথা। সত্যি বলতে লিভার হলো স্টোরেজ অফ গ্লুকোজ, ওটা ইজ অ্যান কাইন্ড অফ অ্যান পাওয়ার হাউস। আমাদের ওখান থেকে গ্লুকোজের সিক্রিশন হয়, দ্যাট হেল্পস ইন মানে আমাদের শরীরটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো কী হয়, লিভার যদি ইনফেকশন হয় গ্লুকোজটাও কিন্তু কমে যায় শরীরে। তো টু অ্যান এক্সটেন্ট আমরা কিন্তু গ্লুকন ডি খেতে পারি বা গ্লুকোজ ওয়াটার বা সুগার কন্টেনিং ওয়াটার খাওয়া যেতে পারে ডিউরিং দ্য টাইম অফ হেপাটাইটিস, টু মেক মানে যাতে সুগার লেভেলটা ঠিক জায়গায় থাকে। আর দ্বিতীয়ত, হেপাটাইটিস হলে আমরা জেনারেলি বলি যে একটু সিদ্ধ খাবার দাবার খাওয়া, যেটা ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে। তার মধ্যে স্পাইসি ফুড বা হলো আপনার তৈলার্থক জিনিস বা ভাজা ডিপ ফ্রাইড আইটেমস, এগুলো যতটা পারি অ্যাভয়েড করি, ঠিক আছে। আর জল খাওয়া খুবই ম্যান্ডেটরি, হাইড্রেশন স্ট্যাটাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আমরা ঠিকভাবে জল না খাই শরীর আরও শুকিয়ে যাবে, রোগটা আরও বাড়বে, বিলিরুবিন আরও বাড়তে পারে, লিভারের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তো সবই কিন্তু ওষুধের দ্বারাই সব কিছু না, পুরোপুরি হলো খাওয়া দাওয়া, লাইফস্টাইল ঠিকভাবে লিড করা, হার্ট পরিষ্কার করে খাওয়া, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
0: আরেকটা, জলই জীবন আবার জলেই মরণ। জল সম্পর্কে একজন আর শ্রোতা বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে বাজারে আমরা হাজারো প্যাকড ওয়াটার দেখি, মিনারেল ওয়াটার বা প্যাকড ওয়াটার, সেগুলো কতটা সুরক্ষিত?
1: এখনকার দিনে অনেকটাই প্যাকড ওয়াটার পাওয়া যায়। তো জেনারেলি প্যাকড ওয়াটার যাদের সোর্স হয় তারা তো ফিল্টার করেই, আশা করা যায় যে ফিল্টার করেই জলটা প্যাক করা হয়েছে। এবার আনফর্চুনেট কেসেস হয়তো হতে পারে যে জলের থেকে ট্রান্সমিশন হচ্ছে, বাট খুব আনলাইকলি। যদি ফিল্টার করা ওয়াটার থাকে তার থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স খুবই আনলাইকলি। তো যে কে সেই ফিল্টার ওয়াটার খাওয়ার থেকে আমার বলবো যে বাড়ির খাওয়ার বা জলটাও যদি ফিল্টার করে ঘুরতে গেছেন, ওটাকে একটু ফিল্টার আপনি গরম, হালকা গরম করে তারপরে খেতে পারেন যদি সেটা মনে হয়। কিন্তু আমি বলবো সবসময় যে বাড়ির জল ওইগুলোই নিয়ে যাওয়া কোথাও গেলে, একান্তই যদি সম্ভব না হয় ভালো ফিল্টার্ড ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খেলেও আমার মনে হয় না যে ওর থেকে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা আছে।
0: শুধু সেক্ষেত্রে দেখে নেবেন, অবশ্যই আমরা দেখে নিই যে সিল করা বোতল, এই বোতলটা নেওয়ার সময় আপনি এটা দেখে নিতে কিন্তু ভুলবেন।

0: না। আর ডেফিনেটলি খাওয়া দাওয়ার দিকটা তো আমাদের নজর রাখতেই হবে, হেলদি লাইফ লিড করলে আমরা হেলদি থাকবো। হেলদি ফুড হচ্ছে আপনার হেলথকে ভালো রাখার একটা অন্যতম জায়গা। ডাক্তারবাবু, সময় তো একদম শেষ হয়ে এসেছে, এই যে হেপাটাইটিস, যে হেপাটাইটিসগুলোর সঙ্গে খরচের কথা আসে, টিকাকরণের কথা আসে, সেইখানে সরকারি জায়গার যে একটা আশ্বস্ত করার জায়গা, অর্থাৎ খরচের বিষয় নেই, চিকিৎসার কথা আপনি যদি খুব সংক্ষেপে একটু বলে দেন সেটা আমার শ্রোতা বন্ধুদের জন্য।
1: বি আর হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টের কস্ট এখন একদমই লাগে না, সরকারের দ্বারা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়। তার আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পুরোটাই ফ্রি অফ কস্টে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে হয়। সব ডিস্ট্রিক্টে ডেজিগনেটেড হেপাটাইটিস সি হেপাটাইটিস ক্লিনিক আছে, সেগুলো একটু ওয়াকিবহল থাকবেন, না হলে নিজে কাছাকাছি কোনো ইনস্টিটিউশন, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গিয়ে ওটা জেনে নেবেন, ওনারা কিন্তু আপনাকে সঠিক জায়গায় রেফার করে দেবে। এক জিনিস মাথায় রাখবেন, আনুষাঙ্গিক পরীক্ষা তার সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সবই কিন্তু বিনামূল্যে গভর্নমেন্ট সেট আপ থেকে পেয়ে যাবেন, কোনোভাবে আপনার পকেট এক্সপেন্স করতে লাগবে না।
0: অর্থাৎ এই আশার কথাটুকু দিয়েই আজকের আশার কথা শেষ করব, যে আপনার অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে সরকার খেয়াল রেখেছেন, তাই আপনি নিরাপদ, সুস্থ, সুন্দর চিকিৎসার জন্য আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যান সেখানে, এবং অবশ্যই সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজকের আশার কথা অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস প্রকার ও তার চিকিৎসা। আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নোডাল অফিসার এম আর বাঙ্গুর, VHTC ডাক্তার অরিজিৎ মল্লিক। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে আগামী বুধবার নতুন বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আকাশের দিকে চাইলে অন্ধকার, মেঘ, সেই জমে থাকা মেঘ থেকে কখনো এক পশলা দু পশলা বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। তাই আজকে আমাদের ব্যান্ডের গানে বেছে নিয়েছি বৃষ্টির গান, কখনো ঝিরিঝিরি, কখনো এক পশলা, আবার কখনো নীল নবক্ষণে আষাঢ় গগনে যেরম ঝমঝমিয়ে বৃষ্টি আসে, সেই শ্রাবণেও সেই বৃষ্টির ধারা কীভাবে নেমে আসে, ব্যান্ডের গানের সুরে সুরে যন্ত্রাণুর সঙ্গে আপনাদের সঙ্গে তাই শুনব আজ। প্রথম গানটি ডিঙ্গা ব্যান্ড থেকে।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান। আজ ঝরো ঝরো বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, এক পশলা বৃষ্টির গান ডিঙা এবং ইস্টার্ন ব্লুজ ব্যান্ড থেকে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন কথায় গানে আপনাদের সঙ্গে রয়েছে কেয়া মুখোপাধ্যায়। আজ গুরু পূর্ণিমা, আজ আমাদের নিবেদনে এমন এক গুরুর শিষ্যদের গান, যিনি সুরগত গায়কের খোঁজে হাত পেতেছেন গোটা ভারতের কাছে, যার সঙ্গীতে দেশ বিদেশের বাজনার ঝংকার, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ। আজকের প্রথম গানটি

ভারতের সঙ্গীত চর্চার ইতিহাসে আশ্চর্য সব ঘটনা ঘটেছে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ এবং তাঁর যে ডিকসন লেনের সঙ্গীত নিকেতন তাকে ঘিরে। সেখানে একের পর এক তবলিয়া তৈরি হয়েছেন, কণ্ঠে গান তুলে নিয়েছেন একের পর এক অবিসংবাদিত সেরা শিল্পীরা। বাণী সরকারের পরে যে গানটি আমরা শুনব সেটি আচার্যের আর এক প্রথিতযশা শিষ্য প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের সেরা গুরুদের একজন আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ। তিনি তবলার কুলুগুরু, ধ্রুপদ খেয়াল ঠুমরির সার্থক হয়েও আধুনিক গানের বিস্তারেও অনন্য এবং অত্যন্ত আধুনিক মনস্ক এক সঙ্গীতজ্ঞ। আজকের কথায় গানের শেষ নিবেদনে আচার্যের আরেক স্বনামধন্য ছাত্র শিষ্য অজয় চক্রবর্তী এবং এই শেষ গানটিতে গুরুর প্রতি শিষ্যের নিবেদন।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত সংশোধনী বিল লোকসভায় পাস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন এই বিলে দ্রুত বিচার এবং কঠোর সাজা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল পাস হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
1: জাতীয় গরিমার অপমান প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পাশ। এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের সমমর্যাদা বন্দে মাতারামকে।
0: প্রায় ছ দশক পর দেশ বামপন্থী উগ্রবাদ থেকে মুক্ত হয়েছে বলে সরকার জানিয়েছে।
1: বায়ুর গুণমান সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কেন্দ্র যানবাহন নবীকরণ সংক্রান্ত উদ্যোগ পরিবর্তন অনুমোদন করেছে।
0: ওড়িশায় অবিরাম বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজের উপর সাম্প্রতিক হামলার তীব্র বিরোধিতা করেছে ভারত।
0: পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাক সেনার গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশে।
1: জাপানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু।
0: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। সরকার গৃহীত পরীক্ষায় অনৈতিক উপায় আটকাতে একটি সংশোধনী বিল গত তিন দিন ধরে আলোচনার পর আজ লোকসভায় পাশ হয়েছে। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ নামে এই বিলটি আসলে ২০২৪ সালে এ সংক্রান্ত আইনের সংশোধনী। এই বিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থান রাখা হয়েছে। দশ বছর কারাবাস, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা, এমনকি সাজাপ্রাপ্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠিন সাজার সংস্থান রয়েছে এই বিলে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনেরও সংস্থান রয়েছে এই বিলে। পুলিশের কাছে অভিযোগ নথিভুক্তির পর দুমাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে দোষীদের সাজা দেওয়ার কথা বলা হয়েছে। চার্জশিট গঠনের তিন মাসের মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লোকসভায় আজ এই বিল নিয়ে আলোচনায় কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে আইনকে আরও কঠোর করার লক্ষ্যে এই সংশোধনী

0: আনা হয়েছে। ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতিশ্রুতি এই বিলের মাধ্যমে পুনর্ব্যক্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অন্যান্য রাজনৈতিক দলের শাসনে থাকা বিভিন্ন রাজ্যেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে ডক্টর সিং উল্লেখ করেন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
2: সংসদে বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করে ডক্টর সিং বলেন, গুরুত্বপূর্ণ এই বিল নিয়ে আলোচনার সময় বিরোধীরা কোনো মতামত বা পরামর্শ দেওয়ার বদলে বিল নিয়ে রাজনীতি করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অসংসদীয় ভাষা প্রয়োগের সমালোচনা করে তিনি একে দুর্ভাগ্যজনক আখ্যা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি শ্রী গান্ধীর অভিযোগের জবাবে ডক্টর সিং বলেন, বিক্ষুব্ধ জনতার উপর কোনো গুলি চালানো হয়নি, কেবলমাত্র কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে বলে সরকার বারংবার স্পষ্ট ভাষায় জানিয়েছে। গুলি চালানো না হলে সেই গুলি চালানো নির্দেশ কোন কর্তৃপক্ষ দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। তাছাড়া গুলি চালানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের রয়েছে, মন্ত্রীর হাতে নেই।
1: कल ही प्रधानमंत्री जी ने एक टास्क फोर्स का भी ऐलान किया है टू रिकमेंड रिफॉर्म्स टू मेक द एग्जाम सिस्टम्स लीक प्रूफ। उसमें कुछ एक बड़े वरिष्ठ लोग सम्मिलित किए गए और साथ ही साथ जो राधा कृष्ण कमेटी गठित की गई थी 22 जून 2024 में, उसमें से जो 46 की रिकमेंडेशंस थी उसमें से भी 35 इम्प्लीमेंट हो चुकी है।
2: এর আগে জনতা দল ইউনাইটেডের সাংসদ দিলেশ্বর কামাদ আলোচনায় অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই বিল সংসদে পেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বিলটির বিরোধিতা করে আরএসপি সাংসদ এন কে প্রেমাচন্দন বলেন, বিলটি উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। যেসব সংশোধনী এই বিলে আনা হয়েছে সেগুলি লোক দেখানো ছাড়া আর কিছু না।
0: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। দেশের সমগ্র শিক্ষা বাজেটের তুলনায় নিট ইউজি পরীক্ষা গ্রহণের খরচ বেশি বলে তিনি অভিযোগ করেন। শ্রী গান্ধী বলেন, ছাত্রছাত্রীদের নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ কোনো হিংসা বা ঘৃণা থেকে উঠে আসেনি, এটি যুব সমাজের গভীর অনুভবের ফসল। সব রাজনৈতিক দলেরই এই অনুভবের মর্যাদা দেওয়া উচিত।
3: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence. This was not hatred. This was deep expression of the future generation of this country. And I feel that all political parties must respect this expression.
0: সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র বিরোধিতা করে শ্রী গান্ধীর ক্ষমা প্রার্থনার দাবি তোলেন।
4: কোন সা অর্ডার হে ও অর্ডার পে আপনি নিকাল কে বাতাইয়ে আপনে কাহা হোম মিনিস্টার নে অর্ডার দিয়া হে ফায়ারিং কে লিয়ে আপ ও অর্ডার কো কপি নিকালিয়ে আপ বাতাইয়ে কিসনে আপকো বাতায়া কোন সা অর্ডার নাম্বার কিস ব্যক্তি কো কাহা হে কোন সা অধিকারী আপ কপি নিকাল করকে সদন মে রাখিয়ে এসা নাই হো সকতা হে চর্চা এসা নাই হো সকতা হে কুছ ভি মন মে চাহেগা বোল করকে আপ ভাগ জাইয়ে হেডলাইন বতোর দে কে লিয়ে এসা নাই হো সকতা ইয়ে ভারত কা সংসদ হে ইয়া জিম্মেদারি কা সাথ বোলনা চাহিয়ে।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও রাহুল গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার অনুরোধ করেন এবং কোনো প্রমাণ ছাড়া অভিযোগ না করার পরামর্শ দেন।
5: आप माननीय सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को व्यवधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है।
0: মাঝে দুবার মুলতুবির পর প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হলে লোকসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পাশ হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সরকারি পরীক্ষার পবিত্রতা লঙ্ঘন করার দুঃসাহস যারা দেখাবে তাদের কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা এবং তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করার জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই বিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন করার চেষ্টা করবে তারা যাতে আইনের মাধ্যমে শাস্তির সম্মুখীন হয় তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার সব ধরনের প্রচেষ্টা করবে।
0: জাতীয় গরিমার অপমান প্রতিরোধে রাজ্যসভায় আজ এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার রাখার অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিলটি 1971 সালের এ সংক্রান্ত আইনের সংশোধনী। এই বিলে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের সমমর্যাদা সম্পন্ন বলে ঘোষণা করা হয়েছে। এর কোনো অমর্যাদা হলে 3 বছর পর্যন্ত

0: তো কারাবাস, জরিমানা অথবা উভয়ই হতে পারে। বিল নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এটি কেবলমাত্র আইনের পরিবর্তন নয়, এটি ভারতের জাতীয় চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ এবং ভারত আত্মার প্রতি যৌথ দায়বদ্ধতার প্রতিফলন। তিনি বলেন, 1971-এ এই সংক্রান্ত আইনের মাধ্যমে জাতীয় পতাকা, সংবিধান এবং দেশের জাতীয় সঙ্গীত জনগণমনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা হয়েছিল। তিনি আরও জানান, বর্তমান আইনের মতোই বন্দে মাতরম সঙ্গীতকে অপমান করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ।
1: राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
2: উল্লেখ্য, 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান রচনা করেছিলেন। 1935 সালে জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি থাকাকালীন বন্দে মাতরমের দুটি অনুচ্ছেদ গ্রহণ করার কথা বলেছিলেন বলে শ্রী রায় দাবি করেন। অন্যদিকে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি থাকাকালীন সমগ্র বন্দে মাতরম গানটির একটি মর্যাদাপূর্ণ সাংগীতিক রূপ দেওয়ার জন্য তিমিরবরণ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, 1947-এর 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওমকারনাথ ঠাকুরকে সমগ্র বন্দে মাতরম গানটি আকাশবাণীতে সকাল 6:30 প্রচারের জন্য অনুরোধ করেন। শ্রী রায় বলেন, 1950-এর 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভায় বন্দে মাতরম গানটিকে জনগণমনের সমান মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, বন্দে মাতরমের বিরোধিতার অর্থ জাতীয় গৌরবের অপমান। এর আগে আলোচনার সূত্রপাত করে বিজেপি সাংসদ রাধামোহন দাস আগরওয়াল বলেন, গত 123 বছর ধরে বন্দে মাতরম গানকে অশ্রদ্ধা করা হয়েছে। এই গানেই অনুপ্রাণিত হয়ে হাজার হাজার বিপ্লবী দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। 1923-এ কংগ্রেসের একটি অধিবেশনে তৎকালীন কংগ্রেসের সভাপতি বন্দে মাতরমের অমর্যাদা করেছিলেন বলে শ্রী আগরওয়াল অভিযোগ করেন। বিলটি পাশের পর সংসদের উচ্চকক্ষের সদস্যরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় উত্থাপন করেন। এরপর রাজ্যসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
0: দেশে ফরেন্সিক পরীক্ষার পরিমণ্ডল আরও শক্তিশালী করতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ভয়া তহবিল সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এজন্য প্রায় 4,800 কোটি টাকারও বেশি সংস্থান রাখা হয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে অত্যাধুনিক ডিএনএ পরীক্ষা এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য এবং নেশার উপাদান শনাক্ত করার জন্য ওই পরীক্ষাগারে নতুন যন্ত্রপাতিও আনা হয়েছে। শ্রী কুমার জানান, হায়দ্রাবাদে ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল প্রতারণা এবং সাইবার অপরাধ শনাক্ত করতে সুবিধা হবে। এছাড়া মহিলাদের নিরাপত্তার লক্ষ্যে 6টি অতিরিক্ত ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি গড়ে তোলার অনুমোদনও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
2: প্রায় 6 দশক পর দেশ বামপন্থী উগ্রবাদ থেকে মুক্ত হয়েছে বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বামপন্থী উগ্রবাদ দমনে 2015 সালে জাতীয় নীতি গ্রহণ করা হয়। বর্তমানে কোনো জেলায় আর এই উগ্রবাদের কবলে নেই বলে শ্রী রায় জানান। উগ্রবাদ দমন পরবর্তী অধ্যায়ে সরকার স্থানীয় স্বায়ত্তশাসন, কল্যাণমূলক প্রকল্প এবং আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের ওপর বিশেষ জোর দিচ্ছে।
0: এদিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ পাঁচ মহিলাসহ 8 মাওবাদী আত্মসমর্পণ করেছে। বিজাপুরের পুলিশ সুপার উমেশ গুপ্ত জানিয়েছেন, তাদের প্রত্যেকের মাথার জন্য মোট 49 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী মাওবাদীরা ছত্তিশগড়ের বাসিন্দা এবং তারা দীর্ঘ সময় ধরে ঝাড়খণ্ডে সক্রিয় ছিল।
2: ভারতীয় নৌবাহিনীর জন্য কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটের 7ম জাহাজ মছলিপত্তনম আজ জলে ভাসানো হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মছলিপত্তনম জাহাজটি জলের নিচে নজরদারি, সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ও স্বল্প গভীরে সামুদ্রিক অভিযান করার পাশাপাশি মাইন প্রতিরোধী যুদ্ধের জন্য সক্ষম। মন্ত্রক আরও উল্লেখ করেছে, এই জাহাজটি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে এবং সামুদ্রিক এলাকা সম্পর্কে সচেতনতা বা মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বৃদ্ধি করবে। উল্লেখ, অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক বন্দরনগরী মছলিপত্তমের নামানুসারে জাহাজটির নামকরণ গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। 80%-এরও বেশি দেশীয় উপাদান এবং প্রযুক্তির ব্যবহারে তৈরি তৈরি এই জাহাজটি ভারতের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর কর্মতৎপরতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে বলে আশা করা হচ্ছে।
0: বায়ুর গুণমান কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পরিবর্তন

0: যানবাহন নবীকরণ সংক্রান্ত একটি উদ্যোগ অনুমোদন করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পুরনো ও বেশি মাত্রায় বায়ু দূষণকারী ট্রাক ও বাসগুলিকে সরিয়ে তার জায়গায় অপেক্ষাকৃত কম দূষণকারী BS6 মানদণ্ডযুক্ত এবং বৈদ্যুতিক যানবাহন ইভি চালু করা। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নের এলাকার মধ্যে রয়েছে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল এবং হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের NCR-ভুক্ত বিভিন্ন জেলা। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় 190,000-এরও বেশি ট্রাক এবং 16,000-এরও বেশি বাস অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন্যপ্রাণী প্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, বিশ্বে বন্য বাঘের সংখ্যার নিরিখে ভারত শীর্ষস্থানে রয়েছে। এই সাফল্যের মূলে রয়েছে বাঘের আবাসস্থল সংরক্ষণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং চোরা শিকার বিরোধী প্রয়োজনীয় পদক্ষেপ। এছাড়াও বনকর্মী, বিজ্ঞানী এবং স্থানীয় সম্প্রদায়ের অটল নিষ্ঠার কথাও তিনি এর সঙ্গে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সারা বিশ্বে যত বাঘ আছে তার 70% ভারতে রয়েছে। তিনি বলেন, ভারতের বাঘ সংরক্ষণ প্রচেষ্টা প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি দ্বারা চালিত। তিনি জানান, বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং উন্নয়নের মাধ্যমে বাঘ সংরক্ষণের যে কাজ চলছে তার প্রতি দেশ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি বনকর্মী, বিজ্ঞানী ও সংরক্ষণের সাহায্যকারীদের ভূয়সী প্রশংসা করেন।
0: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে দায়ের করা কয়লা খনি কোল ব্লক বরাদ্দ সংক্রান্ত ফৌজদারি মামলাটি আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচি ও ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যান্যদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলা সংক্রান্ত CBI এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করছে এবং এই বিষয়টি এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।
1: ওড়িশার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বর্ষণ ও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যায় 4 প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। উত্তাল বৈতরণী নদীর অববাহিকায় কেওনঝড়, যাজপুর ও ভদ্রক জেলার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ময়ূরভঞ্জে ও বালেশ্বর জেলায় বন্যা স্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরকারি সূত্র অনুযায়ী প্রায় 380,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কাজ চললেও মহানদীর উজানে টানা বৃষ্টির ফলে নদীতে মাঝারি ধরনের বন্যা হওয়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর নোয়াপাড়া, কালাহান্ডি, নবরঙ্গপুর ও কোরাপুট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে, যার কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে পর্যালোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর শর্মা জানান, শ্রী শাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। অন্যদিকে অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও এবং যোরহাটে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। ধীরে ধীরে অধিকাংশ প্লাবিত এলাকা থেকে বন্যার জল নেমে যাচ্ছে, যদিও কিছু এলাকা এখনও জলমগ্ন রয়েছে। অধিকাংশ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সহ জরুরি পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির জন্য দেশের ঐতিহ্যশালী শিল্পকলার ধারাবহনকারী 12 শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শিল্পকর্ম দেখেন। প্রসঙ্গত, এই কর্মসূচির কারণে বেনারস মুরাল, থাঙ্কা, নায়ক, কেরালা মুরাল, বসৌলি, সুরপুর এবং মহীশূরের মতো বিভিন্ন শিল্পধারার প্রতিনিধিত্বকারী শিল্পীরা বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচিটি প্রকৃতপক্ষে ভারতের শৈল্পিক ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0: বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজ দুপুর 2:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু শিল্পী। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিল্পী অমিয় রঞ্জন দীর্ঘদিন তালিম পেয়েছিলেন তাঁর বাবা সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। আকাশবাণী এবং দূরদর্শনের প্রখ্যাত শিল্পী অমিয় রঞ্জন রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল সঙ্গীতের অধ্যাপনা করেছেন।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বর্ণপরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, সমাজ সংস্কারক, মহান শিক্ষাব্রতী, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পশ্চিমবঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
0: সারা দেশ জুড়ে আজ যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা।

0: গুরু পূর্ণিমার পূর্ণ দিনে গুরুকে পুজো করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভক্তরা। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। কথিত আছে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। গুরু পূর্ণিমার পূর্ণ দিনে ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পুজো করে থাকেন অনেক ভক্ত। এবার বিদেশের খবর।
1: হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজের ওপর সাম্প্রতিক হামলার তীব্র বিরোধিতা করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, এই অঞ্চলে কিছুদিন সংঘাত বিরতি দেখা গেলেও সম্প্রতি আবার উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জিএফএস গ্যালাক্সি, এমটি আল ওয়াহিয়া ও এমটি মোম্বাসা সহ বেশ কয়েকটি জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে। আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ব্যবস্থা ফিরিয়ে আনা এবং বাণিজ্য ক্ষেত্রে নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
2: Middle East, which is West Asia, is a region of immense importance to India. Our stakes in the security and stability of the region are high. India's trade and energy supply chains are strongly linked to this region. With bilateral annual trade of around $180 billion, accumulative foreign direct investment of over $31 billion and remittances of more than $52 billion from GCC alone, these linkages have direct implications for our economy and energy security. Around 10 million Indians live and work in the Gulf region. Their safety and well-being are a key priority for us. After a brief pause in the ongoing conflict in the region, there has been a worrying resumption of attacks and escalation of hostilities. This is deeply concerning and India calls for an immediate de-escalation of tensions.
0: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আজ দাবি করেছে, তাদের এরোস্পেস ফোর্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডনের একটি মার্কিন বিমান ঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরকে লক্ষ্য করে আঘাত হেনেছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন সামরিক হামলার উপযুক্ত জবাব দিতেই এই আঘাত হানা হয়েছে। একই সঙ্গে তারা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি এবং তাদের অনৈতিক পদক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যদিও সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।
1: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান অস্থিরতার আবহ অব্যাহত রয়েছে। অন্যদিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনার গুলিবর্ষণের ঘটনায় 40 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের একটি সংগঠন জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো এক জরুরি আবেদনে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে। জানা গেছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির একটি শান্তিপূর্ণ মিছিল রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদ যাওয়ার পথে এই হত্যাকাণ্ড ঘটে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে বলেছেন, বাক স্বাধীনতা খর্ব করা এবং শান্তিপূর্ণ জনসমাবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপের মতো ঘটনা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরোধী। অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের 13টি বেসরকারি বিদ্যালয়ের নিবন্ধন বাতিল করেছে। স্কুলের ব্যবস্থাপক পর্ষদ, কর্মী ও শিক্ষার্থীদের এই বিক্ষোভে অংশগ্রহণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
0: জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমামোতো এলাকায় গতকাল এক বিধ্বংসী ভূমিকম্পে 13 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয়কেন্দ্রগুলিতে ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে। কিউশু শিনকানসেন বুলেট ট্রেন চলাচল এবং কিছু বিমানবন্দরের স্বাভাবিক কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেনা ও জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, 36,900 বেশি বাড়ি এখনও বিদ্যুৎহীন রয়েছে এবং কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই পরিস্থিতি মোকাবিলায় জাপানের জনগণ ও সরকারের প্রতি ভারতের সমর্থন জানিয়েছেন।
1: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে 780 কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন। দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর একটার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 100 কার্টনে মোট 620 আনারস বাংলাদেশে পৌঁছয়। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার পঙ্কজ জ্যোতি দাস এই উপহার গ্রহণ করেন। এখন খেলার খবর।
0: গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে ভারতের

0: পদক জয়ের ধারা অব্যাহত। 51 কেজি বিভাগে সেমিফাইনালে উঠে ভারতের জন্য অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বক্সার সাক্ষী চৌধুরী। শেষ চারের লড়াইয়ে ওঠার পথে তিনি উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রায়ার্সকে 5-0 ব্যবধানে পরাজিত করেন। লাভলিনা বরগোহাঁই, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস এবং যাদুমণি সিং এর পর সাক্ষী হলেন পঞ্চম ভারতীয় বক্সার যিনি চলতি গেমসে ভারতের পদক নিশ্চিত করলেন। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলেট গুলবীর সিং। স্কটসটাউন স্টেডিয়ামে তিনি 27:49.78 সময় নিয়ে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন। কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন তিনি। এছাড়া ভারত তুলনায় সাফল্য এসেছে ভারতের। মহিলাদের 69 কেজি বিভাগে মোট 227 কেজি ওজন তুলে রূপো জিতেছেন হরজিন্দর কৌর। এটি গ্লাসগো গেমসে ভারত তুলন থেকে ভারতের সপ্তম পদক। এর আগে 2022 সালের বার্মিংহ্যাম গেমসেও ব্রোঞ্জ জিতেছিলেন হরজিন্দর। এসব সাফল্যের উপর ভর করে গ্লাসগো গেমসে ভারতের মোট পদক সংখ্যা গিয়ে পৌঁছল 12। এছাড়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাটে তাজিন্দর পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। তাজিন্দর 20.14 মিটার ছুঁড়ে আজ দ্বিতীয় ও সমরদীপ 19.95 মিটার ছুঁড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। ভারতের বক্সাররাও দারুণ পারফরমেন্স করেছেন। পুরুষদের 90 কেজির বেশি ওজনের বিভাগে নরেন্দর সামুয়ার মাইকেল সেকোকে 3-2, 80 কেজি বিভাগে অঙ্কুশ সেসেলসের জেড মিককে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 200 মিটার দৌড়ে অনিমেষ কুজুর সেমিফাইনালে উঠেছেন। 20.46 সেকেন্ড সময় নিয়ে তিনি আজ সপ্তম স্থানে শেষ করেন। অন্যদিকে 200 মিটার ফ্রিস্টাইল সাঁতারে ভারতের অনিশ কুমার, সুনীল কুমার গৌড়া ও সুজন দুজনেই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন।
1: আর্মেনিয়ায় এশিয়ান ওপেন কাপ ক্যারাটেতে পুরুষদের 65 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন আলিপুরদুয়ার জেলার আশিস দর্জি। বছর 25-এর এই যুবক ভুটান সীমান্ত শহর জয়গার ছোট মেচিয়া বস্তির বাসিন্দা।
0: আজ মোহনবাগান দিবস। এই উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহনবাগান মাঠে পালিত হচ্ছে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস আগামী 1 আগস্ট পালিত হবে। এবার ভারত গৌরব সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আগামীকাল সূর্যি সংঘের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে বিকেল 3টে।
1: ইডেনে আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবির ক্লাব হাউসে দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়। দল নির্বাচনী বৈঠকের পর নির্বাচকরা কথা বলেন সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
0: এবার দৃষ্টিকোণ। অভিনেতা জনি ওয়াকারের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

প্রথম জীবনে তৎকালীন বোম্বেতে বাস কন্ডাক্টর ছিলেন তিনি। যাত্রীদের বিনোদন জুগিয়ে যেতেন। আশা ছিল কোনোদিন এমন কেউ তাকে দেখবেন যার মাধ্যমে তিনি পেয়ে যাবেন রূপলীর স্বপ্নলোকের ঠিকানা। স্বপ্ন সত্যি হল। শোনা যায় কোনোভাবে বলরাজ সাহানি তাকে দেখেন আর হিন্দি ছবির জগৎ পায় জনি ওয়াকারকে। আসল নাম বদরুদ্দিন খান জামালউদ্দিন কাজী। জনি ওয়াকার নামটি গুরুদত্তের দেওয়া, স্কচের একটি ব্র্যান্ড। গুরুদত্ত বালি ছবিতে এক মদ্যপের ভূমিকার জন্য তাকে বেছে

শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত সংশোধনী বিল লোকসভায় পাশ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এই বিলে দ্রুত বিচার এবং কঠোর সাজা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0: শ্রী অমিত শাহ এই বিল পাশ হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
1: জাতীয় গরিমার অপমান প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পাশ। এই বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের সমমর্যাদা বন্দে মাতরমকে।
0: প্রায় ছ দশক পর দেশ বামপন্থী উগ্রবাদ থেকে মুক্ত হয়েছে বলে সরকার জানিয়েছে।
1: বায়ুর গুণমান সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কেন্দ্র যানবাহন নবীকরণ সংক্রান্ত উদ্যোগ পরিবর্তন অনুমোদন করেছে।
0: ওড়িশায় অবিরাম বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজের উপর সাম্প্রতিক হামলা তীব্র বিরোধিতা করেছে ভারত।
0: পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাক সেনার গুলি বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।
1: জাপানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু।
0: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। আজকে সিনেমা জগতে আমাদের সঙ্গে আছেন বিজয় চৌধুরী। বিজয় চৌধুরী একদিকে বলা যায় অসামান্য স্থির চিত্রগ্রাহক, আবার তার অনন্য কিছু কৃতিত্ব আছে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। তো বিজয়কে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাদেরও।
1: বিজয়, আমি এটা প্রথমেই চলে যাই যে এই যে আমাদের মানব সভ্যতার ইতিহাসে আমাদের প্রজন্মের দেখা একটা কালো সময়, এক অর্থে করোনা কাল, প্রসার ভারতী ট্রাস্টের বরাতে ফিনি একটা ছবি তুমি করেছিলে, সেইটা দিয়ে আমি আগে শ্রোতাদেরকে জানাই যে কি অভিজ্ঞতা সেটা, তারপরে তোমার অন্যান্য সমস্ত কথা জানবো।
2: হ্যাঁ, প্রথম কথা হচ্ছে করোনার সময় এটা তো আমার মতো সবারই একই অভিজ্ঞতা আর কি, মানে সারা পৃথিবী জুড়েই এটা। সত্যি করে বলতে কি, করোনা অতিমারিতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা সেটা পুরো স্তব্ধ হয়ে যায়। তো এবার আমার একটা যেটা হয়, আমি করি যখন কোনো কিছু আমার একটা অবস্ট্রাকশন আসে, বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে আর কি, ধরুন আমি বিশাল কিছু পারি না, ধরুন একটা আমি দীর্ঘদিন ধরে ছবি তুলে আসছি, আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড গভর্নমেন্ট আর্ট কলেজের। তো গভর্নমেন্ট আর্ট কলেজে আমি বিজ্ঞাপন জগতে কাজ করেছি এবং বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমি দেখেছি ফ্রিডমটা একটু কম, সেখানে ক্লায়েন্টের একটা চাপ থাকে। তো আমি ফটোগ্রাফির মধ্যে কিন্তু আমি খুঁজে পেলাম সেই ফ্রিডমটা, কেউ কিছু বলার নেই, ভালো খারাপ আমার নিজের। তো এই করতে করতে আমি কলকাতা শহর, তার রাস্তাঘাট, জনজীবন, এদের উপরে আমি দীর্ঘদিন ধরে ছবি তুলি। এইবারে করোনাটা আসার ফলে আমার সেটা বন্ধ হয়ে গেল একদম ঘরের মধ্যে আমি, এবং আমি সত্যি করে বলতে কি প্রপার ক্যালকাটা নেই, একটু মফস্বলে থাকি কন্যাগড়ে। তো এবার তো আমার কিছু করতে হবে, আমার স্বাভাবিক বাড়ির কাজকর্ম পড়ে যে সময়টা হয় কি করব, আমি তো বেরোতে পারছি না। তখন আমি করলাম কি, আমার বাড়ির আশেপাশ এবং আমার বৃদ্ধ মা বাবা, আমার মেন চিন্তা আমার মা বাবাকে আমি কিভাবে সার্ভাইভ করাবো আর কি, এটা বিশাল একটা আমার টেনশন। তো সেই সিস্টেমটাতে আমি যেতে গিয়ে দেখলাম শুধু আমার মা বাবা না, ফরে ঘরে যাদের ছেলেমেয়েরা দিল্লি ব্যাঙ্গালোরে থাকে তাদের মা বাবাদের কি দুর্দশা, একাকিত্ব। তো আমি সেই নিয়ে আমার নিজেরই আমি ঠিক আছে শুটই করি। তো এবার আমি স্টিল ফটোগ্রাফি তো প্রচুর করেছি এবং আমি ভিডিও এর আগে থেকে শুরু করে দিয়েছি অলরেডি মুভিং ইমেজ। তো করছি, করতে করতে এবার আমি দেখলাম যে বেশ ভালোই লাগছে আর কি, মানে নিজের ঘর, তারপরে জানলা দিয়ে যেটুকুনি দেখা যায়, লোকজন কিভাবে যে লোকটিকে স্বাভাবিক হেসে চলে বেড়াতে একটা ভীত হয়ে
1: আতঙ্কিত আতঙ্কিত মানুষ।
2: তো এবার হঠাৎ দেখলাম পিএসবিটি একটা
1: প্রসার
2: ভারতী ট্রাস্ট ইনভাইট করছে চ্যালেঞ্জ নাম দিয়ে করোনা অতিমারির উপর একটা ফিল্ম,
1: আচ্ছা,
2: এবং 10 মিনিটস এর অল ওভার ইন্ডিয়া প্রফেশনাল অ্যামেচার ক্যাটাগরি। তো আমার যে এডিটার ছেলেটি আমারই পাড়ারই, তাকে আমি বললাম যে দেখো এরম এরম রয়েছে, তুমি কি রাজি আছে? বলে হ্যাঁ, আমারও তো এই অবস্থা, চলুন না এটা নিয়ে অন্তত এনগেজ থাকি। আমরা দুজনে একটা জায়গায় এলাম, এসে ওটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি তো আমার কাজকর্ম করছি, আমি এবার ভুলেও গেছি, ঠিক আছে দিয়েছি, কেন না প্রফেশনাল ক্যাটাগরিতে দিয়েছি, তাবড় তাবড় লোকজন আছে ইন্ডিয়াতে। তো হঠাৎ আমাকে একটি ছেলে, সেও ফিল্ম লাইন আছে, জুনিয়ার ছেলে, কলকাতায় থাকে, ফোন করলো যে বিজয়দা তুমি কি এরকম দিয়েছিলে? আজ এসব তো দিয়েছিলাম অনেকদিন আগে। আরে তুমি দেখোনি? আজকে কি বলে, আরে তোমার ছবিতে অ্যাওয়ার্ড পেয়েছে। তাই বলে দাদা আমি তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি। এবার পাঠালে দেখলাম 3টে প্রফেশনাল ক্যাটাগরিতে বেস্ট অ্যাওয়ার্ড, সেই 3টের মধ্যে 2টো অ্যাওয়ার্ডই আমাদের ছবিটা পেয়েছে।
1: দুটো
2: 3টের মধ্যে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, আর আরেকজন পেয়েছে বেস্ট ফিল্ম হিসাবে, সে দিল্লির ছেলে।

এসব প্রফেশনাল ছেলে, মানিটারিও খুবই ভালো অ্যামাউন্ট, সেটা তো খুবই ভালো হলো। তারপরে তো ওরাও যোগাযোগ করলো, সব কিছু হলো। তারপরে ওরা বললো যে ইন্ডিয়াতে যতজন অ্যাওয়ার্ডই হয়েছে এই কম্পিটিশানটাতে, আমরা প্রপোজাল চাইছি, তো আপনিও একটা প্রপোজাল দিন। আমার যে এডিটার ছেলেটি, সে বললো, আমার খুব একটা ইচ্ছে ছিল না, বললো আরে না বিজয়দা দিয়ে দিন আপনি, খুবই একটা অন্যরকম হতে পারে। তাই যে ঠিক আছে দেখো করোনা নিয়েই দিই, তো করোনা নিয়ে দিলাম। আমার ফটোগ্রাফার হিসাবে একটা

0: আমি কিছু ইমেজ অলরেডি কালেক্ট করা শুরু করলাম, কেননা এটা দেখি না, এটা শুনেছি প্লেগের পরে একটা মহামারী আছে, অলরেডি কিছু শুট করা হয়েছে। তারপর রাত্রিবেলা লোকাল এরিয়াতেও আমি বেরিয়ে ছবি তুলতাম। এইবার যেটা হলো, তো আমি এই প্রপোজালটা দিলাম, ওরা দেখলাম যে ডিরেক্টর সে চিঠি লিখলো, বললো আমরা ভেরি প্লিজড আপনার এই কনসেপ্ট দেখে, এটা একটা খুব পার্সোনাল জার্নি, আপনি এটা করুন, আমরা ফান্ডিং করবো। তো এবার এটা নিয়ে শুরু হলো। তো আমি এইবার এই একজন ফটোগ্রাফার, একটা ভালো লাগার শহর, দীর্ঘদিন ধরে যাপন করছে এই শহরে, কলকাতা শহর কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেনা উলি গলি ডেকার্স লেন গম গম করতো, সেই ডেকার্স লেন শ্মশান সব তো পালিয়ে চলে
1: গেছে,
0: ডালহৌসি যে ঘুরতাম মনে হচ্ছে তো অন্য শহর, একটা অন্য জায়গা, আমার চেনা নয়। দিনের বেলা আপনার গা ছমছম করছে, অজানা আতঙ্ক, কিছুই নয়, দেখতেও পাচ্ছি না কিছু, কেমন একটা ভীত। এবং এই কাজ করতে করতে তারপরে আমিও করোনা এফেক্টেড হয়ে গেলাম, জানি না কিভাবে। তো এবার আমাকেও হসপিটালাইজ হতে হলো, করোনা ওয়ার্ডে আমাকে নিল, ওটা একদম রেড জোন,
1: সেখানে ক্যামেরা অ্যালাউ করেছে
0: না, না ক্যামেরা ছিল না আমার, একটা স্মার্টফোন ছিল।
1: আচ্ছা, তাতেই
0: আমি সত্যি বলতে যা টুলস পাওয়া যায় আমি সেটাই, আমি দেখলাম যে লোকগুলো করছে এবং আমি একমাত্র নর্মাল ড্রেসে রয়েছি, আমি একটা কেবিনে ছিলাম, আসছে যাচ্ছে ঘন্টা ঘন্টা সব জিনিসপত্র মাপছে, আমার প্রেশার থেকে শুরু করে ব্লাড
1: অক্সিজেন,
0: এবার তারা আসছে পিপি কিট পরে, আমার মনে হচ্ছে চাঁদে যাওয়ার সময় লোকগুলো
1: সেই
0: হচ্ছে, আমি যেন অন্য জগতের
1: লোক।
0: তো এই নিয়ে আমি এই ছবিটা করলাম এবং ওটা শেষ হয়েছে, ওটা ওদেরকে জমাও দিয়ে দিয়েছি।
1: আচ্ছা, তোমার তো ছবি অনেক আন্তর্জাতিক উৎসবেও পুরস্কার
0: পেয়েছে। হ্যাঁ, সেটা পেয়েছে, কিন্তু আমি বেসিক্যালি মুভিং ইমেজটা বিশাল দিন ধরে করছি না, আমি মুভিং ইমেজটা ধরুন 2014 থেকে আমি শুরু করেছি।
1: তোমার একটা অসামান্য ছবি আমি ক্ষত দেখেছিলাম, ক্ষত একটা অন্যরকমের কাজ। এবং শ্রোতাদের বলছি যে এই যে আমাদের বিশাল বিশাল অট্টালিকা মতো বাড়ি ছিল কলকাতা বা বিভিন্ন, মানে হুগলি জেলাতেও প্রচুর পাওয়া যাবে এরকম, সেই বাড়িগুলো যখন ভেঙে চুরমার করে নতুন কিছু তথাকথিত আধুনিকতার পরত লাগে, বা মল গড়ে ওঠে কি কোনো সুপার মার্কেট গড়ে ওঠে কি হাউসিং কমপ্লেক্স গড়ে ওঠে, তার আগে যে ভাঙা চোরাটা চলে না, যেটা হয়তো যারা খুব ঐতিহ্য ভালোবাসেন, ক্লাসিক গথিক স্ট্রাকচার পছন্দ করেন, তাদের বুক ভেঙে যাচ্ছে সব। অসামান্য বিজয় ছবি তুলেছিলেন সাদা কালোতে, সেটা আমরা দেখেছিলাম 2017 নির্মাণ মনে হয়, এবং 18 সালে বেশ কিছু পুরস্কারও পায়। তো এরপরেও তো আমার মনে হয় তুমি কিছু কাজ করেছো যেটা আন্তর্জাতিক ছবি পাঠিয়েছো।
0: এরপরে আমি ধরুন আমার মাই সন অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার, সেটা নিয়ে কাজ করেছি, সেটা এখন ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছে আর কি। এই নিয়ে আরেকটা আমি কাজ করেছি, সেটা এখনও আমার তো ওই তাড়াহুড়োটা নেই, তো শ্যুটটা আমি 2014 থেকেই শুরু করেছি। ওই ছবিটা হচ্ছে এই যে, সেটা এখন খুবই স্তিমিত হয়ে এসছে, তারকেশ্বরে একটা জার্নি হয় জানেন কি, হেঁটে হেঁটে যায় শ্রাবণ মাসে বেসিক্যালি, তো আমরা জানি এটা যাচ্ছে সেই দেখি। এইবার ওটার ভেতরে যদি আপনি ঢোকেন, ওটা একটা না অন্য জগৎ, যে লোকটা ধরুন একটা দারুণ চাকরি করে, কেউ হয়তো লয়ার, আমি এরকম মিটও করেছি, তারা ওই যে জার্নি করছে শ্যাড়াফুলি বা কেউ কালীঘাট থেকে জল নিয়ে গঙ্গার পাড় থেকে হেঁটে যাচ্ছে, এবং সেই লোকটা যখন ক্লান্ত হয়ে ওপেন রাস্তার উপরে সে চিত হয়ে শুয়ে আছে, আপনি ভাবতে পারবেন ওকে এমনি সময় যদি বলেন লাখ টাকা দেবো, সব আপনাকে হয়তো
1: শ্রেণীচ্যুত হয়ে গেছে বলা যেতে পারে, মানে স্ট্যাটাস সব
0: অন্য একটা না,
1: এটা কি ভক্তি থেকে হয়
0: আমি জানি না, অন্য একটা জিনিস কিছু কাজ করে আর কি,
1: ভক্তিরসই হওয়া উচিত,
0: ভক্তিরস হোক। আর আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা বলে দাদা ভক্তি কি না জানি না, কিন্তু তারা বলছে যে এই জার্নিটা আমাদের অসাধারণ লাগে, মনে হয় কি যা গা হাত পা ব্যথা হচ্ছে আর যেমন, কিন্তু আমার যখন এই আসে না তখন মনে হয় না আরেকবার যাই, এই যে একটা উন্মাদনা, তল বেদে বলে এখানে জানেন তো কে নিচু কে উঁচু কে কি জাত কে কায়স্থ কে ব্রাহ্মণ, একটা মনে হচ্ছে না একটা জার্নি আর কি, মহামিলনের জার্নি বলে।
1: শিবের যে অন্য ইমেজ যেটা পাই লৌকিক যে বইয়ে, সেই অর্থে কোনো শ্রেণীভেদ থাকে না আর কি, সবাই মিলে
0: একদম। এবং একজন আমাকে খুব ভালো বলেছে, সে বলছে বেসিক্যালি এটা মনে হয় যেন মানব ধর্ম একটা, মানুষেরই আর কি যে মিলন একটা যোগাযোগ,
1: ধর্মযাত্রা বটে কিন্তু মানবযাত্রা,
0: মানবযাত্রা।
1: এটা তুমি রাতের পর রাত শুট করতে?
0: হ্যাঁ, আমি দীর্ঘ মানে দীর্ঘ বছর ধরে ওই টাইমটাকে আমি ধরতাম একদম, হাফ প্যান্ট গামছা পরে ওখানে যেত। তো এটা নিয়ে আর কি আরেকটা কাজ, সেটাও একটু শেষের দিকে করোনার জন্যে আটকা হয়ে গেছে, তো আমি আশা করি আর মাস ছয়েকের মধ্যে।
1: তোমার মানে বাড়িতে কি কোনো শিল্পচর্চার ইতিহাস ছিল?
0: না, আমার বাড়িতে কোনো সেইভাবে শিল্পচর্চার সেরম ইতিহাস ছিল না, একটা দিকে আমি মা বাবার কাছে ঋণী, আমি পড়াশোনায় একদম ভালো ছিলাম না। এবার পড়াশোনার উৎপাত থেকে বাঁচার জন্যই আর্ট কলেজে ঢুকে যাই একদম, আমি যে শিল্পী হবো
1: তাহলে ছবি আঁকতে
0: ইন্ডিয়ান আর্ট কলেজে পড়ি, তখন আমি 11-12 ক্লাস পড়ি, তুই আর কেন থাকবি, চল আমার সঙ্গে কলকাতা চল, আমি ড্রয়িং করবো, তুই দেখবি, তুইও একটু আঁকতে থাক।

0: দেখবি ওই করতে করতে না আমার একটা কেমন হয়ে গেল, লোকজন বন্ধু বান্ধব সার্কেলটা ভালো, আমি এবার নামা খাওয়া ছেড়ে ওই করতে থাকলাম অ্যাডমিশন।
1: তবে বাড়ি থেকে অনুমতি পেয়েছো?
0: বাড়ি থেকে আমাকে কোনো বাধা দেয়নি। আমার বাবা একটাই কথা বলেছে, বলে শোনো একটা কথা বলি, তুমি যদি কিছু না করতে পারো আমায় কিন্তু বলো না। আমি বললাম যে না, আমি যদি কিছু করতে পারিও বলবো না, না করতে পারিও তোমাদের কিচ্ছু বলবো না।
1: গভর্নমেন্ট আর্ট কলেজে তুমি কোন ফ্যাকাল্টিতে?
0: আমি ছিলাম ভিজুয়াল আর্ট, মানে যেটা বলে ব্যাচেলর অফ ভিজুয়াল আর্ট, সেটাই। ভিজুয়াল আর্টটা বেসিক্যালি আমাদের এটা হয়, এটা কিন্তু পেন্টিং নয়, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং রিলেটেড কাজ, কমার্শিয়াল বিজ্ঞাপন। খুব ফ্র্যাঙ্কলি বলি, আমার বাবা রাজি হয়েছিল এই কারণে। এক বন্ধু বলেছিল, ও ঠিক আছে হতে চায় হয়ে যাক, সাইনবোর্ডও লিখে কিছু খেতে পেতে পারবো, তো আর বন্ধ হবে না কোনোদিন। বাবা মাকে আবার এটা বলেছে, সেটা শুনেছে।
1: তো তুমি যে পাস করে বেরিয়ে তারপর তুমি এজেন্সিতে চলে গেলে না ফ্রিল্যান্স কাজ করতে?
0: আমি এজেন্সিতে গেলাম, আমি বাটা ইন্ডিয়া অ্যাজ এ ডিজাইনার হিসেবে ঢুকলাম, ফুটনানি চেম্বার তখন হেড অফিস ছিল। ওখানে করতে করতে আমি আমার নিজের ইচ্ছাতে কিছু ড্রয়িং করতাম। তো আমার এক বন্ধু এলো বোম্বে থেকে, তো বলল চল আমার ওখানে একজন ডিলার আছে আর্ট ডিলার, সে খুব পছন্দ করছে, সেও চাইছে কলকাতার কিছু। তো ওই ভদ্রলোক এলো, আর্ট ডিলার এলো কিছু কাজ দেখতে, আমাকে বললো তুইও কাজ নিয়ে দেখা। তাজ বেঙ্গলে উঠেছিলেন, কি কারণে আমার কাজ ভালো লেগে গেল, বললো সোলো এক্সিবিশন করবো তোমার বোম্বেতে, তোমাকে যেতে হবে।
1: কত সাল এটা?
0: এটা 89 এরকম হবে,
1: 89
0: অনেক দিন। বাটাতে বললাম যে আমার তো এরকম বলছে এক মাস থাকতে হবে ওখানে, বলছে এক মাস তো ছুটি দেওয়া যাবে না, চাকরি নমস্কার করে দিলাম চলে গেলাম। এবং ঘটনাচক্রে ওখানে সেই সময় প্রীতিশ নন্দী আসে ইলাস্ট্রেটেড উইকলির এডিটর, এক্সিবিশনে দেখতে এলো, প্রীতিশদা খুব ভালো লেগেছে এই সব ড্রয়িং এর কাজ পেন এনিংকে। এবার আমার যে বন্ধু বোম্বেতে থাকে সে বলে প্রীতিশদা কিন্তু ফটোগ্রাফিও খুব ভালো, বলে তাই নাকি দেখাও তো। আমি কিছু প্রিন্ট ছিল দেখালাম, বলে তুমি টাইমসে আসো তো, গেলাম ভাই ঠিক আছে তুমি এখানে জয়েন করো কাল থেকে। তারপরে ওখানে জয়েন করলাম, ওদের ডিজাইন অফিসার ছিল, কিন্তু আমাকে কাজ করতে তো ফটোগ্রাফি এবং
1: টাইমস অফ ইন্ডিয়া,
0: টাইমস অফ ইন্ডিয়া ইলাস্ট্রেটেড উইকলি ডিপার্টমেন্ট। তারপরে ঘটনাচক্রে আমার বোম্বেটাও খুব একটা মানে ওই গ্ল্যামারাস জিনিস খুব একটা নিতে পারলাম না আর কি।
1: তোমার যারা বিশ্বের ফটোগ্রাফারদের কেউ তোমাকে খুব ইনফ্লুয়েন্স করে, কার্টিয়ার ব্রেসো বা এরকম কেউ বা কারো একটা নির্দিষ্ট চাল?
0: শুন, সেগুলো তো থাকেই, যেমন কার্টিয়ার ব্রেসো, পান রে, তারপরে কিছু যেমন জাপানি ফটোগ্রাফার আছে তাদের কিছু কাজ ভালো লেগেছিল। আমি খুব লাকি, জাপানের একজন বিখ্যাত ফটোগ্রাফার হিরু কিকাই নাম ওনার,
1: আচ্ছা,
0: উনি ইন্ডিয়াতে এসেছিল ঘটনাচক্রে। আমিও ছবি তুলতে কলকাতা গঙ্গার ঘাটে ছিলাম, ওনার সঙ্গে আমার দেখা হলো এবং উনি আমার বাড়িতে গেলেন, আমার সঙ্গে একটা দারুণ হৃদ্যতা হলো এবং আমার বাড়িতে যেত, আমার বাড়িতে গিয়ে খেয়েছে, আড্ডা মেরেছে। আই এম ভেরি লাকি।
1: ছবির কোনো নির্দিষ্ট দর্শন আছে? এরকম আমি অনেককে দেখেছি যারা হয়তো ল্যান্ডস্কেপ তুলতে তুলতে হঠাৎ একটা মুখ পেয়েছে, তারপরে দেখা গেল তার পোর্ট্রেটের প্রতি একটা প্রবণতা জড়িয়ে যাচ্ছে, কেউ কেউ থাকেন পোর্ট্রেটের জন্য বিখ্যাত। তোমার এরকম নির্দিষ্ট কোনো সাগ আছে? আমি দেখেছি তুমি হিউম্যান ক্যারেক্টার মানে হিউম্যান রিলেশনস তুমি খুব ভীষণভাবে ধরার চেষ্টা করেছো, আমি যত তোমার ছবি দেখেছি।
0: আমাদের ফটোগ্রাফার বন্ধু বান্ধবদের দেখি খুব কাশ্মীর যায়, লাদাখ যায়, কেরল যায়,
1: দৃষ্টিনন্দন এলাকায় ঘুরতে
0: পছন্দ, বেনারস যায়। আমি মানে কেন জানি না, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারের জন্য হয়তো আমি ওসব দিকে যেতাম না। আমি করতাম কি, আমার আশেপাশে কি আছে, আর এই নজরটা আমার এসেছিল গভর্নমেন্ট আর্ট কলেজে থাকাকালীন আউটডোর করতে করতে। তো নিউ মার্কেটের গলি, চিতপুরের কোনো রাস্তার ধার, গঙ্গার পাড়, আউটরামঘাট করতে করতে গলি ঘাজাগুলো কলকাতার খুব চিনেছিলাম, একটা আমার অন্য একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। অনেক অসুবিধে আছে, নোংরা আছে, তার মধ্যেও যেন একটা বাঁচার একটা ব্যাপার আছে আর কি। আমি ওই কলকাতাটাকে
1: জীবনের ইচ্ছে,
0: হ্যাঁ এই ধরুন খেতে পাচ্ছে,
1: জীবন যুদ্ধের লড়াই, তার মধ্যে আনন্দ আছে,
0: তার মধ্যে দেখছি সেই মহিলা বিকেলবেলা চুলে বিনুনি কাটছে, ফুটপাতের মধ্যে ভাঙা
1: যত্ন করে সাজছে,
0: সে যত্ন করে সাজছে, এইটা আমাকে খুব টানতো আর কি। তাই যে এদের জীবনটা তো আমরা কেউ দেখি না বা অনেকে দেখতেও চাই না, আমরা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে, তো আমি এদেরকে নিয়েই থাকি। খুব সাধারণ রিস্কা পুলার্স থেকে বলুন বা বহুরূপী আর্টিস্ট, এদের ওপর আমার দীর্ঘদিন ধরে সিরিজের আমি কাজ করি, আর এটা মানুষের সঙ্গে মিশতে পারে মেশাটার জন্যই বেসিক্যালি আমি ফটোগ্রাফি।
1: তুমি খুব ভালো কমিউনিকেটর। সিনেমা জগতে আজকে বিজয়ের সঙ্গে একটা নিখাদ আড্ডা হলো, একজন সৃষ্টিশীল মানুষ, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা, আপনারা এতক্ষণে সেটা বুঝতে পেরেছেন। ওর কাজ দেখার সুযোগ হয় না আসলে, কিছু মানুষ থাকে যারা উৎসবে ছবি দেখাতেই উদ্গ্রীব হয়ে থাকেন, আমি বিজয়কে সেরকম উন্মাদনায় ভুগতে দেখিনি। তো বিজয়কে আমাদের অসংখ্য ধন্যবাদ আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে, আশা করি আরো ভালো ছবি উঠবে, আরো অনেক ছবি থেকে অ্যাওয়ার্ড পাবে তুমি, ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ, ভালো লাগলো।
1: হ্যাঁ, আমরা কথা বলছিলাম চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা বিজয় চৌধুরীর সঙ্গে। আজকে এখানেই শেষ করছি সিনেমা জগৎ, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিলও আজ পাশ হয়েছে রাজ্যসভায়। আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: আই ওয়াজ ভেরি এক্সাইটেড, রিঅ্যাশোরড বাই হোয়াট দ্য ফিউচার অফ দিস কান্ট্রি ডিড অন আওয়ার স্ট্রিটস। দিস ওয়াজ নট অ্যাঙ্গার, দিস ওয়াজ নট ভায়োলেন্স, দিস ওয়াজ নট হেট্রেড, দিস ওয়াজ ডিপ এক্সপ্রেশন অফ দ্য ফিউচার জেনারেশন অফ দিস কান্ট্রি, অ্যান্ড আই ফিল দ্যাট অল পলিটিক্যাল পার্টিস মাস্ট রেসপেক্ট দিস এক্সপ্রেশন।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাই সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক, কোনো মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে।

0: উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
1: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট To prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং 2টিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। 1935 সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দে মাতরম স্তোত্রকে 2টি অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলি বর্ষণে 40 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার ভোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত 27 জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পন্থা পদ্ধতি নিয়ে তার আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগো চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও তিনটি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং

0: রোচিন সিওয়াচ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতী চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইল টিন ফায়ার্সকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ চারে জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। পরীক্ষার দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 30 জুলাই বৃহস্পতিবার মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো। এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত, গিটার পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভাটিয়ার ও আহির ভৈরব। 6:30 এই মহাজীবন, কামিনী রায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে স্বদেশ চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে ধান রোয়া যন্ত্রের ব্যবহার প্রসঙ্গে বলবেন ডক্টর নিবেদিতা মণ্ডল। 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, পশ্চিমবঙ্গের সুন্দরবন, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শ্রীনিবাস সরকারের সঙ্গে কথা বলেছেন সঞ্জয় সেনগুপ্ত। 8:45 যুববাণীর নিবেদন, যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে শুনবেন শরদ, পরিবেশন করবেন কমল মল্লিক, তাকে তবলায় সহযোগিতা করবেন সুনীল বন্দ্যোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুলগীতি, পরিবেশনে মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, এরপর শুনবেন বেহালা, পরিবেশনে চিন্ময় মহান্তি। ১১:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 11:15 রজনীকান্তের গান, উপস্থাপনায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল। 12:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 1:00 নাটক রাধা কৃষ্ণ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ শোভন পাঠক, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 2:30 ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। ৫:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 খেট খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় লিভার ভালো রাখতে, বলবেন ডাক্তার সুজয় রায়। 7:00 যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15।

মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ঝিনঝিট রাগে শুনবেন সেতার পরিবেশন করবেন পূর্বায়ন চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন বাঁশি, পরিবেশনে শক্তিপদ নাগ, রাগ ভূপালী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত সুজিত সাহা।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বাঁশি। বাঁশি বাদনে ছিলেন শক্তিপদ নাগ, রাগ ভূপালী, তাকে তবলায়

সহযোগিতা করেছেন পণ্ডিত সুজিত সাহা। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত সংশোধনী বিল লোকসভায় পাশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল পাশ হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
1: জাতীয় গরিমার অপমান প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পাশ, এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমন সমমর্যাদা, বন্দে মাতারামকে।
0: ওড়িশায় অবিরাম বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু, অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাক সেনার গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।
0: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
1: জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮।
0: আসছি বিস্তারিত খবরে। সরকার গৃহীত পরীক্ষায় অনৈতিক উপায় আটকাতে একটি সংশোধনী বিল গত তিন দিন ধরে আলোচনার পর আজ লোকসভায় পাশ হয়েছে। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামে এই বিলটি আসলে 2024 সালে এ সংক্রান্ত আইনের সংশোধনী। এই বিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থান রাখা হয়েছে, ১০ বছর কারাবাস, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা, এমনকি সাজাপ্রাপ্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠিন সাজার সংস্থান রয়েছে এই বিলে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনেরও সংস্থান রয়েছে এই বিলে। পুলিশের কাছে অভিযোগ নথিভুক্তির পর ২ মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে দোষীদের সাজা দেওয়ার কথা বলা হয়েছে। চার্জশিট গঠনের ৩ মাসের মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লোকসভায় আজ এই বিল নিয়ে আলোচনায় কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দফতরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে আইনকে আরও কঠোর করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতিশ্রুতি এই বিলের মাধ্যমে পুনর্ব্যক্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অন্যান্য রাজনৈতিক দলের শাসনে থাকা বিভিন্ন রাজ্যেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে ডক্টর সিং উল্লেখ করেন।
2: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
1: সংসদে বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করে ডক্টর সিং বলেন, গুরুত্বপূর্ণ এই বিল নিয়ে আলোচনার সময় বিরোধীরা কোনো মতামত বা পরামর্শ দেওয়ার বদলে বিল নিয়ে রাজনীতি করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অসংসদীয় ভাষা প্রয়োগের সমালোচনা করে তিনি একে দুর্ভাগ্যজনক আখ্যা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি শ্রী গান্ধীর অভিযোগের জবাবে ডক্টর সিং বলেন, বিক্ষুব্ধ জনতার উপর কোনো গুলি চালানো হয়নি, কেবলমাত্র কাঁদানে গ্যাস ছড়া হয়েছে বলে সরকার বারংবার স্পষ্ট ভাষায় জানিয়েছে। গুলি চালানো না হলে সেই গুলি চালানোর নির্দেশ কোন কর্তৃপক্ষ দিয়েছে তা নিয়ে প্রশ্ন করতে পারে না। তাছাড়া গুলি চালানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের রয়েছে, মন্ত্রীর হাতে নেই। এর আগে জনতা দল ইউনাইটেডের সাংসদ দিলেশ্বর কামাত আলোচনায় অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই বিল সংসদে পেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বিলটির বিরোধিতা করে আরএসপির সাংসদ এন কে প্রেমাচন্দন বলেন, বিলটির উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। যেসব সংশোধনী এই বিলে আনা হয়েছে সেগুলি লোক দেখানো ছাড়ার কিছুই নয়।
0: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। দেশের সমগ্র শিক্ষা বাজেটের তুলনায় নিট ইউজি পরীক্ষা গ্রহণের খরচ বেশি বলে তিনি অভিযোগ করেন। শ্রী গান্ধী বলেন, ছাত্রছাত্রীদের নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ কোনো হিংসা বা ঘৃণা থেকে উঠে আসেনি, এটি যুব সমাজের গভীর অনুভবের ফসল। সব রাজনৈতিক দলেরই এই অনুভবের মর্যাদা দেওয়া উচিত।
3: I was very excited, reassured by what the future

0: of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
1: সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র বিরোধিতা করে শ্রী গান্ধীর ক্ষমা প্রার্থনার দাবি তোলেন।

0: ডিসক্রিমিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পাশ হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সরকারি পরীক্ষার পবিত্রতা লঙ্ঘন করার দুঃসাহস যারা দেখাবে তাদের কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা এবং তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করার জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই বিল।
1: জাতীয় গরিমার অপমান প্রতিরোধে রাজ্যসভায় আজ এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিলটি 1971 সালের এ সংক্রান্ত আইনের সংশোধনী। এই বিলে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের সমমর্যাদা সম্পন্ন বলে ঘোষণা করা হয়েছে। এর কোনো অমর্যাদা হলে 3 বছর পর্যন্ত কারাবাস, জরিমানা অথবা উভয়ই হতে পারে। বিল নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এটি কেবলমাত্র আইনের পরিবর্তন নয়, এটি ভারতের জাতীয় চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ এবং ভারত আত্মার প্রতি যৌথ দায়বদ্ধতার প্রতিফলন। তিনি বলেন, 1971 এই সংক্রান্ত আইনের মাধ্যমে জাতীয় পতাকা, সংবিধান এবং দেশের জাতীয় সঙ্গীত জনগণমনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা হয়েছিল। তিনি আরও জানান, বর্তমান আইনের মতোই বন্দে মাতরম সঙ্গীতকে অপমান করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ।
2: राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
0: দেশে ফরেন্সিক পরীক্ষার পরিমণ্ডল আরও শক্তিশালী করতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ভয়া তহবিল সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এজন্য প্রায় 4,800 কোটি টাকারও বেশি অর্থ সংস্থান রাখা হয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে অত্যাধুনিক ডিএনএ পরীক্ষা এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য এবং নেশার উপাদান শনাক্ত করার জন্য ওই পরীক্ষাগারে নতুন যন্ত্রপাতিও আনা হয়েছে। শ্রী কুমার জানান, হায়দ্রাবাদে ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল প্রতারণা এবং সাইবার অপরাধ শনাক্ত করতে সুবিধা হবে।
1: প্রায় 6 দশক পর দেশ বামপন্থী উগ্রবাদ থেকে মুক্ত হয়েছে বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে বামপন্থী উগ্রবাদ দমনে 2015 সালে জাতীয় নীতি গ্রহণ করা হয়। বর্তমানে কোনো জেলায় আর এই উগ্রবাদের কবলে নেই বলে শ্রী রায় জানান। উগ্রবাদ দমন পরবর্তী অধ্যায়ে সরকার স্থানীয় স্বায়ত্তশাসন, কল্যাণমূলক প্রকল্প এবং আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের ওপর বিশেষভাবে জোর দিচ্ছে। এদিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ 5 মহিলা সহ 8 মাওবাদী আত্মসমর্পণ করেছে। বিজাপুরের পুলিশ সুপার উমেশ গুপ্ত জানিয়েছেন, তাদের প্রত্যেকের মাথার জন্য মোট 49 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী মাওবাদীরা ছত্তিশগড়ের বাসিন্দা এবং তারা দীর্ঘ সময় ধরে ঝাড়খণ্ডে সক্রিয় ছিল। শুনছেন উপমহাদেশের খবর।

0: ওড়িশার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বর্ষণ ও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যায় চারজন প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। উত্তাল বৈতরণী নদীর অববাহিকায় কেওনঝড়, জাজপুর ও ভদ্রক জেলার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ময়ূরভঞ্জে ও বালেশ্বর জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরকারি সূত্র অনুযায়ী প্রায় 380,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কাজ চললেও মহানদীর উজানে টানা বৃষ্টির ফলে নদীতে মাঝারি ধরনের বন্যা হওয়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর নোয়াপাড়া, কালাহান্ডি, নবরঙ্গপুর ও কোরাপুট জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে পর্যালোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর শর্মা জানান, শ্রী শাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। অন্যদিকে আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও এবং জোরহাটে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ পুনর্বাসনের কাজ চলছে। ধীরে ধীরে অধিকাংশ প্লাবিত এলাকা থেকে বন্যার জল নেমে যাচ্ছে, যদিও কিছু এলাকা এখনো জলমগ্ন রয়েছে। অধিকাংশ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সহ জরুরি পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
0: বায়ুর গুণমান কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পরিবর্তন নামক যানবাহন নবীকরণ সংক্রান্ত একটি উদ্যোগ অনুমোদন করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পুরনো ও বেশি মাত্রায় বায়ু দূষণকারী ট্রাক ও বাসগুলিকে সরিয়ে তার জায়গায় অপেক্ষাকৃত কম দূষণকারী বিএস

0: মানদণ্ড যুক্ত এবং বৈদ্যুতিক যানবাহন চালু করা।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন্যপ্রাণী প্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, বিশ্বে বন্য বাঘের সংখ্যার নিরিখে ভারত শীর্ষস্থানে রয়েছে। এই সাফল্যের মূলে রয়েছে বাঘের আবাসস্থল সংরক্ষণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং চোরা শিকার বিরোধী প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সারা বিশ্বে যত বাঘ আছে তার 70% ভারতে রয়েছে। তিনি বলেন, ভারতের বাঘ সংরক্ষণ প্রচেষ্টা প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি দ্বারা চালিত।
0: হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজের উপর সাম্প্রতিক হামলার তীব্র বিরোধিতা করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, এই অঞ্চলে কিছুদিন সংঘাত বিরতি দেখা গেলেও সম্প্রতি আবার উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় GFS গ্যালাক্সি, MT আল বাহিয়া ও MT মোম্বাসা সহ বেশ কয়েকটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে।
1: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান অস্থিরতার আবহ অব্যাহত রয়েছে। অন্যদিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনার গুলিবর্ষণের ঘটনায় 40 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের একটি সংগঠন জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো এক জরুরি আবেদনে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে। জানা গেছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির একটি শান্তিপূর্ণ মিছিল রাওয়ালকোট থেকে মুজাফরাবাদ যাওয়ার পথে এই হত্যাকাণ্ড ঘটে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে বলেছেন, বাক স্বাধীনতা খর্ব করা এবং শান্তিপূর্ণ জনসমাবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপের মতো ঘটনা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরোধী।
0: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারতীয় হাইকমিশন এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে শ্রী ত্রিবেদী বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত গত সপ্তাহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। 11 সদস্যের ব্রিক্স জোটের সদস্য বা পর্যবেক্ষক না হওয়া সত্ত্বেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
1: বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। দুপুর 2:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু শিল্পী। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিল্পী অমিয়রঞ্জন দীর্ঘদিন তালিম পেয়েছিলেন তার বাবা সত্যিকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। আকাশবাণী এবং দূরদর্শনের প্রখ্যাত শিল্পী অমিয়রঞ্জন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীতে দীর্ঘকাল সঙ্গীতের অধ্যাপনা করেছেন।
0: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বর্ণপরিচয় স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, সমাজ সংস্কারক, মহান শিক্ষাপ্রতি, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পশ্চিমবঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
1: মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
0: জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কুমামোতো এলাকায় বিধ্বংসী ভূমিকম্পে আজ মৃতের সংখ্যা বেড়ে 18 দাঁড়িয়েছে। সেনাবাহিনী ও জরুরি পরিষেবা কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি শপিং মল, একটি কারখানা ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত 62 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ। এছাড়া অন্য একটি কারখানায় ক্রেন ধসে পড়ে ভিয়েতনামের এক কারিগরি শিক্ষানবিশের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এটি ভূমিকম্পের কারণে বিদেশি নাগরিকের মৃত্যুর প্রথম ঘটনা।
1: ভারতের HS প্রণয় এবং উন্নতি হুডা তাইপেই ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসেও তানিয়া হেমন্ত এবং আনমোল খার্ব দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
0: ISSF শুটিং বিশ্বকাপে ভারত 4টি পদক জয় করেছে। এর ফলে ভারত এই প্রতিযোগিতায় 1টি সোনা, 1টি রূপে এবং 2টি ব্রোঞ্জ পদক জয় করলো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত সংশোধনী বিল লোকসভায় পাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল পাস হওয়ায় প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
1: জাতীয় গরিমার অপমান প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পাস। এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের সমমর্যাদা বন্দে মাতারামকে।
0: ওড়িশায় অবিরাম বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় 4 জনের মৃত্যু। অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
1: পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাক সেনার গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40-এ।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

একটা সময় ছিল যখন বাংলার মূল ধারার যে ছবি তার প্রতি মানুষের ছিল গভীর বিশ্বাস। মানুষ ছবি দেখতে যেতেন, কাঁদতেন, হাসতেন, হলের বাইরে কিংবা বাড়িতে গিয়ে বেশ কদিন আলোচনা করতেন ছবিতে কোন মুহূর্তে কার কি করা উচিত ছিল, কি করলে ঠিক কীরকম হতে পারত। এমনকি হলে ছবি দেখতে বসে পর্দায় ছবি চলাকালীন সুচিত্রা সেন কিংবা উত্তম কুমারকে চেঁচিয়ে কিংবা ফিসফিসিয়ে পরামর্শ দিতেন। আজকের পরিভাষায় বন্ধুরা একেই বোধহয় বলে রিলেট করতে পারা। এই যে মূলধারার ছবির প্রতি গভীর বিশ্বাসের যুগ, সেই সময় নানা রঙের চরিত্রে অনায়াস অভিনয় দিয়ে যিনি মানুষের মন জয় করেছিলেন, থিয়েটার করতে গিয়ে অহিন্দ্র চৌধুরী আর শিশির কুমার ভাদুরীর পর বাংলার মঞ্চে থিয়েটারের যুগের, নতুন যুগের অন্যতম সম্রাট হয়ে উঠেছিলেন, চলচ্চিত্রের পর্দায় আভিজাত্য ব্যক্তিত্ব আর কর্তৃত্বকে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিলেন, এবং যাকে দেখলেই মনে হতো রাশভারী কিংবা অভিজাত অথবা দুর্দণ্ড প্রতাপ, এই তিনটি শব্দের বাংলা প্রতিশব্দ একটি, সেই মানুষটি ছবি বিশ্বাস। আজ হারানো দিনের গানে আমাদের সফর হবে সেই সব আভিজাত্যের জলসাঘরের আনাজ কানাচে, সেখান থেকে আমরা তুলে আনব নানান গল্প আর শুনব তার অভিনীত ছবির গান। আজকের প্রথম যে গানটি দিয়ে আমাদের পথ চলা শুরু হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পথে হলুদেরি ছবির গান।

রাজা শশাঙ্ক দেবের উত্তর পুরুষ শচীন্দ্রনাথ দে বিশ্বাস। তার জন্ম কলকাতায়। কাত্যায়নী দেবী ও ভূপতিনাথের পুত্র সন্তান তিনি। ভারী সুন্দর দেখতে ছিলেন বলে মা তাকে পরম স্নেহে ডাকতেন ছবি বলে। ছবির যখন 10 মাস বয়স তখন মা মারা গেলেন। অসময়ে মা চলে যাওয়ায় ছবি মানুষ হলেন জ্যাঠাইমার কাছে। মায়ের আদরের এই ছবি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা ছবির একজন পুরোধা পুরুষ। মানুষটি বাংলা ছবিকে হাত ধরে পৌঁছে দিয়েছেন আধুনিকতার আঙিনায়, এমনটা কি বলতে পারি না? আর মঞ্চের যে ছবি বিশ্বাস, সেও তো শুধু পটে নয়, ইতিহাসে লেখা। আমরা বন্ধুরা যখন শিল্প নিয়ে কথা বলি তখন বারবার যুগ কথাটা বলতে ভালোবাসি। রবীন্দ্র যুগ, অহিন্দ্র যুগ, শিশির যুগ। সেকালের যারা থিয়েটার ভক্ত তারা বলেন অহিন্দ্র চৌধুরী, শিশির কুমার ভাদুরীর পরে বাংলা মঞ্চে ছিল ছবি বিশ্বাস যুগ। কিন্তু শুরুটা কেমন করে? সেই শুরুর কথা ভাবতে গেলে একটু পিছিয়ে যেতে হয়। তিনি পড়াশুনো করতে গেলেন প্রেসিডেন্সি কলেজে। সেখানে দেখলেন বন্ধু তত নেই। বন্ধু সঙ্গ লাভের আশায় প্রেসিডেন্সি ছেড়ে বিদ্যাসাগর কলেজে ভর্তি হলেন। তখন থাকতেন বিডন স্ট্রিটে। অর্থ, প্রতিপত্তি, ঐতিহ্য, দান ধ্যান, দয়া দাক্ষিণ্য, এই সব কিছুতেই বনেদি পরিবার হিসেবে বিডন স্ট্রিটের বিশ্বাস পরিবার কিংবা দে বিশ্বাস পরিবার, যেখানে বিশ্বাসটি ছিল উপাধি, তাদের অত্যন্ত পরিচিতি ছিল। মদন মিত্র লেনে নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ি। সে বাড়ির বৈঠকখানায় ছিল একটি ক্লাব, বারবেলা বৈঠক ক্লাব। এখানেই অ্যামেচার থিয়েটারের অভিনয় হতো। এই ক্লাবে যোগদানের মাধ্যমেই ছবি বিশ্বাসের অভিনয় জীবনে হাতেখড়ি। ইউনিভার্সিটি ইনস্টিটিউটেও আসতেন নানা সুধীজন। সেখানে ছবি বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ হল শিশির কুমার ভাদুরীর। না, তিনি নিয়মিত শিশির কুমারের কাছে অভিনয় শেখেননি, কিন্তু নিজেকে শিশির কুমারের শিষ্য বলে পরিচয় দিতেই ভালোবাসতেন। শৈশবে কিছুদিন সঙ্গীত চর্চাও করেছেন, অত্যন্ত ভালো আবৃত্তিকার ছিলেন। এবং এই যে একটা সময় যখন তিনি অ্যামেচার থিয়েটারে অভিনয় করতে আসছেন, সেই সময়টায় নানা রাজনৈতিক ঘটনায় কলকাতা রীতিমতো উত্তাল। বিশ্বাস পরিবারের ব্যবসা ধাক্কা খেল, বিডন স্ট্রিট ছেড়ে তারা চলে এলেন মোহনবাগান লেনে। এইরকম সময় নাট্য পরিচালক সতু সেন তিনি ছবিবাবুকে মিনার্ভা থিয়েটারে ডেকে পাঠালেন। কিছুদিনের মধ্যেই নাট্যনিকেতন মঞ্চে জ্যোতি বাচস্পতি রচিত সমাজ নাটকে পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন ছবি বিশ্বাস 1938 সাল। নাট্যকার মন্মথ রায়ের মীর কাসেমও ওই

বছরই 17ই ডিসেম্বর মঞ্চস্থ হল। এরপর একটির পর একটি অনেক নাটক দেখেছে কলকাতা। শিশির ভাদুরীর ভাই তার সহপাঠী ছিলেন, তাই শিশিরবাবুকে তিনি ডাকতেন বর্দা বলে। খুব কাছ থেকে দেখেছেন শিশিরবাবুর অভিনয়, শিখেছেন এবং তারপর নিজের মতো করে সেই অভিনয়ের ধারার অভিযোজন করেছেন। তার অভিনয়ের গা বেয়ে চুইয়ে পড়ত আভিজাত্য, দাপট, আবার কখনো সেসব ভেঙে চুরে কারুণ্য। এরপরে আরেকটি গান শুনি বন্ধুরা। এই গানটি সত্যজিৎ রায় পরিচালিত দেবী ছবি থেকে, যেখানে তার অসামান্য চরিত্র চিত্রণ ছিল কালী কিঙ্করের ভূমিকায়।

আমরা আজ কথা বলছি বাংলা ছবির অনন্য অভিনেতা ছবি বিশ্বাসকে নিয়ে। নাটকের কথা হচ্ছিল। ১৯৩৮ সালে

ঘুম তিনি এলেন নাটক করতে। এরপর পথের দাবি, পরিণীতা, ভারতবর্ষ, এগুলি করলেন নাট্যমন্দির প্রযোজনায়। তারপর নাট্যমন্দির ছেড়ে চলে এলেন নাট্যভারতীতে। সেখানে এসে মঞ্চায়িত হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ। নুটু বিহারী চরিত্রে অসামান্য অভিনয় করলেন ছবি বিশ্বাস। পরে শ্রোতা বন্ধুরা মনে থাকতে পারে এটি চিত্রায়িতও হয়েছিল। আরও অসংখ্য নাটকে তার অভিনয়, দেবদাস, ধাত্রীপান্না, কাশীনাথ, চাঁদ সদাগর, চন্দ্রনাথ, গৈরিক পতাকা, বিজয়া, পরমারাধ্য শ্রী শ্রী রামকৃষ্ণ, কাবুলিওয়ালা, ডাক বাংলো, 39টি নাটকে অভিনয় করেছিলেন। অভিনয় করেছেন মিনার্ভায়, কখনো স্টারে, শ্রীরঙ্গমে, সুন্দরমে, এবং শিশির ভাদুরীকে শিক্ষক মেনে যে অভিনয় তিনি শুরু করেছিলেন, পরবর্তীকালে তিনি নিজেই হয়ে উঠেছিলেন নাট্য শিক্ষক। নাটক তো চলছে, ছবিতে আসা কিভাবে? একবার হেঁটে যাচ্ছেন উত্তরা সিনেমার সামনে দিয়ে। তখন উত্তরা সিনেমার নাম ছিল কর্নওয়ালিস ক্রাউন। সেখানে বুকিং কাউন্টারে বসেছিলেন প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়, পরিচালক, অত্যন্ত সুপুরুষ সুদর্শন ছবি বিশ্বাসকে ডেকে তিনি বললেন ছবি করতে চান কিনা। থিয়েটারের চর্চা তো রয়েছেই, রাজি হয়ে গেলেন তিনি এক কথায়। সেই সময় পরিচালক তিনকড়ি চক্রবর্তী ছবি তৈরি করছিলেন, অন্নপূর্ণার মন্দির। এই নামে পরবর্তীকালে আরও একটি ছবি হয়েছিল, সেখানে ছিলেন উত্তম কুমার। এই ছবিটির পরিচালক তিনকড়ি চক্রবর্তী। সেই ছবিতে অভিনয় করেই কালী ফিল্মসের ব্যানারে 1936 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছবি বিশ্বাসের পর্দায় অভিনয় জীবনের সূচনা। এরপর যে গানটি আমরা শুনব, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, পথে হলুদেরই ছবি থেকে। আজকে যে গানগুলি আমরা বেছে নিয়েছি সেখানে রয়েছে তিনি অভিনয় করেছেন এমন সব ছবির গান, কখনো তার চরিত্র তাকে ঘিরে গান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে তিনি নায়ক বা নায়িকার পিতৃসম কোনো চরিত্র, সেখানে গানটি সেই ছবির সরাসরি তার উপরে চিত্রায়িত নয়। এই গানটি পথে হলুদেরই থেকে।

শুধু ছায়াছবিতে নয়, মঞ্চেও এমন কিছু চরিত্রে তিনি অভিনয় করেছেন, অবিস্মরণীয় করে রেখে গেছেন বেশ কিছু সংলাপ। যদি আপাতত আমরা ছবির কথাই ধরি, সে যে জলসাঘরের বিশ্বম্ভর রায় যখন উচ্চারণ করেন, সুদখোরের টাকায় আমার একমাত্র ছেলের উপনয়ন হতে পারে না তারা প্রসন্ন, এতখানি জীবন্ত মনে হয়, এতখানি বাস্তব মনে হয়, সে কারণেই সত্যজিৎ রায় লিখেছিলেন, ছবিবাবু না থাকলে জলসাঘরের চিত্ররূপ দেওয়া সম্ভব হতো কিনা জানি না, বোধ হয় না। একদিকে বিশ্বম্ভর রায়ের দম্ভ ও অবিমৃষ্যকারিতা, অন্যদিকে তার পুত্রবাৎসল্য ও সঙ্গীতপ্রিয়তা, এবং সব শেষে তার পতনের ট্র্যাজেডি, একাধারে সবগুলির অভিব্যক্তি একমাত্র তার পক্ষেই সম্ভব ছিল। আবার ধরুন, লেকিন খোঁকি তুমি শ্বশুরবাড়ি যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না, তপন সিংহ যখন কাবুলিওয়ালা ছবি করলেন, সেখানেও নাম ভূমিকাতে ছবি বিশ্বাস। আর সে থাকা তো শুধু থাকার জন্যে নয়, গোটা ছবি জুড়ে তার যে উপস্থিতি, শুধু বাংলা নয়, আন্তর্জাতিক ছবির জগতেও তার অভিনয় ছাপ ফেলেছিল। ইহেন মানুষটি অত্যন্ত সুদর্শন, দীর্ঘ দেহী নায়ক এবং পরবর্তীকালে অত্যন্ত সুদর্শন প্রৌঢ় এই যে অভিজাত ভূমিকায় তিনি অভিনয় করতেন, মেকআপের ব্যাপারে কিন্তু দারুণ অনীহা ছিল তার। তপন সিংহের ছবি যখন করতে এলেন তিনি, কাবুলিওয়ালা ছবি, পরচুলা, দাড়ি, গোঁপ এবং এই সব কিছু গাম দিয়ে স্কিনে লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাকে অপেক্ষা করতে হতো, একেবারেই স্বচ্ছন্দ বোধ করতেন না। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেল কাবুলিওয়ালা, ছবি দেখার পর এক বিদেশি সাংবাদিক লিখলেন, হি ইজ সো গুড দ্যাট হি মেক্স ইউ ফোরগেট অ্যাবাউট হিজ বিয়ার্ড। হ্যাঁ, অপছন্দের যে ওই দাড়ি, নকল সাজ পোশাক, সেই সবকে ভেদ করে, সব কিছুকে ছাপিয়ে রবি ঠাকুরের ছোট্ট গল্পের সেই চরিত্রকে রীতিমতো নির্ভরযোগ্যভাবে একেবারে রক্তমাংসের কাবুলিওয়ালা করে তিনি আমাদের সামনে হাজির করতে পেরেছিলেন স্বকীয়তায়। আরেকটি ছবির কথাও না বললেই নয়, কালজয়ী বাংলা ছবির সপ্তপতি, তার একটি টার্নিং পয়েন্ট, জলদগম্ভীর কণ্ঠে যখন তিনি জিজ্ঞেস করছেন, ক্যান আই টক টু রিনা ব্রাউন? মেজাজি রিনা ব্রাউন সুচিত্রা সেন যে চরিত্রে, তার মুখোমুখি হওয়ার দৃশ্যে তার যে অভিনয়, ছবিকে অন্য একটি মাত্রায় পৌঁছে দিতে এভাবে বোধহয় একমাত্র তিনিই পারতেন। পরের গান মায়া মৃগ ছবি থেকে, মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠে।

রীতিমত কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি কি

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনোদিন পড়বে প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে।

আরেকটি ছবির কথা চলে আসি। সুধীর মুখোপাধ্যায় ১৯৬২ সালে বাংলা ভাষায় একটি জীবনীমূলক চলচ্চিত্র তৈরি করলেন। সুপরিচিত প্রকাশক, সম্পাদক এবং ব্যঙ্গকার শরৎচন্দ্র পণ্ডিতের জীবনী অবলম্বনে। ছবির নাম দাদা ঠাকুর। দশম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেল দাদা ঠাকুর। এবং দাদা ঠাকুর চরিত্রে অসামান্য চরিত্রচিত্রণে ছবি বিশ্বাস। এই ছবির ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং অসামান্য একটি গান গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায় সুরারূপে। আর দাদা ঠাকুরের চরিত্রচিত্রণ যারা আমরা দেখেছি, ছবি বিশ্বাসের অভিনয় দেখেছি, আমাদের মনে হয় বোধহয় পর্দায় তিনি নিজেই একাত্ম হয়ে গেছিলেন এই চরিত্রচিত্রণের সঙ্গে। বিখ্যাত গান, প্রাসঙ্গিক গান, সবসময়ের গান।

0: বলিতে মানি হলো লোক
1: আমার মান গেল মানিও গেল
0: মান গেল মানিও গেল
1: আসমান হতে পড়লাম দাদা
0: মান গেল মানিও গেল
1: আমার আশা মান দুই চূর্ণ হলো
0: মান গেল মানিও গেল।

ব্রেড জমি হব মোরে, শুনো হো ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে, যদি আশা থাকে রানে বাজবার, যদি আশা থাকে ভাবি প্রেত অভিপ্রেত পুরাও, রানে বাজবার যদি আশা থাকে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজ কলমে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজ কলমে, দেখে নিও তোমরা দেখে নিও, আমার কথার খেলাফ হবে না, তোমরা দেখে নিও, আগে চাড়া দিয়ে মোরে খাড়া করো, পরে তো

এমন ফল তো আর পাবে না, পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না। ফল হবেই হবে, একটা ফল তো হবেই হবে, শুদ্ধ ফল নয় ডাউন ফল।

দাদা ঠাকুরের দুনিয়া থেকে চলুন ফিরে আসা যাক এই সময়ে, এবং উঁকি মারা যাক আগামীকাল হারানো দিনের গানের বিষয় কি রয়েছে সেই দিকে।

হ্যালো, কে বলছেন? একটা সময় রিসিভার কানে দিয়ে এটাই ছিল প্রথম কথা। গভীর রাতে ক্রিং ক্রিং শব্দে যেমন বুক কেঁপে উঠত, তেমনি ভর দুপুরে সবার ঘুমের সুযোগে সাবধানী আঙুলগুলো ব্যস্ত হয়ে ঘুরিয়ে চলত কোনো এক বিশেষ নম্বর, চলত ফিসফিসে কথা। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কৃত টেলিফোন যন্ত্রটি মোবাইল ফোনের এই যুগে আর তেমন কদর না পেলেও এখনও তাকে ঘিরে আছে বহু মানুষের সুখ দুঃখের স্মৃতি। সেই স্মৃতির জগতে আবারও আপনাদের ভাসিয়ে নিয়ে যেতে রইল এবারের হারানো দিনের গানের আসর কানে কানে টেলিফোনে। কথা হবে সেই সব ছবি প্রসঙ্গে যেখানে টেলিফোন করেছে গল্পের পথ পরিবর্তন। আগামীকাল ঠিক রাত 11টায় রিসিভার কানে আপনাদের অপেক্ষায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র, কান পাতুন শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। বন্ধুরা, আজ হারানো দিনের গানে আমরা আভিজাত্যের জলসাঘরের আনাজ কানাজ ঘুরে দেখছি, আমাদের সফর ছবি বিশ্বাসকে সঙ্গী করে, কখনো মঞ্চের গল্প নিয়ে, কখনো সিনেমার পর্দার গল্প নিয়ে। এই যে গানটি আমরা শুনলাম, সেখানে ভোটানন্দ দাস যা যা কিছু বলল তার মধ্যে একটা ছিল গরুর দুধ সংক্রান্ত। এই প্রসঙ্গে একটা ভারী মজার কথা বলতে ইচ্ছে করছে, আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। টালিগঞ্জের কাছে বাঁশদ্রোণীতে একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন। সেখানে অনেকখানি জায়গা, পুকুরও ছিল, খুব যত্ন করে বাগান করেছিলেন। কলা, বেগুন, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ সব কিছু ফলত। কেউ গেলে দেখতে পেতেন যে খুরপি হাতে সকালবেলা তিনি নিজেই কাজ করছেন বাগানে, এবং কেউ গেলে লুচির সঙ্গে বেগুন ভাজা পরিবেশন করে বলতেন, এ আমার স্বরচিত বেগুন ভাজা। একবার মনে হল যে এবার বাড়িতে একটা ডেয়ারি করা যাক। দুটো গরু, একটা মোষ কিনে ডেয়ারি তৈরি করলেন। প্রচুর দুধ হয়, সেখান থেকে ছানা হয়, মিষ্টি হয়। মনে হল দুধ বিক্রি করলে কেমন হয়। লিফলেট ছাপিয়ে টাপিয়ে সে এক বিরাট কাণ্ড। প্রথম দিকে নিজে দেখলেন, তারপর শুটিংয়ের ব্যস্ততা, মঞ্চের ব্যস্ততা, কাজেই দু তিনজন লোকের হাতে ছেড়ে দিতে হলো। কয়েক মাস বাদে দেখা গেল দুধে যে পরিমাণ জল যোগ হচ্ছে তাতে করে দুধ বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই গোয়ালের গরু মোষের স্বাস্থ্য ম্রিয়মান, এবং দুধে জলের পরিমাণ এতটাই বেশি, হতোদ্যম হয়ে যাদেরকে দেখতে দিয়েছিলেন জলের দরে তাদের কাছেই গরু মোষ বেচে দিয়ে আবারও ফিরে এলেন নিজের কাজে। নিজের কিন্তু নানা রকম শৌখিনতা ছিল, নানা রকম শখও ছিল। তার একটি ছবি আঁকা। অনেকে দেখেছেন যখন সারা রাত ধরে রিহার্সাল হচ্ছে, মিনার্ভায় জেন্দেরবন্দি নাটক তার রিহার্সাল প্রায় রাত ভোর চলত, তখন তার হয়তো মহড়া 11টার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু অনিদ্রা রোগ, ঘুম আসছে না এবং ফিরতে দেরি আছে, ঘুম আসবে ভোরের দিকে, এই সময়টুকু তিনি গ্রিন রুমে বসে পোড়া মাটির ঘটে রং তুলি দিয়ে ছবি আঁকতেন। কখনো আবার মাটির বা প্লাস্টিকের পাত্রের ওপর তেল রঙে নানা রকম নকশা ফুটিয়ে তুলতেন, বাটিক করতেন, এমব্রয়ডারি করতেন। আর এই ব্যাপারটা নিয়ে ভারী চমৎকার স্মৃতিকথায় লিখে গেছেন কমল মিত্র। আরেকটি ঘটনা লিখে গেছেন বিকাশ রায়। সূর্যমুখী ছবি, তার শুটিং চলছে। ছবি বিশ্বাসের কল টাইম বেলা 3টে, ওদিকে 4:30 বেজে গেছে, তার দেখা নেই। বিকাশ রায় প্রোডাকশন ম্যানেজারকে পাঠালেন, সেও ফেরে না। তারপর আরেকজন সহকারীকে পাঠালেন, তারাও বেপাত্তা। 5টার পর এলেন ছবি বিশ্বাস সঙ্গে ওই দুজন, দুর্দান্ত শট দিলেন। ততক্ষণে বিকাশ রায়ের রাগ পড়ে গেছে, ভালো শট পেয়েছেন বলে কথা, জিজ্ঞেস করেন এত দেরি কেন।

ছবি বিশ্বাস অম্লান বদনে বললেন, চুমকি বসাচ্ছিলাম। বোঝা গেল তার স্ত্রী মেয়ের বাড়িতে পাঠাবেন বলে দোলের তত্ত্ব সাজাচ্ছেন, এবং সেখানে যা যা কিছু জিনিস কম পড়েছে ওই যে প্রোডাকশন ম্যানেজার, ওই যে সহকারী, তাদেরকে পাঠিয়ে সেগুলো জোগাড় করে এনেছেন। তারপর তাদের সঙ্গে হাত মিলিয়ে সেই তত্ত্বে চুমকি বসানোর কাজ করছিলেন ছবি বিশ্বাস। আমরা এই গল্পের ফাঁকেই আরেকটি গান শুনি। এই গানটি শুনব শ্যামল মিত্রের কণ্ঠে।

ছবি বিশ্বাস যখন চলচ্চিত্র জীবনে প্রথম দিকে অভিনয় করতে এলেন, সেই সময় তিনি কিন্তু নায়ক ছিলেন। আমরা যে সমস্ত ছবিতে সচরাচর তাকে দেখে থাকি, সেখানে এক অভিজাত প্রৌঢ় আমাদের স্মৃতিতে উজ্জ্বল, কিন্তু বাস্তবে তারও একটি যৌবনকাল ছিল এবং সেই সময় তিনি নায়কের চরিত্রে অভিনয় করতেন। কিন্তু প্রমথেশ বড়ুয়া, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কিংবা রবীন মজুমদার, নীতীশ মুখোপাধ্যায় এঁদের মতো রোম্যান্টিক নায়কের চরিত্রে নয়, তার ডাক পড়ত মূলত যখন বিখ্যাত ক্লাসিকের মঞ্চায়ন হতো কিংবা তার চিত্রায়ন হতো, সেখানে যেখানে অভিনয় ক্ষমতা সম্পন্ন নায়কের দরকার হয়। আর পাশাপাশি মঞ্চের রাজা ছিলেন ছবি বিশ্বাস। তার কণ্ঠ, তার যে দাপুটে অভিনয়, স্মৃতিশক্তি, তার যে ডিকশন, নাট্যমঞ্চে যে সমস্ত সাংঘাতিক প্রতিযোগিতা সে সময় চলত, তাবড়ো তাবড়ো অভিনেতারা ছিলেন তার চারপাশে, সেখানে তার যে স্টাইল, তার অসামান্য প্রয়োগ করে নিজেকে একেবারে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছেন। আজ হারানো দিনের গানে আমাদের সব গল্পই

তাকে ঘিরে। আরেকটি ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন তিনি, সদানন্দের মেলা। এর পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সেই ছবি থেকে।

যেসব ছবিতে আমরা তাকে মনে করেছি, মনে রেখেছি, সে সমস্ত ছবি বা তার মঞ্চ অভিনয় যা আমরা দেখিনি কিন্তু অনেকের লেখা থেকে পড়েছি, সেসব তো আছেই। তার পাশাপাশি তার স্মৃতিচারণা যারা করেছেন সেগুলিও অনবদ্য। তিনি শুধু মঞ্চে বা চলচ্চিত্রের পর্দায় অভিজাত অভিনয় করতেন এমন নয়, তার জীবন ধারণের মধ্যে, জীবন বোধের মধ্যে এক আশ্চর্য আভিজাত্য লুকিয়েছিল। আরেকজনের কথা বলি, তার স্মৃতিচারণ একটু ভাগ করে নিই আপনাদের সঙ্গে। তরুণ মজুমদার নতুন ছবি তৈরি করবেন, প্রথম ছবি, একই সঙ্গে বন্ধুদের সঙ্গে চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। সেখানে নায়ক নায়িকার চরিত্রে উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনয় করবেন, তারা মত দিয়েছেন। কিন্তু সমস্যা দেখা দিল অন্য একটা বিষয়, শুধু নায়ক নায়িকা দিয়ে তো ছবি হয় না, আরও কিছু চরিত্র থাকে এবং সেখানে একটি চরিত্র ছিল রাশভারী খবরের কাগজের মালিক। তিনি দুর্দণ্ড প্রতাপ কিন্তু কথাবার্তায় অসামান্য সংযম। আবার তিনি যখন বাড়িতে, সেখানে তার কন্যা, একমাত্র মাতৃহারা কন্যার কাছে তিনি অগাধ প্রশ্রয় দেওয়া এক স্নেহময় পিতা। এই যে চরিত্রের ডুয়ালিটি, এই যে পরস্পর বিরোধী ভাব, তরুণ মজুমদার এবং তার বন্ধুরা সকলেই একমত হলেন যে একমাত্র এই চরিত্র ফুটিয়ে তুলতে পারেন যে মানুষটি, তিনি ছবি বিশ্বাস। কিন্তু পরিচয় নেই, কি করে যাওয়া যাবে তার কাছে? শেষ পর্যন্ত দেখা গেল তার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় বন্ধু নৃপতি চট্টোপাধ্যায়। সেই নৃপতিবাবুকে ধরলেই সমস্যার সমাধান হতে পারে। নৃপতিবাবুর সঙ্গে যোগাযোগ হলো, তিনি বলেন, এই কথা আরে দূর, আমি ছবিকে বলে দেব, তোরা সিধে চলে যা, কিচ্ছুতে আটকাবে না। কিন্তু আশ্বস্ত হতে পারছেন না তরুণ মজুমদার এবং তার বন্ধুরা, বলেন আপনিও একটু কষ্ট করে চলুন না। শেষ অবধি নৃপতি চট্টোপাধ্যায় তাদেরকে পৌঁছে দিলেন ছবি বিশ্বাসের বাড়িতে। পৌঁছে দিয়েই আমি একটু বৌদির সঙ্গে দেখা করে আসছি বলে মিলিয়ে গেলেন, বসে আছেন এবং দেখছেন

ছেন আলোছায়াময় একটি ঘরে গৃহকর্তা ছবি বিশ্বাস অত্যন্ত মনোযোগ দিয়ে পানের বাটা সাজিয়ে পান সাজছেন। তাদের দেখে ভ্রু কুচকে তাকালেন, এমন একটি অভিব্যক্তি যা দিয়ে নিজের অভিনীত চরিত্রে নতুন রকম গুরুগাম্ভীর্য তিনি আরোপ করে থাকেন।

ব্যাপার একটা প্রশ্ন ভেসে এলো। উত্তর দেওয়ার পর তখনও পান সাজা কিন্তু অব্যাহত। বসে আছি তো আমরা বসেই আছি, লিখছেন তরুণ মজুমদার, মনের মধ্যে আমাদের প্রবল উৎকণ্ঠা, কি হয় কি হয়। এরকম পরিস্থিতিতে ছোট ছোট আওয়াজগুলো জোরালো হয়ে কানে বেঁধে, বাইরের গোলাপ বাগান থেকে ঝিঁঝির ডাক আসছে, রাস্তা দিয়ে সাইকেল রিক্সা চলে গেল, ঘরের দেয়ালে ঘড়ির টিকটিক, হাতুড়ির আওয়াজ, পানির বাটার টুকটাক শব্দ যেন লাউডস্পিকারের ভেতর দিয়ে আসছে। কতক্ষণ যে কাটল কে জানে, হঠাৎ ভারী কি গলার আওয়াজ ভেসে এলো, ছবি বানানো হচ্ছে। আজ্ঞে হ্যাঁ, আবার সব চুপচাপ, যেন পান সাজার চেয়ে জরুরি কাজ এই দুনিয়ায় আর কিচ্ছু নেই। কবে থেকে শুরু হবে বলে ভাবা হচ্ছে। আগে উত্তমবাবু আর মিসেস সেন দুজনেই বলেছেন আগে আপনার ডেট পাওয়া গেলে সেই অনুযায়ী ওরা অ্যাডজাস্ট করবেন। টোটাল কদিনের কাজ, মানে আমি যদি আদৌ রাজি হই করতে? আগে 14-15 দিনের মতো। তা ছবি বিশ্বাসকে নিয়ে কাজ করার ইচ্ছে হয়েছে, আমার রেমুনারেশনটা জানা আছে তো? পার ডে 1000 রুপিস। প্রতিক্রিয়া দেব কি, আমাদের তো আক্কেল গুরুম, দিনে 1000 টাকা, কম বাজেটের ছবি এত টাকা পাবো কোথায়? সম্রাট আবার নিশ্চিন্তে পান সাজতে লাগলেন। হঠাৎ খুব জোরে হাঁচলেন একবার, হ্যাঁচ্ছ। তারপর আমাদের দিকে না তাকিয়ে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, ওই হাঁচির দৌলতে 500 টাকা কমে গেল। আমাদের তখন আর পায়ে কে, দিনে 500 টাকা ঠিক আছে, ওটা কষ্টের সৃষ্টি আমরা জোগাড় করে ফেলতে পারব। কিন্তু মুখে সেটা প্রকাশ করার আগেই আবার গলা শোনা গেল, এবার কিসের জন্য অপেক্ষা? আর একটা হাঁচির জন্যে? আমরা ছুটে গিয়ে ওর পায়ের ধুলো নিলাম। উনি বললেন, থাক থাক। তারপর এতক্ষণের ভাববাচ্য ছেড়ে সিধে কর্তৃবাচ্যে নেমে এসে বললেন, ছবিটা মন দিয়ে করিস। মুহূর্তের মধ্যে মহামহিম ছবি বিশ্বাস আমাদের ছবিদা হয়ে উঠলেন।

ছবি বিশ্বাস যে ঠিক কোন মাপের শিল্পী নতুন করে তা বলা বাহুল্য। অজস্র বাংলা ছবিকে একাই তিনি উতরে দিয়েছেন, সদানন্দের মেলা হোক, শশীবাবুর সংসার হোক, কিংবা কাঞ্চনজঙ্ঘা, দেবী অথবা জলসাঘর। এই ছবি বিশ্বাস যখন প্রৌঢ় বয়সে ছবি করতে গিয়ে কখনো কখনো মনে করতে পারতেন না দীর্ঘ সংলাপ, তখন একবার সৌমিত্র চট্টোপাধ্যায় তাকে একটি টেকনিক মনে করিয়ে দিয়েছিলেন। শট উতরে গেল, কিন্তু তিনি বিষণ্ন। সৌমিত্রবাবু তার কাছে গিয়ে বললেন ঘটনাটি ভুলে যেতে। বললেন, এখনও আপনিই রাজা। ছবি বিশ্বাস জবাব দিয়েছিলেন, যুবরাজ তো তৈরি হয়ে গেছেনই দেখছি, আমার তো আর ছুটি নিতে অসুবিধে নেই। এই হলেন ছবি বিশ্বাস। অভিনয়ে, মঞ্চে, পর্দায় এবং তার বাইরে জীবনে সর্বত্রই আভিজাত্যের ছোঁয়া। আজকে যে গানটির রেশ নিয়ে আমরা বিদায় নেব এবং আপনাদের অনুরোধ জানিয়ে যাব, maitribandhu23@gmail.com এ অনুষ্ঠান কেমন লাগলো জানাতে। সেই গানটি সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবি থেকে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

হারানো দিনের গান শেষ হলো আপনাদের সঙ্গে, ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56 মিনিটে, বাংলাদেশ সময় 6:28 মিনিটে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে। স্টুডিও ঘরেতে এখন 12:38।

আজ ডিটিএইচ বাংলা পরিষেবায় 12টা থেকে 2টা পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2টা থেকে 3টা পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, 3টা থেকে 4টা পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক বাংলা গানের আজ প্রথম শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান, শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান, ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন অনুরাধা পারওয়ালের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন শিল্পী অনুরাধা পারওয়ালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন তালাত মাহমুদের কণ্ঠে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন উৎপলা সেনের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন উৎপল হাসানের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। শুনছিলেন আধুনিক বাংলা গান। সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন কিশোর কুমার।

বললেন গুরু দক্ষিণের ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন, একই ছায়াছবি গুরু দক্ষিণা থেকে, গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানগুলি শুনবেন বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়।

চললেন আনন্দ আশ্রম থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন মৌচাক বাংলা ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন মান্না দে এবং আশা ভোসলে।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: কে যে বড়,
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

শুনলেন বাংলা ছায়াছবি মৌচাক থেকে মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সময় এখন নানা রঙের গানের। প্রথমে শুনবেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

Şunlar bana

কারের লাগাল পাইলে, আরে সুন্দরের লাগাল পাইলে, আদম ঝাড়া হইয় গো রঙের না হো রঙের বই কারে, রঙের না হো রঙের বই কারে, রঙের না হো রঙের বই কার।

শুনলেন লোকগীতি পূর্ণদাস পাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গান। পরবর্তী গানটি শুনবেন পুরাতনী

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে শুনছিলেন পুরাতনী সঙ্গীত পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন পণ্ডিত হারাশঙ্কর ভট্টাচার্য, নাট ভৈরব রাগে। এখন আপনি শুনবেন শরদ বাদন, পরিবেশনায় জয়দীপ ঘোষ, রাগ সালাক বারালি তোড়িয়ে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন শরৎবাদন, সালাক বারালি টরি রাগে, পরিবেশনায় ছিলেন জয়দীপ ঘোষ। এরই সঙ্গে শেষ হল প্রভাতি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই, ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িতে সময় ভোর 5:20 আপনার কানে আনন্দধ্বনি 107 FM রেইনবোতে রয়েছেন আপনি, আর আনন্দধ্বনি মানেই এক ঘন্টা জুড়ে রবীন্দ্রসঙ্গীত। শুরুতেই রাজশ্রী ভট্টাচার্য।